আকাশবাণী কলকাতা, আজ সোমবার 13ই আশ্বিন 1948 শতাব্দ, 5ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 17ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:31 হয়ে 56 সেকেন্ড, সূর্যাস্ত 5:18 হয়ে 9 সেকেন্ড। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা, পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সুভাষিত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্সে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্সে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্সে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্সে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।
1: আমাদিগের আজীব আরাম ও সৌকর্যার্থে যে সকল বস্তু আবশ্যক, পৃথিবীতে তৎসমুদায়ের উৎপাদিকা শক্তি আছে, কিন্তু মনুষ্যের কায়িক পরিশ্রম ব্যতিরেকে ওই সমস্ত বস্তু কোনো মতেই পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন ও ব্যবহারযোগ্য হইতে পারে না। শ্রমসাধ্য কৃষি ব্যতিরেকে শস্য জন্মে না, ভূগর্ভ হইতে ধাতু খনন ও তদ্বারা গৃহ সামগ্রীর নির্মাণ বিনা শ্রমে সম্পন্ন হয় না। পরিশ্রম না করিলে শন, উড়না ও কার্পাস হইতে বস্ত্র হয় না। এই সমস্ত ব্যাপার দ্বারা অর্থলাভ হয়, অর্থ জীবিকা নির্বাহের একমাত্র উপায়। অতএব যে ব্যক্তি ইচ্ছানুরূপ অশন বসন ও প্রয়োজন উপযোগী অন্যান্য দ্রব্য লাভের আকাঙ্ক্ষা করে, তাহার আলস্য ত্যাগ ও পরিশ্রম অবলম্বন করা উচিত, তদ ব্যতিরেকে অর্থাগমের উপায় অন্তর নাই। যে ব্যক্তি শ্রম বিমুখ হইয়া আলস্যে কালক্ষেপ করে, তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অপ্রতুল। যে ব্যক্তি শ্রম করে সে কখনো কষ্ট পায় না, প্রত্যুত স্বচ্ছন্দে কাল যাপন করে। ফলত যে যেমন পরিশ্রম করে তাহার তদ্রূপ সুখ সমৃদ্ধি লাভ হয়। সংসারের যাবতীয় উত্তম বস্তু শ্রমলভ্য, সুতরাং শ্রম ব্যতিরেকে সে সকল বস্তু লাভ করিবার উপায় অন্তর নাই। পরিশ্রম না করিলে স্বাস্থ্য রক্ষা ও সুখ লাভ হয় না, কিন্তু সাতিশয় পরিশ্রম করাও অবিধেয়, যেহেতু তদ্বারা শরীর অত্যন্ত দুর্বল হইয়া যায় ও রোগ জন্মে। মনুষ্য মাত্রেরই কর্তব্য আপন জীবিকা নির্বাহ ও প্রাধান্য প্রাপ্তি বিষয়ে অন্যদিও সাহায্যের উপর নির্ভর না করিয়া স্বীয় উদ্যোগ ও উৎসাহকে একমাত্র উপায় স্বরূপ অবলম্বন করেন। অশন বসন অথবা অন্যবিধ অভিলষণীয় বস্তু লাভ বিষয়ে অন্যের আনুকূল্যের উপর নির্ভর করিয়া থাকা কদাচ উচিত নহে। আবশ্যক সমুদায় দ্রব্য পরিশ্রম লভ্য, সুতরাং পরিশ্রম করিলেই অনায়াসে সকল বস্তু লাভ করিতে পারা যায়। বস্তুত পরিশ্রম ভিন্ন জীবিকা নির্বাহ ও সাংসারিক সুখ সম্ভোগের স্থির উপায় আর কিছুই নাই। অতএব শৈশবাবধি এরূপ অভ্যাস করা অতি আবশ্যক যে কোনো বিষয়ে অন্যের সাহায্য অপেক্ষা না করিতে হয়। যে ব্যক্তি অন্যের উপর অধিক নির্ভর না করিয়া স্বীয় পরিশ্রমাদির দ্বারা জীবিকা নির্বাহ করিতে পারে, সে সর্বলোকের প্রিয় ও আদরণীয় হয়। ইহা অত্যন্ত লজ্জার বিষয় যে আর সকলেই পরিশ্রম করিবেক, কেবল আমি সকলের ন্যায় বুদ্ধি সম্পন্ন ও হস্তপদাদি বিশিষ্ট হইয়াও অলস হইয়া বসিয়া থাকিব, এবং অল্প পরিশ্রমে যাহা লাভ করিতে পারা যায় এমন বিষয়ের নিমিত্তেও অন্যের মুখ চাইয়া থাকিব। আমরা আপন কর্ম সহস্তে করিলে যত উত্তম রূপে সম্পন্ন হইবে, অন্যের উপর ভারার্পণ করিয়া নিশ্চিন্ত থাকিলে সেরূপ হওয়া সম্ভাবিত নহে। অতএব আমরা স্বয়ং যে কর্ম নিষ্পন্ন করিতে পারি, অন্যের উপর সে বিষয়ে ভার সমর্পণ করা কদাচ উচিত নহে।
0: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি, অনুষ্ঠানের প্রথম শিল্পী তুলিরেখা দত্ত।

শুনলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন অনুষ্ঠান পরিচিতি। জানিয়ে দেব গীতাঞ্জলি ও সঞ্জয়িতার আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ সম্পর্কে বলবেন ডক্টর অসীম কুমার দলুই। 6:40 আপনার স্বাস্থ্য, জন্মগত হৃদরোগ বিষয়ে বলবেন ডাক্তার সিদ্ধার্থ মানি। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও রাজেন রায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনীতা বিশ্বাস। 8:00 বিজ্ঞানের খবর, লিখেছেন অপরাজিত বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি শিল্পী ত্রিবেদী রায় চৌধুরী। 8:20 বাংলা কথিকা রসেনা সন্দেশে বলবেন উদয় চট্টোপাধ্যায়। 8:30 শরদ পণ্ডিত সুররঞ্জন। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, সমীক্ষা 9:25, 9:30 গানে গানে শেষাংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় অমৃতা হালদার রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেপরোয়া সময় উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী, ব্রতদীপ মুখোপাধ্যায়। 12:00 কীর্তন শিল্পী দ্যুতি চক্রবর্তী। 12:15 লোকগীতি প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়। 12:33 উনজমি দুনো ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। নির্বাচিত লোকগীতি 1:45 মহিলা মহল অন্দর সংবাদ উপস্থাপনায় ব্রততী দাস। এছাড়াও শুনবেন শ্রীতমা মুখোপাধ্যায়ের বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় নীলাদ্রি সেন, শুনবেন সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে শুভ্র মুখোপাধ্যায়। এছাড়াও অতিথি হিসেবে থাকবেন জয়দীপ কর্মকার। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনায় কুলপি বালিকা বিদ্যাপীঠের শিক্ষিকা বনানী মণ্ডল ও দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর, সমীক্ষা 7:30। 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, মশাবাহিত রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে ডাক্তার অমিতাভ নন্দীর সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শুনবেন ঠুমরি ও দাদরা শিল্পী বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। 9:30 আবৃত্তির আসর উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। 9:45 জেলায় আকাশবাণী। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:10 সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী সংবাদ বিভাগ। 10:30 কীর্তন শিল্পী দ্যুতি চক্রবর্তী। 10:45 নজরুল গীতি শিল্পী ত্রিদীপ রায় চৌধুরী। 11:00 আধুনিক গান সুনীতা বিশ্বাস। 11:10 সেতার শিল্পী পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুনীতা বিশ্বাস। 6:35 রামচরিত মানস 254 পর্ব। 6:45 ভজন শিল্পী তুরবান বেরা। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্বেতা হাজরা। 8:30 নজরুল গীতি শিল্পী ত্রিদীপ রায় চৌধুরী।

7:45 রামপ্রসাদী গান শিল্পী তপন ঘোষ, 9:00 লোকগীতি শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়, 9:10 রাজতারা উপস্থাপনায় পপি নাগ, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলম, 11:00 খেয়াল শিল্পী স্বপ্না ঘোষ, 12:00 সুরভি উপস্থাপনায় পপি নাগ, 12:20 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সন্তোষ কুমার বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 আধুনিক গান শিল্পী সুনিতা বিশ্বাস, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা বিশ্ব শিক্ষক দিবস শিক্ষক আও রাষ্ট্র নির্মাণ উপস্থাপনায় পুনম সিং, 6:30 শুনবেন সরোদ শিল্পী পণ্ডিত সুররঞ্জন, 7:10 শিল্প সংলাপ, 7:45 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইয়েস্টারডেস উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটু পরে বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার অটোয়ায় শুরু হবে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক যুব প্ল্যাটফর্ম মাই ভারতের মাধ্যমে গতকাল দেশজুড়ে 150টিরও বেশি জায়গায় মাদকবিরোধী নাশামুক্ত ইয়োবা ওয়াক আয়োজন করে। কেন্দ্রীয় বন্দর, জলপথ ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আসামের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রার সূচনা করবেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ তিন দিনের সরকারি সফরে আজ নতুন দিল্লিতে আসছেন তিনি। এবছর এটি তাঁর দ্বিতীয় সফর। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পারমেলা বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এছাড়া উভয় নেতৃত্ব আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী এবং বহুপাক্ষিক ফোরামে দুই দেশের সহযোগিতার বিষয়েও মতবিনিময় করবেন। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট পারমেলা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 62তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল। ডক্টর জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে সামরিক, পারমাণবিক ও মহাকাশ ক্ষেত্রের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে বাণিজ্য ও বিনিয়োগ রয়েছে।
1: Today in a maritime space, in the Indo-Pacific space, we have Quad as a example of, I would say, emerging middle power cooperation with an emerged power. A second example would be in the field of connectivity, where you have something like the IMEC initiative, the India Middle East Europe connectivity corridor, the international north-south transport corridor, even the polar route, the northern sea route could be the subject of cooperation.
0: ডক্টর জয়শঙ্কর রাশিয়া ইউক্রেন সংঘাতকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেন, এই সংঘাত অবসানে ভারতের অবস্থান স্পষ্ট। তিনি বলেন, এ বিষয়ে ভারত রাশিয়া ইউক্রেন উভয় পক্ষের সঙ্গেই আলোচনা করেছে এবং কৃষ্ণসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা ইস্যু নিয়ে শুরু করে সব দিক থেকেই সহায়ক ভূমিকা পালনের চেষ্টা করছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব গতকাল রাজস্থানের জয়সলমীরের ডেজার্ট ন্যাশনাল পার্কের সাম এলাকায় দুটি পুরুষ গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডকে বন্য পরিবেশে ছেড়ে দেন। সমাজ মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রায় এক দশক ধরে ভারতের বিজ্ঞানী, গবেষক এবং তৃণমূল স্তরের কর্মীদের

0: পঞ্চম দফার বৈঠক আজ সে দেশের অটাওয়াতে শুরু হবে। এ বছরের মধ্যেই বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষই এই আলোচনায় বসবে। পাঁচ দিনব্যাপী এই বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত, গত মাসের 18 তারিখে নতুন দিল্লিতে এই চুক্তির চতুর্থ দফা শেষ হয়। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন দিল্লিতে বৈঠকে দুদেশের মধ্যে সেপা সংক্রান্ত আলোচনা চলতি বছরেই শেষ করার পাশাপাশি জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছিলেন। উল্লেখ্য, 2024-25 সালে ভারত ও কানাডার মধ্যে মোট পণ্যের লেনদেন হয়েছিল 8.66 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে কানাডায় ভারতের রপ্তানি ছিল 4.22 বিলিয়ন মার্কিন ডলার। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয়, 370 অনুচ্ছেদ প্রত্যাহার। একটি প্রতিবেদন,
1: ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বিলোপকে দেশের সাংবিধানিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরা হয়। 2019 সালের 5ই আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কার্যত প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে। 2023 সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ 370 অনুচ্ছেদ সংক্রান্ত কেন্দ্রের সিদ্ধান্ত বহাল রাখে। সেবা সংকল্প অভিযানের বৃহত্তর ভাবনায় 370 অনুচ্ছেদ বিলোপকে তাই শুধু একটি সাংবিধানিক পরিবর্তন নয়, বরং এক দেশ এক সংবিধানের ভাবনার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
2: নিঃসন্দেহে এই সরকারের 370 তুলে ধরা একটা বিরাট পদক্ষেপ এবং যুগান্তকারী পদক্ষেপ বলা যেতে পারে, যেটা আমরা একসময় কল্পনায় আনতে পারতাম না, কিন্তু সেটা এরা করে দেখিয়েছেন। সেখানকার মানুষের আইনি সুরক্ষা বেড়েছে, শুধু নয় মেয়েদের সুরক্ষা বেড়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক যুব প্ল্যাটফর্ম মাই ভারতের মাধ্যমে গতকাল দেশজুড়ে 150টিরও বেশি জায়গায় মাদকবিরোধী নাশামুক্ত ইউভা ওয়াক আয়োজন করে। এই ইভেন্টে 1 লক্ষেরও বেশি তরুণ তরুণী ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন। বৃহত্তর নাশামুক্ত ইউভা ফর বিকশিত ভারত অভিযানের অংশ হিসেবে এই উদ্যোগের লক্ষ্য ছিল মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সুস্থ জীবনযাত্রার প্রচার করা। অংশগ্রহণকারীরা পদযাত্রা, পথনাটিকা, স্লোগান লেখাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যকলাপে অংশগ্রহণ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আসামের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রার সূচনা করবেন। বগিবিল টার্মিনালে সকাল 11টায় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মিথানল নিয়ে একটি জাহাজ বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার পানগাঁও বন্দরের উদ্দেশ্যে রওনা হবে। পণ্য পরিবহনের জন্য ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত জাতীয় জলপথ 2 এবং ভারত বাংলাদেশ প্রোটোকল রুট ব্যবহার করা হবে। উল্লেখ্য, স্বাধীনতার পর ডিব্রুগড় থেকে কোনো বিদেশি বন্দরের উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজের এটি প্রথম যাত্রা। আসামের নদীকেন্দ্রিক বাণিজ্য পুনরুদ্ধার এবং উত্তর পূর্বাঞ্চলে অভ্যন্তরীণ জলপথের যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় জনঅভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নতুন দিল্লিতে আজ 17তম পেনশন আদালতের সভাপতিত্ব করবেন। মন্ত্রক সূত্রে খবর, অতি প্রবীণ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের দীর্ঘদিনের অমীমাংসিত 897টি অভিযোগের সুরাহার বিষয়গুলি এই আদালতে বিবেচনা করা হবে। পাশাপাশি চলতি বছরের 13ই মে অনুষ্ঠিত 16তম পেনশন আদালতের সাফল্যের কাহিনী সহ একটি প্রচারপত্র প্রকাশ করবেন শ্রী সিং। এই অনুষ্ঠানে পারিবারিক পেনশনভোগীদের বিভিন্ন বিষয় সংক্রান্ত প্রশ্ন ও তার উত্তর সহ একটি পুস্তিকাও প্রকাশ করা হবে। উৎসবের মরশুমের আগে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গ সরকার আরও একবার মন্ত্রিসভার বৈঠকে বসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প, সীমান্তবর্তী জেলায় BSF কে জমি, বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণসহ আগামী মঙ্গলবার কলকাতার যুব ভারতের ক্রীড়াঙ্গনে ভারতের সঙ্গে উরুগুয়ের যে প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে

0: সেখানে গত বছরের মেসি কাণ্ডে যারা টিকিট কেটে প্রতারিত হয়েছিলেন তাদের বিনামূল্যে টিকিট দেওয়ার বিষয় নিয়ে বৈঠকে প্রস্তাব আনা হতে পারে বলে জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। সে দেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের উপর ভিত্তি করে নির্ধারিত 7টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটি খোলা হবে না। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সামগ্রিক অবস্থান আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। হরমুজের নিরাপত্তা ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট ও বাস্তবসম্মত পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার অটাওয়ায় শুরু হবে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে আজকে চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অসীম কুমার দলুই।
1: আগাছা হলো ধানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এগুলো ধানের সঙ্গে আলো, জল, পুষ্টি আর জায়গা নিয়ে লড়াই করে, ফলে ধানের বৃদ্ধি ব্যাহত হয়, গাছ খাটো হয়ে যায় আর শীষ কম ধরে। গবেষণা বলছে সঠিকভাবে আগাছা নিয়ন্ত্রণ না করলে ফলন 20-60% পর্যন্ত কমে যেতে পারে। শুধু তাই নয়, অনেক আগাছা রোগ বালাই ও পোকার আশ্রয়স্থল হিসেবে কাজ করে, ফলে জমির সার্বিক স্বাস্থ্য নষ্ট হয়। তো আমন ধানে মূলত 3 শ্রেণীর আগাছা বেশি হয়, ঘাস জাতীয়, সেজ বা পাটুলি জাতীয় আর চওড়া পাতা। তো ঘাস জাতীয় আগাছার মধ্যে শ্যামানাগ প্রচণ্ড সমস্যা করে, সেজ জাতীয় হিসাবে সিন্নি, মাদার ঘাস সাধারণত দেখা যায়, আর চওড়া পাতার মধ্যে গুটি আগাছা ইত্যাদি গুরুত্বপূর্ণ। এগুলোর জীবনচক্র আলাদা, তাই নিয়ন্ত্রণ কৌশল ভিন্ন হতে হয়। তো ধান লাগানোর পর প্রথম 15-45 দিনকে আমরা বলি ক্রিটিক্যাল উইড ফ্রি পিরিয়ড, তখন আগাছা মুক্ত রাখতে হবে জমিকে। এই সময় ধান সবচেয়ে বেশি বাড়ে এবং বেশি পুষ্টি চাই। যদি তখন আগাছা জমে যায় ধান অনেকটা পিছিয়ে পড়ে, তাই এই এক মাস জমি একেবারে আগাছা মুক্ত রাখা খুবই জরুরি। প্রথমেই জমি ভালোভাবে চাষ করতে হবে, সমান সমান করতে হবে, আর বীজ পরিষ্কার ব্যবহার করতে হবে। বীজের সাথে যদি আগাছার বীজ থাকে তাহলে সমস্যা বেড়ে যায়। এছাড়া রোপণের সময় সঠিকভাবে জল ধরে রাখতে পারলে অনেক আগাছা গজাতে পারে না। হাতে আগাছা তোলা সবচেয়ে নির্ভরযোগ্য উপায়, 20-40 দিনে দুবার করলে জমি অনেকটা পরিষ্কার থাকে, সব ধরনের আগাছা নিয়ন্ত্রণ হয়, এমনকি যেগুলো হার্বিসাইড মরে না, মানে আগাছানাশক দিয়ে যেগুলো মরে না, তবে শ্রম আর খরচ বেশি লাগে, আর এখন অনেক সময় শ্রমিক পাওয়া কঠিন হয়ে যায়। কচি ধানের জমিতে কোনো উইডার, রোটারি উইডার বা পাওয়ার টিলার ব্যবহার করা যায়। এগুলো শুধু আগাছা কমায় না, জমি ঝরঝরে করে দেয়, ফলে ধানের গোড়ায় অক্সিজেন বেশি পৌঁছায় আর গাছ শক্ত হয়। তো জৈব প্রাকৃতিক উপায়ে আগাছা কমানো যায়, যেমন মালচিং করে ধানের খড়, তুষ বা পাটকাঠি জমিতে বিছিয়ে দিলে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে না, এতে আগাছার বীজ অঙ্কুরিত হয় না। সবুজ সার ফসল যেমন ধনচা এবং ধানচেরি চাষ করলে এগুলো দ্রুত বেড়ে গিয়ে আগাছাকে আলো থেকে বঞ্চিত করে। শস্য পর্যায় বা ক্রপ রোটেশন ও আগাছা কমাতে দারুণ সাহায্য করে। জল ব্যবস্থাপনাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধানের জমিতে যদি একটানা পাতলা জল রাখা যায় তাহলে ঘাস জাতীয় আগাছার অঙ্কুরোদ্গম প্রায় বন্ধ হয়ে যায়। তবে জল যদি কখনও শুকিয়ে যায় তখন আবার নতুন আগাছা বেরোতে পারে, তাই জল ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। ধান লাগানোর পরপর কী কী

0: আগাছানাশক ব্যবহার করবে চাষি ভাইরা। বিটাক্লোর, পেটিলাক্লোর, পেন্ডিমিথালিন ধান রোপণের 2 থেকে 3 দিনের মধ্যে দেওয়া হয়। এগুলো বলে প্রি এমার্জেন্ট সার্ভিসাইড। এগুলো প্রধানত ঘাস জাতীয় আগাছার বিরুদ্ধে খুব কার্যকর। ধান গজানোর পর কোন কোন আগাছানাশক ব্যবহার করাটা উপযুক্ত? ধান লাগানোর 10 থেকে 30 দিনের মধ্যে পোস্ট এমার্জেন্স আগাছানাশক দেওয়া হয়। যেমন 10 থেকে 15 দিনে 20 ফাইলিব্যাক সোডিয়াম, 20 থেকে 25 দিনে ফেনক্সাপ্রপ, আর 25 থেকে 30 দিনে 2,4-D। এগুলো ঘাস, সেজ আর চওড়া পাতা আগাছার ওপর আলাদা আলাদা করে কাজ করে। আর এটা মাথায় রাখতে হবে চাষি ভাইদের, একটা আগাছানাশক বারবার ব্যবহার না করা, সবসময় ব্যবহার করা যাবে না। কারণ একক আগাছানাশক একের শ্রেণীর আগাছার বিরুদ্ধে কাজ করে, তাই অনেক সময় 2 ধরনের ওষুধ মিশিয়ে, মানে ট্যাঙ্ক মিক্সচার যেটা বলছে, পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে। আর একই রাসায়নিক বারবার প্রয়োগ করলে যেটা হয়, এতে আগাছার মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, তখন সেই ওষুধ আর কাজ করে না। তাই কৃষকদের উচিত ভিন্ন ভিন্ন গ্রুপের আগাছানাশক পালা করে ব্যবহার করা। আর এটা মাথায় রাখতে হবে সঠিক ডোজ মানা, জমিতে পাতলা জল রাখা, সমানভাবে স্প্রে করা, আর প্রয়োগের পর 24 ঘন্টা নতুন জল না দেওয়া খুব জরুরি, নইলে ধান গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার আসি জৈব সার ব্যাপারে। জৈব সার দিলে আগাছা কমায় এটা ধারণাটা খুব একটা সঠিক নয়, সরাসরি কমায় না। তবে জৈব সার যেমন গোবর বা ভার্মিকম্পোস্ট মাটির গুণাগুণ বাড়ায়, ফলে ধান গাছ শক্ত হয় আর আগাছার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যায়। সবুজ সার যেমন ধনছা, ধানচেরি, সানহ্যাম্প চাষ করলে এগুলো খুব দ্রুত বেড়ে গিয়ে জমি ঢেকে দেয়, ফলে আগাছা আলো না পেয়ে দমে যায়। মালচ ধানের খড় তুষ জমির উপর বিছিয়ে দিলে সূর্যের আলো মাটিতে ঢুকতে পারে না, এতে আগাছার বীজ অঙ্কুরিত হতে পারে না, আবার জমির আর্দ্রতাও ধরে রাখা যায়। ধানের সাথে অন্য শস্য মিশিয়ে দিলে আগাছা কমে কি? হ্যাঁ, যেমন অনেক চাষির ভাইয়েরা প্রশ্ন করে, যেমন ধান ডাল মিশ্র চাষ করলে জমি কিছুটা ঢেকে যায়, ফলে আগাছার বৃদ্ধির সুযোগ কমে যায়। আর সর্বশেষ আমি একটাই কথা বলবো, সময়মতো, বিজ্ঞানসম্মত এবং সমন্বিতভাবে আগাছা নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে মূল চাবিকাঠি আমন ধান চাষের ক্ষেত্রে।
1: এতক্ষণ শুনলেন আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন ডক্টর অসীম কুমার দলুই, অধ্যাপক, শস্য বিজ্ঞান বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলার কিছু অঞ্চলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ 30-40 কিলোমিটার বেগে ছোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার 2-1 জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, সেই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস।
3: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন জন্মগত হৃদরোগ, বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধার্থ মানি।
1: আমরা জানি হৃৎপিণ্ড আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি সারাক্ষণ রক্ত পাম্প করে শরীরের প্রতিটি অংশে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দিচ্ছে। কিন্তু কোনো শিশুর জন্মের সময় থেকেই যদি হৃৎপিণ্ডের গঠনে বা কাজের মধ্যে কোনো অস্বাভাবিকতা থাকে, তাহলে তাকে জন্মগত হৃদরোগ বা কনজেনিটাল হার্ট ডিজিজ বলা যেতে পারে। হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ বা চেম্বার রয়েছে, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ এবং বাম নিলয়। এছাড়াও রয়েছে বিভিন্ন ভালভ ও বড় বড় রক্ত নালী। শিশুর গর্ভকালীন বিকাশের সময় হৃৎপিণ্ডের এই যে কোনো অংশে যদি কোনোটি সঠিকভাবে তৈরি না হয়, তাহলে জন্মগত হৃদরোগ হতে পারে। কিন্তু জন্মগত হৃদরোগ খুবই ছোট এবং চিকিৎসা ছাড়াই অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে থাকতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে খুব দ্রুত চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কিছু উদাহরণস্বরূপ বলতে পারি, হার্টের মধ্যে ASD বা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকতে পারে, যেমন এতে হৃৎপিণ্ডের দুটি অলিন্দের মাঝখানের দেয়ালে একটি অস্বাভাবিক ছিদ্র থাকে। কিংবা VSD বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এতে দুটি নিলয়ের মাঝখানের দেয়ালে ছিদ্র থাকতে পারে। এছাড়া টেট্রালজি অফ ফ্যালট, পেটেন ডাক্টাস আর্টারিওসাস বা হৃৎপিণ্ডের ভালভ বা বড় রক্তনালীর মধ্যেও নানা রকম ত্রুটি দেখা যেতে পারে। কিন্তু এইসব ক্ষেত্রে কী কী লক্ষণ হবে? জন্মগত হৃদরোগের ক্ষেত্রে সব শিশুর ক্ষেত্রে, সব রোগের ক্ষেত্রে কিন্তু লক্ষণ একরকম হবে না। কিছু কিছু ক্ষেত্রে শিশুর স্পষ্ট লক্ষণ নাও থাকতে পারে। আবার কিছু রোগের ক্ষেত্রে শিশুর মধ্যে দেখা যেতে পারে দ্রুত শ্বাস নেওয়া বা শ্বাসকষ্ট, দুধ খাওয়ার সময় অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়া, খেতে বা পান করতে সমস্যা, ওজন ঠিকমতো না বাড়া, অতিরিক্ত ঘাম বিশেষ করে খাবার সময়, বারবার বুকের বা শ্বাসনালীর সংক্রমণে ভোগা, সহজেই দুর্বল বা ক্লান্ত হয়ে যাওয়া, ঠোঁট বা নোখ নীলচে হয়ে যাওয়া। বিশেষ করে শিশুর ঠোঁট, জিহ্বা বা ত্বক নীলচে হয়ে গেলে এটি সবথেকে কমপ্লেক্স বা বিপজ্জনক জন্মগত হৃদরোগ হিসেবে ধরে নেওয়া যেতে পারে এবং এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। বর্তমানে এই রোগগুলিকে ডিটেক্ট করবার জন্য বিভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে। প্রাথমিক পরীক্ষা করে হৃৎপিণ্ডে অস্বাভাবিক কোনো শব্দ বা মারমার শোনা যেতে পারে, চিকিৎসকের সাহায্য নিয়ে এরপরে প্রয়োজন মতো ইকোকার্ডিওগ্রাম বা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে হৃৎপিণ্ডের গঠন দেখা যেতে পারে। এছাড়া ECG, পালস অক্সিমেট্রি, চেস্ট এক্সরে, কার্ডিয়াক CT বা MRI ইত্যাদি পরীক্ষাও করা যেতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হল, সন্দেহ হলে গর্ভাবস্থাতেও কিন্তু কিছু গুরুতর হৃদযন্ত্রের ত্রুটি ফিটাল ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে শনাক্ত করা সম্ভব। সেক্ষেত্রে মায়ের গর্ভাবস্থাতেই ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করতে হবে। এই জন্মগত হৃদরোগগুলির চিকিৎসা কী? এগুলিকে কি শিশুকে সুস্থ করা সম্ভব? উত্তর হলো, অনেক ক্ষেত্রেই চিকিৎসার মাধ্যমে শিশুকে ভালোভাবে বেড়ে ওঠার সুযোগ দেওয়া সম্ভব। কিন্তু চিকিৎসা নির্ভর করে হৃদরোগের ধরন, তীব্রতা এবং শিশুর সামগ্রিক অবস্থার উপর। কিছু ছোট ত্রুটি অনেক সময় কিন্তু নিজে থেকেই বন্ধ হয়ে যেতে পারে, যেমন ছোট ASD বা ছোট VSD। এক্ষেত্রে নিয়মিত পর্যবেক্ষণই যথেষ্ট। আবার কিছু ক্ষেত্রে ক্যাথেটার বেসড প্রসিডিওর বা ইন্টারভেনশন বা ওপেন হার্ট সার্জারি করে অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে। বাবা মায়ের কি ভূমিকা আছে? শিশুর মধ্যে অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দিলে সেটিকে অবহেলা না করা। শিশু যদি বারবার শ্বাসকষ্টে ভোগে, ইনফেকশনে ভোগে, দুধ খেতে কষ্ট হয়, ওজন না বাড়ে।

0: ক্লান্ত হয়ে পড়ে বা নীলচে হয়ে যায় তাহলে অবশ্যই শিশু হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রতিরোধ সম্পর্কে কিছু কথা আমাদের জানতে হবে। সব ধরনের জন্মগত হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব নয়, কারণ অনেক ক্ষেত্রেই তার নির্দিষ্ট কারণ জানা যায় না বা সেগুলি জেনেটিক বা গর্ভকালীন বিভিন্ন সমস্যার জন্য হতে পারে। কিন্তু গর্ভাবস্থায় মায়ের নিয়মিত চিকিৎসা এবং পরামর্শ গ্রহণ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করা এবং অন্য কোনো ওষুধ ব্যবহার না করা, এবং সবচেয়ে জরুরি হলো সংক্রমণ থেকে বা ইনফেকশন থেকে নিজেকে সুরক্ষিত রাখা এবং প্রয়োজনে কিছু ভালো ভ্যাকসিন নেওয়া, যেমন MMR ভ্যাকসিন। এই ধরনের ভ্যাকসিন নিলে কিন্তু শিশুর ক্ষেত্রে কনজেনিটাল হার্ট ডিজিজ হওয়ার চান্স বা বিপদ কমতে পারে। মায়ের ডায়াবেটিসও কন্ট্রোল করা ভীষণভাবে জরুরি গর্ভাবস্থায়। গর্ভাবস্থায় এই সমস্ত প্রতিরোধ করলেও কিছু ক্ষেত্রে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ ঠেকাতে পারবো না, কিন্তু মনে রাখতে হবে যে জন্মগত হৃদরোগ মানেই কিন্তু জীবনের শেষ নয়। সঠিক সময়ে রোগকে শনাক্ত করলে, উপযুক্ত চিকিৎসা বা অস্ত্রোপচার করলে শিশু কিন্তু সহজেই সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জন্মগত হৃদরোগ। এ বিষয়ে বললেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধার্থ মানি।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

শরতের সকাল, কোথাও কাশ ফুলের তোলা, কোথাও নীল আকাশে সাদা মেঘের ফেলা। শরতের মিষ্টি হাওয়ায় যেন চারদিক আজ বলে উঠছে মা আসছেন। শিউলির গন্ধে ভোরের বাতাস আজ আরো আপন হয়ে উঠেছে। পুজোর ঢাকে এখনো হয়তো পুরোপুরি কাঠি পড়েনি, কিন্তু বাঙালির মন তো আগেই উৎসবের রঙে রাঙতে শুরু করেছে। চারপাশে সাজু সাজু রব, পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির ব্যস্ততা, নতুন জামা কাপড়ের পরিকল্পনা আর ছোট্ট ছোট্ট আনন্দের অপেক্ষা। এই সুন্দর সকালের আলোয় সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন আজকের সকালটা শুরু হোক একটু হাসি দিয়ে, একটু ভালোবাসা দিয়ে, আর মায়ের আগমনের আনন্দকে হৃদয়ে ধারণ করে।

আগামীর আনন্দ উচ্ছ্বাসের পরিকল্পনা প্রস্তুতির মাঝেও অতীতকে তো আমরা ভুলি না বলুন, তাই ইতিহাসের আলোতে প্রতিদিনের মতোই দেখে নেওয়া আজকের দিন। আজ 5ই অক্টোবর। হেমন্ত কুমার বসু জন্মগ্রহণ করেছিলেন 1895-এর 5ই অক্টোবর আজকের দিনে। কলকাতার রাজনৈতিক মহলে তিনি বিশেষ প্রিয় ছিলেন। 1907-এ তার রাজনৈতিক জীবন শুরু হয়। 1908-এ অনুশীলন সমিতি বেআইনি ঘোষিত হলে তিনি গুপ্তভাবে কাজ শুরু করেন। 1913-তে ছাত্রাবস্থায় বর্ধমানের দুর্গতদের ত্রাণ কার্যে আত্মনিয়োগ করেন। 1914-তে ভারতে ব্রিটিশ শাসকদের ক্ষমতাচ্যুত করবার জন্য মহাবিপ্লবী রাসবিহারী বসু ও যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বৈপ্লবিক অভ্যুত্থানে হেমন্ত কুমার

সক্রিয়ভাবে যোগ দেন অরবিন্দ ঘোষ, চারু রায়, ভূপেন দত্ত প্রমুখদের সঙ্গে, আত্মগোপন করে থাকেন। এবছরই সুভাষচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হয় তার। ১৯২১ কলেজ ত্যাগ করে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। ১৯২৪ দেশবন্ধুর স্বরাজ পার্টির হয়ে কাজ করেন। এই সময় কলকাতা কর্পোরেশনের নির্বাচনে সক্রিয় অংশ নেন। সুভাষচন্দ্র গ্রেপ্তার হলে তার প্রতিবাদে তিনি পথসভা করেন। ১৯৩০ মহিষবাগান লবণ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে ৬ মাস কারাদণ্ড ভোগ করেন হেমন্ত কুমার বসু। ১৯৩৮ কংগ্রেসের সঙ্গে মতবিরোধে তিনি সুভাষচন্দ্রকে সমর্থন জানান। ১৯৩৯ বামপন্থী দলগুলিকে সংহত করার চেষ্টা করেন। তিনি এই বছর ফরওয়ার্ড ব্লকের বঙ্গীয় প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন। সুভাষচন্দ্র স্বগৃহ থেকে রহস্যময়ভাবে অন্তর্ধান করলে হেমন্ত কুমারকেই দলের নেতৃত্ব গ্রহণ করতে হয়। ১৯৪২ ভারত ছাড়ো আন্দোলনেও তিনি বিশেষ ভূমিকা নেন। ১৯৪৬ রাজ্য বিধানসভায় তাঁকে মনোনীত করা হয়। ১৯৪৮ কংগ্রেস ত্যাগ করে বিধানসভার সদস্য পদে ইস্তফা দিলেও পুনরায় নির্বাচিত হন। হেমন্ত কুমার বসু ১৯৬৭ যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভার পূর্তমন্ত্রী ছিলেন। আজ হেমন্ত কুমার বসুর জন্মদিন।

মীরা দত্তগুপ্ত 1906-এর 5ই অক্টোবর আজকের দিনে ঢাকার জৈনসার গ্রামে জন্মগ্রহণ করেন। 1931-এ গণিতে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে এমএ পাশ করার পর বিদ্যাসাগর কলেজের উপাধ্যক্ষা হিসেবে কাজ করেন। মীরাদেবী 1937-এ শরৎচন্দ্র বসুর নির্দেশে আইনসভায় প্রবেশ করেন। দেশ স্বাধীন হবার পর মাত্র 17 জন ছাত্রী নিয়ে মাসিক 5 টাকা বেতনে সুরেন্দ্রনাথ মহিলা কলেজ শুরু করেন এবং নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন মীরা দত্তগুপ্ত। 1975-এ ভারতীয় মহিলা প্রতিনিধি দলের সদস্য হিসেবে বার্লিনে আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দেন। আজ মীরা দত্তগুপ্তের জন্মদিন।

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা।
1: এই সুন্দর শারদ সকালের আবেশে এবার সময় হয়েছে আপনাদের মনের কথাগুলো শোনার। দূর দূরান্ত এ প্রান্ত প্রান্ত থেকে কত না কথা জমে আছে আপনাদের চিঠির পাতায়, কখনো সেখানে ভালোবাসা, কখনো অভিমান, কখনো স্মৃতির হাতছানি, আবার কখনো বা জীবনের শ্রেষ্ঠ কোনো গল্প। তাই আর দেরি নয়, আজকের চিঠির ঝাঁপি খুলে বসি আমরা, তাই না সুদপা?
0: একদম।
1: তার আগে একটু জানিয়ে দিই আপনাদের, যারা এখনো চিঠি লেখেননি অথচ লিখবো লিখবো ভাবছেন, চটপট লিখে ফেলুন আর পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। প্রথমে বলি ইমেল আইডি, চিঠির ঝাঁপি অ্যাট দ্য রেট, মাফ করবেন, চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট দ্য রেট জিমেল ডট কম। ঠিকানা প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

পুজো সাজ এই বিষয়ে আমাদের কাছে প্রথম যে ইমেল এসেছে অবশ্যই ওই ঠিকানায় chithizhappi.air@gmail.com chithizhappi.air@gmail.com chithizhappi.air@gmail.com এই ঠিকানায়। তাহলে পড়ে ফেলি। শিপ্রা ভৌমিক চন্দননগর হুগলি থেকে লিখেছেন, আপনার লেখা দিয়ে শুরু করলাম আজ। মনের উঠুন প্রাত্যহিকে, এই কথাগুলো কিন্তু আমার নয়। আসলে যার কথা লিখতে বসেছি সে কথা বলতে পারে না, তাছাড়া সব কথা বলারই বা কী দরকার, কিছু কিছু কথা তো বুঝেও নেওয়া যায়। পুজোয় যখন সবাই সাজবে তখন ওই বা সাজগোজ করবে না কেন, ওরও তো সাজবার অধিকার আছে। পুজো প্যান্ডেলের সবচেয়ে কাছের জলাশয়টার কথাই বলছি, ওর দিকে কারোর নজর নেই। ভাসমান আবর্জনা আর প্লাস্টিক তুলে না ফেললে পুকুরটা সাজবে কিভাবে? এদিকে পুকুরের চারদিকে এলইডি আলোর বন্যা বইবে, দাঁত হাজা চুলকুনির ওপর গয়না পরিয়ে রাখার মতন ব্যাপার। কচুরিপানা ঢাকা পুকুর বা দীঘির দুঃখ বোঝে কজন? ওদের কান্না দেখার উপায় নেই, জল মিশে যায় জলে। আমার খুব ইচ্ছে করে পুজোর সময় রাস্তাঘাটের মতো গ্রাম শহরের সব জলাশয়গুলোও পরিচ্ছন্ন হয়ে উঠুক। পরিচ্ছন্নতার চেয়ে বড় অলঙ্কার আর কিছু আছে কি? পুজোর সময় আমাকে যদি পুকুর বা দীঘি সাজাবার দায়িত্ব ও ক্ষমতা দেওয়া হতো, আমি প্রথমেই কয়েকজন লোককে দিয়ে পুকুরের সব আবর্জনা তুলে ফেলতাম, এরপর জল শোধন করে মাছ চাষের ব্যবস্থা করতাম। জলের মাঝখানে কয়েকটা পদ্মচারা বসিয়ে দিতাম, আবর্জনা মুক্ত রাখার জন্য জরিমানার নোটিশ টাঙাতাম, চারপাশে বেশ কিছু ফুল আর ফলের গাছ লাগিয়ে ঘাটটাকে সংস্কার করতাম। লাখ লাখ টাকার প্যান্ডেল আর আলোর খরচ থেকে সামান্য টাকা বরাদ্দ করলেই একটা পুকুরকে সুন্দর করে সাজানো যায়। জলাশয় তো আর পার্লারে গিয়ে সাজতে পারে না, পার্লারকেই জলাশয়ের কাছে আসতে হয়। পার্লার মানে তো আমরাই, আমরাই পারি আমাদের জল সম্পদগুলোকে সাজিয়ে রাখতে। সাজগোজ সম্বন্ধে বেশিরভাগ মানুষের ধারণাতে যদিও অনেক জল মেশানো থাকে, সাজানো কথাটায় তাই পরিবেশ মহাশয়েরও বেশ আপত্তি। পরিবেশ ভাবে তার মেকআপের প্রয়োজন নেই, কেবল যত্ন আত্তি আর নজরদারি থাকলেই যথেষ্ট। সব বারোয়ারিকে আমার একান্ত অনুরোধ, পুজোর সময় আপনার পাশের জলাশয়টিকেও পরিচ্ছন্ন করে সাজিয়ে তুলুন, তবেই পাড়ার পুজোর সাজ সম্পূর্ণতা পাবে। লিখেছেন শিপ্রা ভৌমিক চন্দননগর হুগলি থেকে।

প্রিয় সখা প্রাত্যহিকি, শরৎ এলেই আগমনীর আবাহনে প্রকৃতি যেন আপন হাতে আনন্দের অর্ঘ সাজিয়ে অপেক্ষা করে। নীল আকাশের কোলে সাদা মেঘের ভেলা, শরতের মৃদুমন্দ বাতাসে দুলে ওঠা কাশফুল, শিশির ভেজা ভোরে শিউলির স্নিগ্ধ সুবাসে চারদিকে যেন বেজে ওঠে দেবীর আগমনী সুর। লিখেছেন মুকুল সর্দার, খুলনা, বাংলাদেশ থেকে। মহালয়ার সেই ঘুম ভাঙা প্রভাতে আকাশবাণীর মহিষাসুরমর্দিনী ছড়িয়ে দেয় দেবীর আগমন বার্তা। অপার্থিব এক আনন্দে জেগে ওঠে মন। মা আসেন শুধু মণ্ডপের প্রতিমায় নন, তিনি আসেন মানুষের ভালোবাসায়, আপনজনের হাসিতে, স্নেহস্পর্শে বাংলার ঘরে ঘরে। তাই পুজো এলেই শুরু হয় সাজের আয়োজন, নতুন পোশাকের গন্ধ, কেনাকাটার ব্যস্ততা, প্রিয়জনকে কিছু দেবার আনন্দ, সব মিলিয়ে উৎসব হয়ে ওঠে আরও আপন, আরও মধুময়। বাইরের সাজে থাকে উৎসবের রং, নতুনকে আপন করে পাওয়ার উচ্ছ্বাস। প্রাত্যহিকি, তুমি নিশ্চয়ই জানো বাইরের সাজের রং একদিন ফিকে হয়ে যায়, নতুন পোশাক পুরনো হয়, অলঙ্কারে দীপ্তিও ম্লান হয়ে আসে, কিন্তু মনের যে সাজ সে তো কখনো ম্লান হবার নয়। কারো অশ্রু মুছে দেওয়া, অভিমানী আপনজনকে ভালোবাসায় কাছে টেনে নেওয়া, ক্লান্ত মানুষের দিকে একটুখানি সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া, ক্ষমার কোমলতায় নিজের মনকে নির্মল করে তোলা, এটাই তো মনের প্রকৃত সাজ। হৃদয়ের উঠোন থেকে অহংকারের ধুলো সরিয়ে সেখানে ভালোবাসার শিউলি ছড়িয়ে দেবার ব্রতে এবার পুজোয় সেজে উঠুক মন। দেবী আসুন মণ্ডপের

আলোকমালা পেরিয়ে আমাদের হৃদয় রাঙিনায়। তার আগমনী আলোয় মুছে যাক মনের সকল আঁধার, জ্বলে উঠুক হৃদয়ের দীপশিখা, বেজে উঠুক মঙ্গল ঢাকের সঙ্গে মাঙ্গলিক সানাই। নতুনের স্পর্শে পুরনো মনও আবার সেজে উঠুক, মনের আলোয় সাজুক আমাদের পৃথিবী, শুভ্র শঙ্খধ্বনিতে আলোর বেণু বেজে উঠুক দিকে দিকে। শারদ শুভেচ্ছান্তে, মুকুল সর্দার, খুলনা, বাংলাদেশ।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটিই হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

শরতের সোনার আলো প্রাত্যহিকী, কে বলছেন? সত্যব্রত দত্ত, গড়িয়া, কলকাতা 84 থেকে। বেশ কয়েক বছর আগের কথা, মহাষ্টমীর আলো ঝলমল উৎসব মুখর সকাল, আমাদের পাড়ার ক্লাবের মণ্ডপে পুজোর নৈবেদ্য নিয়ে যেতে যেতে ফিরে এলেন আমার এক পরমাত্মীয়া। কৌতূহলী আমি। ফিরে আসার কারণ জিজ্ঞেস করার আগেই তিনি আলমারি খুলে একটা ভালো শাড়ি বের করে আমাকে বললেন গ্যারেজের চাবিটা নিয়ে ওর সঙ্গে যেতে। তার আদেশ মতো নিচে গেলে তিনি আমাকে একটু অপেক্ষা করতে বললেন। কয়েক মিনিটের মধ্যেই ফিরে এলেন শতচ্ছিন্ন একটি শাড়িতে কোনো রকমে শরীর আবৃত রাখা এক মহিলাকে নিয়ে। হাতের শাড়িটি সেই মহিলার হাতে ধরিয়ে তাকে গ্যারেজে ঢুকিয়ে দিয়ে আমাকে একটু দূরে ডেকে এনে বললেন, আমাদের বাড়ির পাশেই যে উঁচু আবাসন তার প্রবেশপথের পাশে বসে মেয়েটি একটা পুরনো শাড়ির জন্য কাকুতি মিনতি করছিল। পুজো সাজে সুসজ্জিতা আবাসনের অনেক মহিলা পুজো দিতে মণ্ডপের দিকে চলে গেলেন, কিন্তু ওই দিন দরিদ্র মেয়ের কাতর প্রার্থনা কারো কানেই যেন পৌঁছল না। ওর ওই অবস্থা দেখে আমার সেই পরমাত্মীয়ার মনে হল সেও আনন্দময়ী মায়ের সন্তান, পুজোর দিনে একটুখানি সাজার অধিকার তারও তো আছে। সাজা দূরে থাক, একটি বস্ত্র তার একান্ত প্রয়োজন। তখনই তিনি ভাবলেন তার অনেকগুলোর থেকে একটি শাড়ি মেয়েটিকে দেওয়াই যায়। ইতিমধ্যে মেয়েটি নতুন পাওয়া শাড়িটি পরে মুখ ভরা হাসি নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে। তাকে সঙ্গে নিয়ে তিনি এগিয়ে গেলেন পুজো মণ্ডপের দিকে। এরপর থেকে প্রতি বছর পুজোর সময় চেষ্টা করি দু একজন অভাবী মানুষকে নূতন পোশাকে সাজাতে। আমার সেই পরমাত্মীয়া এখন আমাদের সব ধরা ছোঁয়ার বাইরে, শরতের সোনার আলোয় নীল নির্মল আকাশ সাগরে যখন ভেসে বেড়ায় টুকরো টুকরো সাদা মেঘের ভেলা, দেবীপক্ষের চাঁদ পৃথিবীকে সাজিয়ে তোলে অপরূপ মোহময়ী রূপে, আমি কল্পনায় প্রত্যক্ষ করি আমার সেই পরমাত্মীয়া অপার তৃপ্তিতে চেয়ে দেখছেন পুজোর সাজে সজ্জিত সেই মানুষদের। আনন্দময়ীর আগমনে সবার জীবন আনন্দময় হয়ে উঠুক, এই প্রার্থনাসহ নিবেদন ইতি সত্যব্রত দত্ত, গড়িয়া, কলকাতা 84।

সূর্যকান্ত চক্রবর্তী, কুরুম্বা, পূর্ব গোপালপুর থেকে। পুজো মানেই নতুন করে সাজা।

মানুষের সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছি, পুজোর সবচেয়ে সুন্দর সাজটা আসলে শরীরে নয়, মনে। ছোটবেলায় পুজোয় নতুন জামার জন্য কত অপেক্ষা ছিল, কতদিন আগে থেকেই ভাবতাম কোন দিন কোন জামাটা পরব, কার সঙ্গে ঠাকুর দেখতে যাব। সেই দিনগুলোতে আনন্দ ছিল খুব সামান্য কিছুতেই। একটা নতুন জামা জুতো আর আপনজনদের সঙ্গে কয়েক ঘন্টা ঘুরে বেড়ানো, এই ছিল পৃথিবীর সবচেয়ে বড় সুখ। সময় তার নিজের নিয়মে অনেক কিছু বদলে দিয়েছে। আজও আলমারিতে নতুন পোশাক আসে, সাজগোজ হয়, ঠাকুর দেখা হয়, কিন্তু কোথাও যেন সেই ছোটবেলার আনন্দটার পুরোপুরি খুঁজে পাই না। কারণ তখন যারা পাশে ছিলেন তাদের অনেকেই আজ আর নেই, কেউ দূরে চলে গেছেন, কেউ সময়ের স্রোতে হারিয়ে গেছেন, কেউ আবার শুধু স্মৃতির পাতায় রয়ে গেছেন। তাই আজ পুজোর সাজ করতে বসলে আয়নায় শুধু নিজের মুখটা দেখি না, দেখি ফেলে আসা দিনগুলোকে। মনে পড়ে যায় সেই মানুষগুলোর কথা যাদের হাত ধরে পুজোর ভিড়ে হাঁটতাম, মনে পড়ে যায় সেই হাসি, সেই ব্যস্ততা, সেই নির্ভেজাল আনন্দ। কখনো কখনো নতুন পোশাক গায়ে জড়িয়েও বুকের ভেতরটা কেমন যেন খালি লাগে, তবু জীবন থেমে থাকে না। নতুন প্রজন্ম আসে, নতুন মুখে হাসি ফুটে ওঠে, আবার কেউ নতুন জামা পরে আনন্দে ছুটে যায় ঠাকুর দেখতে। তখন মনে হয়তো এটাই জীবনের নিয়ম। আমরা যেভাবে একদিন আনন্দ পেয়েছিলাম, আজ আমাদের সন্তানদের মধ্যে সেই আনন্দটা দেখি দুচোখ ভরে। লিখেছেন সূর্যকান্ত চক্রবর্তী, কুরুম্বা, পূর্ব গোপালপুর, পূর্ব বর্ধমান থেকে।

শিল্পানন্দী, আপনার লেখা এসেছে পুইন হুগলি থেকে। কাশবন, নীল আকাশ, সাদা মেঘের পানসি, নদীর ঘাট, রঙ্গনের মুখে পূজোর আগে সেজে ওঠা ওর গ্রামের গল্প শুনে ঝিনুক বলেছিল, একবার শরৎকালে আমাকে নিয়ে যাবে তোমার বাড়ি? বাতাসে পুজো পুজো গন্ধ বইবে, আমি চুপটি করে তোমার প্রিয় বালকানি থেকে মাঠ ভর্তি এক আকাশ কাশের ঢেউ গুনব, উঠোনে একটা দুটো করে শিউলি ঝরে পড়বে। এবছর ঝিনুকের সেই ইচ্ছে পূরণ হয়েছে। শারদোৎসবের আবহে ঝিনুক রঙ্গনের বাড়ি গিয়েছিল, সারা দিন নদীর পাড়ে দুটিতে বসে গল্প করেছিল, দেখেছিল নীল আসমান কেমন মেঘ আঁকা শাড়ি পরে মেঘবিলাসী হয়েছে, একদিকে লাল শালুক কেমন অরুণ আলোর অঞ্জলি মাখছে। এসব দেখে ঝিনুক বলল, একটা লাল পেড়ে শাড়ি পরে কাশবনে ছবি তুলতে ইচ্ছে করছে। শুনে রঙ্গন আনমনে বলল, একটা লাল পেড়ে শাড়ি পরবে, কপালে লাল টিপ, নাকের নোলক আর হাতে গলায় শিউলি ফুলের মালা পরে আলতারাঙা পায়ে তুমি কাশবনের কাছে গিয়ে দাঁড়াবে, তোমাকে দেবী দুর্গার মতো দেখাবে, তোমার অনেক ছবি তুলে দেব। ঝিনুক তখন উদাস মনে রঙ্গনের চোখের দিকে তাকিয়ে, ঝিনুকের চোখে জল, কারণ এই পূজোর সময়টুকু আর হয়তো ওদের দেখা হবে না। কাশ ফুটবে, শিশির ভেজা ভোর আসবে, নীল আকাশে মেঘ ভালোবাসা আঁকবে, কিন্তু সামনের পুজোগুলোতে একসঙ্গে আর শিউলির গন্ধ মাখা হবে না। পূজোর পরেই ঝিনুকের বিয়ে, তারপর ঝিনুককে স্বামী সৌগত সঙ্গে বিদেশে থাকতে হবে, শিউলি মেঘের থেকে অনেক দূরে। রঙ্গনের সঙ্গে ঘর বাঁধা আর হল না, তাই এই পূজোর সময়টা ওরা নিজেদের মনের মতো করে পূজোর সাজে সাজাচ্ছে। এইটুকু মুহূর্তই শিউলি সুবাস হয়ে রয়ে যাবে স্মৃতির

অতল গভীরে। পরের পুজোগুলো এই স্মৃতিটুকু দিয়েই ওরা অপূর্ণ ভালোবাসা দুজনের অন্তর্মহল সাজাবে। লিখেছেন শিল্পানন্দী, কুইন, হুগলি থেকে।

নীতিকা কুলে ভিআইপি রোড থেকে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসি ছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে। হ্যাঁ, মধু বিধুর মতো আমার পাড়াতুতো যমজ ভাইয়েরা সেদিন কি যে খুশি, তাদের বাবা নতুন পুজোর সাজ কিনে এনেছিলেন, পুজোর জামা জুড়ে টাকার নোটের ছাপ। তখন তাদের পায় কে? সেদিন দুই ভাই বড়লোকি ঢঙে আহ্লাদ দেখে কোনো সাজ পোশাক ছাড়াই আমার রোজ আনি রোজ খাই কাকুর মুখটাও প্রফুল্লতায় সেজে উঠেছিল। হয়তোবা এমনটাই হয় বাবাদের পুজোর সাজ। আমাদের সাবেকি পুজোয় সাজের চাহিদা ছিল আলাদা আলাদা। দাদু ঠাকুমার মহারায়ের জন্য চাই রেডিওর নিচে পাতার জন্য নতুন কম্বল আসন আর ধূপদানি, দিদিদের আনন্দ আশ্রম শাড়ি, দাদার চাই পুজোর গানের ক্যাসেট, আর আমাদের দুই বোনের দাবি সিস্টার নিবেদিতা ফ্রক। ওই একখানা জামা বালিশের তলায় রেখে ঘুম থেকে উঠে তারই হিসেব মেলাতাম রোজ। মায়ের চাহিদাটা ছিল একটু অন্যরকম, গরিব বাচ্চাদের সাজানোর জন্য চাই কিছু উপহার। পুরনো শাড়িতে মা যখন ঠাকুর দালানে উপহার বিলি করছেন, তখন দেখি ওই ভাই দুটো টাকা ছাপ জামা পরে করুণ চোখে লাইনে দাঁড়িয়ে। আমার ছোট মনে তখন হাজারো প্রশ্ন, তবে এটুকু বুঝেছিলাম বাহ্যিক চাকচিক্য সাময়িক প্রশংসা এনে দিলেও ভিতরের সাজই তার অন্তরের আসল পরিচয়। সেদিন মাকে দেখে বুঝি নিজের সাধ্যসীমা ভুলে অনন্তের সন্ধানে আত্মসমর্পণ করলে বোধ করি তবেই পুজোর সাজের ষোলকলা পূর্ণ হয় মনের পুনর্জন্ম। আজ সাবেকি পুজোর সাজে লেগেছে আধুনিকতার ছোঁয়া, বনেদিয়ানার আচার ভক্তির সঙ্গে হাল ফ্যাশনের বিলাসবহুল শৈল্পিক প্রদর্শনীর এক অদ্ভুত যুগলবন্দী। এই মেলবন্ধনের প্রাক্কালে শুধু নিজেকে সাজিয়ে নয়, অন্তরের কালো ধুয়ে মুছে নতুন আলোয় মেলে ধরাই হোক আজকের দিনের পুজোর সাজ। লিখেছেন গীতিকা কোলে, ভিআইপি রোড থেকে।

তমলুক পূর্ব মেদিনীপুরের গৌতমপতির লেখা পড়ব এবারে। প্রভাত সখা প্রাত্যহিকী, পুজোর সাজ কথাটির ব্যাপ্তি কিন্তু শুধুই নতুন জামাকাপড় বা রূপচর্চায় আটকে নেই, এর সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতির রূপ বদল, মণ্ডপ ও প্রতিমার অলঙ্করণ, আলোকসজ্জা এবং আমাদের চারপাশের গরিব মানুষদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব। কারণ দুর্গাপুজো একটি বিরাট বটবৃক্ষ, যে তার শিকড় ছড়িয়ে দিয়েছে গ্রাম থেকে শহরে, দেশ থেকে দেশান্তরে। এই উৎসব জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি বাঙালির হৃদস্পন্দন। পুজোর আর কয়েকটা দিন বাকি, অথচ আকাশের মুখ এখনও ভারী। অবিশ্রান্ত বৃষ্টি ও নদীর উপচে পড়া জলে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা এবছর বারবার বন্যায় ভেসে গেছে। ধানক্ষেতগুলো এখনও জলে থইথই করছে। বন্যায় ঘরছাড়া বহু মানুষ চরম সংকটে দিন কাটাচ্ছেন। শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা, আর নদীর চরে কাশফুলের

চেনা রূপ এখনও সেভাবে চোখে পড়েনি। বৃষ্টির জন্য প্যান্ডেল আর প্রতিমা তৈরির কাজেও বাধা পড়ছে। তবে যতই মেঘ থাকুক, মা দুর্গা কিন্তু পঞ্জিকার নিয়ম মেনেই আসবেন। বাজারে কেনাকাটার ভিড়েও আগের মতো সেই চেনা উল্লাস নেই, যার একটা বড় কারণ অনলাইন কেনাকাটা, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সাধারণ মানুষের আর্থিক টানাটানি। শৈশবে ও প্রথম যৌবনে পুজোয় নতুন পোশাক পরার সুযোগ ছিল না। গায়ের অধিকাংশ ছেলেমেয়েরই তখন নতুন জামা কেনার সামর্থ্য ছিল না। তবে তা নিয়ে আমাদের কোনো কষ্ট ছিল না, আনন্দ লুকিয়ে থাকত মনের সরলতায়। আজ পরিবার ও প্রিয়জনদের কাছ থেকে পুজোর সাজ হিসেবে অনেক উপহার পাই, তার থেকে নিজের জন্য সামান্য কিছু রেখে বাকি পোশাকগুলো সমাজসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে অভাবী মানুষের হাতে তুলে দিই। পুজো কমিটিগুলো যদি উৎসবের আতিশয্য সামান্য কমিয়ে বন্যা দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবেই তো ধরিত্রীর সাজ ও পুজো সার্থক হয়ে উঠবে। শুভেচ্ছা ও ভালোবাসা সহ লিখেছেন গৌতম পতি, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে।

0: কল্লোলকান্তি ডিঙ্গাল, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, পুজো এলেই মনের মধ্যে যেন একটা গঙ্গা ফরিং লাফিয়ে বেড়ায়। একটা রঙিন প্রজাপতি যেন ফুলে ফুলে মধু আহরণে মাতামাতি করে। মনে হয় যেন হৃদমাঝারে শত শত কোকনদ ফুটে আছে। পুজো এলেই মনে হয় কে যেন আমার চুলে বিলি কেটে দিয়ে ছুটতে পালায়, আর আমি তার সুগন্ধি রুমালের গন্ধ পাই। পুজো এলেই মনে হয় ঝাঁক ঝাঁক বলাকারা মন আকাশে উঠতে উঠতে ফেরারি হয়ে যায়। মন মন্দিরে যেন শাক বেজে ওঠে। এই যে সন্ধে হতেই এক মন উদাসী সুবাস ঘিরে আসছে, এই যে হিমেল হাওয়া কার কথা যেন বলে ফিরছে, ওই যে নীল আকাশে দুধ সাদা মেঘ চেয়ে হাসছে, ওই যে দূরে কাশফুলের দোলা নদী পারে, ওই যে ভোরবেলায় ঘাসের ডগায় শিশির জমেছে অগোচরে, শুধু তুমি মা আসবে বলে। তারপর একদিন ঢাক বাজে, মাঝিরা ভাটিয়ালি গায়ে, কবিরা গায়ে আগমনি, রাতের সুবাস হিমে জমে হলদে সাদা শিউলি হয়ে ছড়ে পড়ে, পরাণ আঞ্চান করে তখন, আর মনে ফোটে পরাণ পুতুলের ছবি। পুজো মানে কত নতুন বাহারি পোশাক, অলঙ্কার, প্রসাধন, মেহেন্দির আলপনা, উরু উরু চুল, ফুলো ফুলো ফুচকা, রেস্টুরেন্টের জিভে জল আনা খাবার, আলোর মালায় সজ্জিত পুজো মণ্ডপ, সেলফি তোলা ভিড়, ঠেলাঠেলি, সব মিলিয়ে এক অপার আনন্দের হিল্লোলে অন্তর্মহল আমাদের ভরে ওঠে। বছরভর দিন যাপনের একঘেয়েমি, ক্ষুদ্র অহংকার, আসুরিক চিন্তা, মলিনতা, ধূসর ক্লান্তি, নিজ প্রতিযোগিতা, না হয়ে ওঠা রক্তাক্ত খোঁচা, সব কিছু ওই কদিনের জন্য মন থেকে উধাও হয়ে যায়। তখন অন্তর আকাশে রাঙা সূর্য ওঠে, কখনো পূর্ণিমার চাঁদ, কখনো নক্ষত্রেরা মিটিমিটি হাসি। পুজোর বহিরঙ্গের আনন্দের বাইরেও অন্তর্মহলের আনন্দ সজ্জা কম নয়। বছরান্তে আত্মীয় স্বজনের সঙ্গে মিলন আশায় প্রবাসী উৎসুক চিত্তে পুজোর দিন প্রতীক্ষা করে। বৃদ্ধ পিতামাতা প্রিয় সন্তানের বাড়ি ফেরার আশায় প্রার্থনা করে। প্রবাসী পতির সমাগম আশায় বিরহিণী পত্নী ব্যাকুল মনে দিন গোনে। তখনই পুজোর সাজসজ্জা, তার আনন্দ উল্লাস নির্মল হৃদয়াকাশে শুভ্র কবুতর ওড়ায়। লিখেছেন কল্লোলকান্তি ডিঙ্গাল, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।
1: পুজোর সাজ তাহলে আজ এ পর্যন্তই থাক। চোখ রাখি আকাশ বাতাসের খবরে। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস তো আছেই, সেই সঙ্গে একটি জরুরি বার্তাও আবহাওয়া দপ্তর থেকে আছে। মাঝারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কখনো কখনো

ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায়। এই পূর্বাভাস আজ সকাল 9টা পর্যন্ত। এছাড়াও বলা হয়েছে আংশিক মেঘলা আকাশ কলকাতা ও তার আশপাশের এলাকায়, তাপমাত্রা সবথেকে বেশি 33 ডিগ্রি সেলসিয়াস এবং সবথেকে কম 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সবথেকে বেশি ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার অটাওয়ায় শুরু হবে। আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করবে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। মার্কিনিরা সামরিক পথ নিলে তেহরানও প্রস্তুত, স্পষ্ট বার্তা ইরানের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এশিয়ান গেমসের দুর্দান্ত পারফরমেন্সের জন্য ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ তিন দিনের সরকারি সফরে আজ নতুন দিল্লিতে আসছেন তিনি। এবছর এটি তার দ্বিতীয় সফর। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পারমেলা বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি উদ্ভাবন, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এছাড়া উভয় নেতৃত্ব আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী এবং বহুপাক্ষিক ফোরামে দুই দেশের সহযোগিতার বিষয়েও মত বিনিময় করবেন। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট গি পারমেলা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক হয়েছিল। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল। ডক্টর জয়শঙ্কর বলেন, দুই দেশের মধ্যে সামরিক, পারমাণবিক ও মহাকাশ ক্ষেত্রের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে বাণিজ্য বিনিয়োগ রয়েছে।
1: Today in a maritime space, in the Indo-Pacific space, we have Quad as a example of, I would say, emerging middle power cooperation with an emerged power. A second example would be in the field of connectivity, where you have something like the IMEC initiative, the India-Middle East-Europe connectivity corridor, the international north-south transport corridor, even the polar route, the northern sea route could be the subject of cooperation.
0: ডক্টর জয়শঙ্কর রাশিয়া ইউক্রেন সংঘাতকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেন, এই সংঘাত অবসানে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, এ বিষয়ে ভারত রাশিয়া ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছে এবং কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা ইস্যু নিয়ে শুরু করে সব দিক থেকেই সহায়ক ভূমিকা পালনের চেষ্টা করছে।
1: Trying to be helpful, starting with the Black Sea safety of shipping issue.
0: বন্দর, জাহাজ, জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আসামের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রা সূচনা করবেন। বগিবিল টার্মিনালে সকাল 11টায় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। আসাম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মিথানল নিয়ে একটি জাহাজ বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার পানগাঁও বন্দরের উদ্দেশ্যে রওনা হবে। পণ্য পরিবহনের জন্য ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত জাতীয় জলপথ নম্বর 2 এবং ভারত বাংলাদেশ প্রোটোকল রুট ব্যবহার করা হবে। উল্লেখ্য, স্বাধীনতার পর ডিব্রুগড় থেকে কোনো বিদেশি বন্দরের উদ্দেশ্যে পণ্যবাহী জাহাজের এটি প্রথম যাত্রা। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক যুব প্ল্যাটফর্ম মাই ভারতের মাধ্যমে গতকাল দেশজুড়ে 150টিরও বেশি জায়গায় মাদকবিরোধী নেশামুক্ত ইউয়া ওয়াক আয়োজন করে। এই ইভেন্টে 100,000-এরও বেশি তরুণ তরুণী ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন। বৃহত্তর নেশামুক্ত ফর ইউবা বিকশিত ভারত অভিযানের অংশ হিসেবে এই উদ্যোগের লক্ষ্য ছিল মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সুস্থ জীবনযাত্রার প্রচার করা। অংশগ্রহণকারীরা পদযাত্রা, পথনাটিকা, স্লোগান লেখাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যকলাপে যুক্ত হন। ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার পঞ্চম দফার বৈঠক আজ সেদেশের অটাওয়াতে শুরু হবে। এবছরের মধ্যেই বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষই এই আলোচনায় বসবে। পাঁচ দিনব্যাপী এই বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত, গত মাসের 18 তারিখে নতুন দিল্লিতে এই চুক্তির চতুর্থ দফা শেষ হয়। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন দিল্লিতে বৈঠকে দুদেশের মধ্যে সেপা সংক্রান্ত আলোচনা চলতি বছরেই শেষ করার পাশাপাশি

পাশাপাশি জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হন। উল্লেখ্য, 2024-25 সালে ভারত ও কানাডার মধ্যে মোট পণ্যের লেনদেন হয়েছিল 8.66 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে কানাডায় ভারতের রপ্তানি ছিল 4.22 মিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে 17তম পেনশন আদালতের সভাপতিত্ব করবেন। মন্ত্রক সূত্রে খবর, অতিপ্রবীণ পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের দীর্ঘদিনের অমীমাংসিত 897টি অভিযানের সুরার বিষয়গুলি আদালতে বিবেচনা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে 4টি নতুন বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আজ দুপুরে নবান্ন সংলগ্ন সভাগারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় উড়ান প্রকল্পে পুরুলিয়ার ছড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং আলিপুরদুয়ারের হাসিমারায় নতুন এই বিমানবন্দর তৈরি হলে বিনিয়োগ ও পর্যটনে নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের গোমতি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় প্রেক্ষিতে লখনৌ জেলা প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ জোরদার করছে। গোমতী নদী সংলগ্ন লখনৌ শহরের একাধিক এলাকা বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুযায়ী জেলাশাসক বিশাখজি এবং জয়েন্ট পুলিশ কমিশনার বাবলু কুমার বারওয়ান ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরজমিনে পরিদর্শন করেন। বন্যা কবলিত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে অবিলম্বে 10টি নৌকা মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। নৌকার মাধ্যমে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে রাতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। ছত্তিশগড় সরকার সে রাজ্যের বস্তার অঞ্চলে বোমা বিস্ফোরণে অঙ্গহানি হওয়া ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ এবং সহায়ক সরঞ্জাম প্রদানের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে আজ থেকে 7ই অক্টোবর পর্যন্ত জগদলপুরে এবং 15 থেকে 17ই অক্টোবর পর্যন্ত দান্তেওয়াড়ায় বিনামূল্যে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এই উদ্দেশ্যে জেলা প্রশাসন ক্যাম্পগুলিতে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে যাতায়াত ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা বলেন, এই ক্যাম্পগুলির মাধ্যমে রাজ্য সরকার বস্তার অঞ্চলে সর্বত্র IED বিস্ফোরণ প্রতিবন্ধী সকল মানুষের কষ্ট লাঘব করার প্রচেষ্টা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। সে দেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিফাফ জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের উপর ভিত্তি করে নির্ধারিত 7টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি খোলা হবে না। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সামগ্রিক অবস্থান আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকার সঙ্গে সংঘর্ষ অব্যাহত রেখে কিংবা নিষেধাজ্ঞা আরোপ করে কোনো স্থায়ী সমাধান আসবে না। তেহরান আজ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে বক্তব্য রাখার সময় তিনি জানান, আমেরিকা যদি সামরিক পথই বেছে নেয় তবে ইরানও প্রস্তুত রয়েছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে বিচক্ষণতার পথ বেছে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ অতি দ্রুত শেষ হবে। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাই বিমানটি ওমানি কোপাইলট মোহাম্মদ হামাম আল হামামি সৈয়দ সৌদি আরবের মরুভূমিতে বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে ইতালীয় সংবাদপত্র কোরিয়ে দেলা সেরা জানিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী আল হামামি ক্যাপ্টেন স্মিথ মাচ্চারকে হত্যা করে বিমানটি তেল আবিবের একটি বহুতলে ক্র্যাশ করার পরিকল্পনা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI বিষয়ক কার্যক্রম পর্যালোচনার জন্য সুপার ইন্টেলিজেন্স ফোর্স নামে হোয়াইট হাউসের একটি নতুন টাস্ক ফোর্স গঠন করার ঘোষণা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স জে ক্লেটনের নেতৃত্বে গঠিত এই টাস্ক ফোর্সে ফেডারেল ট্রেড কমিশন, পেন্টাগন এবং পার্সোনাল ম্যানেজমেন্ট অফিসের বরিষ্ঠ আধিকারিকরা থাকবেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেন, এই টাস্ক ফোর্স আমেরিকা যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শীর্ষস্থান বজায় রাখতে পারে সেই লক্ষ্যে কাজ করবে। ওপেক প্লাসের 7টি দেশ অর্থাৎ সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাকস্তান, আলজেরিয়া এবং ওমান আগামী নভেম্বরের জন্য তাদের জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। একটি ভার্চুয়াল বৈঠকে বিশ্বব্যাপী তেলের বাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের দুর্দান্ত পারফরমেন্সের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভারতীয় দলের প্রতিটি সদস্যের জন্য দেশ গর্বিত যারা নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ী সকল ক্রীড়াবিদকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের কৃতিত্ব দেশবাসীর মনে অপার আনন্দ সঞ্চার করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমাজ মাধ্যমে বার্তায় বলেন, ক্রীড়ামঞ্চ এক উজ্জ্বল অবস্থানে

বাঁচানোর পথে আরও এক ধাপ এগিয়ে দিয়েছেন ক্রীড়াবিদরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার অটাওয়ায় শুরু হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে উৎসবের মরশুমের আগে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মন্ত্রিসভার বৈঠক বসছে। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ পুরোপুরি নিষিদ্ধ করতে সরকার উদ্যোগ নিয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে আগামীকাল, এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত বছর লিওনেল মেসির অনুষ্ঠানে যারা টিকিট কেটেও তাকে দেখতে পারেননি, তাদের আজ ভারত উরুগুয়ে ম্যাচটির টিকিট দেওয়া হবে বিনামূল্যে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে রাজ্য সরকার আজ চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আজ দুপুরে নবান্ন সংলগ্ন সভাঘরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে প্রশাসনিক সূত্রের খবর। উল্লেখ্য, কেন্দ্রীয় উড়ান প্রকল্পে পুরুলিয়ার ছড়রা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং আলিপুরদুয়ারের হাসিমারায় নতুন এই বিমানবন্দর তৈরি হলে বিনিয়োগ ও পর্যটনের নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। গতকাল নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভারত সরকার এই বিমানবন্দরগুলি তৈরি করতে সব অর্থ দেবে, রাজ্য সরকার শুধু জমি দেবে।
1: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চেয়েছিলেন নতুন এয়ারপোর্ট করতে, জমি চেয়েছিলেন, তিনি লিখে দিয়েছিলেন আমি জমি দেবো। এই উড়ান স্কিমে মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্নের স্কিম, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু এবং রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মেহুল আর আমি এবং আমাদের পরিবহন মন্ত্রী অর্জুন সিং, আমাদের উপস্থিতিতে উড়ান স্কিমে সিভিল এভিয়েশনের সঙ্গে পশ্চিমবঙ্গে যেহেতু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এরা দেখে তার চুক্তি হবে। অনেকদিনের পেন্ডিং ছিল এয়ারপোর্ট গুলো, এবারে আমরা করবো। ভারত সরকার পুরো টাকা দেবে, জায়গাটা শুধু আমাদের দিতে হবে, জায়গা আমাদের আছে।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে উৎসবের মরশুমের আগে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ মন্ত্রিসভার বৈঠক বসছে। নবান্নে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প, সীমান্তবর্তী জেলায় বিএসএফ কে জমি, বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। রাজ্য সরকার বাংলার ঐতিহ্য সংস্কৃতি নির্ভর পর্যটন ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়েছে। কলকাতায় গতকাল সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে বন্দে মাতরমের সার্ধশত বর্ষে দেবীর আবাহন তং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী শীর্ষক এক অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যের তথ্য, সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানিয়েছেন, পর্যটনের সঙ্গে ঐতিহ্য সংস্কৃতির সংরক্ষণ প্রয়োজন। তিনি বলেন, দুর্গাপূজা বাংলার ঐতিহ্য সংস্কৃতির পরিচয় এবং সমাজকে একসূত্রে বেঁধে রাখে, তাই প্রতিটি প্রজন্মের এই ঐতিহ্যকে ধরে রাখার প্রতি শ্রীমতী চক্রবর্তী বিশেষ জোর দেন। আইসিসিআর কলকাতা এবং মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ কলকাতার সহযোগিতায় এই অনুষ্ঠান আইসিসিআর এর অধিকর্তা মধুর কঙ্কনা রায়, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এর অধিকর্তা স্বরূপ প্রসাদ ঘোষ, সংস্কার প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ পুরোপুরি নিষিদ্ধ করতে সরকার উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গে কোনো প্রকার দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। কলকাতায় গতকাল রাম মন্দির আন্দোলনের পুরোধা পুরুষ এবং বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি অশোক সিংহলের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি বলেন, সারাদেশে দেশবিরোধী শক্তিগুলি সক্রিয় হয়ে উঠেছে। প্রসঙ্গত, তিনি রামনবমীতে সাম্প্রদায়িক অশান্তি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মহেশতলার ঘটনার কথাও তার বক্তব্যে তুলে ধরেন। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

0: সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় 370 অনুচ্ছেদ প্রত্যাহার, একটি প্রতিবেদন।
1: ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বিলোপকে দেশের সাংবিধানিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরা হয়। 2019 সালের 5ই আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কার্যত প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে। 2023 সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ 370 অনুচ্ছেদ সংক্রান্ত কেন্দ্রের সিদ্ধান্ত বহাল রাখে। সেবা সংকল্প অভিযানের বৃহত্তর ভাবনায় 370 অনুচ্ছেদ বিলোপকে তাই শুধু একটি সাংবিধানিক পরিবর্তন নয়, বরং এক দেশ এক সংবিধানের ভাবনার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
2: নিঃসন্দেহে এই সরকারের 370 তুলে ধরা একটা বিরাট পদক্ষেপ এবং একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যেতে পারে, যেটা আমরা একসময় কল্পনায় আনতে পারতাম না, কিন্তু সেটা এরা করে দেখিয়েছেন। সেখানকার মানুষের আইনি সুরক্ষা বেড়েছে, শুধু নয় মেয়েদের সুরক্ষা বেড়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে আগামীকাল। এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। ইতোমধ্যেই নন্দীগ্রাম ও রেজিনগরে পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে রুটমার্চ করছে। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসন থেকেই জয়ী হন। আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরও নওদা এবং রেজিনগর আসন থেকে জয়লাভ করেন। পরে নন্দীগ্রাম আসনটি শ্রী অধিকারী এবং রেজিনগর আসনটি হুমায়ুন কবির ছেড়ে দেওয়ায় ওই দুই কেন্দ্রে 6ই অক্টোবর মঙ্গলবার উপনির্বাচন হচ্ছে। গণনা 9 তারিখ। গতকাল প্রচারের শেষ দিনে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর সমর্থনে সকালে টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম হসপিটাল মোড় পর্যন্ত এবং বিকেলে রাজারামচক হাইস্কুল থেকে মীরের বাজার পর্যন্ত এক পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কংগ্রেস ও বামফ্রন্ট প্রার্থীরাও গতকাল নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় প্রচার করেন। রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রচার চালানো হয়, তবে সন্ত্রাস ও পুলিশি হয়রানির অভিযোগ এনে ভোট প্রচার থেকে নিজেদের সরিয়ে রেখেছে আম জনতা উন্নয়ন ও আরএসপি। নন্দীগ্রাম কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার শীর্ষ আদালতে যে মামলা দায়ের করেছে আজ তার শুনানি হওয়ার কথা। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে আজ মামলাটি ওঠার কথা রয়েছে। উল্লেখ্য, গত 29শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট মিলন প্রধানের বিরুদ্ধে 6টি মামলায় 20শে অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দেয়। তাকে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বিজেপি অভিনেত্রী কোয়েল মল্লিক ওরফে রুক্মিণী মল্লিককে রাজ্যসভার প্রার্থী করেছে বিজেপি। তারই ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে আবার তাকেই প্রার্থী করা হল। আগামী 16ই অক্টোবর তাঁর ছেড়ে দেওয়া ওই আসনে উপনির্বাচন রয়েছে। তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফাপত্র জমা দেওয়ার পর থেকেই তাঁর নামেই জল্পনা ছিল। গত 16ই জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন অভিনেত্রী কোয়েল। কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট SRFTI এর সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে ঘিরে গতকাল ফের প্রবল উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভেঙে গেট টপকে মিছিলকারীরা ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। SRFTI এর পড়ুয়া এবং অধ্যাপকরা গেটের ভেতরে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের অভিযোগ, বাইরে থেকে ইঁট এবং জলের বোতল ছোড়া হয়। ইঁটের ঘায়ে অধ্যাপক দেবাশিস সেন শর্মা আহত হয়েছেন বলে খবর। এক পুলিশকর্মীও ইঁটের আঘাতে রক্তাক্ত হয়েছেন বলে জানা গেছে। বিক্ষোভকারীদের দাবি, পড়ুয়ারাই প্রথমে ভেতর থেকে ঢিল ছুড়েছে। শিক্ষার্থীরা বিবেকানন্দ ও ভারত মাতা যে অপমান করেছে তার শাস্তি তাদের পেতে হবে। পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে অখিল ভারতীয় গ্রাহক পরিষদের তরফে গতকাল একাডেমি অব ফাইন আর্টসের সামনেও মিছিল করা হয়। প্রযুক্তিগত ব্যবস্থা, উন্নত নজরদারি এবং বন বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে হাতি ও ট্রেনের সংঘর্ষ প্রতিরোধের প্রচেষ্টা শক্তিশালী করেছে। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কর্মীদের সময়োপযোগী পদক্ষেপের ফলে বিভিন্ন ডিভিশনে মোট 255টি হাতিকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘাতে গতরাতে অনুষ্ঠিত হল দীঘা বিচ নাইট ম্যারাথন। বিশ্ব উষ্ণায়নের আবহে সবুজের বিস্তার ও পরিবেশ সচেতনতার ডাক দিয়ে রান ফর গ্রিন ভাবনাকে সামনে রেখে খড়গপুর স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী নৈশ ম্যারাথনে অংশগ্রহণ করেন ক্রীড়াপ্রেমী, পরিবেশপ্রেমী থেকে শুরু করে বহু পর্যটক। মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFSCL ফুটবলের ফাইনালে উঠেছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল তীব্র উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে মোহনবাগান টাইব্রেকারে 4-3 গোলে পাঞ্জাব FC কে হারিয়ে দেয়। আজ দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড বিরুদ্ধে খেলবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। সল্টলেকের যুব ভারতীয় ক্রীড়া

0: মনে গত বছর লিওনেল মেসির অনুষ্ঠানে যারা টিকিট কেটে দেখতে এসেছিলেন তাদের আজ বিনামূল্যে আসন্ন ভারত উরুগুয়ে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের টিকিট দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এ সংক্রান্ত ঘোষণা মতো আগামীকালের ম্যাচের বিনামূল্যের টিকিট দেওয়া হবে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে 4টি নতুন বিমানবন্দর তৈরির জন্য রাজ্য সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএসএল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুনীতা বিশ্বাস।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুনিতা বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: বিজ্ঞানের খবর, সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়।
3: সাধারণ স্মার্টফোনে দেখা যাবে সব আণুবীক্ষণিক বস্তু, স্মার্টফোনেই খালি চোখে দেখা যাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণু। এই কাজে নতুন প্রযুক্তির সন্ধান দিলেন খড়গপুর IIT-র গবেষকরা। তাদের দাবি, এই প্রযুক্তিতে ভবিষ্যতে কম খরচে বহনযোগ্য চিকিৎসা যন্ত্র বানানো যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেনের বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে এই প্রযুক্তি তৈরি করেছেন IIT গবেষকরা। নতুন প্রযুক্তিতে ব্যবহার করা হয়েছে ফোটোনিক ক্রিস্টাল ভিত্তিক একটি বিশেষ প্ল্যাটফর্ম। গবেষকদের দাবি, এটি আলো ও পদার্থের পারস্পরিক ক্রিয়াকে কমপক্ষে 1,300 গুণ বাড়িয়ে দিতে পারে, ফলে আণবিক স্তরের অতি ক্ষুদ্র পদার্থ দৃশ্যমান হয়। প্রযুক্তিটির মূল অংশ হল ফোটোনিক্স ক্রিস্টাল। অত্যন্ত ক্ষুদ্র কাঠামোকে নির্দিষ্ট বিন্যাসে সাজিয়ে এই ক্রিস্টাল বা স্ফটিক তৈরি করা হয়েছে। প্রতিটি কাঠামোর আকার মানুষের চুলের ব্যাসের প্রায় 1,000 ভাগের 1 ভাগ। এই কাঠামোর মধ্যে আলো একটি অত্যন্ত ছোট এলাকায় কেন্দ্রীভূত করে অপটিক্যাল হটস্পট তৈরি করা হয়। এর ফলে আলো ও পদার্থের পারস্পরিক ক্রিয়া বেড়ে গিয়ে দুর্বল সংকেতও শনাক্তযোগ্য হয়ে ওঠে। IIT-র অধ্যাপক শিবকিরণ ভক্তের নেতৃত্বাধীন গবেষক দল ফোটোনিক এই কাঠামো নিয়ে কাজ করেছেন। এই গবেষণায় যোগ দিয়েছেন ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেনের অধ্যাপক ব্রায়ান টি কানিংহামের দল। গবেষকদের মতে, স্মার্টফোনে এই প্রযুক্তির ব্যবহার করা গেলে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় কম খরচে সংবেদনশীল চিকিৎসা যন্ত্র বানানো যাবে। রোগকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে কম খরচের এই যন্ত্র বদলে দেবে গ্রামীণ চিকিৎসা। এই প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI মেলাতে পারলে এর ব্যবহার আরও ব্যাপক হতে পারে বলে মত অধ্যাপক শিবকরণ ভক্তের। খড়গপুরের এই গবেষণাটি আন্তর্জাতিক জার্নাল অ্যাডভান্সড অপটিক্যাল মেটেরিয়ালসে প্রকাশিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক গবেষণা, উদ্ভাবন এবং অ্যাপ্লায়েড লার্নিং প্রসারে একযোগে কাজ করতে চলেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস ও কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। দুই সংস্থা যৌথ উদ্যোগে কলকাতায় তৈরি হতে চলেছে AI কেন্দ্রিক সেন্টার অফ এক্সেলেন্স। এটির লক্ষ্য পড়াশোনার সঙ্গে বাস্তব শিল্পক্ষেত্রের প্রযুক্তিগত চাহিদার যোগসূত্রকে মজবুত করা। এতে ভবিষ্যতে দক্ষ মানব সম্পদ তৈরি হবে। প্রাথমিকভাবে 2 বছরের জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে পড়ুয়া ও শিক্ষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হাতে কলমে কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি বাস্তব ক্ষেত্রে এই প্রযুক্তির প্রয়োগ, গবেষণা ও নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে কাজের ক্ষেত্র তৈরি হবে। এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক, TCS এর পেশাদারদের পরামর্শে বিভিন্ন প্রজেক্টে কাজের সুযোগ। পানীয় জলের উৎস সন্ধানে ভারত আর ফ্রান্স যৌথ মহাকাশ গবেষণায় নামল। মহাকাশ থেকে ভূগর্ভস্থ জলের সন্ধান চালাতে বানানো হচ্ছে কৃত্রিম উপগ্রহ তৃষ্ণা। পৃথিবী থেকে 700 কিলোমিটারের বেশি উচ্চতা থেকে চলবে ওই খোঁজ। সব ঠিকঠাক থাকলে 2027 সালের শুরুতেই মহাকাশে পাড়ি দেবে ইন্দো ফ্রান্স যৌথ প্রযুক্তির ওই অত্যাধুনিক স্যাটেলাইট। অতিরিক্ত জল উত্তোলন আর খামখেয়ালি আবহাওয়ার জন্য ভারতের ভূগর্ভস্থ জলস্তর দ্রুত নেমে যাচ্ছে। এই পরিস্থিতি শুধু ভারতে নয়, গোটা পৃথিবীর নানান দেশে ঘটছে। ভারতের পাশাপাশি পৃথিবীর ব্যাপক অংশের ভূগর্ভস্থ পানীয় জলের মানচিত্র তৈরি করবে তৃষ্ণা। এমন একটা সময়ে এই মহাকাশ অভিযান করা হচ্ছে যখন জলবায়ু পরিবর্তনের কুফল প্রভাব ফেলতে শুরু করেছে। হিমবাহগুলি সংকুচিত হচ্ছে, খরা তীব্রতর হচ্ছে এবং

0: সৃষ্টি জলের উৎস ক্রমশ চাপের মুখে পড়ছে। বর্তমান অভিযানের লক্ষ্য হল মহাকাশ থেকে অত্যন্ত নিখুঁতভাবে পৃথিবীর অবশিষ্ট পানীয় সম্পদের মানচিত্র তৈরি করা। তৃষ্ণার পুরো নাম থার্মাল ইনফ্রারেড ইমেজিং স্যাটেলাইট ফর হাই রেজলিউশন ন্যাচারাল রিসোর্স অ্যাসেসমেন্ট। ভারতীয় বিজ্ঞানীদের ইচ্ছায় নতুন স্যাটেলাইটের নামকরণ করা হয়েছে সংস্কৃত শব্দে। তৃষ্ণার লক্ষ্য উন্নত রেজলিউশনে স্পষ্ট ছবি তোলা। পরিষ্কার ধারণা দিতে এক জায়গায় একাধিকবার পর্যবেক্ষণ করবে তৃষ্ণা। এই বিশদ তথ্য বিজ্ঞানীদের জলচক্রের প্রেক্ষিতে স্থানীয় পরিবর্তন ও বিবর্তনকে বুঝতে সাহায্য করবে। বিজ্ঞানের খবর আজ এই পর্যন্ত।
1: শুনলেন বিজ্ঞানের খবর, সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুলগীতি শিল্পী ত্রিদীপ রায়চৌধুরী।

0: নজরুল গীতি শুনলেন হৃদীপ রায়চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কথিকা, রসে না সন্দেশে, বলছেন উদয় চট্টোপাধ্যায়।
1: বাঙালির মিষ্টি বললেই কিন্তু টানাপোড়েন চলবে সন্দেশ আর রসের মিষ্টির মধ্যে, কোনটা পাবে অগ্রাধিকার এর কোনো ফয়সালা নেই। ভিন্ন রুচিরই লোকা, মানুষের মধ্যে রুচিভেদ থাকবেই, তাই এটা ভোক্তার উপরেই ছেড়ে দেওয়া যাক। তবে আমার অভিজ্ঞতা বলে এ বিষয়ে অধিকাংশ ভোক্তার কোনো কট্টর মনোভাব নেই। তাঁদের মনোভাব দুধও খাবো তামুকও খাবো, দ্বন্দ্ব কিসের? হক কথা, সন্দেশ অবশ্যই রসগোল্লার পূর্ববর্তী, তবে ঠিক কোন সময়ে আবির্ভাব সেটা সঠিকভাবে বলা মুশকিল। মনসামঙ্গল চণ্ডীমঙ্গলে সন্দেশের উল্লেখ নেই। পঞ্চদশ শতকের শেষ ভাগে রচিত মনসামঙ্গল কাব্যে বিজয়গুপ্ত চাঁদ সদাগর গৃহিণী সনকার রন্ধনের বিস্তারিত বিবরণ দিয়ে শেষকালে জানাচ্ছেন, মিষ্টান্ন অনেক রান্ধে নানাবিধ রস, দুই তিন প্রকারের পিষ্টক পায়স, দুগ্ধে দিয়া ভালো মতো রান্ধে ততক্ষণ, রন্ধন করিয়া হইল হরষিত মন। এর একশো বছর পরে ষোড়শ শতকের শেষ ভাগে দ্বিজ বংশীদাস তার মনসামঙ্গলে লিখছেন, কত যত ব্যঞ্জন যে নাহি লেখা জোখা, পরমান্য পিষ্টক যে রান্ধিছে সনকা, ঘৃতপোয়া চন্দ্রকাইট আর দুগ্ধপুলি, ডাইল বড়া ভাজিলেখ ঘৃতের মিশালি, জাতিপুলি ক্ষীরপুলি চিতলৌটি আর মনোহরা রান্ধিলেখ অনেক প্রকার। দেখা যাচ্ছে সন্দেশ নেই, রসগোল্লা নেই, আছে পিঠা পুলি পরমান্য ঘিয়ে ভাজা ডালের বড়া, যার রসে ফেলা সংস্করণকে আমরা বলি রসবড়া, এবং ঘিয়ে ভাজা মালপোয়া। দেখা যাচ্ছে ডালবড়া মালপোয়া ভাজা হয়েছে ঘিয়ে, তেল দিয়ে নয়। আমরা অবশ্য এগুলোর তেলে ভাজা সংস্করণেই সন্তুষ্ট। সন্তুষ্ট না হয় উপায় কি? সে রামও নেই, সে অযোধ্যাও নেই। ছেলেবেলায় ছড়া শুনেছি, কড়াতে চড়িলে ঘৃত গন্ধে পাড়া আমোদিত, না হইলে নিমন্ত্রিত আপনি যেতে বাসনা। এখন সব ঘি পরশুরামের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেডে বর্ণিত ঘই, পাড়া আমোদিত করার এলেম তার নেই। তবে ঘিয়ে ভাজা মালপোয়া, দ্বিজ বংশীদাস যেটাকে ঘৃতপোয়া বলেছেন, ঘিপোয়া নামে কলকাতার বউবাজারে কোনো কোনো মিষ্টির দোকানে এখনও পাওয়া যায় দোলের সময়ে সীমিত দু চার দিন, আগ্রহীজনেরা সন্ধান নিতে পারেন। ষোড়শ শতাব্দীতে রচিত আর এক মঙ্গলকাব্য চণ্ডীমঙ্গলে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী খুল্লনার রন্ধন আয়োজনের বিশদ বিবরণ দিয়েছেন। মিষ্টির তালিকা সংক্ষিপ্ত, ক্ষীর রান্ধে জালকড়ি ভাঁটি, কলাবড়া মুগশাউলি, ক্ষীরমোয়া ক্ষীরপুলি, নানা পিঠা রান্ধে অবশেষে। সন্দেশের উল্লেখ পাওয়া যাচ্ছে গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃতে, যার সম্ভাব্য রচনাকাল ১৬১৬, অর্থাৎ সপ্তদশ শতকের গোড়ায়। শ্রীক্ষেত্রে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে চৈতন্য মহাপ্রভু নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন। ভট্টাচার্য গৃহিণী ৫০ ব্যঞ্জনের সাথে যে মিষ্টপদের আয়োজন করেছিলেন তার বর্ণনা দিতে গিয়ে কবিরাজ জানাচ্ছেন, মুদগড়া মাসবড়া কলাবড়া মিষ্ট, ক্ষীরপুলি নারিকেল পুলিয়ার পিষ্ট, কাঞ্জিবড়া দুগ্ধ চিরা দুগ্ধ লক লোকি, আর যত পিঠা কইল কহিতে না সকি, ঘৃতসিক্ত পরমান্য মৃৎকুণ্ডিকা ভরি, চাপাকলা ঘনদুগ্ধ আম্রতার পরি, রসালা মতিত দধি সন্দেশ অপার, গৌরে উৎকলে যত ভক্ষের প্রকার। কৃত্তিবাসী রামায়ণে রাজা জনকের কন্যার বিবাহের আহার্য তালিকায় রয়েছে, ভারে ভারে দধিদুগ্ধ, ভারে ভারে কলা, ভারে ভারে ক্ষীর ঘৃত।

শর্করা উজলা, সন্দেশের ভার লয়ে গেল ভারীগণ, অধিবাস করিবারে চলেন ব্রাহ্মণ। তবে বিদ্বজ্জনের অভিমত, সেই সব সন্দেশ ছিল নেহাতি চিনির মন্ডা, কেননা মনুর বিধান অনুসারে দুধ কাটিয়ে তৈরি ছানা অন্ততপক্ষে ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে অভক্ষই ছিল। এখানে বলা প্রয়োজন, কৃত্তিবাসের জন্মসময় নিয়ে অনিশ্চয়তা।

0: পাকে বর্তমান চেহারা সন্দেশ জন্ম নিল। ১৯ শতকের মাঝামাঝি সময়ে হুগলি জেলা সন্দেশের জন্য সারা বাংলায় খ্যাতি লাভ করেছে। জনায়ের মনোহরা, চন্দননগরের তালশাঁস, শ্রীরামপুরের গোপ সন্দেশ, সেই জেলা থেকে আসা মহেশচন্দ্র দে কলকাতাবাসীকে সন্দেশে আসক্ত করলেন। তাঁরই পুত্র করাপাক সন্দেশের আবিষ্কর্তা স্বনামধন্য গিরিশচন্দ্র দে। নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা নরম পাকের সন্দেশ খুব মিষ্টি নয়, দানা জিভে লাগে, তারই এক সংস্করণ হুগলি সন্নিহিত বর্ধমান জেলায় মাকা সন্দেশ নামে পরিচিত এবং সেটি অতি উপাদেয় এক মিষ্টান্ন। সন্দেশ প্রসঙ্গে বলতেই হয় যে সন্দেশ শব্দটির আদি অর্থ সংবাদ বা বার্তা। সুসংবাদ লোকমার্ফত পাঠানোর সময় সঙ্গে থাকত মিষ্টান্ন, ক্রমে সেই মিষ্টান্নই সন্দেশকে তার আদি অর্থ থেকে স্থানচ্যুত করে নিজেই সমাসীন হয়েছে। এই মেটামরফোসিসকে রবীন্দ্রনাথ বর্ণনা করেছেন, সন্দেশ বাংলাদেশে বাজিমাত করেছে, যা ছিল খবর, বাংলাদেশ তাকেই সাকার বানিয়ে করে দিল খাবার। রসের মিষ্টিতেও বিবর্তন কিছু কম হয়নি, এসেছে স্পঞ্জ রসগোল্লা, মুখের মধ্যে ভরে একটু চাপ দিলেই যা চুপসে যায় আর তার পাতলা রস সারা মুখের মধ্যে ছড়িয়ে পড়ে। রসগোল্লার আকার বাড়িয়ে দিয়ে সৃষ্টি হয়েছে রাজভোগের কমলালেবুর রং এবং গন্ধের কমলাভোগ, একটু সুগন্ধি মিষ্টিত ক্ষীরের স্বাদের গোপালভোগ, আর পাতলা ক্ষীরের মধ্যে ছোট ছোট সাইজের রসগোল্লাকে হাবুডুবু খাইয়ে রসমালাই। করাপাকের রসগোল্লার উপরে চিনি ছড়িয়ে হয়েছে দানাদার, যার বাইরেটা শুকনো অন্তর রসালো। চিনির বদলে ক্ষীরের প্রলেপ দিয়ে রসকদম্ব। মালদা গেলে দেখা যাবে ক্ষীরের প্রলেপের উপরে পোস্তদানা, দেখতে একেবারে কদম ফুল। করাপাকের রসগোল্লাকে লম্বাকৃতি করে এবং আরেকটু রসালো করে তৈরি হয়েছে চমচম, গজার মতো চৌকো আকৃতি দিয়ে ছানার গজা, সেটাকেই ছোট আকার দিয়ে ছানার মুরকি, দুধে ফোটালে যা ছানার পায়েস। বাংলার মিষ্টান্ন শিল্পীরা এখানেই থেমে থাকেননি, ছানার গোল্লাকে ঘিয়ে ভেজে আর রসে ফুটিয়ে তৈরি করেছেন পান্তুয়া, যেটা উত্তর ভারতে গুলাবজামুন আখ্যা পেয়েছে। আর ইংরেজ বড়লাট লর্ড চার্লস জন ক্যানিংয়ের স্ত্রী লেডি শার্লট ক্যানিংয়ের পাতে যা একদা লেডি কেনি নামে পরিবেশিত হয়েছিল। এককালে রানাঘাটের পান্তুয়ার বিশেষ নামডাক ছিল। সেই পান্তুয়ার আকৃতি গোলাকার নয়, লম্বাটে, তারই নধর এবং একটু কড়া করে ভাজা সংস্করণ হল ল্যাংচা। দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে যাবার সময় শক্তিগড়ে একটু দাঁড়িয়ে যার স্বাদ না নিয়েছেন এমন পথিক বিরল। বর্ণিত সন্দেশ আর রসের মিষ্টির বাইরে যারা রয়ে গেল তারা কেউ ব্রাত্য নয়, বরং সকলেই স্বমহিমায় বিরাজমান। এদের মধ্যে রয়েছে বর্ধমানের মিহিদানা সীতাভোগ, জয়নগরের মোয়া, ঢাকার অমৃতি, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, খাগড়ার ছানাবড়া, নৈহাটির গজা, কৃষ্ণনগরের সরভাজার সরপুরিয়া এবং আরও অনেকে। এদের বর্ণনা দিতে গেলে মহাভারত না হোক একটা হৃষ্টপুষ্ট বই হয়ে যাবে, সুতরাং অলনীতি বিস্তারেন।
1: শুনলেন কথিকা রসে না সন্দেশে, বললেন উদয় চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: বুখার আয়া হ্যায় ইসে নজর আন্দাজ না করেন।
3: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
2: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
3: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
2: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
3: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
1: शास्त्रीय संगीत अनुष्ठाने अखन सुनुन शरद शिल्पी पंडित सुर रंजन, राग मिया किटोरी, तबला सहयोगिताय दिलीप मुखोपाध्याय।

0: সরোদে শুনলেন রাগ মিয়া কি টোড়ি, বাজিয়েছেন পণ্ডিত সুররঞ্জন, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন দিলীপ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
3: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
4: হলো ফাঁদে।
5: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
6: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে আজ আরাধনা ছবির গান, শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব এ পর্যন্তই। এখন সংবাদ। আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট

0: গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল। ভারত ও কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনার পঞ্চম পর্ব আজ কানাডার ওটাওয়ায় শুরু হবে। আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করবে। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাই বিমানটি ওমানি কোপাইলট হাম্মাম আল হাম্মামি সৌদি আরবের মরুভূমিতে ক্র্যাশ করানোর চেষ্টা করেছিল বলে ইতালির সংবাদপত্র কোরিয়ে দেল্লা সেরে জানিয়েছে। আইএফএসএল ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল আজ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। মোহনবাগান সুপার জায়ান্ট গতকাল প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে হারিয়ে ফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ তিন দিনের সফরে আজ নতুন দিল্লিতে আসছেন তিনি। এবছর এটি তাঁর দ্বিতীয় সফর। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পারমেলা বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এছাড়া নেতৃবৃন্দ আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী এবং বহুপাক্ষিক ফোরামে দুদেশের সহযোগিতার বিষয়ে মতবিনিময় করবেন। আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট পারমেলা। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়তা করেছিল। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল। রাশিয়া ইউক্রেন সংঘাতকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে তিনি বলেন, এই সংঘাত অবসানে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এ বিষয়ে ভারত রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছে এবং কৃষ্ণসাগর জাহাজ চলাচলের নিরাপত্তা ইস্যু দিয়ে শুরু করে সব দিক থেকেই সহায়ক ভূমিকা পালনের চেষ্টা করছে।
1: We have conversations with both Russia and Ukraine in this regard. We are trying to be helpful, starting with the Black Sea safety of shipping issue.
0: ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপার পঞ্চম দফার বৈঠক আজ সেদেশের অটাওয়াতে শুরু হবে। এবছরের মধ্যেই বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষই এই আলোচনায় বসবে। পাঁচ দিন ব্যাপী এই বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত, গত মাসের 18 তারিখে নতুন দিল্লিতে এই চুক্তির চতুর্থ দফা শেষ হয়। চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নতুন দিল্লিতে বৈঠকে দুদেশের মধ্যে সেপা সংক্রান্ত আলোচনা চলতি বছরে শেষ করার পাশাপাশি জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছিলেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ রানী দুর্গাবতীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, রানী দুর্গাবতী জনকল্যাণমূলক উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি তাঁর প্রজাদের কল্যাণ এবং রাজ্যের সমৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। লোকসভা স্পিকার ওম বিড়লা আজ গুরুনানক দেবের জ্যোতিজ্যোত দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী বিড়লা বলেন, গুরুনানক দেব তাঁর জীবনের মধ্য দিয়ে বিশ্বকে সত্য, করুণা, মানবতা ও কল্যাণের শিক্ষা দিয়েছিলেন। গুরুনানক দেব সমাজে প্রচলিত অন্ধবিশ্বাস, বৈষম্য, জাতিপ্রথা ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে নির্ভয় কণ্ঠ তুলেছিলেন। বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ অসমের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রার সূচনা করবেন। বগিবিল টার্মিনালে সকাল 11টায় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। অসম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মিথানল নিয়ে একটি জাহাজ বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার পানগাঁও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে। পণ্য পরিবহনের জন্য ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত জাতীয় জলপথ 2 এবং ভারত বাংলাদেশ প্রোটোকল রুট ব্যবহার করা হবে। সেবা সংকল্প অভিযান এই পর্যায়ে ভারত চেম্বার অব কমার্সের পূর্বতন সভাপতি এনজি খৈতানের সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া প্রকল্প। কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10:10 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ।

0: কলকাতাতে। রাজ্যের আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে এবং বিমান যোগাযোগ পরিকাঠামো আরও শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ সরকার আজ চারটি নতুন বিমানবন্দর তৈরির জন্য কেন্দ্রের সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আজ দুপুরে নবান্ন সংলগ্ন সভাঘরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে প্রশাসনিক সূত্রের খবর। উল্লেখ্য, কেন্দ্রীয় উড়ান প্রকল্পে পুরুলিয়া ছড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিমারায় নতুন এই বিমানবন্দর তৈরি হলে বিনিয়োগ ও পর্যটনের নতুন সম্ভাবনা, কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। গতকাল নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভারত সরকার এই বিমানবন্দরগুলি তৈরি করতে সব অর্থ দেবে, রাজ্য সরকার শুধু জমি দেবে।
1: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চেয়েছিলেন নতুন এয়ারপোর্ট করতে, মমতাবেনার্জির কাছে জমি চেয়েছিলেন, তিনি লিখে দিয়েছিলেন আমি জমি দেবো। এই উড়ান স্কিমে মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্বপ্নের স্কিম, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু এবং রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মেহুল আর আমি এবং আমাদের পরিবহন মন্ত্রী অর্জুন সিং আমাদের উপস্থিতিতে উড়ান স্কিমে সিভিল এভিয়েশনের সঙ্গে পশ্চিমবঙ্গে যেহেতু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এরা দেখে তার চুক্তি হবে।
0: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে আগামীকাল। এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নন্দীগ্রাম ও রেজিনগরের বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসন থেকে জয়ী হন। আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরও নওদা এবং রেজিনগর থেকে জয় লাভ করেন। পরে নন্দীগ্রাম আসনটি শ্রী অধিকারী এবং রেজিনগর আসনটি হুমায়ুন কবির ছেড়ে দেওয়ায় ওই দুই কেন্দ্রে আগামীকাল উপনির্বাচন হবে। গণনার 9 তারিখ, গতকাল ছিল ওই দুই আসনে প্রচারের শেষ দিন। ভারতের আবহাওয়া দপ্তর আজ কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা এবং লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। অন্যদিকে উত্তরপ্রদেশের গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে লখনৌ জেলা প্রশাসন ত্রাণ ও উদ্ধার কাজ জোরদার করেছে। গোমতী নদী সংলগ্ন লখনৌ শহরের একাধিক এলাকা বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুযায়ী জেলাশাসক বিশাকজি এবং জয়েন্ট পুলিশ কমিশনার বাবলু কুমার বরওয়ান ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সরেজমিনে পরিদর্শন করেন। মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত পূরণ না করলে হরমুজ প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। সেদেশের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিফাফ জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের উপর ভিত্তি করে নির্ধারিত 7টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটি খোলা হবে না। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সামগ্রিক অবস্থান আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের র্যাফ ফেয়ারফোর্ডে অবস্থানরত দূরপাল্লার লক্ষ্যভেদকারী বোমারু বিমানগুলিকে নিজেদের বিমানঘাটিতে ফিরিয়ে এনেছে। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, ব্রিটেনের বিমানঘাটিতে ইরানের সম্ভাব্য আক্রমণের সতর্কবার্তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে ইরান এই ধরনের ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তেহরান এর প্রেক্ষিতে সেদেশের ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের বিমানটি ওমানি কো পাইলট হাম্মাম আল হাম্মামি সৌদি আরবের মরুভূমিতে ক্র্যাশ করানোর চেষ্টা করেছিল বলে ইতালীয় সংবাদপত্র কোরিয়ে দেল্লা সেরা জানিয়েছে। আল হাম্মামি প্রাথমিকভাবে বিমান ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারকে হত্যা করে বিমানটি তেল আবিবের একটি বহুতলে ক্র্যাশ করানোর পরিকল্পনা করেছিল বলে ইসরায়েলের এক গোয়েন্দা সংস্থা দাবি করে। ইসরায়েল এই ঘটনাকে একটি সন্ত্রাসবাদী হামলা হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি ওমানের একজন পাইলট কিভাবে তেল আবিবের বিমান চালানোর অনুমতি পেল তা খতিয়ে দেখা হচ্ছে। 126তম আইএফএ শিল্ড ফুটবলের টুর্নামেন্টের সেমিফাইনালে আজ ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে উঠেছে। যাদবপুরের কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে গতকাল তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে মোহনবাগান টাইব্রেকারে 4-3 গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে দেয়। সল্টলেকের যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে গত বছর লিওনেল মেসির অনুষ্ঠান যারা টিকিট কেটে দেখতে এসেছিলেন, আগামীকালের ভারত উরুগুয়ে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের টিকিট আজ তাদের বিনামূল্যে দেওয়া হবে। টিকিট দেওয়া হবে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা আজ নতুন দিল্লিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আইএফএ শিল্ড ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল আজ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে। মোহনবাগান সুপার জায়ান্ট গতকাল প্রথম সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে হারিয়ে ফাইনালে উঠেছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর 10টা 10-এ স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা সমীক্ষা, আজকে সমীক্ষা শিরোনাম এরা তাহলে যাবে কোথায়, লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের গত জুলাই মাসের এক রিপোর্টে জানানো হয়েছে, এরাজ্যে 4,133টি সরকারি স্কুলে কোনো

0: 6,769, প্রায় 2,30,000 পড়ুয়াকে লেখাপড়া শেখানোর দায়িত্ব তাদের। পড়ুয়া শূন্য ওই 4,133টি স্কুলের মধ্যে 933টি প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুল কার্যত বন্ধ হয়ে গেছে। এই আপাত শুষ্ক পরিসংখ্যানের পিছনে একটা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার এক অশ্রুসজল চিত্র লুকিয়ে আছে, একটু খতিয়ে দেখলেই তা বোঝা যায়। রাজ্যে স্কুল শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীর অভাবে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলির সম্পত্তি পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে। প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। তারা রিপোর্ট দেবে স্কুল বিল্ডিং, জমি, মাঠ আদৌ ব্যবহারযোগ্য আছে কি না। তারপর অব্যবহৃত সম্পত্তি স্বাস্থ্যকেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, ERD, কমিউনিকেশন সেন্টার বা অন্য কোনো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যায় কি না তা খতিয়ে দেখা হবে। স্কুল শিক্ষামন্ত্রীর মতে PP মডেলে স্কুল বেচে দেওয়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। যে সম্পত্তি ব্যবহার হচ্ছে না তাকে অন্য কাজে ব্যবহারের চিন্তাভাবনার মধ্যে আপাতভাবে কোনো গোলমাল নেই। কিন্তু মূল প্রশ্ন হল, সরকারি স্কুলের পরিকাঠামো সংস্কার করা এবং যেসব স্কুলে পড়ুয়া ও শিক্ষক সংখ্যার মধ্যে অসামঞ্জস্য আছে তাতে সামঞ্জস্য আনার কথা বলা হয়েছিল সরকারি পক্ষে। অথচ স্কুলগুলির পরিকাঠামো ঠিক করে শিক্ষার্থীদের নিয়ে আসার পরিবর্তে সেগুলি পাকাপাকিভাবে বন্ধ করে অন্য দপ্তরকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ সংশ্লিষ্ট অঞ্চলের নিম্নবিত্ত অসচ্ছল পরিবারের ছেলেমেয়েদের সরকারি শিক্ষা পাওয়ার পথ পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল। অবশ্য এটা ঠিক, সরকারি শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে যতটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা, বিনিয়োগ ও আন্তরিক প্রয়াস দরকার, সেই কঠিন পথের চেয়ে অনেক সহজ হল স্কুলগুলিকে পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া। অবশ্য সরকার এও জানিয়েছে, স্কুলগুলির আশেপাশে জনবসতি কম থাকলে, অর্থাৎ দূর থেকে পড়ুয়াদের আসতে হয়, এমন স্কুল চলবে। আমরা জানি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে অনেক জায়গাতেই বাচ্চাদের অনেক কষ্ট করে দূরের স্কুলে যেতে হয়। সেখানে কাছের স্কুলটি সচল থাকলে পড়াশোনা জারি রাখা যায়, এতে ড্রপ আউটের সংখ্যাও কমে। মেয়েদের ক্ষেত্রে এটি বেশি করে প্রযোজ্য, কারণ একটু বড় হয়ে গেলে মেয়েদের দূরে স্কুলে যেতে দিতে অনেক অভিভাবকই ইতস্তত করেন। স্কুল বন্ধ করার পরিবর্তে তার পরিকাঠামো সংস্কার করে পড়ুয়াদের আকর্ষণ করা ভবিষ্যৎ দেশ গঠনের চাবিকাঠি, একথা নিঃসন্দেহে বলা যায়। কারণ এখনও পর্যন্ত রাজ্যের সরকারি স্কুলগুলোই সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর পড়াশোনার একমাত্র আশ্রয়স্থল। এই বেসরকারি শিক্ষাপণ্যের নাগাল পাওয়া কিন্তু অনেক মধ্য নিম্নবৃত্ত পরিবারের সামর্থ্যের বাইরে, সেই সংখ্যাও কিন্তু কম নয়। সরকারি শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেলে লাভ একমাত্র বৃহৎ পুঁজি লগ্নিকারী বড় শিক্ষা ব্যবসায়ীদের, এটা মাথায় রাখা দরকার। 2002 সালে শিক্ষার মৌলিক অধিকার হিসেবে গণ্য হওয়ার পর 6 থেকে 14 বছর বয়সী সব শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা রাষ্ট্রের কর্তব্য। কাজেই উপযুক্ত শিক্ষা পরিকাঠামোর ব্যবস্থা করা রাষ্ট্রের পরিচালনাকারী সরকারেরই দায়িত্ব। এরাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থার এই অধোগতির ইতিহাস অবশ্য আজকের নয়, দীর্ঘ 4 দশক ধরে ক্রমশ স্বচ্ছল অভিভাবকেরা ও মধ্যবিত্ত শ্রেণী নানা কারণে ইংরেজি মাধ্যমে বেসরকারি শিক্ষার দিকে ঝুঁকেছেন। শহরে এই সংখ্যা বেশি, তাদের হয়তো ফিরিয়ে আনা যাবে না। কিন্তু বর্তমানে সরকারি শিক্ষা ব্যবস্থার যতটুকু অবশিষ্ট আছে তা রক্ষা করা না গেলে গরিব প্রান্তিক মানুষের কী হবে? ভবিষ্যতের পড়ুয়ারা তাহলে যাবে কোথায়? মনে রাখা দরকার, এই সংখ্যাগরিষ্ঠ পড়ুয়াদের বাদ দিয়ে কিন্তু বিকশিত ভারত গঠন সম্ভব নয়। আশা রাখা যায় সরকারও বিষয়টিতে যথেষ্ট লক্ষ্য ও গুরুত্ব দিচ্ছেন। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। এই পর্বে প্রথমে শুনুন আনন্দ আশ্রম ছবির গান, শিল্পী কিশোর কুমার।

0: আমি।
1: কিশোর কুমারের কণ্ঠে শুনলেন লালকুঠি ছবির গান। এই সঙ্গে শেষ হল আজ গানে গানের দ্বিতীয় পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানের ভেলা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, গানের ভেলায় সকলকে জানাই সুস্বাগতম। আর আজ মাসের প্রথম সোমবার, আর প্রথম সোমবার মানেই শাস্ত্রীয় সঙ্গীতের অতল সমুদ্রে গানের ভেলা ভাসিয়ে নিয়ে যাওয়ার দিন।

ক্যালেন্ডার অনুযায়ী আমরা এখন আশ্বিনের মাঝামাঝি, আর এই আশ্বিনের মাঝামাঝি এলেই মনে পড়ে কবিগুরুর কবিতার সেই লাইনগুলো। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। সত্যি তো, পূজার সময় একেবারেই কাছে চলে এসেছে, মানে বলা যায় একেবারে দূর গোড়ায়। তবে পিতৃপক্ষের অবসান শেষে দেবীপক্ষের সূচনা হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই বন্ধুরা, আজ তো আগমনী গান আপনাদের শোনাতে পারছি না, কিন্তু শুনতে তো পারি এই শরতের গান আর দুর্গার আবাহনে দুর্গা রাগের উপর গান। চলুন শুরু করি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গানে আজকের গানের ভেলা।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিভাস পাউলের আগে এবং একতালে নিবদ্ধ এই রবীন্দ্রসঙ্গীত দিয়েই শুরু হল আমাদের আজকের গানের ভেলার পথ চলা। আর এই পথ চলায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু অমৃতা হালদার রায়। হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিষ্ণুপুর ঘরানার প্রখ্যাত গুণীজন যেমন পণ্ডিত বিষ্ণু চক্রবর্তী এবং

যদু ভট্টের কাছে শেখেন ধ্রুপদাঙ্গের গান। সারা জীবনেই রবীন্দ্রনাথ প্রায় 2500-এর মতো গান শিখেছিলেন, লিখেছিলেন। রবীন্দ্রনাথের প্রথম যুগের সঙ্গীত রচনায় হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীত প্রভৃতি সুর, ছন্দ, এমনকি কখনো কখনো কাব্যাংশেও অনুকরণের প্রচেষ্টা লক্ষ্য করা যায়। তবে তার শেষ দিকের গানগুলিতে পাওয়া যায় বিভিন্ন রাগের মিশ্রণে সৃষ্ট বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীতের স্বরূপকে। এই সময় সৃষ্ট গানগুলিতে সুর ও কাব্য একে অন্যের মধ্যে সুসম্পূর্ণ। তিনি লিখেছেন, সরস্বতীকে শিকল পরানো চলবে না, সে শিকল তাঁরই নিজের বিনার তারে তৈরি।

বলেও নয়। আসলে এটাই সত্য যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এক সুগভীর সম্পর্ক রয়েছে, যেখানে রবীন্দ্রসঙ্গীত সমৃদ্ধ হয়েছে ধ্রুপদ ও হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধনে।

ভারতীয় মার্গ সঙ্গীত বা হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রবাদ প্রতিম শিল্পী ভারতরত্ন পণ্ডিত ভীমসেন যোশী ধ্রুপদী সঙ্গীত খেয়াল গায়ক হিসেবে বেশি পরিচিত হলেও দাদরা ভজন ঠুংরির মতো শাস্ত্রীয় সঙ্গীতের অন্যান্য ধারাতেও ছিল তার অনায়াস যাতায়াত। হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার বিশিষ্ট কণ্ঠশিল্পী পণ্ডিত ভীমসেন যোশীর গাওয়া একটি অত্যন্ত জনপ্রিয় দেবী বন্দনা বা ভক্তিগীতি শুনে নেব এবারে, যা মূলত রাগ দুর্গার উপর ভিত্তি করে তৈরি। রাগ দুর্গার শুদ্ধ ও গম্ভীর স্বরবিন্যাসের মাধ্যমে মা দুর্গার আরাধনায় যে পরিবেশন

সত্যি এই দুর্গা নামেই সমস্ত পাপতাপের মুক্তি। এক অদ্ভুত পবিত্রতায় মন ভরে যায়। বন্ধুরা, আপনারাও চলে আসতে পারেন আজ শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলায় এই শরতের সকালে। আপনাদের চেনা নম্বর 03322107325 এই নম্বরে। নাম্বারটা আর একবার বলে দিই, 03322107325 এই নম্বরে কথা হবে ফোনের ওপারে।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অত্যন্ত শ্রুতিমধুর এবং অনবদ্য ও বিরল রাগ হল দুর্গেশ্বরী।

দুর্গেশ্বরী রাগ একটি মিশ্র প্রকৃতির রাগ। এটি মূলত দুর্গা এবং ঝিনঝটি রাগের সংমিশ্রণের এক অপূর্ব সমন্বয়। গম্ভীর প্রকৃতির এই রাগের চলন বেশ বক্র

তবে এই রাগে রাগ দুর্গার পবিত্রতা ও সরলতার সাথে খাম্বাজ ঠাটের কোমল নিষাদের চমৎকার ব্যবহার লক্ষ্য করা যায়। রাগের মূল স্রষ্টা হিসেবে বিখ্যাত মাইহার ঘরানার প্রবাদ প্রতিম সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁকে যেমন মানা হয়, ঠিক তেমনি অনেকে এমন মতও পোষণ করেন যে দুর্গেশ্বরী রাগের স্রষ্টা ওস্তাদ আলাউদ্দিন খানের সুযোগ্য পুত্র এবং সরোদ সম্রাট ওস্তাদ আলী আকবর খান। আসলে দুজনেই দুর্গেশ্বরী রাগের সৃষ্টি করেন একে অপরের থেকে কিছুটা ভিন্ন রূপে, যে রাগের পরিবেশন আমাদের সকলকে মুগ্ধ করে। হ্যাঁ বন্ধুরা, আজ এই মুহূর্তে শুনব উস্তাদ আলী আকবর খানের সরোদে সেই দুর্গেশ্বরী রাগ এবং তবলায় বিখ্যাত তবলাবাদক উস্তাদ জাকির হোসেনের যুগলবন্দী।

0: এই মুহূর্তে একটু দেখে নেওয়ার সময় কোন বন্ধু রয়েছেন টেলিফোনে, অনেকক্ষণ থেকে বন্ধু অপেক্ষা করছেন, দেখে নেব। হ্যালো,
1: সুপ্রভাত অমৃতা।
0: সুপ্রভাত, সুপ্রভাত।
1: লক্ষণ দাসেন হাওড়া ময়দান থেকে স্নেহাশিস রাহা কথা বলছি।
0: সুস্বাগতম গানের ভেলাই, বলুন।
1: হ্যাঁ, আসলে আমরা যারা সাধারণ শ্রোতা তাদের তো শাস্ত্রীয় সঙ্গীত বা রাগিনীর ব্যাপারে এতটা জ্ঞান নেই, কিন্তু আপনারা যেটা উপস্থাপন করছেন বা আপনি আজকে যেটা উপস্থাপন করছেন সেটা তো সমৃদ্ধ হওয়ার দিন। আর এই পুজোর আগে আগে বিশেষ করে মহালয়ার ভোরে আকাশবাণী থেকে যে মহিষাসুর মর্দিনী আমরা শুনি, সেই গানগুলোর মধ্যে কিন্তু মানে রাগের এত বৈচিত্র্য, কিছু না বুঝলেও এটা বুঝতে পারি যে পঙ্কজ মল্লিকের কি মানে অসাধারণ সৃষ্টি। মানে এক একটা গান যে এক একটা রাগের উপর ভিত্তি করে, এটা পরবর্তী সময় আমি একজন শিল্পীর কাছ থেকে শুনেছি যে কত দক্ষতা থাকলে মানে এরকম একটা সৃষ্টি হতে পারে। আর এই সময় তো অনেক রাগ ভিত্তিক গানের কথা মনে পড়ে, আমার যেমন একটা গানের কথা খুব মনে পড়ছে, এটা এই আকাশবাণীতে আমি পুজোর আগে আগে শুনেছি, ঠিক আগমনী গান বলা চলে না, রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমি শুনেছিলাম, তব চরণ ধোয়াতে শারদ শিশিরে শেফালি অর্ঘে অর্ঘ নেমে। যদি সংগ্রহে থাকে গানটি যে কোনো সময় শোনাতে পারবেন।
0: নিশ্চয়ই, অনেক
1: ধন্যবাদ। অমৃতা ভালো থাকবেন,
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন।
1: নমস্কার,
0: নমস্কার, নমস্কার।

হ্যাঁ, আসলে যে কোনো গানেরই মূল ভিত কিন্তু হলো শাস্ত্রীয় সঙ্গীত। তাই ভিতটা যদি শক্ত হয় এবং ভিতটা যদি বেশ মজবুত হয়, তাহলে উপরের একতলা, দোতলা, তিনতলা যে বাড়িই হোক না কেন, সেটাও সুন্দর এবং মজবুত হতে বাধ্য। তেমনি সেই গানের উপর ভিত করে যে গানই আমরা শুনি না কেন, আমাদের মন ভালো করে দেয়। আসলে গান মানেই মন ভালো করার সব থেকে বড় ওষুধ। আর বন্ধুরা, আজ মাসের প্রথম সোমবার, প্রথম সোমবার মানেই শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলা। আমরা আজ শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলায় মন ভাসিয়েছি দুর্গা এবং দুর্গেশ্বরীর আগে।

ও গম্ভীর স্বরবিন্যাসের আরও একটি অপূর্ব উপস্থাপনা আমরা শুনলাম। এমন বন্দেশ শুনতে শুনতে মনে হয় সময়টা যেন কোথায় থেমে যায়, মনে হয় কথা নয় শুধুই শোনা হোক। কিন্তু তা বললে তো চলবে না, কারণ ফোনের ওপারে কোনো বন্ধুও অপেক্ষা করছেন, শুনব তার কথাও।

0: হ্যালো হ্যালো,
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন
1: হ্যাঁ,
0: বন্ধু?
1: সুখদেব পাল বলছি দিল্লি থেকে।
0: হ্যাঁ বলুন।
1: 45 মিনিট শুনলাম,
0: হ্যাঁ
1: বহু তোর তো জানলাম, অনুষ্ঠানটা শুনতে খুব ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ।
1: রামকুমার চট্টোপাধ্যায় জির গান থাকে তো শোনাবেন?
0: নিশ্চয়ই নিশ্চয়ই, সঙ্গে থাকুন।

আসল কথা, বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতেই হয় এবং আমরা বারবারই সে কথা বলি যে কিছু কিছু অনুষ্ঠান একটা ভাবনা থেকে আমরা তৈরি করি, আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি, তাই আপনাদেরও মনের ইচ্ছে পূরণ করতে আমাদেরও স্বাদ জাগে বই কি। খুব ভালো লাগে যদি আপনাদের মনের ইচ্ছে পূরণ করতে পারি, কিন্তু কখনো কখনো মনে হয় যে আপনাদের মনের ইচ্ছে হয়তো আবার অন্য কোনো সময়, অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে পূরণ করতে পারবো, কিন্তু কিছু কিছু অনুষ্ঠানের তো একটা বিষয় থাকে, একটা ভাবনা থাকে, সেই ভাবনা নিয়েই না হয় এগিয়ে চলা যাক বাকিটা পথ।

0: আরও কোনো এক বন্ধু অপেক্ষা করছেন, নিয়ে নেব আরেকটি ফোন। হ্যালো, কে বলছেন বন্ধু, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ দিদি, আমি বর্ধমানের মেমারি থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: এতক্ষণ সত্যি সত্যি মানে এই যে গলার কাজ এবং এই রাগ সঙ্গীতের সঙ্গীতে আধারিত যেগুলো আপনি শোনাচ্ছেন, সত্যি সত্যি আমরা অনেকে হয়তো গভীরভাবে ভাবি না, কিন্তু আমি একটু এই সঙ্গীত সম্পর্কে একটু পড়াশোনা করে বুঝেছি।
0: বন্ধু আপনার নামটা একটু যদি বলেন।
1: ও, আমার নাম গণেশ মণ্ডল। হ্যাঁ, আমি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক বলছি। তো এই এই যে আধারিত যে সত্যি সত্যি সঙ্গীতের প্রকাশ করতে গেলে আগে আমাদের সেই জায়গায় যেতে হবে যেখানে রাগ সঙ্গীত সাধনাটা। কিন্তু অনেকেই হয়তো, আমি বুঝতে পারছি, কিন্তু অনেকের যে এটা মানে ঠিক ভালো লাগছে না এটাও বুঝতে পারছি। আসলে এটাই তো হয়, সবাই তো সবকিছু নিতে পারে না। যে গানটা, যে কথাগুলো আপনি একটু আগে বললেন যে একটা বিষয় নির্দিষ্ট থাকে এবং সেই বিষয় ধরে আমাদের এগিয়ে যেতে হয় এবং সেটাকে সবচেয়ে বড় কথা সেটাকে মানিয়ে নেয়া। আবার দেখা যায় দুই একজন হতেই পারে এরকম, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু অন্তত রাগ সঙ্গীত যারা একটু ভালোবাসেন তারা বুঝতে পারেন যে কতটা সমৃদ্ধ অনুষ্ঠান, সেই জন্য ভালো লাগছে।
0: একদমই তাই, অনেক ধন্যবাদ। তবে কোনো বন্ধুর প্রসঙ্গে থাকুন, কোনো বন্ধুদের প্রতি কোনো অভিযোগ নয়, ভালো লাগছে না আমি এটাও বলবো না, হয়তো ভালো লাগা ভালোবাসা থেকেই তো তারা আসছেন। আর বন্ধুর কাছে মনের কথা না বললে আর কোথায় বলবেন, আপনারা তো আমাদের বলবেন, আপনাদের জন্যই তো আমরা রয়েছি, আপনাদের কথা শুনবো, আমাদের কথাও আপনারা শুনবেন। স্বনামধন্য ভারতীয় শরৎবাদক তথা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ আমজাদ আলী খান, যার জন্মনাম মাসুম আলী খান, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক অত্যন্ত মিষ্টি, শান্ত ও ভক্তিপূর্ণ পরিবেশনা ওস্তাদ আমজাদ আলী খানের বাজানো রাগ দুর্গা। তার হাতের জাদুতে সরোদে এই রাগের পরিবেশনা যেন এক জাদুকরি রূপ নেয়। দুর্গা রাগের দুটি রূপ পাওয়া যায় দুই ঠাটে, এর একটি খাম্বাজ ঠাটে, অপরটি বিলাবল। তবে আমরা যেটা শুনি এবং যেটি বহুল প্রচলিত সেটি হল বিলাবল ঠাটের দুর্গা। খাম্বাজ ঠাটের রাগটি তুলনায় কম প্রচলিত, অর্থাৎ রাগটি একটু অপ্রচলিত। বিলাবল ঠাটের দুর্গায় গান্ধার বর্জিত, আর খাম্বাজ ঠাটের দুর্গায় ঋষভ বর্জিত। রাগ দুর্গা একটি শান্ত গম্ভীর প্রকৃতির রাগ হওয়ায় স্বাভাবিকভাবেই এই রাগে ভালোবাসা, ভক্তি ও শান্তির প্রকাশ ঘটে। শরৎবাদনে ওস্তাদ আমজাদ আলী খান তাঁর স্বকীয় শরৎবাদন শৈলী ও স্পষ্ট তানের মাধ্যমে এই রাগকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। রইল সেই শরৎবাদন আমজাদ আলী খান।

বন্ধুরা, আজই শরতের সকলেই মা দুর্গার আগমনের অপেক্ষায় আজকের গানের ভেলা ভাসিয়েছিলাম শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় রাগ দুর্গা এবং দুর্গেশ্বরী রাগে। সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু অমৃতা হালদার রায়।

0: সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন গানের ভেলা। আকাশবাণী কলকাতা, একটি আবহাওয়া সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী দু তিন ঘন্টার মধ্যে জলপাইগুড়ি, কুচবিহার এবং উত্তর দিনাজপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঘোষণাটি শেষ হল।
1: অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: প্রিয়াশার কথা জমা হলো বলো?
1: একটাও না,
0: একটাও না, আমারও না। আসলে আমরা বোধহয় ট্রেন্ডের বিমুখ,
1: মানে এখনো তো পুজো দেরি আছে বলো, এখনো
0: এইটাই হচ্ছে কথা,
1: এখনো মোটামুটি 10 দিন হাতে আছে।
0: ভাবো তো একটা সময় ছিল, মানে আমরা, আমি এমন ভাবে বলছি, আমি 70 বছরের হয়ে গেছি, কিন্তু একটা সময় ছিল যখন ভাবো এই 10 দিন কেন, 15 দিন আগে যদি জামা কাপড় না হতো কারণ আমাদের ষষ্ঠীতেও অফিস আছে।
1: এক্স্যাক্টলি, আমাদের মনে হয় যে ঠিক আছে পুজো আসছে জানি, বাট আগে সমস্ত কিছু তো মেটাতে হবে, মানে বাদ বাকি লোকজনকে জামা কাপড় দিতে হবে বা যা যা আর কি নিডস আছে সেগুলো ফুলফিল করতে হবে, দেন আমরা ভাববো। এখন আমরা ওই স্টেজটাতে
0: চলে এসেছি যে এবার এবার ভাবতে হবে অন্যভাবে। যাই হোক, তো বরণ ডালা প্রায় রেডি, তবে আমাদের এখনো পুজো আসতে
1: আছে, শুধু আমরা দেরি আছে, তোমাদের নাও দেরি থাকতে পারে।
0: না না না, সোশ্যাল মিডিয়া ফলো করলে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে পুজোর জামা অনেকেরই হয়নি।
1: হ্যাঁ, পুজোর জামা অনেকের হয়নি, এবং সেটা নিয়ে একটা মানে আস্ত গান বেরিয়ে গেছে যে যে দোকানে আমার জামা আছে সেই জামাটা বেচে দিন, তার কারণে আমি জামা কিনতে পারবো না, এরকম আর কি গানের একটা লিরিক্স। তো ব্যাপারটা হচ্ছে, দেখো কিছু থাক আর না থাক, জামা হোক বা না হোক, একটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট আমাদের জীবনে।
0: এবং শুধু আমাদের আমাদের যুবাণীর বন্ধু শৌরিকের কথা অনুযায়ী একটা কথা বারবার বাইরে আসে যে চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট, কিন্তু এই মুহূর্তে ট্রেন্ড ইজ দি অনলি কনস্ট্যান্ট।
1: হ্যাঁ, এই মুহূর্তে ট্রেন্ড এরকম পর্যায়ে আর কি, যে আমরা আজকে অনুষ্ঠানে মানে বেপরোয়া সময়তে ট্রেন্ড নিয়ে কথা বলতে বসেছি, মানে এইটুখানি ক্লারিফিকেশন আমরা দিতে পারি যে ট্রেন্ড মানে দিস ইজ নট অনলি দ্য পুজো ট্রেন্ড, বাট অলসো এটা হচ্ছে মানে গোটা আর কি বছর জুড়েই কোনো না কোনো ট্রেন্ডে আমরা গা ভাসিয়ে দিই, চাইতেও বা না চাইতেও, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে।
0: আসলে না হলে আমাদের এই ফোমো,
1: এক্স্যাক্টলি আমাদের ফোমো হয়, আর পুজোর সময় এটা একটুখানি বেশি বাড়ে। পুজোর সময় ড্রেস থেকে শুরু করে গান কিংবা ঘুরতে যাওয়ার রুট সমস্তটা ডিপেন্ড করে আছে ট্রেন্ড। আমি কোথায় গেলে ভালো আর কি রুট পাবো সেটা দিয়ে একটা ভিডিও করে পোস্ট করতে পারবো, পুরোটা ডিপেন্ড করছে।
0: আর সবথেকে বড় কথা মানে এই এই যে বিস্তারিত একটা আলোচনা নিয়ে আজকে আমরা বসেছি, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বিস্তারিত একটা
1: আলোচনা, মানে গুরুগম্ভীর লাগছে, আড্ডা আড্ডা
0: আড্ডা, আলোচনার আড্ডা, ঠিক আছে। তো তোমরা চলে আসতে পারো 0332107325, তোমার এই বছরের পুজোর ট্রেন্ড কি সেটা নিয়ে কথা বলার জন্য, মানে
1: তুমি কোন ট্রেন্ডে গা ভাসিয়েছো আর কি সেইটা আমাদেরকে জানাতে পারো।
0: নাসরাইয়া দে পালুরাইয়া দে,
1: তুমি এই ট্রেন্ডে গা ভাসিয়েছো। ওকে, তো বন্ধুরা আসতে থাকুক, আর আমাদের বন্ধুরা শুধু ফোন লাইন কেন, আমাদের ফেসবুক পেজেও আসতে পারে,
0: অফিসিয়াল ফেসবুক পেজ যুবাণী কলকাতা, সেখানে এসে আজকে বেপরোয়া সময়ের এই যে একটা পোস্টার রয়েছে সেই পোস্টারের কমেন্ট বক্সে চলে এসো। সঙ্গে রয়েছে আমি ব্রতদীপ, আমার সঙ্গে প্রিয়াশা, তোমাদের সঙ্গে প্রচুর গল্প হবে আজকে, ট্রেন্ড নিয়ে অনেক অনেক জ্ঞান দেব, সেই সমস্ত জ্ঞান গম্ভীর সমস্ত কিছু আড্ডা শুনতে কান রাখো অবতত যুবাণীতে। আর সত্যি এবার যেন একটু অন্যরকম,
1: এবার একটু অন্যরকম পুজো, হ্যাঁ আমাদেরও তাই মনে হচ্ছে আর কি। আপনারা তো গানে গানে তাহলে সেটাই হোক,
0: একদম একদম, চলো গানে গানেই হোক।

0: ওহো, জাস্ট ভাসিয়ে দিল, ভাসিয়ে দিল, ভাবা যাচ্ছে না জাস্ট। মানে আমি ভাবছি যে সবে তো আসছে আসছে এরকম একটা ব্যাপার, চারিদিকের আবহাওয়াও খানিকটা বদলে গেছে,
1: এবং চারিদিকে এই যে পুজো পুজো ব্যাপার, এটা মোটামুটি বোঝা যাচ্ছে, চারিদিকে বড় বড় প্ল্যাকার্ড পড়ে গেছে।
0: আর সব থেকে বড় কথা কি জানো, ইউজুয়ালি যেটা হয়েছিল গত বছর যে সেপ্টেম্বর মাসে পুজো পড়ে গিয়েছিল, একটু গরম গরমের মধ্যে পুজোটা, এইবার অক্টোবরের শেষের দিকে, অর্থাৎ বুঝতে পারছো কালী পুজোটা পড়ছে নভেম্বরে,
1: একদম ঠান্ডা ঠান্ডা
0: ঠান্ডা ব্যাপার, ছাতিম ফুলের গন্ধ অলরেডি একটু একটু নাকে আসতে শুরু করেছে, যেটা খুবই বিরক্তি।
1: এবং ওই বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির বড়রা একটু চেঁচাবে, বলবে ঠান্ডা পড়ে গেছে, এখন এই ধরনের জামা কাপড় পরে বেরোচ্ছো, এইটা না শুনলে ব্যাপারটা
0: ঠিক হবে না, তবে গলায় মাফলারটা কোথায়, এরকম চলবেই আর কি। তো এই গলায় মাফলারটাও অ্যাকচুয়ালি একটা ট্রেন্ড, শীতের ট্রেন্ড, তো আমরা শীতের ট্রেন্ড নিয়ে পরে কথা বলছি, আপাতত আমরা আজকে সমস্ত ট্রেন্ড নিয়ে কথা বলবো, কিন্তু তোমাদেরও সঙ্গে চাই কিন্তু 03322107325 এই নম্বরে, আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুবাণী কলকাতার আজকের যে পোস্টারটি রয়েছে সেই পোস্টারে কমেন্ট বক্সে চলে এসো, বকবক হবে সেখানে। তো ট্রেন্ড নিয়ে আজকের অনেক গল্প, অনেক আয়োজন আর ভরপুর আড্ডা, কারণ সময়টা একটু হলেও তো বেপরোয়া নাই নাকি?
1: একেবারেই তাই, কারণ আজ আমরা বেপরোয়া সময়ের আড্ডা দিচ্ছি, আর তোমার সঙ্গে রয়েছে আমি প্রিয়াশা এবং আমার সঙ্গে ব্রতদীপ। ব্রতদীপ, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বলতো এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডের শুরুটা ঠিক কবে হয়, মানে পূজোর আগে আগে কোশ্চেন করছি ইন জেনারেল, মানে শুরুটা ঠিক কখন থেকে শুরু হয়,
0: মানে ধরো এই যে কুমোরটুলি, তারপরে
1: কুমোরটুলি, মানে এই যে পূজোর আগে তুমি যদি কুমোরটুলিতে না যাও, তুমি যদি দুটো ঠাকুর বানানোর ছবি না তোলো,
0: তাহলে সমাজ আমাকে মেনে নেবে না,
1: সমাজ তোমাকে মেনে নেবে না, এটাই সবার, মানে সবার এটাই মনে হয় যে এই বাবা আমি ট্রেনটাতে গা ভাসাতে পারলাম না, আমি একবার কুমোরটুলি যেতে পারলাম না, একবার ঠাকুরের চোখ আঁকছে সেই সামনে দাঁড়িয়ে ঠাকুরের ছবি তোলার আগে নিজের ছবি তুলতে পারলাম না,
0: তাহলে কোথাও না কোথাও কি ট্রেন্ডের একটা অপব্যবহার হয়েই যাচ্ছে বারবার, তাই নয় কি?
1: এক্স্যাক্টলি, মানে দেখো ট্রেন্ডে গা ভাসাতে তো হবেই, ট্রেন্ডে যদি আমরা গা না ভাসাই তাহলে আমরা হয়তো

0: নতুন কিছু জানতে পারবো না বা এক্সপ্লোর করতে পারবো।
1: হ্যাঁ মানে আসলে পূজো আসার অনেক আগে থেকে এবার আমরা না বুঝে যাই যে এবছরে কি ট্রেন্ডিং। যেমন একটা সময় সুজয় দার পুচকি ছিল ট্রেন্ডিং, ঠিক আছে, বাকিটা আর বলছি না।
0: এখন নস্টালজিয়া,
1: এখন নস্টালজিয়া হয়ে গেছে বাবা যায়, বিষয়টা অনেক পুরনো যদিও
0: সত্যি তাই
1: বাবা যাচ্ছে।
0: এবার ব্যাপারটা হচ্ছে যে ট্রেন্ড ব্যাপারটাকে আমরা যতটুকু এক্সপ্লোর করার জন্য ভালো ততটুকু হিসেবে যদি নিই তাহলে আমাদের পক্ষেও ভালো। মানে ধরো কোনো একটা বছর তুমি কুমোরটুলি যেতে পারলে না, ইটস ওকে, কোনো ব্যাপার না, আমরাও যাইনি।
1: আমি জানি যে ইদানিংকালে যেটা ঘটছে আর কি, প্রচুর ইনফ্লুয়েন্সার্স এসেছে তথাকথিত, তো সেই ইনফ্লুয়েন্সার্সদের দৌলতে, ঠিক আছে, মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স, ঠিক আছে, সেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্সদের দৌলতে আমরা বিভিন্ন কলকাতার বিভিন্ন ঠাকুর এক জায়গায় দেখে নিচ্ছি থ্রু কুমোরটুলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আদতে সারপ্রাইজটা কিন্তু কোথাও না কোথাও একটু হলেও নষ্ট হচ্ছে
0: একদম। আর একটা ব্যাপার কি বলতো, সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার তারা তো বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন, সেটা তাদের আর কি ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই যে সিদ্ধান্ত, এটাতে যদি আমরা ইনফ্লুয়েন্স হয়ে যাই এবং আমরা নিজেদেরকে ওখানে জড়িয়ে ফেলি, মানে ওটা ওদের কাজ, ওরা তো করবে।
1: আমরাও যদি ভাবি ওই মঞ্চটা তো আমিও যেতে পারি, মানে তুমি যেতেই পারো, এমন নয় যে তুমি যেতে পারো না, তুমি যেতেই পারো। তাহলে কি হবে, ওই যে ওই এক্সক্লুসিভ ব্যাপারটা ওইটা না নষ্ট হয়ে যাবে। তাতে কি হবে, মানে তুমি দেখো, তুমি বাহ ভালো তো লাগছে, বেশ ভিডিওটা দেখেছিস, কি সুন্দর, আমি একটা ভিডিও বানাবো এরকম না, এই এই কনসেপ্টটাতেই আমার কথা একটু খটকা লাগে। আমাদের টেলিফোন লাইনে বন্ধু, দেখি বন্ধু আজকে আমাদের জন্য কি গল্প নিয়ে এসেছে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
2: হ্যালো
1: হ্যালো,
2: আমি শান বলছি।
1: শান বলো।
2: হ্যাঁ দেখো, ট্রেন
0: অষ্টমীর
2: দিন এত জামা প্যান্ট পরে, একটা হাফ প্যান্ট, একটা জামা পরে, হাতে একটা বন্দুক নিয়ে,
1: হ্যাঁ হ্যাঁ, মানে পুরো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি শায়নের এই কথায় আমিও একমত। থ্যাংক ইউ সো মাচ শায়ন সঙ্গে থাকার জন্য। শায়নের কথাতে আমি একমত যে এই যে অষ্টমীর দিন সকালবেলা একটা হাফ প্যান্ট, মানে তখন তো আর জিন্স বলতে পারতাম না, ঠিক আছে, তো হাফ প্যান্ট একটা শার্ট পরে হাতে যদি বন্দুকটা না থাকে, ওই ক্যাব বন্দুকটা না থাকে, তাহলে পুরো পুজোটা মাটি।
0: এবং ক্যাব বন্দুক নিয়ে যার তার সামনে গিয়ে যদি না ফাটিয়ে
1: দেয়, হ্যাঁ,
0: তাহলেও ব্যাপারটা হতো না।
1: আর পুরো পুরো ওই পুরো মন্ডপ জুড়ে যে কল অফ ডিউটি খেলার মজাটা,
0: কি বান্ডিল বলতে, যেটা আমরা ভর্তা,
1: হ্যাঁ ক্যাব বান্ডিল, ওটা ক্যাব বান্ডিল,
0: ওই বান্ডিলটা। এবার মানে বন্ধুরা এরকম হতো কি যে, মানে বন্ধুরা ধরো সবাই মিলে কার কাছে কতটা বেঁচে আছে সেইটা নিয়ে একটা কম্পিটিশন।
1: একদম একদম। তবে যেটা হয় আর কি, এবার ধরো এই সমস্ত কিছুর পরে, মানে পুজোর জামা কাপড় নিয়েও আসছি আর কি একটু পরে, কিন্তু এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আগমনী,
0: আগমনী গান।
1: শুধু আগমনী গান নয়, আগমনী ফটোশুট,
0: আগমনী ফটোশুট,
1: ঠিক আছে। কাশফুলেরা ভয় পেয়ে থাকে জানো তো, এখন কাশফুল বাংলায় ফুটতে একটু হলেও ভয় পায়, এই রে কোথা থেকে মাঝখান থেকে এটা উঠে যাবে, উড়ে গিয়ে ছবি তুলতে শুরু করে দেবে। তো না, আমি বলছি না ইটস নট ব্যাড, ফটোগ্রাফি একটা দারুণ প্রফেশন, দারুণ প্রফেশন, এটা মানে এটা অন্যতম সেরা প্রফেশনের মধ্যে পড়ে। কিন্তু এই ফটোগ্রাফির অছিলায় যেটা ঘটছে আর কি, মানে ক্যামেরা তো প্রায় সবার হাতে আছে, ঠিক আছে, একটা DSLR বা DSLT কিনতে বেশি সময় লাগছে,
0: অথবা ভালো ফোন, মানে সেইটা কোনো ম্যাটার করে না, কিন্তু ম্যাটার করে হচ্ছে মানে ফটোগ্রাফিটা যদি ফটোগ্রাফির পর্যায়ে থাকে দেন ইটস ওকে।
1: মানে ট্রেন্ডে ট্রেন্ডে ঘা ভাসানোর জন্য আমাকে মা দুর্গা সাজতে হবে,
0: সেইটা ভীষণ আর কি ব্যাপার।
1: হ্যাঁ মানে সবাই দেখছি যে প্রত্যেকের প্রোফাইলে একটা করে আগমনী শুট আছে, মানে কিছু থাকুক বা না থাকুক তার একটা আগমনী শুট আছে প্রায় প্রত্যেকের। তো এখানে গিয়ে আমি বলছি না এটাতে আমার কোনো দ্বিরুক্তি নেই, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ওই আসলেই আমরা ওই কী হয়, ট্রেনের জানলা থেকে কাশফুলের মানে বাইরের সৌন্দর্য দেখবো না, সেটা ক্যামেরা বন্দি করবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মাথায় রাখতে হবে ওই ট্রেনের যাত্রা যদি তুমি শুধু চোখ দিয়েই দেখো না, সেটা অনেক বেশি সুন্দর হয় আর কি ওই ক্যামেরার থেকে। হ্যাঁ তুমি হয়তো পরে রিকল করতে পারবে ওই ভিডিওগুলো দেখে সমস্ত বিষয়টা।
0: এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখো, আমরা তো মানে অনেকটা বেশি আর কি মডার্ন, নিজেদেরকে মডার্ন বলি, আমাদের হাতে হয়তো প্রচুর ইলেকট্রনিক্স গ্যাজেট আছে, কিন্তু আমাদের আগের জেনারেশন বা তাদের তার আগের জেনারেশন, তারা তো এখনো আমাদের সঙ্গেই থাকেন না, তাদেরও তো এক্সিস্টেন্স আছে। তো আমরা কিন্তু নিজেদের খুশির জন্য, নিজেদের সাময়িক আনন্দের জন্য অন্য কারোর, অন্য কোনো বয়সের মানুষের খুশিটা বা ওই যে ইমোশনসটা, সেটাকে আমরা কেড়ে নিতে
1: পারি না, কারণ তাদেরও

0: সময় ট্রেন্ড ছিল, তাদের মানে তাদের হয়তো টার্মটা ছিল না ট্রেন্ডের, কিন্তু প্রত্যেকটা পুজোর একটা নিজস্ব ট্রেন্ড থাকে, প্রতি বছর পুজোর একটা নিজস্ব ট্রেন্ড থাকে। এই সমস্ত ট্রেন্ডের বিষয়টা, যেমন ট্রেন্ড বলতে যে ট্রেন্ডগুলো আজও বর্তমান, যে পাড়ায় বাঁশ পড়লে ওই মণ্ডপের বাঁশ যখন পড়া হয় তখন ওই পাড়া ওই বাঁশের মধ্যে সব বাচ্চা কাচ্চারা একটু উড়বে
1: দুলবে,
0: ঠিক আছে, এইটা এই ট্রেন্ডগুলো সারা জীবন বজায় থাকে।
1: এগুলো ঠিক ট্রেন্ড না, মানে এগুলো না ঠিক
0: এই যে সমস্ত বিষয়, যে আগমনী ফটোশুট থেকে শুরু করে আগমনী গান,
1: এখন তো আর মানে পুজোর আগে যে গান রিলিজ করে সেই গানটা পুজো অবধি ওয়েট করে না। তুমি জাস্ট যে কোনো একটা সোশ্যাল মিডিয়া খোলো, ফেসবুক খোলো বা ইনস্টা খোলো, একবার করে স্ক্রল করবে আর ওই গানটা রিল।
0: আজকে সকালবেলা ঢাকের তালে কোমর দুলে
1: মুখস্থ হয়ে গেছে।
0: আমি আজকে সকালবেলা ঢাকের তালে কোমর দুলে শুনে এসেছি। কেন এখনই কেন শুনবো আমি গানটা বলো তো?
1: মানে পুজো আসতে অনেকটা দেরি, তার আগে থেকে পুজোর গানগুলো যখন রিলিজ করতে শুরু করে সেই গানের পার্টিকুলার একটা স্ট্যানজা এরকম ভাবে শোনানো হয়, এরকম ভাবে আমাদের কানে আসে, ধরো পুরো গানটা মানে গানটার পিছন দিকে আর সামনের দিকে আরো ভালো ভালো ভালো ভালো কোনো স্ট্যানজা আছে,
0: একদম
1: আমরা জাস্ট মিস করে যাই।
0: আসলে এইভাবেই আমরা পুজোটাকে মজা মানে মজার পর্যায়ে নিয়ে যাই, কিন্তু কোথাও না কোথাও গিয়ে ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে আমরা যে র মজাটা, যেটা অ্যাকচুয়ালি আনন্দের, সেটাকে কোথাও না কোথাও মিস করছি। টেলিফোন লাইনে বন্ধু, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
2: হ্যাঁ দাদা ভাই নমস্কার।
0: নমস্কার,
2: আমি দিদি ভাই কো আগাম শুভেচ্ছা। দিদি ভাই
1: আপনাকেও শুভেচ্ছা।
2: হ্যাঁ, কারণ ইয়ে কলে দুর্গাপূজা উৎসবের শুভেচ্ছা না দিলে দিদি ভাই, যে আমরা এখনকার দিনে পুজো আমরা যেভাবে আগমনী গান মহালয় থেকে আরম্ভ হয়ে যায় আমার মানে দুর্গাপূজো উৎসব, এবং এই জায়গায় কিন্তু আমরা এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই আগমনী গান এবং তথ্য পাঠ, এটাই হচ্ছে
0: সব থেকে বড় ব্যাপার, এবং
2: তারপরে দাদা ভাই আপনারা যেভাবে আমাদেরকে সঙ্গে নিয়ে চলেন না, এটাই বিরাট আনন্দ, এবং এই আনন্দটা সত্যি করে অনাবিল আনন্দ।
0: অনেক ধন্যবাদ।
2: হ্যাঁ, এবং যেভাবে আপনারা বলার সুযোগ করে দেন আমরা বলতে পারি,
0: ধন্যবাদের বিপক্ষে মানে বন্ধুদেরকে ধন্যবাদ বলি না আমরা, তো স্বাভাবিক ভাবেই আমরা আপনাদের থেকেও ধন্যবাদ চাই না, তবে হ্যাঁ সত্যি এতভাবে এইভাবে আপনাদের আপনারা যেভাবে আমার পাশে আছেন, তোমরা যেভাবে আমাদের পাশে আছো সত্যি সেটা অকল্পনীয়। থ্যাংক ইউ সো মাচ। আরে গল্প হচ্ছে তো যেটা হয় আর কি,
1: যেটা হয় সেটা হচ্ছে যে মানে আমাদের আড্ডা চলবে, আমরাও মোটামুটি আরো অনেকটা আড্ডা দেব, তো আপাতত আমরা একটা ছোট্ট বিরতি নিতে পারি, একটা ছোট্ট বিরতি এবং তারপর একটা গান শুনে আমরা ফিরে আসছি আবার আমাদের আজকের আড্ডায়।
3: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
4: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
3: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা, জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
4: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
3: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে, এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
5: বুখার আয়া হে ইসে নজরআন্দাজ না করে।
6: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনোঁ হি মচ্ছর জনিত বিমারিয়াঁ হো সকতি হ্যায়।
5: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
6: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
5: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
6: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
5: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।

0: বছর শেষে যখন এই একটা সময় আসে, তখন তখন যেটা হয় আর কি, যে ঘরে ফেরার একটা তাড়া থাকে জানো তো,
1: মানে
0: যখনই আর কি পূজোতে এগিয়ে আসে তখনই মানে একটু ঘরে ফেরার তাড়া রয়েছে।
1: যারা দূরে থাকে তাদেরকে রীতিমতো আমরা বলি, এবার পূজোতে ফিরছো তো?
0: হ্যাঁ, এবার পূজো
1: কবে ফিরছো? মানে অ্যাট লিস্ট অষ্টমীর দিন এসে পৌঁছলেও হবে।
0: একদম একদম, মানে অঞ্জলিটা দেওয়া নিয়ে কথা,
1: অঞ্জলিটা দেওয়া নিয়ে কথা। মানে অষ্টমীটা না আমাদের কাছে একটা ব্যাপার আছে, অষ্টমী চলে গেলে মন খারাপ হয় বাজে, কিন্তু অষ্টমীতে কেউ ফিরছে বা কারোর সঙ্গে দেখা হচ্ছে মানে ডেফিনেটলি সেটা স্পেশাল।
0: তবে এই যে ইমন চক্রবর্তী এবং রূপঙ্কর বাগচির কণ্ঠে যে গানটা আমরা শুনলাম আর কি, আমি ফিরেছি ঘরে, গানটার মধ্যে মধ্যে সমস্ত কথা
1: আমরাও আর কি ঘরে ফিরছি, মাও ঘরে ফিরছে, এই কানেকশনটা বাঙালির কাছে সব সময় ইমোশন।
0: একদম একদম, এটা এটা বলাই বাহুল্য আর কি। ঠিক আছে, তো যেটা বলছিলাম আর কি, ট্রেন্ডের একটা বিষয়ে আমি একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে যে জামা কাপড়। একটা ট্রেন্ডিং শার্ট এবার হয়তো বেরোলো, সেটা 300 জন পড়েছে। এবার ভাবো কুমোরটুলির লাইন পড়েছে একটা, ঠিক আছে, কুমোরটুলির লাইনে সবাই একই জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে। এবার মনে করো তার সঙ্গে সঙ্গিনী আছে,
1: এটা হচ্ছে কুমোরটুলির ছবি তোলার লাইন, ছবি তোলার লাইন বলছি না, ঠাকুর দেখার লাইন,
0: দেখার লাইন, ঠিক আছে, তো বা হিরোলা শার্ট বজনি, যেখানেই হোক তো লাইনে দাঁড়িয়ে আছে। তো মনে করো সঙ্গীর সঙ্গে একজন সঙ্গিনী আছে, তো সঙ্গিনী বলিল আমি একটু জল আনিতে যাইতেছি, ঠিক আছে, তো ইতিমধ্যে ফেরার পথে সে হাওয়া বারে, সে বুঝে উঠতে পারছে না কে তার সঙ্গী, কারণ জামা কাপড় গুলো তো এক।
1: এবং আরেকটা হচ্ছে যেটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে যারা কাপল, এই যে ম্যাচিং করে পরবো, এটাও এখন ট্রেন্ডের পর্যায়ে। মানে কোনো কাপল যদি ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি অষ্টমীতে না পড়তে পারে, মানে তারা কি একটা করে ফেলেছে,
0: অভিশাপের মতো নেমে আসে।
1: বাবা, কোনো অসুবিধে নেই, একসঙ্গে বেরোনো, একসঙ্গে থাকাটা খুব ইম্পর্টেন্ট।
0: এবং এবং কিছু কাপলদের এটাও মনে হয় এই গোটা পুজোতে, এই গোটা এরিয়াতে সবচেয়ে ভালো কাপল কে? সবাই নিজের মতো করে ভালো, আমরা তো এটাই বলতে পারি যে খারাপ বলে তো কিছু এক্সিস্ট করে না, সবাই নিজের তার একটা নিজস্ব পারসপেক্টিভ থাকে,
1: সেটাই মানে প্রত্যেকেই প্রত্যেকের মধ্যে পজিটিভ নেগেটিভ আছে, তো সবার কাছে যে পজিটিভিটিটা আছে সেটা নিয়ে প্রত্যেকেই ভালো।
0: সমস্যাটা কোথায়, এই কাপল হওয়াটা দুর্গাপূজার সময় এটা যেন ট্রেন্ড না হয়,
1: কাপল হওয়াটা প্লিজ যেন ট্রেন্ড না হয়, কি বলেন?
0: হ্যাঁ মানে মানে পূজো আসছে,

0: আমাদের কিন্তু এরকম একটা রিল আমরা হয়তো ফরওয়ার্ড করে দিলাম, ঠিক আছে, প্রিয়াশা এখনো হেসে যাচ্ছে। তো আমি একটা এইরকম ভাবে কিন্তু পাঞ্জাবিটা তুমি পরবে,
1: হ্যাঁ, আর এখন না একটা এসছে, ওই যে দেখবে হাতে করে এঁকে দেওয়া আর কি পাঞ্জাবি শাড়িতে,
0: খুব সুন্দর একটা বিষয়,
1: সেটা ভালো লাগে,
0: খুব সুন্দর,
1: কিন্তু এবার সেটা সবাই করে ফেলেছে, সবাই হাতে আঁকা শাড়ি পাঞ্জাবি পরছে,
0: ঠিক আছে। তবে যদি সমস্যাটা হতো না, যদি সব ডিজাইন

0: এবং আরেকটা ব্যাপার কি বলতো, আমরা ট্রেন নিয়ে কথা বলছি, মজা করে বলছি বটে, কিন্তু এখানে একটা সমস্যাও হয়। একটা দল মানুষ থাকে যারা কখনোই নিজেদেরকে এই মানে এই যে ট্রেন্ডিং যা কিছু ঘটছে তার মধ্যে নিজেদেরকে ফেলে না। এবার এই যে ফেলে না, যারা ফেললো না, তাদেরকে কিছু ক্ষেত্রে তারা ফিল করে যে তারা হয়তো তাল মেলাতে পারছে
1: কিছু অংশ, সবাই
0: একদমই তাই,
1: কিছু অংশ
0: কিছু টাইমে কিছু পরিস্থিতিতে হয়তো এরকমটা মনে হয় যে আমি তাল মিলিয়ে উঠতে পারছি না, বা আমি হয়তো এদিন এই গ্রুপটার সঙ্গে বেরোতে পারবো না, তার কারণ আমি ওই গ্রুপটা যেরকমভাবে ট্রেন্ডিংয়ে জামা কাপড় পরছে বা যেরকম স্টাইল বা যা প্ল্যান করেছে সেই প্ল্যানের সাথে আমি এগ্রি করতে পারছি
1: না, আমার পকেট সায় দিচ্ছে না,
0: একদমই তাই। কিন্তু ঘটনাটা হচ্ছে এটা হতেই পারে, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটার পরে কিছু কিছু সাইকোলজিক্যাল টার্ম জুড়ে যায়, যে ব্রত শুরুতে বলছিল ফোমো, মানে এগুলো আমরা শুনি, হয়তো আমরা খুব মজা করে বলি, বাট এগুলো না সিরিয়াস মানে ইস্যু হয়ে দাঁড়ায়,
1: সিরিয়াস ইস্যু হয়ে
0: দাঁড়ায়, এটা কখনোই
1: মানে আমরা কখনোই চাই না। মানে ট্রেন্ডে গা ভাসাক বা না ভাসাক, পুজোটা সবার, পুজোয় মানে আনন্দটা সবার, তো সেই আনন্দটা আমরা অন্য কারোর জন্য মাটি করতে পারি না
0: একেবারেই। মানে ব্যাপারটা কি বলতো, যদি আমার জামা কাপড় নাও হয় তো মানে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পুজোর এই চারটে দিনে সকলে যে পরিস্থিতিতেই থাকুক না কেন সেখান থেকে একটুখানি মুক্তি পায়, ওইটা খুব খুব দরকার প্রত্যেকের জন্য।
1: মানে দিনের শেষে একটু আনন্দ দরকার। এই মানে যদি ট্রেন্ডিং কিছু করতেই হয় তবে আনন্দকে ট্রেন্ডিং করো, আনন্দর মতো ট্রেন্ডিং আর কিচ্ছু হতে পারে না। আমি একটা ভালো টি শার্ট পরলাম, আমি একটা ভালো ফটোশ্যুট করলাম, আমি কুমোরটোলিকে এরকম একটা দারুণ ছবি তুললাম, সেটাতেই যদি তুমি আনন্দ পাও তো ইটস ভেরি গুড, সেটাতে যদি তোমার পরম তৃপ্তি আসে তো ইটস ভেরি গুড। কিন্তু জাস্ট বিকজ অফ তোমার বন্ধু অমুক এই ছবিটা তুলেছে, তোমাকে অন্য অ্যাঙ্গেল থেকে ছবিটা তুলতে হবে, না হলে তুমি কম্পিটিশনে থাকবে না,
0: বা না হলে তোমার মনে হচ্ছে তুমি পিছিয়ে যাচ্ছ, তুমি বাকিদের সঙ্গে তাল দিতে পারছো না, এরকমটা কিন্তু নয়
1: একদম।
0: এই নেগেটিভিটিটা নিজের মধ্যে,
1: আসলে কি বলতো, এই যে কোথাও একটা সূক্ষ্ম পার্থক্য আছে, আর পার্থক্যটা আমরা অনেক সময় বুঝতেই পারি না, কারণ সোশ্যাল মিডিয়ার যুগে একটা অদ্ভুত চাপ, সোশ্যাল মিডিয়াই অ্যাকচুয়ালি এই অদ্ভুত চাপটা তৈরি করেছে, কেউ তৈরি করেনি, কিন্তু কোনো মানুষ তৈরি করেনি, সেটা হচ্ছে পিছিয়ে পড়ার চাপ। মানে যেমনটা বলছিলাম যে আমি যদি ট্রেনটা না জানি, আমি যদি পোশাকটা না পরি, আমি যদি প্যান্ডেলে না যাই, আমি যদি গান নিয়ে রিল না মানে, আমি যদি পুজোর চারটে দিন কি কি করছি সেটা পোস্ট না করি, তাহলে কি সত্যি আমি পুজোটা মানে মানে
0: মানে তার মানে কি আমি পুজোটা এনজয় করছি না, বা পুজো কি আমার নয়, এরকমটা তো হতে পারে।
1: বিশ্বাস করো যেটা হয় আর কি, ট্রেন্ডের মধ্যে তো অনেক কিছুই পড়ে। মানে কোনো একটা রেস্টুরেন্টে গেছো, খুব খিদে পেয়েছে, আমার ক্ষেত্রেই যদি বলি প্রচন্ড খিদে পেয়েছে, তো এমত অবস্থায় এক প্লেট গরম,
0: তার আগে আমি প্রথমে আটকাচ্ছি,
1: আটকাও,
0: তার মধ্যে ব্রত এই মতো অবস্থায় ওর হাতে যাই আসুক না কেন, ও সেটা দু চামচ খাওয়ার পর বলবে আমি জানি।
1: ওকে, সেটা পরের কথা। তো যাই হোক, আমার প্রচন্ড খিদে পেয়েছে, তো এই মতো অবস্থায় এক প্লেট বিরিয়ানি এলো, আহা হা হা, গরম গরম ধোয়া উঠছি, কিন্তু আমার বন্ধু বান্ধবদের মনে হলো না এখন একটা ফটো সেশন দরকার, প্রত্যেকটা খাবারের সাত আটটা অ্যাঙ্গেল থেকে ছবি না তুললে ওই খাবারটার ভ্যালুটাই বুঝতে পারবে না। এইখানে আমার আমার বিভৎস আপত্তি রয়েছে যে খাবারটা গরম আছে, খাবারটা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে,
0: এবং ব্রতর খিদেটাও পাঁচ মিনিট পর উবে যাবে, সবথেকে বড় কথা।
1: যদি যায় তখন আমি তো খাবার তো অর্ডার করে ফেলেছি, পয়সাটাও তো যাবে না আমার, তো আমি বলবো যে এটার থেকে যদি একটু মানে এনজয় করা যায়। ওই অ্যাকচুয়ালি সমস্ত গেঁড়া কল কোথায় জানো তো, সেটা হচ্ছে ওই মোবাইল ফোনটাতে। বড়রা বলতো মনে আছে যখন আমরা ছোটবেলায় ফোনটা ঘাঁটতাম, ওরে ফোনটা বেশি ঘাঁটিস না রে, চোখটার বারোটা বেজে যাবে, চোখের তো বারোটা বেজে,
0: মনেরও গেছে,
1: মনেরও বারোটা বেজে,
0: সব বারোটা বেজে পাঁচ। আপাতত দেখি বন্ধু ফোন লাইনে কি বলছে। নমস্কার।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
2: আমি জগন্নাথ দে, টাঙ্গিপাড়া হুগলি থেকে বলছি।
0: বলুন।
2: আচ্ছা বলছি, আপনার তো আজকে ওই পুজোর ট্রেন নিয়ে কথা বলছেন, হ্যাঁ, কিন্তু আমাদের আমরা তো গ্রামের দিকে, আমরা বয়স্ক মানুষ, হ্যাঁ, আমাদের সেই এমন কিছু এআই এর যুগ হয়ে গেছে, কিন্তু তার এফেক্ট আমাদের এখানে তেমন কিছু পড়ে না, হ্যাঁ। আমরা সেই অষ্টমীর দিনে লুচি আর নবমীর দিনে মাংস, দশমীর দিন প্রণাম করে সেই নাড়ু, এখনো চলছে আমাদের গ্রামে।
1: একদম, মানে এই যে ট্রেন্ড গুলো, এই ট্রেন্ডটাই তো দরকার
0: না। ব্যাপারটা হচ্ছে এআই এসেছে বটে, কিন্তু এই যে লুচি বা পাঁঠার মাংস
1: ওটা এআই বানাতে পারবে না,
0: ওটা এআই বানাতে পারবে না, ওটা ওটা রিপ্লেসমেন্টের, ওটা রিপ্লেসমেন্টের কোনো জায়গা
1: অ্যাকচুয়ালি। আমি আমি যদি ধরেও নি কোনো এআই বানিয়েও দিল
0: না, ব্যাপারটা হচ্ছে এটা

0: বা শহর তুমি যাই বলো না কেন, পূজোর 5 দিনে আমাদের যে মেনু চার্ট সেটা বস পাল্টাবে
1: না, সেটা বস পাল্টাবে না। ঠিক আছে, মানে সত্যি তো নবমীর, মানে নবমীর দিন,
0: নবমী হলেই মনে হয় মটন খেতে হবে
1: একদম। আর আর আর ওই যে অষ্টমীর দিন যদি একটু লুচি আর সাদা,
0: অষ্টমী আর ষষ্ঠীর দিন সকালবেলা, মানে পূজোটা যদি লুচি দিয়ে না শুরু হয়, মানে বাবা কি একটা যে মিস হয়ে গেল।
1: নিদিন পক্ষে কচুরি, পিছিয়ে পড়ছি না আমরা। এই ভাবছো আমাদের বন্ধুও বললো যে আসলে যদি এই যে ট্রেন্ড, যে ট্রেন্ড গুলো আমাদের ফলো করার কথা ছিল, মানে ছবি যদি তুলতে হয় বাড়িতে মা নাড়ু বানাচ্ছে বা মোয়া বানাচ্ছে মুড়ির মোয়া, সেটা ছবি তোলো না, আরে সারা জীবন মনে থাকবে।
0: আমার মনে আছে এখন তো হয় না, মানে ধরো আমি যখন 3-4 পড়তাম, দশমীর দিন বাড়িতে সমস্ত কিছু বানানো হতো, নাড়ু নিমকি সন্দেশ
1: এবং ঘরে বানানো
0: হচ্ছে ঘুগনি ঘুগনি
1: এবং সবথেকে সেটা হচ্ছে ঘরে
0: বানিয়ে এবং সেটা পুরো পাড়ার লোকজনকে দেওয়া হতো, মানে এর বাড়ি থেকে আসতো তার বাড়িতে যেত এবং ওই গিয়ে প্রণাম করা, মানে শুভ বিজয়া বলা, ওই যে ব্যাপারটা, ওই যে গজা, মানে এগুলো তো এখন আমরা দোকান থেকে রেডিমেড কিনে আনি, কেউ এলে হয়তো বাড়িতে গেস্ট দিই, ওই ব্যাপারটা পুরো ওই রিচুয়ালটা প্রায় মুছতে বসেছে,
1: প্রায় মুছতে বসেছে। আর একটা ব্যাপার যে জানো তো, আজকাল একটা ঘটনার পর আমাদের অনেকেরই প্রথম চিন্তা কি হয়, মানে এটা পোস্ট করা যাবে তো?
0: তারপর ব্যাপারটা হচ্ছে যে এখন তো পুরোপুরি ব্যাপারটা আমরা মানে এমন অনলাইনে শিফট করেছি, মানে বিজয়া দশমীর পরে মা হয়তো জলে যায়নি, তার আগে শুভ বিজয়ার একটা পোস্টার সবার ফোনে ফরওয়ার্ড হয়ে গেছে,
1: মানে এইটা এইটা খুব অন্যায়।
0: এবং এটা মহালয়ার ক্ষেত্রেও এতটাই উপযুক্ত, রাত 12টায় কেন আমি মহালয়ার একটা উইশ লোকজনকে পাঠাবো?
1: সবচেয়ে বড় কথা, শুভ মহালয়া, হোয়াট ইজ দিস?
0: একদম তাই,
1: হোয়াট ইজ দিস শুভ মহালয়া, হোয়াট ইজ দিস? এটা হয় না, মানে সো প্লিজ, মানে আমরা ট্রেন্ড করতে গিয়ে, মানে এমন নয় যে পাশ্চাত্য শিক্ষাকে আপন করতে গিয়ে আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতিকে ভুলে যেতে পারি, তা নয়, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে অন্য সংস্কৃতিকে অ্যালাউ করাটাই সংস্কৃতির মানে প্রথম কারণ, জানো তো। তো
0: একেবারেই তাই, একেবারেই তাই।
1: আর আর সত্যি তো, মানে আমরা প্রায় প্রত্যেকেই কিন্তু এই যে একটা অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, আসলে এই অপেক্ষাটাই তো সুন্দর, সফর খুবসুরত হে মঞ্জিল সফি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো এই যে জার্নিটা, এই যে অপেক্ষার যে জার্নিটা, এই জার্নিটা সত্যিই সুন্দর, মা আসছেন। আর সত্যি আমরা নাচে গানে থাকবো, গানে গল্পে আড্ডায় রয়েছি, আজকে বেপরোয়া সময় প্রতিদীপ, আমি আর প্রিয়াশা, আপাতত একটা গান, রাবণা ভট্টাচার্য ও শ্রী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, চলো গানের পরে ফিরছি আজকের এই আড্ডায়।

0: তো অ্যাকচুয়ালি মানে আমরা অফ এয়ার বলছিলাম যে এই যে পুজো আসছে আসছে, পুজোর যে ব্যাপারটা, এই সমস্ত বিষয়টা পুজোর বাইরে গিয়ে মানে আমরা সারা বছর ধরেই অ্যাকচুয়ালি ট্রেন্ডের শিকার, ঠিক আছে? মানে আমরা প্রথমেই বলছিলাম যে আমরা শুধু পুজোর ট্রেন্ড নিয়ে কিন্তু কথা বলছি না, সারা বছরের ট্রেন্ড।
1: ব্যাপারটা যে একটা কোয়েশ্চেন এক্ষেত্রে আসে যে আমরা কি ট্রেন্ড কি ইউজ করছি না ট্রেন্ড আমাদের ইউজ করছে,
0: এটা তো ফিলোসফিক্যাল কোয়েশ্চেন হয়ে গেল, ঠিক আছে?
1: আর এই কোয়েশ্চেনটা না মানে এই কোয়েশ্চেনটা তুমি কোনো প্রপার অ্যানসার দিতে পারবে না।
0: অন্যদিকে দোকানে গিয়ে জামাটা হাতে নিয়ে দেখা, দরদাম করা, পরিচিত দোকানদারের সঙ্গে দুটো কথা বলা,
1: একদমই তাই। এবং মানে এই যে পুজোর কেনাকাটার কথা উঠলে আমাদের সকলের মাথায় একটা ছবি আসতো যে বাড়ির সবাই মিলে বেরোচ্ছি, তখন তো এই যে শপিং করতে যাচ্ছি ব্যাপারটা ছিল মার্কেটিং, ভাই পূজোর মার্কেটিং,
0: পূজোর মার্কেটিং করতে শপিং টপিং অনেক পড়ে আসছে। তো মানে
1: পাড়ার দোকান বলো, ফুটপাত দোকান বলো, বা বড় যে সমস্ত মলগুলো বলো, প্রত্যেকটা জায়গায় যাওয়া হতো সবাই মিলে যাওয়া,
0: মানে এখন যেটা হয় আর কি শপিং থেকে শুরু করে পিৎজার টপিং, তো এই এইভাবেই বিষয়টা চলছে। কিন্তু আমাদের বেলায় সেটা হতো না, মানে আমাদের বেলায় এমন ওই যে যাই হোক, তো আমরা যখন ছোট ছিলাম তো খেলতে যেতাম মেঘের দলে, না কিন্তু আমরা যখন ছোট ছিলাম মা বাবার সঙ্গে যখন বেরোতাম আর কি, তখন কি হতো মানে হয়তো পিৎজা টপিং পড়তো না, কিন্তু একটু একটু বায়না করে একটা আইসক্রিম নিতেন পক্ষে জুটেই যেত, একটা হ্যাঁ মানে কিছু একটা কোল্ড ড্রিঙ্ক বা এই জাতীয় কিছু একটা জুটেই যেত, মানে সেটার জন্য আমাদেরকে মানে রীতিমতো।
1: এবং যাদের বাবা মা ওয়ার্কিং আর কি, মানে যারা কাজ করছে মানে অফিসে চাকরি করেন আর কি, মানে 9টা 5টা ডিউটি সামলান, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আরো ভালো হতো। মানে ওই যে উইকেন্ডটাতেই ছুটি পাওয়া যেত, উইকেন্ডে একটা দিন মা বা বাবা আমায় নিয়ে বেরোবে, এইটা ভেবে ভেবেই বোধহয় পূজোর আগে সব কটা দিন স্কুল চলে যেত।
0: হ্যাঁ মানে আর তার চেয়ে বড় কথা সেই উইকেন্ডটা যে অ্যাকচুয়ালি কোন উইকেন্ড
1: সেটা কিন্তু আমরা
0: জানি না,
1: কিন্তু এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে মা বাবা একটা হলেও আমাকে জামা কিনে দেবে, এবং মানে সারা বছর যে পূজোর বোনাসটা যখন মা বাবা পাবে তখন আমার জন্য জামাটা কিনতে যাবে, আমিও সঙ্গে যাব, ওই যে ভালো লাগাটা, ওটা বোধহয় এখন একটু হলেও আবছা হয়েছে, কারণ এখন আমাদের হাতে স্মার্টফোন আছে।
0: আর তার চেয়ে বড় কথা এখন একটা তাড়া থাকে আমরা মা বাবার জন্য কি কিনছি।
1: হ্যাঁ মানে এটা তো এই পর্যায়ে, বাট যারা আমাদের থেকে ছোট তাদের কাছেও ব্যাপারটা, মা বাবাদের কাছেও মানে প্রত্যেকে এত ব্যস্ত, ঠিক আছে অনলাইন অর্ডার করে
0: একদম মা বাবা বলে দিচ্ছেন, ঠিক আছে যেটা যেটা পছন্দ অর্ডার করতে চলে আসবে, কিন্তু সমস্যাটা হচ্ছে পুজোর আগে আসবে না, এখন এখন অর্ডার করলে ঠিক আছে, তো করোনা এখন যাও কি বাইরে গিয়ে শপিং করো, ঠিক আছে? অলরেডি ধর্মতলার ভিড় দেখ

0: মাথা মানে মাথা গরম হয়ে যাবে যে গড়িয়াহাটের ভিড় ভাবা যাচ্ছে না।
1: আসলে এই ভিড়গুলো তো হচ্ছে,
0: এই ভিড়গুলো দরকার একচুয়ালি।
1: কিন্তু হ্যাঁ, কিন্তু রিসেন্টলি আমরা মানে আমাদের যুববাণীতে আমরা আর কি একটা পথ চলতে করেছিলাম পূজোর শপিং নিয়ে। তো সেখানে যখন সৈকত আর কি সবার সাথে কথা বলেছিলাম, আমি শুনেছিলাম ওটা, তো ওখানে না এরকম সবাই বলছে যে হ্যাঁ দেখতে এসেছি, কিনবো কিনা জানি না, দেখছি ঘুরছি খাচ্ছি। মানে ব্যাপারটা হয়েছে যে যেতে হবে একবার হাতিবাগান বা নিউ মার্কেট, এইটা অনেকটা বেশি বেড়ে গেছে।
0: হ্যাঁ, তার মানে সেই ট্রেন্ডের পর্যায়ে,
1: একদম তাই। মানে কিনতে যাচ্ছে এটা কিন্তু নয়, এবং তারপর দুটো ভিডিও করে একটা রিল বানাবো, দেখো কি কি কালেকশনস আছে।
0: কিন্তু ব্যাপারটা এইখানটাই যে তুমি যেখানে যাচ্ছ সেটা কেনার জায়গা, দেখার জায়গা নয়, ঠিক আছে? তো কেনো, কিছু হলেও কেনো, কারণ অনেক ব্যবসায়ী যারা সারাটা বছর অপেক্ষা করে থাকে, কারণ আমরা সারা বছর তো অনলাইন শপিং করছি, কিন্তু কিছু ব্যবসায়ী আছেন, প্রচুর ব্যবসায়ী রয়েছেন, কিছু নয়, যারা সারাটা বছর অপেক্ষা করে থাকে এই একটা মুহূর্তের জন্য যে পুজো আসবে, শপিংটা একটু বাড়বে। এবং তোমাদের যদি পুজোর কেনাকাটা তাদের থেকে হয়, তাদেরও পুজোর কেনাকাটাটা হবে। সুতরাং আমরা এইটুকুনি তো চাইতেই পারি না,
1: একেবারেই তাই। আমরা এইটুকু চাইতেই পারি, আর আপাতত আমরা এটাও চাইতে পারি যে এত পুজোর কথা হচ্ছে, পুজো মানে আর একটা শব্দ কিন্তু কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ভালোবাসা। প্রত্যেকটা সম্পর্কে এই যে ভালোবাসা, এই যে সকলের সাথে সকলের এত দিন পর দেখা হচ্ছে, এই সমস্তটা আপাতত সেই কারণে ভালোবেসে বাসো। অনুপম রায়ের কণ্ঠে থাক তোমার জন্য, ফিরছি তারপর।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।

0: সব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন,
0: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: এই জানিস, সোশ্যাল মিডিয়াতে 4 বছর আগের একটা মেমরি দেখালো, সেই যেবার আমরা মহালয়ার ভোরে কুমোরটুলি গিয়েছিলাম।
3: আর পাড়ার প্যান্ডেলে একসঙ্গে অঞ্জলি দিতে গিয়ে আকাশ যা ভুলভাল মন্ত্র বলেছিল, মা দুর্গা এসে শিওর ওর কান মলে দিয়ে যেত। কিন্তু
4: আচ্ছা, ওসব ভেবে আর কি হবে, সেই তো এখনো পুজো মানেই অষ্টমী সপ্তমী সবেতেই ক্লায়েন্টের কল, আর নবমী রাতে ভিড় আড়াতে ওয়েব সিরিজ দেখা। আমাদের সেসব ক্যাপ ফাটানো দুর্গা পুজো সে কি আর ফিরবে?
3: কেন ফিরবে না রে? আচ্ছা, তোর মনে আছে সেই যেবার অঞ্জলি দিতে গিয়ে তুই একটা মেয়ের দিকে হা করে তাকিয়েছিলি?
4: তুইও না, ওটা জাস্ট একটা ক্রাশ ছিল। আর আমার শুধু মনে আছে জানিস তো, ওই ওর সেই খোলা চুল, নীল শাড়ির আঁচলটা এত সুন্দর।
2: কি থমকে গেলে তো? মনের ভেতরের সেই পুরনো ডায়েরির পাতাটা আরেকবার দেখতে ইচ্ছে করছে নাকি? মনে পড়ে যাচ্ছে ক্রাশের সঙ্গে সেই প্রথম চোখাচোখি, বন্ধুদের সঙ্গে রকে বসে আড্ডা, কিংবা বিশেষ মানুষের জন্য লুকিয়ে রাখা এক ক্রাশ না বলা কথা। যুববাণীর বলতে চাই ডাক পাঠাচ্ছে তোমার সেই হারিয়ে যাওয়া পুজোর স্মৃতিগুলোকে, বলতে চাই এর অক্টোবর মাসের বিষয় স্মৃতির শারদীয়া।
4: তাহলে কিরে দিয়া, নীল শাড়ি সেই গল্পটা লিখে পাঠিয়ে দেবো নাকি?
3: হ্যাঁ রে পাগল, আজকেই পাঠিয়ে দে।
2: আর তোমরাও যদি লিখতে চাও তাহলে আজই পাঠিয়ে দাও অনধিক 300 শব্দের মধ্যে। তোমার বয়স যদি হয় 16 থেকে 30, তবে মেল করো আমাদের, আমাদের মেল আইডি yuvavianikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
3: পাঠাতে পারো আমাদের ডাক বাক্স, আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7 লক্ষ 1। চিঠি পাঠানোর শেষ তারিখ 26শে অক্টোবর। সঙ্গে অবশ্যই দিতে ভুলো না তোমার বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল। তাহলে যেতে যেতে আরো একবার মনে করিয়ে দিই,
2: অক্টোবর মাসের বলতে চাই এর বিষয় স্মৃতির শারদীয়া।
5: তাহলে ঝটপট চিঠি লিখে দাও স্মৃতির শারদীয়াতে, স্মৃতির স্মরণী বে, অনেক অনেক লেখাই আসবে তোমাদের আই গেস। তো চলো আমরা আজকে ট্রেন্ডে ফিরি। ট্রেন্ডে ফিরতে ফিরতে বলতে গেলেই কয়েকটা বিষয় আসছে আপাতত আমাদের কাছে, বেশ কিছু কমেন্টস
6: জমেছে,
5: একটু কমেন্টসগুলোকে একটু ঝটপট দেখি যে কী আছে আমাদের জন্য কমেন্টস বক্সে আজকে, কারণ অনেক অনেক বেশ কিছু কমেন্ট এসেছে। একটু একটু এফবি কমেন্টগুলো পড়ো, দয়া করে পড়ছি তো। সৌমেন দাস, আজকে যুববাণী বেপরো অনুষ্ঠানে ট্রেন্ড নিয়ে আলোচনা করছো ব্রতদীপ এবং প্রিয়াশা, ট্রেন্ড আছে ও থাকবে, আমরা খুব ব্যস্ত দুর্গা পুজো নিয়ে, ছোটোবেলায় পুজোর দিনগুলো নতুন জামা প্যান্ট পরে স্টাইল নিয়ে বেরিয়ে পড়তাম পুজো মণ্ডপে, ঘুরতে ঘুরতে সন্ধ্যাবেলা হয়ে যেত আর আনন্দের শেষ নেই। ভালো অনুষ্ঠান শুনছি, থ্যাংক ইউ সো মাচ সৌমেন দাস। মিন্টু দালাল বসুয়া থেকে বলছো, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ সো মাচ। রাজীব বলছো, ট্রেন্ডিং ছিল পুজো মণ্ডপে বাঁশে বাঁশে ছড়ে, অষ্টমীতে লুচি ছোলার ডাল শেষে মিষ্টি, নবমী কচি পাঠার মাংস, দশমী নোনতা ও মিষ্টি মুখে, ট্রেন্ডে গা ভাসানোর, সত্যি এই ট্রেন্ডে গা ভাসানোর মজাই আলাদা। আমি আমি আমি শত বছর ধরে আমি যদি বেঁচে থাকি
6: বছর বছর চলুক,
5: একদম একদম। তো শৌভিক বলছো, ট্রেন্ডে গা ভাসানো মানে যে আধুনিক হওয়া, আমি সেটা মনে করি না, আমিও মনে করি না, বিশেষ করে পোশাকের ক্ষেত্রে অন্যকে দেখে কি পড়ছি তার চেয়ে নিজের স্বাচ্ছন্দ্য, ব্যক্তিত্ব আর রুচি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আজ যে পোশাক ট্রেন্ডিং, কাল সেটাই হয়তো পুরনো হয়ে যাবে, কিন্তু নিজের পছন্দের প্রতি আত্মবিশ্বাসটা পুরনো হয় না একদম। তাই আমি তাই ফ্যাশনের পেছনে ছুটি না, বরং নিজের মতো করে পোশাক পরতেই স্বচ্ছন্দ, কারণ পোশাক মানুষের পরিচয়ের একটা অংশ হতে পারে কিন্তু মানুষের পুরো পরিচয় কখনোই নয় যে। আহা হা হা, সত্যি তো তাই, মানে ট্রেন্ড আর এই পোশাক একই তো ব্যাপার, মানে পাশাপাশি তো, পিঠোপিঠি ভাই যেহেতু, তো কখনোই পোশাক আমার পরিচয় মানে পুরোটা পরিচয় হতে পারে না, একদম ঠিক। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, আজকে প্রচুর গল্প হচ্ছে, প্রচুর আড্ডা হচ্ছে, আর আড্ডা দিতে দিতে আমরাও প্রায় অনুষ্ঠানের দোরগোড়ায় এসে পৌঁছেছি, মানে একেবারে পালাবো পালাবো এরকম একটা ব্যাপার, তোমার যাবো যাবো মন ধরে রাখবো কতক্ষণ। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, জামাকাপড় হলো, খাওয়া দাওয়া হলো, এইবার যেটা সেটা হচ্ছে ব্যাপার হচ্ছে অঞ্জলি। ঠিক আছে, সকালবেলা ঘুম 6টা 7টা বাজে, ইন দ্য মিন টাইম যারা যারা অঞ্জলি দেবেন মণ্ডপের সামনে এসে একত্রিত হন ইত্যাদি ইত্যাদি, এই কথাতে এই কথা ভেঙে আমাদের দুর্গাপূজার অ্যালার্মটা হচ্ছে অষ্টমীর অ্যালার্ম।

0: বলছেন যে দেখ সারা বছর তো তোরা উঠিস না, একদিন বাবা উঠ।
1: তা সারাদিন অ্যাকচুয়ালি ঠিকই জানো তো, সারাদিনটা তাহলে অনেকটা মজা করা যায়। দেখবি বিকেল হতে অনেকটা সময় লাগছে।
0: বড়রা বা অফিসের বস এনারা সাধারণত বলে থাকেন যে স্টার্ট ইওর ডে ফার্স্ট।
1: একদম,
0: এই যে ফার্স্টটা কখন দুপুর বারোটা হয় সেটা আমরাও বুঝতে পারি না।
1: এবার মা দুর্গা ডিরেক্ট অর্ডার দিয়েছেন, ঠিক আছে। তো হ্যাঁ, মানে এইভাবেই কিন্তু অষ্টমীর সকালটা শুরু হয়। কিন্তু সমস্যাটা কোথায়, অষ্টমীর সকালে সবাই হলুদ পাঞ্জাবি পরছে। কেন পড়তেই পারে, ভালো লাগতেই পারে মানুষের। সরস্বতী পুজোতেও হলুদ পাঞ্জাবি পড়ছে, অষ্টমীর সকালেও হলুদ পাঞ্জাবি দেখছি। এই ট্রেন্ডটাকে আমি পছন্দ করছি না।
0: আমি তো বুঝতে পারি না যে সকালবেলা উঠে
1: পাঞ্জাবি আর শাড়ি,
0: মানে এই যে মানে আমি তাদেরকে সত্যি আমার তাদেরকে খুব ভালো লাগে যারা এই শাড়ি টাড়ি পরে হেজে গুজে আসে। মানে আমি তো চোখ খুলতে পারি না কোনো ক্রমে হাতে, মানে নতুন জামা পরে অঞ্জলি দিতে হয় বাড়িতে বলে, তো নতুন জামা যদি থাকে আমার কাছে কোনো ক্রমে একটা জামা গলিয়ে দৌড় মেরে পুজো মণ্ডপে।
1: একদম, কিন্তু সমস্যা, কিন্তু এই যে পাঞ্জাবি শাড়িতে সমস্যা নেই, কিন্তু সমস্যাটা কোথায়, পাঞ্জাবির সঙ্গে মানে আমি জাজমেন্টাল হয়ে যাচ্ছি খুব, আমি জানি আমি নিশ্চয়ই জাজ করতেই বসেছি। তো পাঞ্জাবির সঙ্গে মানে ইউজুয়ালি আমরা দেখেছি বেশ সুন্দর কোলাপুরি জুতো বা ওই ধরনের কিছু জুতো, কিন্তু না, এটা শু, এটা ট্রেন্ড। পাঞ্জাবির সঙ্গে একটা 9,000 টাকার জুতো কেন, পাঞ্জাবিটার দাম তো ওটা নয়ই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেন, ওয়াই, কোনো দরকার ছিল না তো।
0: কারণ শু নিয়ে নাকি ছেলেদের প্রচুর ইমোশন থাকে।
1: 100 বার আমি জানি, আমিও সেই দলেই পড়ি, কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে আমাকে পাঞ্জাবির সঙ্গে একটা ওই জাতীয় কিছু একটা স্নিকার্স পরতে হবে। কেন, খুব খারাপ লাগে, বিশ্বাস করো খুব খারাপ, মানে খুব খারাপ লাগে, ঠিক আছে। মানে কি হয়, মানে ওই মিশ্র সংস্কৃতি গড়তে গিয়ে আমরা সুকুমার রায়ের চরিত্র হয়ে যাচ্ছি, ঠিক আছে। তো সুকুমার রায় বলে গেছেন এরকম অনেক অনেক চরিত্রের উদাহরণ দিয়ে গেছেন, তো সেই উদাহরণ আমরা হতে চাই না, আমরা আমাদের সংস্কৃতি নিয়েই বাঁচতে চাই। ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে আমরা আমাদের সংস্কৃতি কখনোই ভুলতে পারি।
0: আর একটা ব্যাপার হচ্ছে মানে আমরা আমাদের যেটা ভালো লাগছে আমরা করতেই পারি, ট্রেন্ডে ট্রেন্ডে গা ভাসাতেই পারি, কিন্তু ঘটনাটা হচ্ছে যে ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে প্লিজ কারোর ক্ষতি করো না, কারোর খারাপ লাগছে এরকম কোনো কাজ করো না। আর একটা জিনিস সবসময় খেয়াল রেখো যে ট্রেন্ড কিন্তু খুব দ্রুত বদলে যায়,
1: একদম
0: খুব ফাস্ট মুভ করে, মানে যেটা হয়তো হলো না সেটা ইটস ওকে। এবার এখানেও একটা ব্যাপার আসে যে ট্রেন্ডটাতে আমি গা ভাসাতে পারলাম না, সেটা যদি আমি পরে করি তাহলেও এ বাবা কি হবে।
1: তবে এটা ঠিক, ট্রেন্ড ফিরে আসে সেটা বহু বছর পর, ঠিক যেমন এখন আজকে সকাল থেকে আমি চারিদিকে কুমার শানুর গান শুনছি। কুমার শানুর গান, উই অল নো অ্যাবাউট কুমার শানু, অ্যান্ড যে কুমার শানুর গান মানে জাস্ট ভাবা যাচ্ছে না। আজকে একটু আগে চা খেতে খেতে আমরা শুনছিলাম, আমরা সকালবেলা শুনছি,
0: আমরা বলছিলাম যে এই যে পুজো এসছে এবং এই যে কিছু প্রেডিক্টেবল গান যেটা ছাড়া পুজো মণ্ডপ
1: ইনকমপ্লিট,
0: যতই নতুন গান,
1: যেমন যেমন এই ট্রেন্ড গুলো সারা জীবন থাকবে, এটা এটা না থাকলে কোনোদিন পুজো মনেই হবে না। মানে আমাদের জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের মা বাবার জেনারেশন তো রয়েইছে, কিন্তু সকালবেলা উঠে আর কত রাতে কথা
0: এইভাবে গায় না ব্রত
1: না, মানে হ্যাঁ, তো এই যে গোটা বিষয়টা, এটা যদি না ঘটে তাহলে পুজো হবেই না।
0: একদমই তাই। তবে যাই হোক, নতুন গান হোক, নতুন রিল হোক, নতুন ছবি হোক, নতুন পোজ হোক, নতুন প্যান্ডেল হোক, কিংবা নতুন চ্যালেঞ্জ, যাই করে নাও না কেন, শেষ পর্যন্ত আমরা একটাই কনক্লুশনে আসতে পারি যে ট্রেন্ডে গা ভাসাও যতটা দরকারি, যতটা করলে তোমার বা তোমার আশেপাশের মানুষের কোনো ক্ষতি হবে না, কোনো নেগেটিভিটি ছড়াবে না, সেটুকু গা ভাসাও, সেটুকু নিয়ে থাকো। আর যদি না ভাসাতে পারো তাহলে প্লিজ এরকম ভেবো না তুমি পিছিয়ে পড়ছো, তোমার ফোমো হচ্ছে, তোমাকে তোমার বন্ধুরা অ্যাকসেপ্ট করছে না, এই জিনিসপত্র
1: একদম, কারণ এইগুলো থেকে তোমার বাঁচার মুহূর্তগুলো কিন্তু কমছে না, উল্টে তুমি নিজেকে রিজার্ভ করছো, তুমি ভাবছো ট্রেন্ডে গা ভাসাতেই হবে, এরকম কেউ মানে রীতিমতো মাথার দিব্যি দেয়নি। সুতরাং আজকে অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, ট্রেন্ডে আমরা থাকবো, ট্রেন্ডেই আছি, কিন্তু কোথাও না কোথাও ট্রেন্ডের বাইরে গিয়েও একটা দারুণ জগৎ আছে।
0: একদমই তাই। এতক্ষণ বেপরোয়া সময়ের আড্ডা নিয়ে তোমার সঙ্গে ছিলাম আমি প্রিয়াশা এবং আমার সঙ্গে ব্রতদীপ। আমরা এখন ছোট্ট করে একটা বিজ্ঞাপন বিরতি শুনি, তারপর আমরা একটা গানই শুনবো, বাট বিজ্ঞাপন বিরতির পর আমরা একটুখানি ফিরে আসবো।
1: হ্যাঁ, চল।
2: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়।

0: দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: কিছু ট্রেন্ড আসবে, কিছু ট্রেন্ড চলে যাবে, কিন্তু ট্রেন্ড মানে সেটা গান হতে পারে, রিল হতে পারে, মুভিজ হতে পারে, জামা কাপড় হতে পারে, কিন্তু কিছু গান সারা জীবনের জন্য ট্রেন্ডিং থেকে যাবে। আজকে ট্রেন্ডের এই আড্ডা থেকে বিদায় নিচ্ছি আমি ব্রতদীপ, এবং আমার সঙ্গে
2: আমি প্রিয়াশা। সকলে ভীষণ ভালো থেকো, সুন্দর থেকো, যুবাণী।
1: আর যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর হ্যাঁ, থেমে নয় বরং প্রেমে থেকো। যেতে যেতে মোহিনীর ঘোড়াগুলির থেকে রইল এই গানটি।

এতক্ষণ শুনলেন যুববাণী, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন কীর্তন, পরিবেশনায় দ্যুতি চক্রবর্তী।

শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে মথুরায় কংসের কারাগারে ভগবানের আদেশে বসুদেবজি ভগবানকে গোকুলে নন্দালয়ে রেখে আসলেন। আর নন্দালয়ের কি

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25শে আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়ের কণ্ঠে লোকগীতি।

0: এতক্ষণ শুনলেন প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়ের কণ্ঠে লোকগীতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকাল ভোটগ্রহণ, এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোর কদমে। মুর্শিদাবাদের বহরমপুর গার্লস কলেজ থেকে ভোটকর্মীরা সরঞ্জাম নিয়ে রওনা হচ্ছেন রেজিনগরের দিকে। মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 315টি। ভোটকর্মী রয়েছেন 1260 জন। এলাকার প্রায় 70% বুথই সংকটপ্রবণ বলে চিহ্নিত করেছে কমিশন। সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে 2টি। মোট 15 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে 256,000-এর বেশি ভোটদাতা। বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার রয়েছেন 3,264 জন। 85 ঊর্ধ্ব ভোটারের সংখ্যা 1,617। রেজিনগরে মোট 34 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 144 জন পুলিশ আধিকারিক ও 675 জন কনস্টেবল মিলিয়ে মোট 819 জন পুলিশ কর্মী দায়িত্বে থাকছেন। এদিকে নন্দীগ্রামের রেয়াপাড়া কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে ইভিএম এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা নিজ নিজ বুথের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই কেন্দ্রে মোট ভোটদাতার সংখ্যা 266,000-এর বেশি। প্রার্থী রয়েছেন 9 জন। 323টি ভোট কেন্দ্রের মধ্যে উত্তেজনা প্রবণ বলে চিহ্নিত হয়েছে 79টি বুথ। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই 2 আসনের বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে। ভোট গণনা 9ই অক্টোবর। বাড়িতে আগুন লেগে দগ্ধ মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ভিন রাজ্যে নিয়ে যাবার প্রক্রিয়া শুরু করেছে তার পরিবার। আজ রাতেই তাকে চেন্নাই বা বেঙ্গালুরুর কোনো হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হতে পারে। গত শনিবার সকালে শামশেরগঞ্জের বাড়িতে অগ্নিদগ্ধ হন বায়রন। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন বায়রনের স্ত্রীও। যদিও তার আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ওই দিন দুপুরে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। বায়রনকে নিয়ে যাওয়া হয় তাদের মালিকানাধীন নার্সিংহোমে। পরে রবিবার কলকাতার অন্য এক নার্সিংহোমে তাকে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। পশ্চিম বর্ধমানের অন্ডালে সিঁতুলি কলিয়ারিতে আচমকা বিষাক্ত মিথেন গ্যাস ও জল নির্গত হওয়ায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। কলিয়ারির 3 নম্বর পিঠ থেকে হুহু করে ধোঁয়া ও তীব্র ঝাঁঝালো গ্যাস বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে বিষাক্ত গ্যাসে গোটা এলাকা ঢেকে যায়। কলিয়ারি সংলগ্ন মানুষ আতঙ্কে নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন। ওই সময় খনির গভীরে কাজ করছিলেন 2 শ্রমিক। খনিগর্ভে জল ঢোকার সঙ্গে সঙ্গে বিষাক্ত গ্যাসে 2 শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি অন্য কর্মীদের প্রচেষ্টায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুরুলিয়া শহরের গোশালা মোড়ের অদূরে রোড ওভার ব্রিজের খনন কাজ চলার সময় 100 ফুট উঁচু যন্ত্র উল্টে চালানোর বিশালাকার খননকার্য চলার সময় জখম হয়েছে কয়েকজন স্কুল পড়ুয়া। পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের গোশাল রেল

0: ক্রসিং এর ওপর ব্রিজ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরেই কাজ চলছে। আজ হঠাৎ করে বিশালাকার ওই যন্ত্রটি রাস্তার ওপর উল্টে যায়। স্কুল পড়ুয়াদের একটি বোলেরো গাড়ি এবং দাঁড়িয়ে থাকা ট্রাকের ওপর গিয়ে পড়ে সেটি। গুরুতর আহত হন স্কুল পড়ুয়া সহ গাড়ির চালক। দুমড়ে মুচড়ে যায় গাড়ি এবং একটি ট্রাক। পাঁচ দিন ধরে নিখোঁজ মুর্শিদাবাদের ফারাক্কায় অর্জুনপুরে পঞ্চায়েতের খোদাবন্দপুরের বাসিন্দা পরিযায়ী শ্রমিক মাসাদ শেখের দেহ পূর্ব বর্ধমানের কান্লা থেকে উদ্ধার হয়েছে। এক মাস আগে কলকাতা সায়েন্স সিটিতে কাজে আসেন ওই যুবক। ট্রেন থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। পূজোর মুখে টানা তিন মাস বেতন না পেয়ে সমস্যায় পড়েছেন মুর্শিদাবাদের মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এবং শিশু শিক্ষাকেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের সাম্মানিক তারা এখনও পাননি বলে তাদের দাবি। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার বার্তায় জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 64%। বৃষ্টিপাতের পরিমাণ 1.4 মিলিমিটার। মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সবকটি জেলার কিছু অঞ্চলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক সতর্কবার্তায় কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি অঞ্চলে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সঙ্গে আরও একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী দুই তিন ঘণ্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার স্থানীয় বার্তা।

এখন শুনবেন কৃষক বন্ধুদের অনুরোধ করা গান। এ আসরে আজ প্রথম গানটি শুনুন স্বাগতদের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়েছেন ছোট বৈনান মাধবডিহি থেকে টিঙ্কু, নিতাই, রিয়া, শিবু, কাকলি, শিখা ও অলোকা অধিকারী। শুনুন আপনাদের পছন্দের গান।

পান্না ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে সুদর্শন মণ্ডল, বেলারানী মণ্ডল, গৌতম ও রেখা মণ্ডলের অনুরোধে এবারের গান আপনাদের পছন্দের শিল্পী প্রহ্লাদ ব্রহ্মচারী।

এবারের গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়েছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুভাষ চক্রবর্তী ও রাজবলহাট হুগলি থেকে আশিস ভড়।

শুনছেন কৃষক বন্ধুদের অনুরোধ করা গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এবারে গানটি শুনুন রাজবলহার দাসপাড়া হুগলি থেকে নির্মল দাস ও অশোক দাসের অনুরোধে, শিল্পী অখিল বন্ধু ঘোষ।

অনুরোধের এই আসরে এবারের গানটি শুনবেন বন পলাশির পদাবলী ছবি থেকে শ্যামল মিত্রর কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ পাঠিয়েছেন খাতড়া বাঁকুড়া থেকে হিমাংশু সেনগুপ্ত।

কল্যাণী নদিয়া মাঝির চর থেকে স্বপ্না চক্রবর্তী, রুমা কুণ্ডু ও মণি দীপাসোম আপনাদের অনুরোধে রইল আজকের আসরের শেষ গান। শিল্পী আশা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন নির্বাচিত লোকগীতি। এ আসরে আজ প্রথমেই শুনুন আব্বাস উদ্দিন আহমেদের কণ্ঠে এই গানটি।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলার সঙ্গে আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক আলোচনা বৈঠকে মিলিত হয়েছেন। সুইস প্রেসিডেন্ট আজই তিন দিনের ভারত সফরে এসেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান। ভারতের রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি সংক্রান্ত কমিটির তিন দিনের বৈঠক আজ মুম্বাইতে শুরু হয়েছে। ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির পঞ্চম দফার বৈঠক আজ সে দেশের অটোয়াতে শুরু হবে। এশিয়ান গেমসে ভারত 85টি পদক জয় করে চতুর্থ স্থান দখল করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইস প্রেসিডেন্ট গি পারমেলার সঙ্গে আজ দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হয়েছেন। তাদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন, পরিবহন, সংস্কৃতি, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ও বহুপাক্ষিক একাধিক বিষয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা তিন দিনের ভারত সফরে আজ সকালে নতুন দিল্লি পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী অজয় টামটা। সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে ভারত সফরে এসেছে উচ্চপদস্থ আধিকারিক এবং বাণিজ্য প্রতিনিধিসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট পারমেলার ভারত সফরে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। রাষ্ট্রপতি ভবনে সুইস প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুইস প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। তাকে বাহিনী ত্রয়ের গার্ড অফ অনারও দেওয়া হয়। অনুষ্ঠানে সুইস প্রেসিডেন্ট বলেন, ভারত সফরে দরুন দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে গণতান্ত্রিক মূল্যবোধ, বিশ্বাস এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। এই সফরে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি মন্তব্য করেন।
1: So the visit is an excellent opportunity to emphasize the importance that both Switzerland and India attach to this relationship. The relationship between our two countries is built on shared democratic values as well as on trust and mutual respect. My visit is a stepping stone towards a further growth, deepening and strengthening of our close, broad and long-standing partnership.
0: সুইস প্রেসিডেন্ট আজ রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট পারমেলার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও আজ সুইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এক সমাজ মাধ্যমের বার্তায় ডক্টর জয়শঙ্কর প্রেসিডেন্ট পারমেলার ভারত সুইজারল্যান্ডের সম্পর্কের উন্নতিতে আগ্রহের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

0: সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে বলেও তিনি মন্তব্য করেন। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা চলছে। চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি বলে তিনি আজ নতুন দিল্লিতে মিউনিক নেতৃবৃন্দের বৈঠকে জানিয়েছেন। তিনি বলেন, প্রস্তাবিত এই চুক্তি নিয়ে দুপক্ষের মধ্যে দর কষাকষি চলছে। মন্ত্রী জানান, দুদেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য ভারতের পক্ষে রয়েছে। শ্রীমতী সীতারামন বলেন, একমাত্র আলোচনার মাধ্যমেই দুই দেশের মধ্যে চুক্তি বিষয়ে মতানৈক্যগুলি দূর করা সম্ভব।
1: It's been a hard and very rigorously negotiated agreement. The agreement's negotiations are still ongoing, although we'd like to believe that both the sides have reached a plateau beyond which giving or taking might be very, very difficult. But maybe if there are rooms to operate from, both sides would do it.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে মিউনিক নেতৃবৃন্দের বৈঠকে তিনি বলেন, এর মধ্যে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। তিনি এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করে বলেন, প্রায় 200 কোটি মানুষ এবং বিশ্বের মোট অভ্যন্তরীণ উৎপাদনের 1/5 এই চুক্তির আওতায় আসবে। ভারত এবছরের মধ্যে আরও 3টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি চূড়ান্ত করবে। আজ নতুন দিল্লিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একথা জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তির একটি সাধারণ খসড়া শীঘ্রই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হবে। এই চুক্তিটিকে আরও বেশি বিনিয়োগ বান্ধব করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। সংযুক্ত আরব আমিরশাহী, ওমান এবং বেশ কয়েকটি দেশের মধ্যে এশীয় দেশের সঙ্গে এই চুক্তি হয়েছে। কানাডা এবং রাশিয়ার সঙ্গে এই ধরনের চুক্তির বিষয়ে আলোচনা চলছে বলে শ্রীমতী সীতারামন জানান। বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আসামের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রার সূচনা করেছেন। বগিবিল টার্মিনালে সকাল 11:00 আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। অসম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মিথানল নিয়ে একটি জাহাজ বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার পানগাঁও বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে আগামীকাল। এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নন্দীগ্রাম ও রেজিনগরের বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে। ভারতের রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি সংক্রান্ত কমিটির 3 দিনের বৈঠক আজ মুম্বাইতে শুরু হয়েছে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সামরিক সংঘাত, অপরিশোধিত খনিজ তেলের মূল্যবৃদ্ধি এবং খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতির প্রেক্ষিতে রিজার্ভ ব্যাংকের এই কমিটির বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেবা সংকল্প অভিযান এই পর্যায়ে ভারত চেম্বার অব কমার্সের পূর্বতন সভাপতি এনজি খৈতানের সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া প্রকল্প কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10:10 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিএপিএর 5ম দফার বৈঠক আজ সে দেশের অটোয়াতে শুরু হবে। এবছরের মধ্যে বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষই এই আলোচনায় বসবে। 5 দিনব্যাপী এই বৈঠকে চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত গত মাসের 18 তারিখ নতুন দিল্লিতে এই চুক্তির 4th দফা শেষ হয়। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণ্যম জয়শঙ্কর বলেছেন, ভারতের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়া বিশেষ সহায়তা করেছিল। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 62তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে এবং বর্তমানে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল। ডক্টর জয়শঙ্কর বলেন, দুদেশের মধ্যে সামরিক, পারমাণবিক ও মহাকাশ ক্ষেত্রে সম্পর্কের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে বাণিজ্য ও বিনিয়োগ বেড়েছে। মিশর, সুদান, ইরিত্রিয়া এবং সোমালিয়া লোহিত সাগর অঞ্চলের দেশগুলির সার্বভৌমত্ব এবং জলসীমার অধিকারের ওপর জোর দিয়েছে। মিশরের নিউ আলমিনে 5 দেশের এক সম্মেলনের শেষে যৌথ ঘোষণাপত্রে তারা বলেছে, কোনো অজুহাতেই এই অঞ্চলগুলির দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। পাঞ্জাবের জলন্ধরের কাছে বাঙ্গা ফাগুয়ারা মহাসড়কে হিমাচল প্রদেশ রোডওয়েজের একটি বাস উল্টে গেলে চারজন যাত্রী মৃত্যু হয়েছে, আহত আরো

প্রয়োজন। পুলিশ সূত্রে জানা গেছে, মানালি থেকে অমৃতসরগামী বাসটি একটি সেতু থেকে উল্টে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ভারতের আবহাওয়া দপ্তর আজ কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা এবং লাক্ষাদ্বীপে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও আজ একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উল্লেখ্য, আগামী দুদিনের মধ্যে মারাঠা, বরা ও বিদর্ভের অধিকাংশ এলাকা এবং মহারাষ্ট্র ও ছত্তিশগড়ের আরও কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে IMD জানিয়েছে। জাপানের আইসি নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস 2024-এ ভারত 21টি সোনা, 27টি রুপো, 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জয় করে চতুর্থ স্থান দখল করেছে। প্রতিটি ক্ষেত্রেই ভারত উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলার সঙ্গে আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক আলোচনা বৈঠকে মিলিত হয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। ভারতের রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি সংক্রান্ত কমিটির 3 দিনের বৈঠক আজ মুম্বাইতে শুরু হয়েছে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ, এর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে জোর কদমে। মুর্শিদাবাদের বহরমপুর গার্লস কলেজের ডিসিআরসি কেন্দ্র থেকে ভোটকর্মীরা সরঞ্জাম নিয়ে রওনা হচ্ছেন রেজিনগরের দিকে। মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 315টি, ভোটকর্মী রয়েছেন 1260। এলাকার প্রায় 70% বুথই সংকটপ্রবণ বলে চিহ্নিত করেছে কমিশন। সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে দুটি। মোট 15 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে 256,000-এর বেশি ভোটদাতা। এদিকে নন্দীগ্রামের উপনির্বাচনের জন্য ডিসিআরসি কেন্দ্র রিয়াপাড়া কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে ইভিএম ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা নিজ নিজ বুথের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই কেন্দ্রে মোট ভোটদাতার সংখ্যা 266,000-এর বেশি, প্রার্থী রয়েছেন 9 জন। উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বদলির প্রস্তাব অনুমোদন করেছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর ট্রাফিক কন্ট্রোল রুমের ট্রাফিক ইন্সপেক্টর দেবাশিস সরকারকে নন্দীগ্রাম থানার নতুন আইসি হিসেবে নিয়োগের অনুমতি দেওয়া হল। তিনি অজয় কুমার মিশ্রের স্থলাভিষিক্ত হবেন। কমিশন অবিলম্বে এই বিষয়টি কার্যকর করার পাশাপাশি আজ সন্ধ্যের মধ্যেই নতুন আইসির যোগদানের রিপোর্ট পাঠাতে মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে। রাজ্যসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই অভিনেত্রী কোয়েল মল্লিক আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন। সল্টলেকে বিজেপির কার্যালয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী তার গলায় উত্তরীয় পরিয়ে দলীয় পতাকা হাতে তুলে দেন। শ্রীমতী অগ্নিহোত্রী বলেন, প্রধানমন্ত্রীর জনসেবা, উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলস কাজ এবং পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতে অনুপ্রাণিত হয়েই কোয়েল মল্লিক বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন।
1: পশ্চিমবঙ্গ বিজেপিতে তাকে আমি স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে এই উন্নয়নের কাজে, রাজ্যের সাথে দেশের উন্নয়নের কাজে নিজের যোগদান করার জন্য ওনাকে অনুরোধ করব। আমরা সকল বিজেপি পরিবার থেকে ওনাকে একবার আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।
0: কোয়েল মল্লিক বলেন, রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ তার কাছে অত্যন্ত সম্মানের ও বড় দায়িত্বের, এজন্য তিনি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
2: সেবা করার যে ধর্মটা আমরা সবসময় পালন করে থাকি এবং একটা জায়গায় একটা প্ল্যাটফর্ম পেলে খুব স্বাভাবিকভাবে ক্ষমতাটা অনেকটাই বেড়ে যায়। লাস্ট কিছু মাস ধরে যেভাবে উন্নয়নের কাজ শুরু হয়েছে বাংলাতে সেটা দেখে আমরা খুবই আনন্দিত।
0: এরপর কোয়েল বিধানসভায় বিজেপির রাজ্যসভার প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। 2021 বিধানসভা নির্বাচনের প্রচারের সময় নন্দীগ্রামে পা ভাঙার অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে তার চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত রিপোর্ট কিভাবে প্রকাশ্যে এল সেই প্রশ্ন তুলে আইপিজিএমইআর এর ডিরেক্টর সহ 3 জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির তরফে তাঁর আইনজীবী অর্ক কুমার নাগ এই নোটিশ পাঠিয়েছেন। তাদের দাবি, কোন তদন্তকারী সংস্থা বা সরকারি কর্তৃপক্ষ আইন মেনে মেডিকেল নথি সংগ্রহ করলেও তার অর্থ এই নয় সেই তথ্য সাধারণ মানুষের সামনে প্রকাশ করার অধিকার

0: তাদের রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা শুনানিতে প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুঘে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের বেঞ্চ আজ জানিয়েছেন, শুধুমাত্র সিসিটিভি বসালেই হবে না, ক্যাম্পাসের অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রাখতে হবে। ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ে কি কি পদক্ষেপ করা হয়েছে সেই বিষয়ে বেশ কিছু বিশ্ববিদ্যালয় রিপোর্ট জমা দিয়েছে। বাকিদের আগামী 1 ডিসেম্বরের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়ে 370 অনুচ্ছেদ প্রত্যাহার। একটি প্রতিবেদন।
1: ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বিলোককে দেশের সাংবিধানিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরা হয়। সেবা সংকল্প অভিযানের বৃহত্তর ভাবনায় 370 অনুচ্ছেদ বিলোককে তাই শুধু একটি সাংবিধানিক পরিবর্তন নয়, বরং এক দেশ এক সংবিধানের ভাবনার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
2: এবং নিঃসন্দেহে এই সরকারের 370 তুলে ধরার একটা বিরাট পদক্ষেপ এবং একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যেতে পারে, যেটা আমরা একসময় কল্পনায় আনতে পারতাম না। সেখানকার মানুষের আইনি সুরক্ষা বেড়েছে, শুধু নয় মেয়েদের সুরক্ষাও বেড়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এসআরএফটিআই এর মূল দরজার কাছে গত রবিবার একদল ব্যক্তি যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাতে প্রতিষ্ঠানটির তরফে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পড়ুয়াদের নিরাপত্তা, সুরক্ষা এবং সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে তারা অঙ্গীকারবদ্ধ বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এসআরএফটিআই এর উপাচার্য সন্তোষ আজমেরা বলেছেন, এটি চলচ্চিত্র ও টেলিভিশন শিক্ষার জন্য একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা এখানে আসেন পড়াশোনার জন্য, তাই তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। 126তম আইএফএ শিল্ড ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে আজ ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে কিশোর ভারতী। ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: দর্শকরা সজাগ হন, ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা দুবার দেখে নেবেন।
5: আরবিআই একথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।
3: এখন মহিলা মহল, আপনাদের সঙ্গে ব্রততী দাস।

নমস্কার বন্ধু, আজ মহিলা মহলে সঙ্গে রয়েছি ব্রততে। আজ মহিলা মহলে অন্তর সংবাদ, অন্তরের কথা, অন্তরের কথা, এই নিয়েই চলে আমাদের অন্তর সংবাদের অনুষ্ঠান। তবে আজ 5ই অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সোমবার। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবারে বিশ্ব বাসস্থান দিবস পালন করা হয়। 1986 সালে কেনিয়ার নাইরোবিতে প্রথম এই দিবসটি পালন করা হয়েছিল। এর লক্ষ্য হল শহর ও নগরের বর্তমান অবস্থা মূল্যায়ন করা এবং ভবিষ্যৎ প্রজন্মের বাসস্থানের প্রতি দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া। এই বছর অর্থাৎ 2026 সালের বিশেষ দিক নিয়ে কথা বলা হবে, বা বিশেষ প্রতিপাদ্য বিষয় হল এবছরের জাতীয় আলোচনা সভার যেটা বিষয় রয়েছে, সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন। আজ সেই বাসস্থান দিবসের জন্যই আমাদের মহিলা মহলের অনুষ্ঠানেও যেন সেই বাসস্থানেরই গল্প, অর্থাৎ অন্দরের গল্প। আজ আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি, তার সঙ্গে আরও দুজনকে পেয়েছি।

0: প্রথমে আমাদের বন্ধু শ্রীতমা মুখোপাধ্যায়, আজকের অতিথি মৌমিতা সাহার সঙ্গে কথা বলেছেন। অর্থাৎ আজকে আমাদের অতিথি হিসেবে কথা বলবেন মৌমিতা সাহা, এবং তার সঙ্গে কথা বলেছেন শ্রীতমা মুখোপাধ্যায়। শুনে নিই অন্দর সংবাদে তারা কি সংবাদ নিয়ে এলেন।
1: আজ আমার সঙ্গে তেমনই একজন মানুষ আছেন, মৌমিতা সাহা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: একটু আজকে যারা শ্রোতা বন্ধুরা শুনছেন তাদেরকে জানিয়ে রাখি, দেখবেন আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, এই সময় আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপ দেখি, মেয়েদের গ্রুপ মূলত। সেখানে কেউ হয়তো বেড়াতে যাচ্ছেন, কেউ হয়তো অনেকে একসঙ্গে মিলে কিছু রান্নাঘর খুলেছেন, কেটারিং ব্যবস্থা খুলেছেন, কেউ আবার হয়তো মেলা এক্সিবিশন করছেন, এই রকম একটা গ্রুপ মৌমিতা খুব ভালোভাবে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে সব শুরুরই তো একটা শুরু থাকে, সেই শুরুর কথাটুকু যদি আপনি আমাদেরকে একটু বলেন।
2: হ্যাঁ, আমার প্রথমেই বলে রাখি, আমার গ্রুপটার নাম হচ্ছে রূপকথা ফিমেল গ্রুপ। এটা হাওড়া আন্দুলের একটা জায়গা থেকে আমরা শুরু করেছি। তো প্রথম যেটা হয়েছিল, শুরুটা হয়েছিল অবশ্যই কোভিড এর সময়, যখন মানুষের সময় অফুরন্ত, অন্য কোনো কাজ আমাদের সেরকম ছিল না, বাইরে বেরোতে পাচ্ছি না, এবার উপার্জনটাও দরকার। তো সেই ভাবনা থেকেই গ্রুপটা আমরা ফেসবুকে প্রথম শুরু করি, শুধুমাত্র মহিলাদের জন্য। আর মহিলাদের নিজেদের যে প্রতিভা, তাদের ব্যবসা, তাদের স্বপ্নকে একটা সুন্দর প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করি, এই ছোট্ট ভাবনা থেকেই শুরু হয়েছিল। আজ প্রায় 6 বছর হতে চললো, একটা আমরা বড় পরিবারে পরিণত হয়েছে। আমাদের মেয়েরা অনলাইনে সুন্দর লাইভ করে, ভিডিও করে তাদের নিজেদের ব্যবসা, ছোটখাটো ব্যবসা যারা বাড়ি থেকে করে তারা সেগুলোকে প্রমোট করে, আমরা সেই জায়গাটা দিয়েছি, একটা মেয়েদের গ্রুপ তৈরি করেছি। এবং সেটা সেই মাধ্যম থেকে আমাদের অফলাইন এক্সিবিশন হয়, মানে আমরা অনলাইন করতে করতে আমরা অফলাইনও করি, আমরা আন্দুলে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করি বছরে দুটো, শরৎ সদনে আমরা এক্সিবিশন করেছি।
1: যখন কোভিড এর সময় থেকে যখন এটার কথা ভাবলেন, তখন এই যে গ্রুপটার প্রত্যেকটা শুরুর দিকেই তো হয়তো 2-3 জন করে শুরু হয় তাদেরকে নিয়ে, তো তাদের কোথা থেকে পেলেন? সেটা কি খুব পরিচিতর মধ্যে থেকেই ছিল, বা নিজেরও কোথাও একটা প্রয়োজন ছিল সেই জায়গাটা?
2: ব্যাপারটা হচ্ছে পরিচিতি মানে বন্ধু বান্ধব তো আছেই, তারাই ছিল। আর প্রথমে শুরুর দিকে সত্যি সেরকম মেয়ে ছিল না, সেরকম মানুষ ছিল না। হ্যাঁ, পরিচিতদের মাধ্যমেই, তাদের কাজ দেখে, একে অপরকে উৎসাহ দিয়ে ধীরে ধীরে মানুষ আমাদের জড়ো হয়, এবং তারপরেই বিশ্বাস ভালোবাসা থেকেই কিন্তু আমাদের গ্রুপটা বড় হয়েছে। এবং আমাদের মেয়েদের হাতের কাজ, তারা অনলাইনে নিজেদের হাতের কাজ দেখায়, তারা বিভিন্ন ওই যে হ্যান্ডমেড জুয়েলারি বলো, হ্যান্ডমেড ব্যাগ বলো, বা মানে যেমন ইউনিক জিনিস যেগুলো খোলা বাজারে এখন হয়তো খুব ইদানিং পাওয়া যায়, কিন্তু সেই সময়, আমি আজ 2-3 বছর আগের কথা বলছি, সেগুলো তো পাওয়া যেত না। কাস্টমাইজ গয়না, তোমার যেমন শাড়ির ম্যাচিং এ গয়না তোমার বানিয়ে দেবে, সেরকমই ব্যাগ বানিয়ে দেবে, মানে এই জিনিসগুলো মানুষের কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল একটা সময়, এবং সেই হিসেবেই চলে আসে। মানে একজন মুখে মুখে, মানে আমাদের মাউথ টু মাউথ প্রচার হতো যে এই গ্রুপে এই মেয়েগুলো এরকম জিনিস দেখায়। হ্যাঁ, এটা এইভাবেই পরিচিতের মাধ্যমেই একে অপরের সাথে এইভাবে
1: যোগাযোগ,
2: উৎসাহ দিয়ে যোগাযোগটা তৈরি হয়েছে। এইভাবেই আমাদের গ্রুপটা আস্তে আস্তে প্রায় এখন 23-24 হাজার মানুষ, মহিলা শুধুমাত্র আমাদের গ্রুপের অ্যাক্টিভ প্রায় মেম্বার, এবং বায়ার্স, আমাদের একটা বায়ার্সের গ্রুপ আছে, একটা বেস তৈরি হয়েছে যে তারা যেখানেই আমরা এক্সিবিশন করি সেখানে তারা পৌঁছে যায় তাদের পছন্দ মতো জিনিস নেওয়ার জন্য।
1: বেশ, আর এই যে আপনার গ্রুপে অন্যান্য যারা সদস্য আছেন, তাদের মধ্যে অনেক সময় তো দেখি আমরা বিভিন্ন গ্রুপ আছে, তাদের মধ্যে যে একই জিনিস হয়তো অনেকে সেল করছেন, তো সেইখানে গুণগত মান এবং একটা সঠিক দাম নির্ধারণ করা, বা পারস্পরিক সম্পর্কের যে দিকটা, হ্যাঁ, এই টোটাল বিষয়টা, সম্পূর্ণ বিষয়টা আপনি কিভাবে পরিকল্পনা করেন?
2: ব্যাপারটা হচ্ছে প্রতিযোগিতা ভাবলেই প্রতিযোগিতা, কিন্তু আমরা প্রতিযোগিতার বদলে সহযোগিতায় বিশ্বাস করি। আমরা সেইভাবেই, আমরা এই গ্রুপে কিন্তু আমি একা অ্যাডমিন নই, আমার আরো দুজন কো অ্যাডমিন আছে, তাদের নাম পারমিতা ভট্টাচার্য, প্রমা ঘোষ। তো আমরা কি করেছি, আমরা এইভাবেই মেয়েদের চালনা করি যে সহযোগিতার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। এমনিতেই মেয়েদের কিন্তু আমাদের নিজেদেরই মরাল বুস্ট করতে হয়, নিজেদের নিজেদেরই টেনে বার করতে হয়, খুব কম মেয়েরাই আমাদের এই পুরুষতান্ত্রিক

0: সমাজে বাইরের মানুষের থেকে হেল্প পায়, মানে আমি যেটা বলতে চাইলাম আর কি, সবটা তো ওইভাবে বলা যায় না, তো প্রতিযোগিতা না সহযোগিতা চাই। একই ধরনের প্রোডাক্ট থাকলেও প্রত্যেকের কাজের একটা নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে,
1: হুম
0: তো
1: হুম
0: সেইভাবেই তার আলাদা আলাদা তাদের কাস্টমার বেস আছে। আমার যদি ক্রচেটের প্রোডাক্ট হয়, ক্রচেটের প্রোডাক্ট, ক্রচেট মানে কুরুষের যে
1: হুম হুম
0: এখন
1: হুম
0: কাজ
1: হুম
0: খুব
1: হুম
0: জনপ্রিয়, আমার গ্রুপে 10 জন ক্রচেট সেলার্স আছে,
1: হুম
0: তাহলে কি তাদের মধ্যে প্রতিযোগিতা? একদমই নয়, তাদের সবাইকার প্রোডাক্ট আলাদা, বুননের ধরন আলাদা, তাদের কাস্টমারও আলাদা।
1: হুম
0: তো এইভাবে বিভিন্ন একই প্রোডাক্টের সেলার্স হলেও তাদের কাজের ধরন অনুযায়ী তাদের কাস্টমার বেস আলাদা হয়, এবং তারা স্বচ্ছন্দে নিজেরা নিজেদের জায়গা তৈরি করেছে, নিজেরা নিজেদের জায়গায় তারা বিজনেস করে।
1: আর এক্ষেত্রে কি অনেক সময় হয়তো ধরুন এতজন একসঙ্গে থাকতে একটা মনোমালিন্য বা কোনো কোনো সময় বা যদি কোনো সমস্যা হয় সেই জায়গাটা, বা আপনি যখন কাউকে আস্তে আস্তে পরিবার বড় হওয়ার মতো গ্রুপ যখন বড় হচ্ছে সেই এই গ্রুপে যুক্ত করার সময় বা যুক্ত হবার পর কোনো কোনো নিয়ম বা কিছু কি মাথায় রাখেন যে আমি এই এইভাবে চলবো বা এই এইভাবে এগোলে মেয়েদের স্বনির্ভরতার দিকটা বা কি করে ধরুন বাছেন? কেউ একজন হয়তো বললো যে আমি আপনার গ্রুপে যুক্ত হতে চাই, সেক্ষেত্রে আপনি কি কি দেখেন?
0: আমাদের প্রথম কথা, আমাদের কিছু নির্দিষ্ট লাইন আছে যেগুলো আমাদের সব মেয়েদেরই মেনটেন করতে হয়, সেই রুলসটা আমরা তৈরি করে দিয়েছি। অবশ্যই সমস্যা তো সম্মুখীন হতেই হয়, একসঙ্গে চলা, এতগুলো মেয়ে একসাথে থাকা, সব ম্যানেজ হয় ওইভাবেই যে একটা লিমিট পর্যন্ত তাদের যেন সবকিছু ক্রস না হয়। হতেই পারে মনোমালিন্য, কিন্তু আমরা মাসে একটা ইন্টারনাল মিটিং ডাকি যেখানে মেয়েরা নিজেদের কথা খোলা মনে আলোচনা করে, এবং আমরা তার সমস্যার সমাধান সবাইকার সাথে কথা বলে করার চেষ্টা করি। এরকম নিয়ম নেই যে আমরা 3 জনে যেটা বলবো সেটাই ভাবো শেষ কথা, এরকম না, সবাই বসে একসাথে আলোচনা করে সব ব্যাপারটা মিটমাট করা হয়। আর নতুন গ্রুপে জয়েন করতে গেলে আগে কিছুই করতে হতো না, আমরা শুধু দেখতাম কি প্রোডাক্ট, তাদের বিশ্বাসযোগ্যতা কতখানি, মানে প্রোডাক্ট তো সবাই অনেক রকম বিক্রি করে, কিন্তু আমাদের গ্রুপে বিক্রি করতে গেলে তাদের কিছু ইউনিকনেস থাকতে হবে। সেই ইউনিকনেসটা আমরা দেখতাম কতটা সুন্দর, সূক্ষ্ম কাজ, হাতের কাজ হলে সেটা কি ধরনের কাজ, বা তারা হোলসেলে ওইভাবে মার্কেট প্রাইস খারাপ করে মাল বেচে কিনা। আমি একই শাড়ি একজনের থেকে 400 টাকায় কিনছি আর একজন সে 200 টাকায় বিক্রি করে বেরিয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের তাদের মার্কেট খারাপ হচ্ছে। তো
1: হুম
0: এই যেমন একটা এই লাইন, একটা দামের যে ভারসাম্যটা, যাতে প্রোডাক্ট যাতে সবাই সব বিক্রি করতে পারে একই জায়গায় দাঁড়িয়ে, মার্কেট না না খারাপ হয়, এইগুলো কিছু কিছু আমরা দেখে নিই। তাদের আই কার্ড একটা থাকে আমাদের কাছে, আর খুব রিসেন্ট আমাদের একটা টাকা নেওয়ার ব্যাপার চালু হয়েছে, কারণ গ্রুপ বড় হয়েছে আর গ্রুপের মেনটেনেন্স আছে, বিভিন্ন রকম আমরা সামাজিক কাজও করি, তো সেই জন্য একটা গ্রুপ ফান্ডের ব্যবস্থা আমাদের আছে। তো ন্যূনতম একটা মাসে 100 টাকা দিতে হয়, যাতে করে ওই ওরা ওই একটা কোড নিলে, মানে 3 মাসে 300 টাকার কোড নিলে, বিজনেস কোড নিলে, ওরা 3 মাস লাইভ আর ছবি পোস্ট নিজেদের প্রোডাক্টে অনবরত করতে পারে।
1: আচ্ছা
0: এটা হচ্ছে যারা
1: বেশ,
0: নতুন ঢুকে
1: আচ্ছা
0: ঢুকে তাদের
1: বেশ,
0: জন্য।
1: মেয়েদের স্বনির্ভর হওয়ার যে কাজটা, যে লড়াইটা সারাক্ষণ লড়তে হয়, সেখানে এই আপনার এই সংস্থা কতটা তাদেরকে সাহায্য করছে বা এই কাজ করতে গিয়ে আপনি কি দেখছেন, কিভাবে মেয়েরা তাদের এই সুযোগটা, এটা কি তাদের কাছে একটা প্ল্যাটফর্ম, তার জন্য কি তারা আরেকটু স্বনির্ভর হওয়ার সুযোগ একটা পাচ্ছে বা প্ল্যাটফর্ম পাচ্ছে, কি মনে হয়?
0: হ্যাঁ, আমি যেটা বলতে চাই, এটা তো অবশ্যই একটা দারুণ প্ল্যাটফর্ম, এখন সবই অনলাইন নির্ভর, সব থেকে বড় কথা এখন সবাই বাড়িতে বসে কেনাকাটা করে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যখন কোভিড এর সময় এটা ভেবেছিলাম ভাবনাটা, তখন এটা শুরু করেছিলাম। আর এখন হচ্ছে সরকারের বিভিন্ন প্রকল্প থেকে এই প্ল্যাটফর্মটায় ব্যবসা করে মেয়েরা সেই লোনগুলো নেবার সাহসটা দেখাচ্ছে। তারা সরকারের যা আছে যেরকম প্রকল্পগুলো চলছে, কিছু কিছু লোনও তারা নিচ্ছে, নিয়ে এই গ্রুপ থেকে ব্যবসা করে সেই লোন শোধ করছে। এছাড়াও আমি খুব রিসেন্ট, আমাদের যেমন আগে সেরকমভাবে কোনো গ্রুপের ফান্ড ছিল না, কিন্তু আমি একটা ভেবেছি সেই ভাবনা থেকেই করা, যে একটা গ্রুপের একটা ফান্ড হওয়া দরকার, যাতে কোন রকম মেয়েরা যদি অসুবিধায় পড়ে, তারা ব্যবসা করার জন্য কোনো কিছু যদি তার আটকে যায়, তো সেই গ্রুপ ফান্ড থেকে আমরা তাদেরকে কিছু হেল্প করতে পারি, পরবর্তীকালে তারা ব্যবসা করে সেটা আমাদেরকে শোধ করে দেবে। বা তাছাড়াও আমাদের যে পুজোর সময় একটা বস্ত্র বিতরণ উৎসব হবে, বস্ত্র বিতরণ উৎসব যেটা মহালয়ার দিন হবে, সেখানে আমাদের এই ফান্ডটা কিছু কাজে লাগবে, যাদের নিডি যারা তাদের পাশে আমরা দাঁড়াতে পারি, সেই ভাবনা থেকে আমরা একটা ওই নতুন সদস্য যারা আসে তাদের একটা ন্যূনতম কিছু টাকা দিতে হয় মাসে, তারা লাইভ করে পোস্ট করে, সেই ফান্ডটা

0: আমাদের গ্রুপে থাকে, যাতে সেটা দিয়ে আমরা মেয়েদেরই আবার হেল্প করতে পারি, তাদের ব্যবসা বাড়াতে সাহায্য করতে পারি এবং বাইরের আরো সামাজিক কাজ আমরা করতে পারি।
1: এই যে গ্রুপটা করতে গিয়ে আপনি কোন বয়সের সাড়া বেশি দেখেছেন, বা যারা একদম নতুন সেরকম স্টার্ট আপ আপনার গ্রুপে সংখ্যা বেশি, নাকি হয়তো কোনো মেয়ের কিছু একটা করার ইচ্ছে ছিল, তিনি হয়তো তখন সময় অভাবে বা অর্থের অভাবে করতে পারেননি, এখন তিনি যুক্ত হয়েছেন, কোন ধরনের মানুষের সংখ্যা আপনার কাছে বেশি?
0: এই দ্বিতীয়টা খুব খুব বেশি আমি যেটা লক্ষ্য করেছি, নতুন স্টার্ট আপ তো আছেই, কিন্তু দ্বিতীয় মানে ধরুন বিয়ে হয়ে গেছে, বেবি হয়ে গেছে, তারপর অনেকটা সময় নিজের জন্য পেয়েছে, তখন তারা মনে করছে যে আমার তো পড়াশোনা করে বসেই আছি, হাউস ওয়াইফ একটা টাইম আছে অনেক, এবার তাহলে তো কিছু করতে হবে, এবং অর্থের দরকার তো সবাইকার সব সময়। তো তারা এরকম অনেক মহিলা আছেন, দিদিরা আছেন, যারা চেষ্টা করেছেন যে এই সময়টাতে যদি আমরা কিছু ফ্রি সময়টায় আমরা যদি বাড়িতে বসে করতে পারি, বা অনেকে আছে যে অভাব অনটনের সংসার, একটু যদি গ্রুপটার মাধ্যমে যদি লাইভ করে যদি করা যায় তাহলে নিজেরটা নিজেরটুকু আমরা চালিয়ে নিতে পারবো, এরকম ভাবনা থেকেও অনেকে এসেছেন। তো আর নতুন স্টার্ট আপ তো আছেই, তো দ্বিতীয় যারা একদমই সংসারে অনেকটা টাইম চলে গেছে, বা একটু বয়স্ক যারা, এরকম যাদের যারা খুব জানে মানে খুব প্রতিভাবান, অনেক কিছু গুণ আছে কিন্তু সেটা প্রকাশ করার সুযোগ পাননি, তো তারাও অনেকে আছেন যারা নিজেরা বাড়িতে বসে বসে হ্যান্ডমেড গয়না বানান বা হাতে তৈরি ব্যাগ বানান, তারাও চলে আসেন, তারাও বলেন যে এই আমাদের জিনিসগুলো দেখো আমরা দেখি এবং ইউনিক থাকে সেগুলো তারা করে ব্যবসায়ী ভাবেই।
1: আপনি নিজে ঘর এবং এই যে একটা এত বড় গ্রুপ চালানো, তাদের মধ্যে কোঅর্ডিনেশন করা, এই কাজটা কি করে সামলান? বা আপনারা একদম এই কিছুদিন হলো নতুন একটা ভেঞ্চার শুরু করেছেন যে রান্নার একটা সুস্বাদু খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই যে এতগুলো বিষয় একসঙ্গে অন্দর এবং অন্দরের থেকে বাইরে ছড়িয়ে পড়া, এই দুটো সামলান কি করে?
0: ব্যাপারটা হচ্ছে এটা তো খুব সত্যি কথা, বাড়ির লোকের সাপোর্ট ছাড়া এতটা পথ আসা কখনোই সম্ভব ছিল না, তো অবশ্যই ব্যাকবোন হিসেবে সংসারে আমাদের যারা আছেন কাছের মানুষরা উৎসাহ আছে, বোঝাপড়া আছে, ভরসা আছে, এগুলোই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। আর মেয়েদের একসাথে থাকার কথা তো বললামই, আমরা একদমই প্রতিযোগিতায় বিশ্বাসী নই, একে অপরকে সহযোগিতা করেই এগিয়ে যেতে হবে এই মতাদর্শেই বিশ্বাসী, এবং আমার প্রত্যেকটা সেলার দিদিদের আমরা এইটাই পুট করতে থাকি যে না একদমই একে অপরকে চ্যালেঞ্জ না, একে অপরকে হাত ধরে এগিয়ে যেতে হবে। তো গ্রুপটা আমাদের একটা নির্দিষ্ট নিয়মে চলে, সেই নিয়মেই আমাদের গ্রুপের সকল সদস্যরা কিন্তু একইভাবে একমতে চলি আমরা।
1: আর সেই সঙ্গে তো আপনারা যে শুধুমাত্র একটা গ্রুপ টানন, বিভিন্ন সময়ে ছোট ছোট উৎসবগুলো আপনারা সেলিব্রেট করেন নিজেদের মতো।
0: আমরা রবীন্দ্র জয়ন্তী করি, আমরা বৈশাখী আড্ডা যেটা রবীন্দ্র জয়ন্তী হিসেবে হয়, নজরুলের জন্মদিন, তো সেই সবগুলো পালন করি আমরা নিজেদের মধ্যে, কোনো যে কোনো একটা উপলক্ষ একটা শুধু থাকতে হয়, তারপরে আমরা নিজেরা নিজেদের মধ্যেই সবকিছু করি, মানে আমাদের দরকার নেই বাইরে অনেক কিছুর, সবাই আমাদের গ্রুপের মেয়েরা নাচা গান নাচ আবৃত্তি যে যেমন পারে, ছোট্ট একটা পরিসর পেলেই কিন্তু আমরা সেগুলো করে নিজেদের মধ্যে সেলিব্রেট করতে থাকি,
1: অর্থাৎ যাতে মনটাও ভালো থাকে,
0: মনটাও ভালো থাকে,
1: সেই দিকটাও আপনি নজর রাখেন।
0: শুধুমাত্র বিজনেস ওরিয়েন্টেড গ্রুপ নয়, সবটাই হয়, যাতে নিজেরা নিজেদের মধ্যে আনন্দ, যা কিছু আছে আমরা দুঃখ সব কিছু নিয়ে আমরা যাতে ভালো থাকতে পারি, এইভাবেই আমাদের চলতে হয় সবসময়।
1: আগামী দিনের পরিকল্পনা, বা এই মুহূর্তে ধরুন অনেক শ্রোতা বন্ধু তো শুনছেন, সবার জন্য কোনো বার্তা যদি থাকে, এরকম যারা ভাবছেন কোনো কিছু শুরু করবেন তাদের জন্য বার্তা, আর আপনার আগামী পরিকল্পনা?
0: আপনি আর একটা কথা বললেন, আমি ওটা মিস করে গেলাম, আমি একটা রান্নারও আমাদের নতুন একটা স্টার্ট আপ খুলেছি, সেটা শুধুমাত্র কিন্তু খুব একটা ভালো লাগার জায়গা থেকে, হ্যাঁ, আর আমরা কিন্তু সাধারণ রান্না দিচ্ছি না, আমরা একটু চেষ্টা করছি স্বাস্থ্যকর খাবার, এখন যেহেতু সবাই স্বাস্থ্য সচেতন, তো স্বাস্থ্যকর খাবার আমরা বাড়িতে, এখন হয় না যে মানুষ শুধুমাত্র রান্না করার ইচ্ছে নেই কুড়েমির জন্য, আমরা রুটি তরকারি রাত্রে খেয়ে নিলাম, অথচ আমাদের রাত্রে কার্বোহাইড্রেট খাওয়াটা এখন ডাক্তার কমিয়ে দিতে বলছে, আমরা ভাত খেয়ে নিলাম, দুপুরে যেটা আছে খেয়ে নিলাম, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে আমি যদি আপনাকে এটা স্বাস্থ্যকর বল দিই, শুধু কার্ব মানে লেস কার্ব প্রোটিন বেশি দিয়ে, তাহলে আপনি নিশ্চয়ই ওটা করার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন, তো এই হিসেব করে আমরা স্বাস্থ্যকর খাবার বানাবো, আর হারিয়ে যাওয়া পুরনো রান্না
1: রান্না। হ্যাঁ হ্যাঁ
0: বা উৎসবের বিশেষ খাবার,
1: হ্যাঁ
0: হ্যাঁ, এই ধরনের কিছু জিনিস নিয়ে আমরা শুরু করেছি একটা নতুন স্টার্ট আপ, যেটার নাম হচ্ছে চার মূর্তির রান্নাঘর।

0: হুম
1: আমরা 4 জন মেয়ে মিলে সম্পূর্ণ আলাদা ভাবে, এটা কিন্তু গ্রুপ থেকে নয়, এটা
0: হুম
1: আমরা আলাদা, আমরা 4 জন মেয়ে মিলে আমরা এটা শুরু করেছি। এটা আমার ব্যক্তিগত একটা চ্যালেঞ্জ নিয়েছি আর কি, দেখা যাক কতটা কি হয়।
0: হ্যাঁ, আগামী দিন কিভাবে দেখেন, কোন জায়গায় দেখতে চান বা কি স্বপ্ন দেখেন?
1: এরূপ কথাকে একটা বড় প্ল্যাটফর্মে দেখতে চাই, যাতে আমরা আরো বড় বড় জায়গায় এক্সিবিশন করতে পারি। আমরা যদি সরকারের থেকে কিছু হেল্প পেতে পারি, রেজিস্টার্ড করতে পারি গ্রুপটাকে, যদি এরকম আমরা খোঁজ করছি, কোনো একটা নিশ্চয়ই পাবো, কোনো একটা সময় নিশ্চয়ই আমরা এটাকে রেজিস্টার করে একটা বড় জায়গায়, সরকারি জায়গায় আমরা যাতে এতগুলো মেয়ের প্রতিভাকে নিয়ে দাঁড়াতে পারি, তাদের কাছে দেখাতে পারি যে যে এরা পারে, অনেক ইউনিক জিনিস আমাদের হাতের কাছেই থাকে, আমরা চাইলেই দেখতে পারি কিন্তু আমরা দেখতে পাই না সব সময়। সেই ব্যাপারটা যাতে, প্ল্যাটফর্মটা আমরা যাতে পাই, সেটার চেষ্টায় আছি। আর আমাদের 4 মূর্তি রান্নাঘরকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে স্বাস্থ্যকর খাবার, ঐতিহ্যবাহী রান্না, ভালোবাসা তিনটেই একসাথে পাওয়া যাবে।
0: বেশ, খুব ভালো থাকুন, আপনার স্বপ্ন সফল হোক, এবং হই হই করে সমস্ত মেয়েদের নিয়ে আমাদের গল্পগুলো এভাবেই এগিয়ে
1: এগিয়ে
0: চলুক।
1: চলুক। থ্যাংক ইউ, নমস্কার দিদি, খুব ভাল লাগলো আপনার সাথে কথা বলে।
0: বেশ, আমারও ভীষণ ভাল লাগলো, এবং আপনারা যারা আজকে অন্দর সংবাদ শুনছেন, অন্দর সংবাদে এতক্ষণ শুনলেন মৌমিতার কথা, মৌমিতা সাহা, শুনলেন যে কিভাবে এতগুলো মেয়েকে নিয়ে একসঙ্গে মৌমিতা এগিয়ে চলেছেন। আসুন না আমরাও এইভাবে একসঙ্গে মিলেমিশে এগিয়ে চলি, তাহলে দেখবেন আমরা অনেক দূর পর্যন্ত, ঘর ছাড়িয়ে আমরা পুরো আকাশটাকে দিগন্ত করে উঠতে পারবো। সবাই খুব ভালো থাকবেন, আরও একবার মৌমিতাকে অনেক অনেক ধন্যবাদ।

0: মৌমিতা তো করছে মেয়েদের জন্য, চেষ্টা করছে একসঙ্গে মেয়েরা এগিয়ে যাওয়ার জন্য। এই উদ্যোগ কিন্তু সরকারের তরফ থেকেও নেওয়া হয়। মেয়েরা কীভাবে নিজেদেরকে স্বনির্ভর করবে তার জন্য অনেক পথ, কিন্তু অনেক উপায় সরকারও দেখান, সেই বিষয়েই কথা বলেছেন প্রদীপ্ত সাহা। দেখি শ্রীতমা প্রদীপ্ত সাহার সঙ্গে কি কথা বলেন, শুনে নেব।
1: মহিলা মহলে আমরা নিজেদের স্বনির্ভরতার কথা বলে থাকি, মহিলারা কিভাবে স্বনির্ভর হচ্ছেন, বা যারা হয়তো ভাবছেন যে স্বনির্ভর হতে চান, নিজে কিছু করতে চান, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চান, কোথাও হয়তো আর্থিক কারণে পিছিয়ে যাচ্ছেন বা আপনার ভাবনাটা একটা বাধা আসছে, সেই ভাবনাটাকে সরিয়ে রেখে আপনার স্বনির্ভরতার পথে আপনাকে এক ধাপ এগিয়ে দিতে আমাদের সরকার বদ্ধপরিকর। এবং সরকারের বিভিন্ন প্রকল্প আছে, যে প্রকল্পের সহযোগিতায় আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। তেমনই একটা প্রকল্পের কথা আজ আপনাদের শোনাবো, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই যোজনায় কারা কারা কি সুবিধা পেতে পারেন সে কথা বলার জন্যই আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বকুলতলা চুনাভাটি শাখার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজার প্রদীপ্ত সাহা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
2: নমস্কার।
1: আপনার কাছে জানতে চাইবো যে যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এই বিষয়টা আমার শ্রোতা বন্ধুদের যদি একটু জানান।
2: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা অ্যাকচুয়ালি একটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, যেখানে যে কোনো বিজনেস এন্টারপ্রেনার যারা বিজনেস করছে তারা কম ইন্টারেস্ট রেটে উইদাউট কোলাটারাল সিকিউরিটি লোন পেতে পারে।
1: আচ্ছা, মানে তাকে কোন রকম, আমরা যেটা ভাবি যে ব্যাংক থেকে লোন করা মানে আমাকে একটা কিছু গচ্ছিত রাখতে হবে ব্যাংকের কাছে, এক্ষেত্রে সেরকম কোনো বাধ্যবাধকতা বা একেবারেই এরকম কোনো নিয়ম নেই? বেশ,
2: মুদ্রা লোন অ্যাকচুয়ালি হয় হচ্ছে চার রকমের। ফার্স্ট ওয়ান হচ্ছে শিশু, যেখানে আমরা আপ টু 50,000 লোন প্রোভাইড করি।
1: আচ্ছা, 50,000 টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে।
2: নেক্সট হচ্ছে কিশোর, যেটা হচ্ছে 50,000 এক টাকা থেকে 5,00,000 টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। নেক্সট তরুণ, যেখানে 5,00,000 এক থেকে 10,00,000 পর্যন্ত লোন পাওয়া যায়। আর লাস্ট হচ্ছে তরুণ প্লাস, যেখানে 10,00,000 এক থেকে 20,00,000 পর্যন্ত লোন পাওয়া যেতে পারে।
1: বেশ, আচ্ছা, আপনি এই যে চারটে ভাগের কথা বললেন, এগুলো কি এই লোনের নামকরণ?
2: এগুলো হচ্ছে লোনের নামকরণ।
1: আচ্ছা,
2: মুদ্রার ভেতরেই এগুলো হচ্ছে ভ্যারিয়েন্ট, মানে এক একটা টাইপ অফ লোন।
1: মানে সর্বোচ্চ লোনের একরকম নাম এবং সর্বনিম্ন, যেটা যেহেতু ওই 50,000 টাকা পর্যন্ত, সেইটিকে নামকরণ করা হয়েছে শিশু বলে।
2: শিশু, হ্যাঁ।
1: ওকে ওকে।

0: সেক্ষেত্রে ধরুন কারা এই লোনের অ্যাপ্লাই করতে পারেন বা কিভাবে করতে পারেন সেটা যদি একটু বলেন।
1: যে কোনো বিজনেস এন্টারপ্রেনার, মানে যে কেউ যে বিজনেস করছে
0: বা যিনি বিজনেস শুরু করতে চান, বেশ বেশ,
1: যে কেউ বিজনেস বলতে যে কোন রকম বিজনেস, আইদার ম্যানুফ্যাকচারিং রিলেটেড বিজনেস করতে পারেন তিনি, বা সার্ভিসেস যে কোনো রকম বিজনেস, বা ট্রেডিং যারা করছেন, মানে দেখা গেল নর্মাল দোকান যাদের রয়েছে, তারাও এই লোনটা অ্যাপ্লাই করতে পারেন।
0: আচ্ছা, সেক্ষেত্রে একটা বিষয় থাকে না, মূলত আমরা যদি একটু মহিলাদের উপরেই ফোকাস করি, যে এখন তো অনেক মহিলা এই যে ধরুন নিজেরা হাতে কিছু কাজ শিখে বিভিন্ন
1: অনেক মহিলা এখন অনেকে এখন এসএইচজি করছেন, এক নম্বর পেতেন, স্বনির্ভর গ্রুপ বানিয়ে লোন করছেন, সেটা একটা ওয়ে আউট। আর অনেকে নিজে কাজ করে নিজেরা বুটিক ওপেন করছেন এখন মহিলারা, ঠিক আছে? তো এই যারা বুটিক ওপেন করছেন তারাও এই লোনের সুবিধা নিতে পারেন।
0: আচ্ছা, এবার অনেক ক্ষেত্রে হয় না, ধরুন হয়তো তিনি বুটিকের দোকান করবেন এরকম এখনো সেরকম ভাবনা চিন্তা করেননি, কিন্তু তিনি হয়তো সবে শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও কি তিনি ধরুন তার কাঁচামাল সংগ্রহের জন্য এই লোনের আবেদন করতে পারেন?
1: একদম, তিনি তার কাঁচামালের জন্য এই লোনের আবেদন করতে পারেন। তার জন্য তার লোন অ্যামাউন্টটা কম লাগবে, তো আমরা তাকে ছোট মুদ, যেটা বললাম আমি শিশু লোন, তাকে সেই রকম একটা লোন দেওয়া হবে।
0: আচ্ছা,
1: ঠিক আছে। এই লোনের জন্য যেটা প্রাইমারি কন্ডিশন সেটা হচ্ছে তার একটা রেজিস্ট্রেশন লাগবে, মানে ট্রেড লাইসেন্স লাগবে। তিনি যেখানেই ব্যবসা করতে চাইছেন, সে পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি হোক, সেখান থেকে একটা ট্রেড লাইসেন্স তাকে করাতেই হবে।
0: অর্থাৎ মানে কি বিষয়ে তিনি ব্যবসাটা করতে চান, কিসের উপরে, সেটা একটি ট্রেড লাইসেন্স তাকে বের করতে হবে। তারপর আর কি কি ডকুমেন্টস তার লাগবে সেটা যদি একটু বলেন।
1: তার ডকুমেন্ট মেইনলি তার লাগবে ট্রেড লাইসেন্স, তার সঙ্গে তার প্যান কার্ড, তার আধার কার্ড। এবার এর সঙ্গে তিনি যা বিজনেস করতে চাইছেন সেই বিজনেসের রিলেটেড কিছু জিনিসপত্র, ধরে নিন আমি বুটিক নিয়েই বলছি, যে তুমি একটা বুটিক করতে চাইছেন, তার তো কিছু একটা প্ল্যান রয়েছে যে আমি বুটিক করছি, মোটামুটি এত টাকার জিনিসপত্র কিনতে হবে, কিনে আমি এত টাকার জিনিস স্টক করতে হবে, স্টক করার পরে আমি এই স্টকটাকে মোটামুটি এতদিনে সেল করে এরকম একটা প্রফিট করতে হবে। তো এটা তো তার একটা বেসিক চক আউটটা থাকতে হবে, নাহলে তিনি বিজনেসে নামতেই পারবে না। তো সেই একটা জিনিস তার থাকতে হবে মোটামুটি, যে আমি এরকম এরকম কিছু করতে পারি।
0: এই যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার যে সুবিধা, এটা কি যে কোনো সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকেই পাওয়া যাবে?
1: যে কোনো ব্যাংক থেকে পাওয়া যাবে।
0: আর এই ক্ষেত্রে প্রদীপ্তবাবু আরেকটা কথা জানার, অনেক সময় আমরা সাধারণ বাড়ির যারা মেয়েরা আছেন, তারা যদি কোনো একটা কিছু শুরুর কথা ভাবেন, লোনের কথা ভাবেন, তখন একটা বিষয় এসেই যায়, সেটা হলো লোনটা যদি আমি শোধ করতে না পারি, বা অনেক সময় হয় না যে আচ্ছা নিলাম তো, যদি আমার বিজনেসে সেরকম প্রফিট না হয় কতদিনের মধ্যে লোনটা শোধ করতে হবে, লোনটা যদি শোধ করতে না পারি তাহলে কি হবে, সেই দিকটাতেও যদি একটু আলোকপাত করেন।
1: একদম, দেখুন মুদ্রা লোন অনেক রকম ভাবে আমরা দিতে পারি। আপনি যেরকম, যেটা আমরা বলছিলাম যে বুটিকের জন্য, বুটিকের জন্য এটা অ্যাকচুয়ালি হচ্ছে উনি কি, উনি টাকা নিয়ে স্টক কিনবেন আজকে, দিয়ে সেটা বিক্রি করবেন, বিক্রি করে যে টাকাটা পাবেন সেটা আবার বিজনেসে ইনভেস্ট করবেন। মানে ব্যবসায় হিসেবেই হয়, টাকা মানে বারবার রোল করছি। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল দিই। ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে যে আমি তার বিজনেসের জন্য তাকে আমি লোন দিচ্ছি। তো এটার অ্যাকচুয়ালি অ্যাজ সাচ কোনো টাইম লাইন নেই যে ওনাকে এত দিনের ভেতরে শোধ করতে হবে, কিন্তু ওনার যেটা কন্ডিশন, যেটা সেটা হচ্ছে যে উনি আমার কাছ থেকে লোন নিয়ে যে স্টক কিনলেন, স্টকটাকে সেল করার পরে যে টাকাটা উনি পেলেন সেটা আবার আমার লোন অ্যাকাউন্টেই জমা করতে পারবেন, করতে হবে, করার পরে আবার তিনি লোন অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন। তো ওয়ার্কিং ক্যাপিটালে যেটা মেইন প্রায়োরিটি সেটা হচ্ছে যে ওনার যে সেল প্রফিট সেটাকে অ্যাকাউন্ট দিয়ে রোল করাতে হবে,
0: ঠিক আছে?
1: আর তার সঙ্গে যেটা, সেটা হচ্ছে যে ওনার ওয়ার্কিং ক্যাপিটালের যে মান্থলি ইন্টারেস্ট সেটা ওনাকে পেমেন্ট করতেই হবে, ম্যান্ডেটরি।
0: আচ্ছা, এটা একটা মান্থলি ইন্টারেস্ট থাকে?
1: একদম।
0: আচ্ছা, সেটা কি তাকে মাসে মাসেই পেমেন্ট করতে হবে বা কোনো সময় কি এরকম
1: মাসে মাসে পেমেন্ট করতেই হবে?
0: আচ্ছা, মানে এরকম নেই ধরুন কোনো মাসে তিনি ফেল করলেন, সেক্ষেত্রে কি তার লোনটা, এক্ষেত্রে কি
1: কোনো মাসে যদি তিনি লোন ফেল করেন তাহলে তিনি পরের মাসে শোধ করতে পারবেন, কিন্তু এটার জন্য যেটা হবে সেটা হচ্ছে যে দেখুন, কেউ যখন একটা আজকে ব্যবসা শুরু করছেন, তিনি তো কেউ এরকম নয় যে আমি ব্যবসা শুরু করলে সারা জীবনই ব্যবসা আমার ছোট থাকবে। আমার তো প্ল্যান থাকবে আমি আজকে একটা ছোট ব্যবসা শুরু করছি, সেটাকে আমি আস্তে আস্তে বড় করবো।
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
1: একদম। তার জন্যই মুদ্রার স্কিমটারও নাম রেখেছে শিশু থেকে তরুণ প্লাস পর্যন্ত। একদম ছোট থেকে আমি শিশু থেকে শুরু করলাম, আস্তে আস্তে বড় হলাম,

0: এইবার আমি যদি ছোট একটা লোন নিয়ে সেটাকে যদি আমি রেগুলার ঠিকঠাক রিপেমেন্ট না করি,
1: হুম হুম
0: তাহলে এটা একটা খারাপ ইন্ডিকেশন ব্যাংকের কাছে থাকছে যে এই কাস্টমারটি লোন নিয়ে প্রপারলি রিপেমেন্ট করছেন না।
1: আগামী দিনের স্বপ্ন বা আগামী দিনের লোন নেওয়ার সম্ভাবনাটা কমে যাবে,
0: কমে যাবে, কারণ তার সিভিল স্কোর এটাতে খারাপ হবে, এবং সিভিল স্কোর যখন খারাপ হবে তখন ব্যাংকও দেখবে যে রেগুলার রিপেমেন্ট হচ্ছে না, তো ব্যাংক তখন তাকে নেক্সট স্টেপে লোন দিতে একটু চিন্তা ভাবনা করবে, এটা একটা জায়গা। তো তার জন্য সবাইকে এটা আমরা সবসময় বলি যে লোন নিয়ে চেষ্টা করবেন যে রেগুলার রিপেমেন্ট যেটা হচ্ছে সেটাকে কন্টিনিউ করার জন্য, এটাতে আপনাদের সুবিধা।
1: নিশ্চয়, বেশ, তাহলে অর্থাৎ এইটা আমরা জানতে পারলাম যে যেটা খুব নির্ভাবনার জায়গা বিশেষত মহিলাদের ক্ষেত্রে, যে অনেক সময় হয় আমরা তো এখন দেখছি, ধরুন সিঙ্গেল মাদার বলুন বা একা থাকা বিভিন্নভাবে মানুষের সংখ্যা বাড়ছে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের সংখ্যা সেখানেও একটা থাকে, তো তাদের ক্ষেত্রে এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা একটা বেশ ভরসার জায়গা, স্বনির্ভরতার ক্ষেত্রে তারা এই পরিষেবাটি, সরকারের এই পরিষেবাটি গ্রহণ করতেই পারেন, এবং তাদের যে কোনো সময় মতো ব্যাংকে গিয়ে, নিকটবর্তী যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ করলে সেখানে আপনার কথা মতো সেই সেই ডকুমেন্ট যদি তার কাছে থাকে তাহলে খুব সহজেই তিনি এই লোনের সুবিধা পেতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ, আবারও পরবর্তীতে এই জাতীয় কোনো প্রকল্প জানার জন্য আপনার সঙ্গে কথা হবে।
2: মেয়েদের জন্য সরকারও পাশে রয়েছে, যাতে মেয়েরা নিজেদের ঘরকে সাজিয়ে তুলতে পারে নিজের মনের মতো করে। এই আজকে অন্দর সংবাদে অন্দরের কথা অর্থাৎ ঘরের কথা বলতে বলতে আপনাদের জন্য একটা গান রাখলাম এই ঘর নিয়ে। এই গানের সঙ্গে শেষ করব আজকের মহিলা মহল। সঙ্গে ছিলাম ব্রততী।

সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ সকাল 8:30 আবহাওয়ার পর্যবেক্ষণে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রশমিত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, তার পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পং এই দুটি জেলাতে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিম, বিহার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বাকি অংশে আবহাওয়া মূলত শুকনো ছিল। বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে 4 সেন্টিমিটার, ধরেলা ভ্যালি টি এস্টেট 5 সেন্টিমিটার, ইয়াকসাম 9 সেন্টিমিটার, কৈলাসপুর টি এস্টেট 6 সেন্টিমিটার, দামথাং 5 সেন্টিমিটার, গলগুলিয়া 1 সেন্টিমিটার, হাটবে 2 সেন্টিমিটার, নেওরা 13 সেন্টিমিটার, রঙ্গ 9 সেন্টিমিটার। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, বজ্রবিদ্যুৎ অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, একই সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও, ঝাড়খণ্ড এবং সিকিমে। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার, বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার কোথাও কোথাও, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আজ দিনের বাকি সময় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আকাশ প্রধানত মেঘলা থাকার সম্ভাবনা, হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। আগামী 24 ঘণ্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা, তার পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে, হতে পারে হালকা বৃষ্টি। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকার যে সকল মৎস্যজীবী আগামী 48 ঘণ্টায় গভীর সমুদ্রযাত্রায় যাবার কথা ভাবছেন, তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আগামী 48 ঘণ্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে সকল মৎস্যজীবী গভীর সমুদ্রযাত্রায় যাবার কথা ভাবছেন, তাদের উদ্দেশ্যেও কোনো সতর্কবার্তা নেই। শুনলেন পশ্চিমবঙ্গ, বিহার, সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ দুপুর আড়াইটেই শুনবেন ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে আজ বিকেল পাঁচটায় হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় থাকবেন নীলাদ্রি সেন। বিকেল সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য বিষয় নবম শ্রেণীর ইংরাজি। আলোচনায় থাকবেন কুলপি কালিকা বিদ্যাপীঠের শিক্ষিকা বনানী মণ্ডল এবং সঙ্গে দুই শিক্ষার্থী। সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান কৃষি কথার আসর শুনবেন সন্ধ্যে ছটা বেজে ৩৮ মিনিটে। সাড়ে সাতটায় সমীক্ষা, রাত ৮টায় শুনবেন স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় মশাবাহিত রোগ প্রতিরোধ ও চিকিৎসা। এই বিষয়ে ডক্টর অমিতাভ নন্দীর সাক্ষাৎকার গ্রহণে থাকবেন শর্মিষ্ঠা সরকার। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। রাত ৯:৩০টায় আবৃত্তির আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। রাত ৯:৪৫ জেলায় আকাশবাণী। রাত ১০টায় বাংলা ছায়াছবির গান। রাত ১০:১০ সেবা সংকল্প অভিযান, প্রযোজনায় আকাশবাণী সংবাদ বিভাগ। দূতী চক্রবর্তীর কণ্ঠে কীর্তন শুনবেন রাত ১০:৩০। রাত ১০:৪৫ নজরুলগীতি, শিল্পী ত্রিদীপ রায়চৌধুরী। রাত ১১টায় আধুনিক গান, শিল্পী

শুনবেন আধুনিক গান, শিল্পী সুনিতা বিশ্বাস। 5:20 উর্বশী, সন্ধে 6:10 হিন্দি অনুষ্ঠান, সন্ধে 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরুদ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, রাগ ইমন। সন্ধে 7:10 শিল্প সংলাপ, সন্ধে 7:45 দর্পণ, রাত 8:00 ছবির গান, নানা রঙের গান শুনবেন রাত 8:15, স্পটলাইট শুনবেন রাত 9:16, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইয়েস্টার ইয়ার্স, রাত 11:10 হিন্দি ছবির গান। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: শুরু হচ্ছে ছায়াছবির গান। প্রথম গানটি ইমন চক্রবর্তীর কণ্ঠে, ছবি প্রাক্তন।

এবারের ছবি বেলা শেষে, প্রথম গানটি দ্বৈতকণ্ঠে উপল সেনগুপ্ত এবং প্রস্মিতা পাল।

শুনছেন বাংলা ছায়াছবির গান। পরের গানটি শোভন গঙ্গোপাধ্যায় এবং সঞ্চারী সেনগুপ্তর কণ্ঠে বাবা বেবি ও ছবি থেকে।

এই গানটি দিয়ে শেষ হল বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25শে অগস্ট 2007

তাস পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা মিডিয়া ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে বেজে 28 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:12। অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার

গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন।

0: নমস্কার বন্ধুরা, আমি ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিয়মিত কান রাখছেন ক্রীড়াঙ্গনে। হ্যাঁ বন্ধুরা, ক্রীড়াঙ্গনে থাকে দেশ বিদেশের খেলার খবরাখবর, সেই সঙ্গে থাকে বিভিন্ন খেলার বিভিন্ন টুর্নামেন্টের পূর্বালোচনা, পর্যালোচনা, বিশেষজ্ঞদের মতামত, খেলোয়াড়দের সাক্ষাৎকার, বেতার প্রতিবেদন, এবং সেই সঙ্গে থাকে আপনাদেরও এই অনুষ্ঠানে আসার সুযোগ। হ্যাঁ বন্ধুরা, আজ সোমবার, আজ রয়েছে হ্যালো ক্রীড়াঙ্গন। আর আপনারা তো জানেনই, হ্যালো ক্রীড়াঙ্গনে আপনারাও চলে আসতে পারেন আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের বিশেষজ্ঞর কাছে। আর আজ আমরা আলোচনা করব সদ্য সমাপ্ত এশিয়ান গেমস নিয়ে। 20তম এশিয়ান গেমসে ভারত শেষ করল চতুর্থ স্থানে, আর তা নিয়ে রয়েছে আমাদের আজকের আলোচনা। আর আমাদের সঙ্গে আজ স্টুডিও রয়েছেন প্রাক্তন অলিম্পিয়ান, কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার, ভারতীয় জাতীয় শুটিং দলের প্রাক্তন প্রশিক্ষক জয়দীপ কর্মকার। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আলোচনায় যাওয়ার আগে আমরা একটু চোখ রাখি দেশ বিদেশের খেলার দিকে এক নজরে।
2: এক নজরে
0: আইএফএ শিল্ডের দ্বিতীয় সেমিফাইনাল শুরু হচ্ছে। ইস্টবেঙ্গল খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের বিরুদ্ধে, আর সেই সঙ্গে আজ যে দল জিতবে সেই দল মুখোমুখি হবে মোহনবাগানের। গতকাল মোহনবাগান পাঞ্জাব এফসিকে শুট আউটে, অর্থাৎ পেনাল্টি শুট আউটের মাধ্যমে রোমাঞ্চকর ম্যাচে পরাজিত করে ফাইনালে উঠেছে। অনূর্ধ্ব ১৯ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলা চলছে। প্রথম দিনের খেলায় অস্ট্রেলিয়া ১৭৪ রানে আউট হয়েছে, এবং এই মুহূর্তে ভারত ব্যাট করছে। ভারতীয় দল করেছে ১৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন কুশারগা ওঝা ১৩ রান করে, এবং সেই সঙ্গেই রয়েছেন অধিনায়ক যশবর্ধন চৌহান, তিনি ৭ রান করে অপরাজিত রয়েছেন। লক্ষ্য রায়চন্দানি ১ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন, আপনাদের মনে আছে ২০০ রান করেছিলেন আগের ম্যাচে, এবং সেই সঙ্গে সাগর ভির্ক আউট হয়েছেন ১৬ রান করে। এই মুহূর্তে স্কোর ২ উইকেটে ৩৮। এর আগে অস্ট্রেলিয়া ১৭৪ রান করে আউট হয়ে যায়, অর্থাৎ অল আউট হয়ে যায়। চার্লি হ্যান্ডারসন ৩৭ রান করেন, ৩১ রান করেন নীল প্যাটেল। ভারতের হয়ে তন্ময় বালোরা ৬টি উইকেট নিয়েছেন, ৩২ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছেন, ২৫ ওভার বল করেছেন, তার মধ্যে ১১টি মেরেছেন।

0: শ্রোতা বন্ধুরা, আমরা অবশ্যই আসব এশিয়ান গেমসের আলোচনায়। আর আজ হ্যালো ক্রীড়াঙ্গন, অর্থাৎ আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন শুটার জয়দীপ কর্মকার, প্রাক্তন অলিম্পিয়ান এবং ভারতীয় জাতীয় দলের শুটিং প্রশিক্ষক, প্রাক্তন শুটিং প্রশিক্ষক। আপনারা চলে আসতে পারেন 2210-7325, আমাদের নতুন নম্বরটা ইতিমধ্যে নিশ্চয়ই অনেকে মুখস্থ করে ফেলেছেন, 2210-7325, এই নম্বরে আপনারা চলে আসুন আপনাদের প্রশ্ন নিয়ে। তবে তার আগে একটু আলোচনা করে নেব গতকালের ম্যাচ নিয়ে, অর্থাৎ আইএফএ শিল্ডে গতকাল যে ম্যাচটি হয়েছে সেখানে মোহনবাগান জিতেছে, এবং সেই জয়ের অনেকটা কৃতিত্বই কিন্তু রয়েছে গোলরক্ষকের, অর্থাৎ গোলরক্ষক বিশাল কায়েত। আমরা একটু কথা বলে নেব প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার দেবাশিস মুখোপাধ্যায়ের সঙ্গে। দেবাশিস মুখোপাধ্যায় বলবেন বিশাল কায়েত সম্পর্কে, যে গোলরক্ষক একের পর এক ম্যাচ জিতিয়ে চলেছেন মোহনবাগানের।
1: দেখো, বিশালকে নিয়ে লাস্ট দু বছর মানে এবছর বাদ দিলে তার আগের দুটো বছরও আমি ভীষণ স্যাটিসফাইড। মানে যদি কনসিস্টেন্সি কোনো গোলকিপারে থাকে এই মুহূর্তে আইএসএল খেলা টিমগুলোর মধ্যে, তাহলে সেটা বিশাল কায়েত, কোনো সন্দেহ নেই। তো ন্যাচারালি বিশাল এরম টাইব্রেকারে অনেক ম্যাচ মোহনবাগানকে উদ্ধার দিয়েছে, তো এটা একটা ওর প্লাস পয়েন্ট। আদারওয়াইজ 90 মিনিটস এর ম্যাচেও কিন্তু বিশাল যথেষ্ট কনফিডেন্স দিয়ে খেলে। তো বিশালের এই মুহূর্তে বিশালকে নিয়ে কোনো রকম মানে আলোচনা, অন্যরকমের আলোচনা হোক এটা তো চাই না। প্রথমত ইন্ডিয়া টিম থেকে যে ডাকা হয়নি, দাপ্ত করা হয়েছে, এটা ভীষণ অন্যায় হয়েছে ওর প্রতি। কেন এই তিনটা ম্যাচই বিশালেরই খেলা উচিত ছিল, কেন বিশালের সঙ্গে এই মুহূর্তে ওর কাছাকাছি কোনো গোলকিপার নেই। গুরপ্রীত সিং সান্ধুকে জোর করে খেলানো হচ্ছে, আমার একদমই পছন্দ না। ওখানে বিশালের খেলা খুব জরুরি ছিল, দরকারও ছিল, এবং বিশালের ক্ষেত্রেও এটা একটা বড় অ্যাচিভমেন্ট হতো। যাকে যেটা হয় না সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। ওভারঅল বিশাল কায়েত এই মুহূর্তে ইন্ডিয়ার সেরা গোলকিপার, এ নিয়ে কোন রকম কোনো সন্দেহ নেই, এবং তার পারফরমেন্স বারবার বলে দিচ্ছে যে সে এই মুহূর্তে কোন জায়গায় আছে।
0: বিশাল কায়েত সম্পর্কে বিশ্লেষণ করলেন, তার খেলা সম্পর্কে বিশ্লেষণ করলেন প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার, ভারতীয় জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, এবার আমরা চলে আসবো আমাদের স্টুডিওর আলোচনায়। আমরা আজ আলোচনা করব, পর্যালোচনা করব, বিশ্লেষণ করব এশিয়ান গেমস নিয়ে। হ্যালো ক্রীড়াঙ্গনে, আজ আমাদের সঙ্গে হ্যালো ক্রীড়াঙ্গনে রয়েছেন জয়দীপ কর্মকার, যিনি অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন, চতুর্থ হয়েছিলেন 2012 লন্ডন অলিম্পিক্সে, কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছিলেন এবং অবশ্যই জাতীয় দলের দায়িত্বে ছিলেন, এবং তার হাতে তৈরি হয়েছেন বেশ কয়েকজন শুটার, মেহুলি তৈরি হয়েছেন তার মধ্যে একজন। আমরা তাদের নিয়ে তো আলোচনা করবই, সেই সঙ্গে আদ্রিয়ান এই মুহূর্তে বাংলার উদীয়মান শুটার, তাদের নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আমরা এইবারের এশিয়ান গেমসের কথায় আসবো। এশিয়ান গেমসে এবার ভারত পেল 85টি পদক, 21টি সোনা, 27টি রুপো, 37টি ব্রোঞ্জ, গতবারের তুলনায় কম। গতবার আমরা 100 পেরিয়েছিলাম, এবারেও একটা আশা ছিল 100 পেরোনো যাবে, কিন্তু তেমনটা হয়নি। কি মনে হয়, এটা কি মানে সন্তোষজনক হয়েছে নাকি একটু হতাশজনক?
2: নিরাশাজনক বলা যাবে না, কিন্তু খুব যে আনন্দ দিয়েছে আমাদেরকে সেটাও নয়। চিন্তা ভাবনা কিন্তু করার প্রচুর জায়গা এই জায়গায় রয়েছে, যেভাবে প্রতিটি টিমই পারফর্ম করেছে আমার মনে হয় তার থেকে হয়তো কিছু বেশি ছিল। ব্যতিক্রম অফকোর্স আছে, কিন্তু প্রথম আমার ক্রিটিসিজম শুরু হবে হয়তো শুটিং দিয়ে, একটু আইরনিক, কিন্তু জেনারেলি প্রথম গোল্ড মেডেল, প্রথম মেডেলটা শুটিংয়ের দ্বারাই আসে এই গেমসে, এবারও এসেছিল, কিন্তু সোনা কিন্তু সেটা হয়নি।
0: প্রথম সোনা না, প্রথম সোনার ক্রিকেট মহিলা ক্রিকেটাররা এনেছিলেন, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে প্রথম সোনা শুটার নীরু ধান্ডা এনেছিলেন, কিন্তু প্রথম প্রথম যে পদকটা সেটা 11 ভ্যালারিভান এনেছিলেন, এবং তিনি একাধিক পদক পেয়েছেন, কিন্তু তবু শুটিংয়ে গতবারের তুলনায়

0: নয় একটু বোধহয় কম। এবং এবার তিনটি সোনা আমরা পেয়েছি, আটটি রূপো, চারটি ব্রোঞ্জ। শুটারদের কাছ থেকে বোধহয় আরও বেশি আমরা আশা করি, গত কয়েক বছর ধরে যেরকম পারফরমেন্স শুটারদের।
1: দেখুন, এক্সপেকটেশন মানুষের বাড়বে, স্বাভাবিক, কেননা আপনি যেরকম পারফর্ম করছেন বা আপনি হিস্টোরিক্যাল যেরকম পারফর্ম করেছেন, সেই বেঞ্চমার্কটা কিন্তু সেই প্লেয়ারদের ওপরে ফ্যানরা বলুন, যারা ভালোবাসে বা যারা ফলো করে সেই খেলা, তাদের থাকাটা কিন্তু খুব স্বাভাবিক। এবং আমরাও যারা খেলার মধ্যে থাকি, আমরাও সাধারণ মানুষ বা খেলার মধ্যে থাকা, সবাই কিন্তু এক্সপেকটেশনটা বাড়তেই থাকে। এবং সেই ক্ষেত্রে অনেক সময় কিছু পারফরমেন্স যেখানে সিলভারকে জেতা বলা হয়, কিন্তু সেই জায়গায় আমরা হয়তো সোনার নিচে কোনো জায়গায় স্যাটিসফ্যাকশনটা পাই না, এটাও বাস্তব। আজকে ইলেভেনের কথা বলি, খুব কাছাকাছি থেকে গোল্ড মিস করেছেন, কিন্তু এই জায়গায় আমি আরেকটু বলতে চাই যে
0: পয়েন্ট সিক্সে
1: হ্যাঁ, কিন্তু আমি আরেকটা অ্যাড করতে চাই এখানে। চাইনিজ টিম পাঁচটির ওপরে ওয়ার্ল্ড রেকর্ড করেছে, এশিয়ান রেকর্ড নয়, ওয়ার্ল্ড রেকর্ড করেছে শুটিংয়ে, এবং এই খেলাতেই করেছে তারা। তো সুতরাং এটা বোঝা যাচ্ছে যে কম্পিটিশন খুব হাই ছিল। ওয়ার্ল্ড রেকর্ড প্রত্যেক দিন তো আর হয় না,
0: অবশ্যই।
1: আজকে যখন এক একটা ইভেন্টে ওরা প্রত্যেক দিন পরপর তিন দিন, আমি তো দেখছিলাম শুটিংয়ের, ওরা ওয়ার্ল্ড রেকর্ড করেছে, কোয়ালিফিকেশন ওয়ার্ল্ড রেকর্ড, ফাইনাল ওয়ার্ল্ড রেকর্ড। সেই জায়গায় আমাদের মেয়েরা এশিয়ান রেকর্ড করলো, কিন্তু তার উপরে চাইনিজরা ওয়ার্ল্ড রেকর্ড করলো। সেই জায়গায় হয়তো আমি বলতে পারবো না যে খুব খারাপ পারফর্ম করেছে ইন্ডিয়া, বাট আবার এক্সপেকটেশন থেকেই যাবে।
0: আমাদের একজন শ্রোতা বন্ধু এসেছেন, তিনি কি এক্সপেক্ট করেছিলেন আমরা একটু শুনে নেব। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
2: আমি সুব্রত মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা হাওড়া থেকে বলছি।
0: বলুন বলুন।
2: আমার স্যার কাছে যেটা প্রশ্ন, যে আমাদের মানু ভাকের যে অলিম্পিকে অত সুন্দর খেলা উপহার দিল আমাদের ঘরে, কিন্তু আস্তে আস্তে যেমন তিনি বিশেষ করে এশিয়ান গেমসে মিস হয়ে গেলেন, ওনার সঙ্গে যদি বলেন কেন এই
0: হতাশাজনক প্রদর্শন এবার।
1: নিশ্চয়ই এটা স্বাভাবিক, কেন কি যে অলিম্পিকে দুটি পদক পেতে পারে, প্রথম ভারতীয় যে একটি অলিম্পিকে দুটি পদক পেয়েছে, তারপরে যদি এশিয়ান গেমসে তার অনেকগুলো সুযোগ ছিল, সেখানে যদি হাতছাড়া হয়, মেডেল ছাড়া উনি যদি ফিরে আসেন, স্বাভাবিকভাবে হতাশাজনক অনেকে বলতেই পারে। এবং স্বাভাবিকভাবে দেখুন, শুটিং বলতে একটা এমনই খেলা যেটা খুব সিচুয়েশনাল, খুব থিন মার্জিনে কিন্তু অনেক সময় বেরিয়ে যেতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কী হয়েছিল সেটা মানুষের সাথে আলোচনা না করে বা একদম বিশ্লেষণ তার কোচের থেকে না নিয়ে হয়তো বলাটা অন্যায় হবে আমার পক্ষে। সেই জন্য এটুকু বলতে পারি যে খুব থিন মার্জিনে মাঝে মধ্যেই কিন্তু বেরিয়ে, কিন্তু হয়তো কপাল কিছুটা খারাপ ছিল যে খুব ছোট মার্জিনের মধ্যেও ও বেশ কয়েকটি মেডেল মিস করেছে। সেদিক থেকে দেখা গেলে টিমের মেডেল যেটা টাইতে ফিনিশ হয়েছিল, ফোর্থ হলো ওরা নাম্বার অফ ইনার টেনের, সেটাও দুর্ভাগ্যজনক আমি বলবো। কিন্তু আমাদেরও সবারই আশা ছিল যে মানু আরেকটু বেটার রেজাল্ট করবে, পুরো টিমটাকে উঠিয়ে নিয়ে যাবে, সেটা কিন্তু করতে অক্ষম হয়েছিল মানু।
0: হ্যাঁ, এবং শুটিংয়ে অনেক সময় আমরা যেটা বলে থাকি যে সেই দিন সেই মুহূর্তে যিনি ভালো খেলবেন, হয়তো অনেক সময় অপ্রত্যাশিতভাবে কেউ সোনা পেয়ে গেলেন, এরকমও ঘটনা ঘটে,
1: বহুবার ঘটে। এবং সব খেলোয়াড়রাই ওখানে যে গোল্ড পাচ্ছে বা যে ফোর্থ হচ্ছে, তারাও কিন্তু সেটা জানে যে মার্জিনটা এতটাই ছোট যে কেউ ওই জায়গা থেকে কিন্তু সোনার মেডেল বা হয়তো মেডেল থেকে বেরিয়ে যেতে পারে।
0: মানে আমরা যেটা এমনি সাধারণভাবে বলি, 19-20 তফাত থাকে আর কি শুটারদের মধ্যে, যার তার মধ্যে যারা খুব ভালো করলেন তাদের মধ্যে অবশ্যই নীরু ধান্ডা এক নম্বরে। তিনি উইমেন্স ট্র্যাপে অর্থাৎ মহিলাদের ট্র্যাপ ইভেন্টে ব্যক্তিগত সোনা পেয়েছেন, আবার সেই সঙ্গে তিনি মিক্সড টিমে কেনান চেনাইকে সঙ্গী করে আরও একটি সোনা পেয়েছেন, এবং এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, আমরা সেই কথায় আসবো। তবে তার আগে একটা টেলিফোন নিয়ে নেবো, আমাদের একজন বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
3: আমি মুর্শিদাবাদ বাংলা থেকে মোহাম্মদ আলী বলছি।
0: হ্যাঁ বলুন।
3: বলছি, এবারে ব্যাডমিন্টনে এত খারাপ রেজাল্ট হলো, কেন একটু আলোচনা করেন, ভালো হতো।
0: হ্যাঁ নিশ্চয়ই ব্যাডমিন্টন নিয়েও আমরা আলোচনা করবো। ব্যাডমিন্টন টেবিল টেনিস এগুলো অবশ্যই আমরা ভালো করছি, মানে ব্যাডমিন্টনে আমরা খুবই ভালো দল, কিন্তু এটাও আমাদের মানতে হবে যে ব্যাডমিন্টনে কিন্তু এশিয়ার দলগুলোই সেরা, বিশ্ব সেরা, কিন্তু তবুও ব্যাডমিন্টনে আমরা হতাশই করেছি, বিশেষ করে সাত্বিক সাইরাজ, রানকি রেড্ডি এবং চিরাগ শেট্টি, ওনারা একেবারে মানে বিশ্ব সেরা, ওই জুটিটা অত তাড়াতাড়ি

0: যাবে এটা বোধহয় আশা করা যায়নি।
1: একেবারে আমারও তাই মনে হয়, কেননা আশা আমাদের যেরকম বলছিলাম যে এক্সপেকটেশন আমাদের বাড়বেই, কেননা সেই বেঞ্চমার্ক এরা ছেলে সেট করেছে, সুতরাং এটা স্বাভাবিক। কিন্তু আপনি যেটা বললেন এটা খুব কিন্তু তাৎপর্যপূর্ণ যে কিছু খেলাতে যেমন শুটিংও বিশ্ব সেরা যারা তারা কিন্তু এশিয়ান কান্ট্রিজের মধ্যেই রয়েছে, সাউথ কোরিয়া বা চায়না। এবং সেমভাবে টেবিল টেনিস বা আমরা যদি ব্যাডমিন্টনও দেখতে যাই তো সেটা কিন্তু বিশ্বমানেরই খেলা ওখানে হয়, এবং ইন্দোনেশিয়া মালয়েশিয়াও আছে তার সাথে।
0: অবশ্যই
1: তো কম্পিটিশন যে কোনো সময় ইজি হয়ে যায় তা নয়, নিশ্চয়ই তারা চেষ্টা করেছে। কিন্তু দলগতভাবে সবাই মানে সার্বিক দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় যে ডেফিনেটলি রেজাল্ট অলমোস্ট জিরো, সেই জায়গায় আমরা সত্যি একটু হার্টব্রেক হয়েছে আমাদের। কিন্তু আমার মনে হয় এখান থেকে শেখার জায়গাটা অনেক আছে, যেই খেলোয়াড়রা ফিরে আসলেন, যেই জুটির কথা বললেন তারা কিন্তু বিশ্ব সেরা, তাদের খেলা দেখতে আমরা অভ্যস্ত যে জায়ান্ট কিলার যাকে বলা হয়, কিন্তু তারা কিন্তু নিজেরা জায়ান্ট হয়ে এবার বাকিদের কাছে পরাস্ত হয়েছেন।
0: একদম ঠিক। আমরা একটু নিরুধান্ডার কথায় আবার ফিরে আসি। তিনি কিন্তু অসাধারণ করলেন এবং তিনি মানে সকলকে একটা মানে উদাহরণ দিয়ে করলেন, এবং তিনি কিন্তু বলেওছেন যে আমি সকলকে এটা জানিয়েছি, এই বার্তাটা দিতে চেয়েছি যে আমি যদি পারি তাহলে সবাই পারবে।
1: একেবারেই অনেকেই হয়তো এক্সপেক্ট করেনি যে নিরু এখান থেকে ভালো রেজাল্ট করে যাবে, কিন্তু খুব সত্যি কথা বলতে খেলার প্রথম দিন থেকে আমি জানতাম যে ও কিছু করে আসবে। গত বিশ্বকাপে উল্লেখযোগ্যভাবে কিন্তু নিরু গোল্ড পেয়েছিল, এবং ওটা হিস্টোরিক্যাল প্রথম ভারতবর্ষের জন্যে ট্র্যাপে গোল্ড কোনো মহিলা শুটারের, এবং সেটা তিনি অর্জন করেই ওখানে এসেছিলেন। আমি খুব কনফিডেন্ট ছিল যেভাবে ও ট্রেনিং করছিল, কেননা ও মধ্যপ্রদেশ ভোপাল একাডেমিতে ও প্র্যাকটিস করে, সেখানে আমিও প্রশিক্ষক।
0: ওনার অনুশীলনের জায়গাটা একটু সমস্যা হয়েছিল, তার কারণ উনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখন মানে একেবারে যাকে বলে খুব ভালোভাবে তৈরি হয়ে আসারও সুযোগ পাননি।
1: কিন্তু আমি ট্র্যাপ অ্যান্ড স্কিট বা এই শর্টগানের হয়তো আমি একদম ডিটেল টেকনিক্যালে যেতে পারবো না, কারণ আমি রাইফেল বিভাগের, কিন্তু আমি এইটুকু বলতে পারি খেলোয়াড়কে দেখে তার মানসিক দৃঢ়তা যেটা হয় সেটা কিন্তু দেখে বোঝা যায়, কথাবার্তা বোঝা যায়, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। সেইটাতে কিন্তু আমি প্রচণ্ড আশাবাদী ছিলাম যে নিরু একটি এমন মানুষ যার আবেগ কেউ খুব ভালো কন্ট্রোল করতে পারে। এইরকম খেলোয়াড় আমাদের দরকার আছে যারা আবেগকে কন্ট্রোল করতে পারে, এবং ফাইনাল মোমেন্টে গিয়ে যে লিড করে লিডটাকে আরও বাড়ায়, আর যে পিছিয়ে আছে শেষ মুহূর্তে গিয়ে সে আরও একটা বড় ফাইট দিয়ে সেই খেলাটাকে ঘুরিয়ে দিতে পারে। ঠিক এক্স্যাক্টলি ওই মানসিকতার মেয়ে হচ্ছে নিরু ডান্ডা।
0: অবশ্যই আমরা একটু শুনে নেব নিরু কি বলেছিলেন।
2: मैंने इंडिया के लिए गोल्ड जीता है और ये आसान नहीं था, लेकिन मैंने इसको आसान बना दिया कि आगे और आने वाले जो जूनियर हैं और खिलाड़ी अपने इंडिया के जो ट्रेनिंग कर रहे हैं अभी ट्रैप शूटिंग में, शॉट गन में, पूरे उसमें ऑल मतलब शूटिंग टीम के लिए है, वो आगे गोल्ड जीते कि नीरु कर सकती तो हम भी कर सकते हैं ऐसा।
0: হ্যাঁ, নিরু কর সকতে তো হম ভি কর সকতে, এই যে এটা বলা, এটা কিন্তু একটা টিম পার্সন এটাও বলা যায়, উনি যেভাবে নিজেকে নিজের কথাগুলো বললেন যেভাবে।
1: একেবারে নিরু কিন্তু খুব সবার সাথে মিশে ভালোবাসে থাকতে এবং সবাইকে নিয়ে চলে, জুনিয়র সিনিয়রদের সাথেও ভালো ব্যবহার করে এবং খুব হাসি খুশি সবসময় সাবলীলভাবে নেয়। কিন্তু তার সাথে একটাই কথা বললাম, যখন প্র্যাকটিসের ম্যাটার থাকে, কম্পিটিশনের ম্যাটার থাকে, প্রচণ্ড দৃঢ়, সেই জায়গায় কিন্তু ওকে কোনোভাবে বিচলিত করা যাবে না, এই ধরনের মানসিকতা নিরু ধান্ডার।
0: আপনি যে ট্র্যাপ শুটিংয়ের কথা বললেন, অর্থাৎ শর্ট গানে ট্র্যাপ শুটিং বা স্কেট শুটিং, এইগুলোতে আমরা তেমন সাফল্য পাইনি কেন? আগে তো আমরা রাইফেল শুটিং বা পিস্তল শুটিংয়ে সোনা পেয়েছি, এমনকি অলিম্পিক্সেও সোনা পেয়েছি, কিন্তু এইটাতে পাইনি কেন, কি কারণ?
1: কারণ খুব কঠিন হয়তো বলা ওরমভাবে টেকনিক্যাল কি মানসিকভাবে কি কি চেঞ্জ হয়েছে, তবে কথাটি সত্যি যে রাইফেল পিস্তলের ওপরই নির্ভর করে সবসময় ইন্ডিয়ান শুটিং টিম যেত, সেখান থেকে সবচেয়ে বেশি পদক পেত। কিন্তু এইবার পাশাটা কিন্তু উল্টে গেল, দেখবেন শুটিংকে যদি কিছুটা বাঁচিয়ে থাকে শর্টগান প্লেয়াররা কিন্তু অনেক অবদান করেছে তার মধ্যে। চেঞ্জ বলতে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে নতুন কোচ, ফরেন কোচ এসেছেন, যিনি আমি যতটুকু জানতে পেরেছি, আমি নিজে ইন্টারঅ্যাক্ট করতে পারিনি এখনও, উনি খুব অ্যাগ্রেসিভ মানুষ এবং খুব অ্যাগ্রেশন তৈরি করছেন প্লেয়ারদের মধ্যে, যেটা হয়তো কোনো জায়গায় ল্যাক করছিল আমাদের ভারতীয় শর্টগান শুটাররা। তো এই ক্ষেত্রে অনেক সময় তাদের একটা হীনমন্যতা দেখা যেত যে রাইফেল শুটার পিস্তল শুটার সবসময় এইসব মাল্টি ইভেন্ট মাল্টি স্পোর্ট ইভেন্টে গেলে এরা মেডেল জিতবে আর আমরা এক কোনায় দাঁড়িয়ে থাকবো সারা জীবন। কিন্তু এখন দেখতে পাচ্ছি ওদের অ্যাটিটিউডও চেঞ্জ হয়েছে এবং স্বাভাবিকভাবে যে পদক পেল, যেমন নিরু বলছিল, শুধু নিরুর কেন মেডেল পাওয়ারটা নিয়ে, শুধু এই যে শর্টগানের কাইনান করলো, আমাদের নারুকা করলো, ওরাও যে পারফর্ম করলো, এই যে পারফরমেন্সটা দেখে কিন্তু বাকি যে শর্টগান প্লেয়ার্সরা আগামী দিনে আসবে তারাও কিন্তু ইন্সপায়ার্ড হবে।
0: আগামী

0: দিনের কথা বলছেন, আমরা যদি আগামী দিনের দিকে তাকাই তাহলে বোধহয় একটা ভালো সিগন্যাল আমরা পেলাম। তার কারণ এবার 83 জন প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিলেন, অর্থাৎ ডেবিউট্যান্টস আমরা পরিভাষায় যাদের বলি, তার মধ্যে 41 জন কিন্তু বা 41টা পদক এসেছে এই 83 জনের কাছ থেকে। এর মধ্যে যদি আমরা কয়েকজনের নাম বলি, তীরন্দাজিতে কুমকুম মোহর, তিনি 17 বছর বয়সী এবং দক্ষিণ কোরিয়ার যে প্রাধান্য সেটাকে তিনি চ্যালেঞ্জ করে শেষ করলেন, এবং 18 বছরের পৃথিকা প্রদীপ, তিনিও 2টি সোনা পেয়েছেন তীরন্দাজিতে কম্পাউন্ডে, আর কুমকুম পেয়েছেন রিকার্ভে। এছাড়া গলফে প্রথমবার 23 বছর বয়সী প্রণবী ওর্স, তিনি পেয়েছেন। তো এই যে ইয়াং যে অ্যাথলিটরা এবং প্রথমবার যারা পারফর্ম করছেন, তারা সরাসরি গিয়ে প্রথমবারে গিয়ে পদক পাচ্ছেন, এটার জন্য কি আমাদের পরিকাঠামোর কিছুটা কৃতিত্ব আছে, বা এই যে খেলো ইন্ডিয়া গেমস হচ্ছে, ইউনিভার্সিটি গেমস বা ইউথ গেমস, এগুলোর অবদান আছে?
1: ব্যক্তিগতভাবে আমি কিন্তু মানি যে খেলো ইন্ডিয়ার মতন প্রজেক্ট গত কত বছর যে ভারতবর্ষে হয়নি, বা আমি বলবো প্রথমবার, এবং ওয়ান অফ দি বেস্ট, এবং সেখান থেকে খুব ছোটো ছোটো, মানে 10 বছর 12 বছর 14 বছরের বাচ্চার থেকে শুরু করে অ্যাডোলেসেন্স যারা 18-19 বছরও বয়স আছে, তাদের যেভাবে উন্নতি হয়েছে সারা ভারতবর্ষে, সার্বিকভাবে যেভাবে সাপোর্ট পেয়েছে, এরকম স্কিম কিন্তু আজ অবধি কোনো সময় ভারতবর্ষে হয়নি। আর তার একটা জ্বলন্ত উদাহরণ আপনি যেটা বললেন, আমি একদম সহমত যে এই যে আপনি বললেন যে প্রায় 50% অফ ইউথ বা ডেবিউটেন্ট তারা প্রথমে এসে সাকসেস পাচ্ছে, তার মানে বলা যাচ্ছে সারা পৃথিবীতে ভারতবর্ষ ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট কান্ট্রি বলা হয় এই মুহূর্তে, সবচেয়ে বেশি ইউথ জনসংখ্যা ভারতবর্ষে। তার মধ্যে যদি এইরকম কম্পিটিটিভ খেলাতে 51 জন পদক পায়, মানে অলমোস্ট 50% 41 জন সরি 50% যদি পদক পায়, তার মানে একটা কিন্তু সিগন্যাল দিচ্ছে যে পরবর্তীকালে আমাদের ভবিষ্যৎ কিন্তু আরও উজ্জ্বল করবে এই ছেলেমেয়েরাই যখন আরও ম্যাচিওর হবে।
0: অবশ্যই। আমাদের আরও একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন, দেখা যাক, 2210-7325 এই মুহূর্তে কে রয়েছেন। এই মুহূর্তে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবার ফিরে আসবো। আরেকটি বিভাগে আমরা খুব আশা করি ইদানিংকালে বেশ উন্নতি হয়েছে, সেটা হচ্ছে অ্যাথলেটিক্সে। বিথিয়া রামরাজু ভালো করেছেন এবং 4x400 মিটারে আমাদের সোনা এসেছে। আমরা এই ব্যাপারে একটু শুনে নেব ডক্টর স্বদেশ রঞ্জন পানের কথা, যিনি অ্যাথলেটিক্স কোচ, এই মুহূর্তে তিনি নাগোয়াতে রয়েছেন। তিনি আমাদের জন্য কি বিশ্লেষণ পাঠিয়েছেন একটু শুনে নেব।
2: আমার দিক থেকে যেটা পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ অ্যাথলেটিক্স প্রশিক্ষক হিসাবে যেটা মনে হয়েছে, আমাদের যে লাস্ট মোমেন্টে সাপোজ গুলবীর সিং এর লাস্ট 100 মিটার যে পারলো না, এবং বিত্তারাম রাজ্যে পারলো সবাই গোবাট্ট করে, এই দুটোর মধ্যে অপোজিট অ্যাকশন, কিন্তু এইটা অর্থাৎ কিলার ইনস্টিংক্ট, অর্থাৎ ডু অর ডাই, এই মানসিকতা, ফিয়ার্স মানসিকতাকে তৈরি করতে গেলে হার্ড ট্রেনিং এবং ভীষণ নিয়মের মধ্য দিয়ে অবশ্যই এটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে হবে।
0: হ্যাঁ, কিলার ইনস্টিংক্টের কথা বললেন ডক্টর স্বদেশ রঞ্জন পান। এই যে কিলার ইনস্টিংক্টটা খুব দরকার, যেটা হয়তো ভারতীয়দের ট্র্যাডিশনালি একটু কম আমরা যদি ভাবি, কিন্তু সেটা বোধহয় আস্তে আস্তে আসছে স্পোর্টসে।
1: নিশ্চয়ই, অনেকগুলোই আমরা উদাহরণ দেখতে পাচ্ছি যেখানে ফাইট ব্যাক যেই কথাটা বলছিলাম।
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা সেই কথায় আসবো। একজন বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করছেন, একটু দেখে নি কে রয়েছেন। হ্যালো।
3: হ্যালো, আমি বাঁকুড়া থেকে অনিরুদ্ধ পরাতর বলছি।
0: হ্যাঁ বলুন অনিরুদ্ধবাবু।
3: বলছিলাম আমাদের যে আশা ছিল 107টা পদক পাওয়া, আমরা রাত থেকে ওই সিম আশা করেছিলাম, কিন্তু অনেকটা কমে গেল মনে হচ্ছে, 85টা হয়ে গেল।
0: যদি
1: আমরা সংখ্যা দিক থেকে দেখতে যাই, নিশ্চয়ই একটা নিরাশাজনক সংখ্যা যে 100 পার করার পরে যদি 85 হয়, সেখানে নিশ্চয়ই একটা মনে হতাশা সবারই আসতে পারে, স্বাভাবিক। এখানে বেশ কয়েকটি খেলা আমাদেরকে কিন্তু একটু মেডেল কম দিয়েছে, তার মধ্যে আমার খেলা আমি বলবো শুটিংও কম দিয়েছে, অ্যাথলেটিক্স কম দিয়েছে, প্রায় 5টি সোনা অ্যাথলেটিক্স কম পেয়েছে, 4টি সোনা শুটিং কম পেয়েছে, তো এখানে প্রচুর অনেক নটা মেডেল এখানে হয়ে গেল গোল্ড মেডেল, যেটা অ্যাকচুয়াল মানে র্যাঙ্কিংটাকে ইয়ে করে। হ্যাঁ, সংখ্যাতে তো আরও কমেছে, আমরা অনেকগুলো খেলাতে জিরো মেডেল পেয়ে আমরা ফিরে এসেছি। নিশ্চয়ই এখানে আমি যেরকম বললাম হতাশা নিশ্চয়ই থাকবে, সেটা

0: যারা ফ্যান ফলোয়ার তাদের থাকবে, কিন্তু এখানে কিন্তু আমাদের ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে ভাবনা চিন্তা করার সময় এসেছে। শুধু আমরা সেলিব্রেট করব না, এখানে চিন্তা ভাবনা করে কি করে আমরা শুধরোতে পারি, ভালো হতে পারি, সেই কথাটা নিয়ে চলতে।
1: অবশ্যই, ইংরেজিতে যাকে বলা হয় ইন্ট্রোস্পেকশন, নিজের দিকে তাকানো এবং আলো এবং ভাবা কি কোথায় গণ্ডগোল হলো। তার মধ্যে কিন্তু অনেকে কাম ব্যাক করেছেন, লাভলিনা বোরগোহাইন যিনি বক্সিংয়ে সোনা পেলেন এবং তিনি প্যারিস অলিম্পিক্সের পর পায়ে ছেড়েই দিয়েছিলেন বক্সিং, পারভিন হুডা যিনি ডোপিংয়ের জন্য বাদ পড়েছিলেন তিনিও ফিরে এসে সোনা পেয়েছেন বক্সিংয়ে, মীরাবাই চানু তিনি পেলেন রূপো পেয়েছেন, কিন্তু সেটাও একটা বড় প্রাপ্তি প্রথমবার এশিয়ান গেমসে।
0: প্রথমবার এশিয়ান গেমসে দেখুন কত বড় একটা মানে কালো মেঘ ওনার উপরে আছে, এত চাপ, এতগুলো মেডেল পেয়েছেন সারা বিশ্বের, সব রকম মেডেল পেয়েও আপনার যদি উপরে এক্সপেকটেশনটা থাকে যে এশিয়ান গেমসে, হ্যাঁ ওই জিঙ্কস যেটা বলে সেটাকে কিন্তু উনি এই বয়সে এসেও এতবার এত এক্সপিরিয়েন্স, এত বছর খেলার মধ্যে থেকে পিকে থাকা, সেটা কিন্তু খুব বড় কথা, সেটা উনি করে দেখালেন।
1: একটু দলগত খেলার কথায় যদি যাই, হকি কিন্তু আবার আমাদের আশা দিয়েছে এবং দুটো হকি দলই অর্থাৎ পুরুষ এবং মহিলা দুজনেই দুটি দলই সোনা পেয়েছে এবং দুটি দলই আরও একটা বড় প্রাপ্তি সেটা হচ্ছে লস এঞ্জেলেস অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছে। ক্রিকেটেও একই ঘটনা ঘটেছে, ক্রিকেটে অবশ্য প্রত্যাশিতই ছিল তো এই, এবং কাবাডিতেও দুটোতেই আমরা সোনা পেয়েছি, যদিও কাবাডিতে বেশিরভাগ সময় আমরা সোনা পেয়েছি, ইরানকে হারিয়েছি ফাইনালে, ইরানের কাছে একবার আমরা হেরেছিলাম ফাইনালে 2018 মহিলা পুরুষ দুটো দলই, কিন্তু সব মিলিয়ে এই তিনটে দল কিন্তু খুব ভালো প্রদর্শন করেছে। হকির কথা যদি আমরা একটু বেশি করে বলি, হকি কিন্তু কি মনে হয় যে আবার সেই পুরনো গরিমা ফিরে আসছে?
0: আমার তো মনে হয় নিশ্চয়ই আসছে, কিন্তু এই এই রেজাল্ট এশিয়ান গেমসে কিন্তু আমাদেরকে অনেক কনফিডেন্স দেবে। এবং আমার কিছুদিন আগে শ্রীজেশের সাথে কথা হচ্ছিল, ভিরেনের সাথেও কথা হচ্ছিল, ভিরেন রাস্কিনার সাথে, তো ওনারা যেটা বলছিলেন যে ইয়াং প্লেয়ার্সও যে আসছে এবং যেভাবে চাইনিজ টিম এত স্ট্রংভাবে উঠে আসছে, আমরা যদি ভাবি যে আমরা যাওয়ার আগে মেডেলটা, গোল্ড মেডেলটা আমাদের, এটা কিন্তু খুব ভুল হবে ভাবা। প্রচণ্ড কম্পিটিশন আসছে এই টিমগুলোর থেকে এবং আমরা কিন্তু যথাযথভাবে তাদের উত্তর দিচ্ছি, ডিফেন্ড করছি, গোলও দিচ্ছি, ফাইটও করছি। এবং যদি ব্যবধানগুলো দেখেন প্রথম দিকের ম্যাচগুলোতে, যে কটা গোল দিচ্ছিলাম 19-0, 17-0, তো এগুলো দিয়েও বোঝা যায় যে আমাদের যথেষ্ট পাওয়ার বেড়েছে এবং বাড়বে আরও।
1: অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে এবার লস অ্যাঞ্জেলেসের দিকে, লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে আমরা আরও বেশি সোনা পাবো, অনেক ভালো প্রদর্শন করবো, এই আশা নিয়ে আজকের আলোচনা শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান, ভারতীয় শুটিং দলের প্রাক্তন প্রশিক্ষক জয়দীপ কর্মকার। অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক ধন্যবাদ আপনাদের শ্রোতা বন্ধুদের আমাদের অনুষ্ঠান শোনার জন্য। আপনারা শুনতে থাকুন প্রতিদিন এই সময় ক্রীড়াঙ্গন। সবাই ভালো থাকুন, নমস্কার।

শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
1: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
3: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।

0: আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন নবম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা। আলোচনা করবেন কুলপি কালিকা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিকের শিক্ষিকা বনানী মণ্ডল, সঙ্গে দুজন শিক্ষার্থী।
1: নমস্কার সবাই।

0: এ বলা হচ্ছে সাপের বর্ণনা। সাপটি দেখতে কেমন? সাপের মাথা নিচু অ্যান্ড ফ্লিকারিং, মানে সাপের জিভ বাইফারকেটেড, চেরা জিভ, সেটা মাঝে মাঝে সে বের করছে টু সেন্স দ্য এনভায়রনমেন্ট, আশেপাশে কি আছে সেটা বোঝার জন্য। এবার তোমরা জানো যে মাছের আঁশ আছে, পাখির পালক আছে, আর সাপের কি আছে?
1: খোলস।
0: হ্যাঁ, সেই খোলসটা ডায়মন্ড শেপ, এবং তার উপরে সূর্যালোক পড়ে সেটা চকচক করছে, গ্লিটারিং, শাইন্ড, ওকে? এবং ভয়ে থাকা সত্ত্বেও কবি তার বিউটিটাকে অ্যাডমায়ার না করে পারছেন না। এত সুন্দর দেখতে লাগছে যে মুগ্ধতায় কবির কথা বন্ধ হয়ে গেছে, এবং তারা কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ করে নিয়েছেন যখন সাপটা যাচ্ছে। কিছুক্ষণের জন্য তারা স্তব্ধ হয়ে গেছেন। Do you understand it?
2: Yes, ma'am.
0: Okay. Now the third paragraph. What track he followed, what small food fled leaving from his fierce intent, we scarcely thought. Still, as we stood, our eyes went with him as he went. So in the third quatrain, the poet wondered which path the snake was taking. Track means path. What small food, whatever small creature the snake was hunting, okay? Whatever the snake hunting must have fled in fear. Fled, fleer past tense, fled. Fled means ran away or escaped from his fierce intent. Fierce meant ferocious and intent means purpose. So, whatever small creature the snake was hunting, it had fled in fear of its strong and deadly purpose. And we scarcely thought, scarcely meant barely or hardly. We don't know. And still as we stood still, motionless. And our eyes, as if the poet is glued in her position. But her eyes moved as the movement of the snake, okay? থার্ড প্যারাতে বলছে যে সাপটা তার শিকার খুঁজছে, স্মল ক্রিচার, স্মল ফুড, ইট মে বি ফ্রগ, ইট মে বি র্যাট, সেই খাবারটা সাপের কাছ থেকে পালানোর চেষ্টা করছে। একটা একদম আদিম সম্পর্ক, খাদ্য খাদকের সম্পর্ক, শিকার শিকারীর সম্পর্ক। তো সাপ শিকারী, সে যে খাবারটা খোঁজার জন্য যাচ্ছে, সে তো নিশ্চয়ই এক জায়গায় নেই, সে পালানোর চেষ্টা করছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। সেটাই বলেছে ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, তার যে ডেডলি পারপাস, তার যে একটা হিংস্র মনোভাব বা জিঘাংসা, খাদ্যকে তাড়া করার যে মনোবৃত্তি, সেটা থেকে সেই ক্ষুদ্র প্রাণীটা নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। এবং কবি বলছেন যে আমরা ওই জায়গাতে আটকে গেছি, স্টিল মোশনলেস হয়ে আছি, বাট আমাদের চোখ সাপটার সাথে সাথে যাচ্ছে। সাপটা যেদিকে মুভমেন্ট করছে, আমাদের চোখও সেদিকে যাচ্ছে, আমরা সাপটাকে ফলো করছি, এবং সাপটা নিশ্চয়ই কোনো একটা খাদ্যের পিছনে ছুটে বেড়াচ্ছে, যেটা ঘাসের মধ্যে লুকিয়ে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সাপটা মনে হচ্ছে সেই পথে যাচ্ছে। উই স্কার্সলি নো, জানি না, কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি যে নিশ্চয়ই কোনো স্মল ক্রিচার সাপের হাত থেকে বাঁচার জন্য ছুটে পালাচ্ছে, চেষ্টা করছে, এসকেপিং অর রান অ্যাওয়ে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইট?
2: ইয়েস ম্যাম।
0: ওকে, নাও দ্য লাস্ট কোয়াট্রেন। কোল্ড, ডার্ক and splendid, he was gone into the grass that hid his prey. We took a deeper breath of day, looked at each other and went on. So in the last quatrain, the snake is described as cold, dark, but magnificent. Cold because you know a snake is a cold-blooded animal. It's dark because its color is black, but it is splendid. Splendid means wonderful, magnificent. He was gone. Gone means quickly disappeared from the sight. Slipped into the grass, which hid. Hid means kept out of view. Hider past tense, hid. And prey means victim. So, the prey hid into the grass and the snake followed its prey. And after the snake disappeared, the poet and her companion took a deeper breath, a sigh of relief. They looked at each other as if to recover from tension. They were very much tensed when they first saw the snake. But now the snake is gone, the tension is relieved. Okay? And they took a deeper breath. And after sharing this emotion, whatever the emotion is, it may be awe, it may be surprise or respect for the snake. And they went on means they continued their walk. So last parate kobi ki bolchen? Je, shapta dark, কোল্ড, ঠান্ডা শীতল শোণিত প্রাণী, কিন্তু সাপটা অসাধারণ। সাপটা চলে গেল কোথায়? ঘাসের মধ্যে। কেন কি আগের প্যারাতেই আমরা পড়েছি কি ঘাসের মধ্যে তা

0: প্রে, তাই তো? তার ভিকটিম আছে, সেটাকে খোঁজার জন্য সে ঘাসের মধ্যে গেল, এবং যখন সাপটা চলে গেল, কবি এবং তার সঙ্গীর অনুভূতিটা কি হলো? তারা একটা নিশ্চিন্ত নিঃশ্বাস ফেললো, একে অপরের দিকে তাকালো, এবং তারা আবার তাদের যে জার্নি, যে যাত্রা, সেটা আবার শুরু করলো। তাহলে যে প্রথমে যে টেনশনটা ছিল সেটা অনেকটা রিলিফ হয়ে গেল। এ প্রসঙ্গে একটা কথা না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে বাংলায় একটা কথা আছে, ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর মানে কি? স্কেয়ারি, ফিয়ারসাম। সুন্দর মানে কি? বিউটিফুল। তাহলে যে জিনিসটা ভয়ঙ্কর তার মধ্যেও সৌন্দর্য আছে, বা উল্টে দিয়ে বলতে পারো, সুন্দরের মধ্যেও ভয়ঙ্করের আভাস আছে। সো intensely attractive and it shock and startles the viewer too. jeta bhoyankar seta sundor hote pare. ei hocche puro kobita ta. do you understand the poem?
1: yes, yes ma'am. ma'am.
0: now let us discuss some questions.
1: yes ma'am.
0: okay, you will try to give the answer.
1: yes.
0: okay, the first question, it is a fill in the blanks. ipshita, try it. the great black snake came
2: reeling by.
0: okay. Imroj, I am giving you a MCQ question. You have to memorize the options. Let me ask you. The poet was option A, alone. Option B, with her friends. Option C, with her pet.
1: Ma'am, with her friends.
0: Okay, good. Ipshita, what is the shape of the snake's scale? Option A, pyramid. Option B, diamond. Option C, star.
2: Ma'am, diamond.
0: Okay, very good. Now, who can answer this question? It is a true false. The snake was looking for its prey. The snake was looking for its prey. Is it true or false?
2: Ma'am, true.
0: Okay. And one more MCQ question. The eyes of the poet and her companion. Listen carefully. The eyes of the poet and her companion. Option A, followed the snake, followed the prey. Option C, were away from the direction of the snake.
1: Followed the snake.
0: Okay, very good. Now, some short answer type questions. You can write it down or you can try to memorize it. Listen carefully. What is meant by the term reeling? What is meant by the term reeling?
1: The term reeling means moving in curves.
0: Okay, very good. How did the poet describe the snake? How did the poet describe the snake? Let me tell you. The poet described the snake as cold, dark and splendid with shining scales on his body. তোমরা এখন ক্লাস নাইন, নাইনে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকেও কবিতা থেকে কিন্তু দু নম্বরের কোয়েশ্চেন আসে। তো দু নম্বর কোয়েশ্চেন ফুল মার্কস পাওয়ার উপায় হচ্ছে, এক হচ্ছে ইনফরমেশন কারেক্ট হতে হবে, দুই কনস্ট্রাকশন কারেক্ট হতে হবে। কনস্ট্রাকশন কারেক্ট হওয়ার জন্য তোমাদের প্রশ্নটা পড়ে উত্তরটা সঠিকভাবে লেখা দরকার। ফর এক্সাম্পল দিস কোয়েশ্চেন, হাউ ডিড দ্য স্নেক অ্যাপিয়ার অ্যাজ ইট ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস? হাউ ডিড দ্য স্নেক অ্যাপিয়ার? Look, how did is in the past tense. So when you are writing down the answer, you have to write appear, the main verb, you have to use the past tense of it. Okay, so the answer will be, the snake appeared graceful, gliding smoothly through the grass as its diamond like scales glittering in the sunlight. So you have to practice it to answer the question in right format. Okay, what did the poet and her companion do when the snake was gone? Can anybody tell me? What did the poet and her companion do when the snake was gone?
2: Ma'am, in the last line.
0: Okay, very good. They took a deeper breath. Look at the last quatrain, last line and the second last line. They took a deeper breath, looked at each other and continued their walk. Okay, where did the snake disappear? Where did the snake disappear? Can you tell me?
1: In the grass.
0: Very good. Into the grass. I can ask you some more questions. That is in your book, page number 94. The first question, the poet was sun-warmed under the gentlest sky of option A, summer, option B, winter, option C, autumn, and option D, spring. What will be the answer?
2: Ma'am, autumn.
0: Very good. The question number 5. According to the poet, the intent of the snake. According to the poet, the intent of the snake was option A, malicious, option B, greedy, option C, timid, and option D, fierce. Can you tell me? Malicious, greedy, timid, or fierce? You should know the answer.

0: answer?
1: I don't know.
0: It is fierce. Okay? The intent of the snake was fierce. Now, let me discuss some grammars that is in your book. We are proud of our heritage. We are proud of our heritage. You have to use the noun form of proud. We are proud of our heritage. You have to use proud as noun. Can you tell me? If you want to use the, what is the noun form of proud? It's pride. Okay? So, the answer will be, we take pride in our heritage. We take pride in our heritage. Okay? His success was due to his labor. His success was due to his labor. You have to use the verb form of labor. Here the verb is was. Look, his success was, it is past tense. And when you have to use the verb of labor, so you have to remove was, and in place of was, you have to use labor. So he labored for his success. Okay? The song of the nightingale is very sweet. It is very easy. You should answer it. What? Use the adverb form of sweet. The song of the nightingale is very sweet. What is the adverb form of sweet?
1: Sweetly.
0: Very good. So, the nightingale sings very sweetly. The nightingale sings very sweetly. Okay, let me ask you some word meanings. What does splendid mean? Splendid means magnificent or wonderful. What does the word prey means? Prey.
1: Path.
0: Track means path. Prey means victim. Okay. Can you tell me what does grace mean? Grace. Season's grace. Grace means charm. Can you tell me glazed mean?
1: What? Shine.
0: Very good. Glazed means shine. Acha, can you tell me fierce meaning? What does fierce mean?
1: Bhayankar.
0: Porikhate bangla te likhle hobe na to. Ferocious. What does intent mean?
2: Aim.
0: Intent mean purpose. M. Okay. What does flickering mean? Flickering.
2: Suddenly forward and backward movement.
0: Sudden forward and backward movement of tongue. Sudden forward and backward movement of tongue. What does froze mean? Froze.
1: Froze means fridge. Fridge past form.
0: Haan, but what does it mean?
1: Jome jawa.
0: Jome jawa ekhane hocche stopped moving.
1: Still.
0: Still or motionless. Okay. The snake quested. What does quested mean?
2: Searched.
0: Very good. And what did the snake search for?
1: Some creature.
0: Some creature. Right. Some food. It's prey. Prey means victim. Okay. Hope you have understood the poem. Practice the question answers in your exercise book and get it checked by your teachers. আর এই প্রসঙ্গে তোমাদের আরও একটা কথা বলি যে তোমরা যখন আরেকটু বড় হবে তখন তোমরা উইলিয়াম ব্লেকের একটা কবিতা পারলে পড়ো। তোমরা ক্লাস সেভেনে উইলিয়াম ব্লেকের একটা কবিতা পড়েছো, তোমাদের মনে নেই সম্ভবত, দ্য ইকোয়িং গ্রিন, মনে পড়ছে?
2: দ্য ইকোয়িং
0: গ্রিন। তো উইলিয়াম ব্লেকের একটা খুব সুন্দর কবিতা আছে, দ্য টাইগার, টাইগার টাইগার বার্নিং ব্রাইট। এই কবিতাটা পড়লে তোমরা বুঝতে পারবে যে ভয়ঙ্কর সুন্দর জিনিসটা কিরকম হয়। মানে দেয়ার ইজ এ ডুয়ালিটি বিটুইন বিউটি অ্যান্ড ফেরোসিটি। যা কিছু ভয়ঙ্কর, এখানে সাপটা দেখতে ভয়ানক, যখন বলছে জায়ান্ট ব্ল্যাক স্নেক, সেটাকে দেখার পর যে টেনশনটা হচ্ছে, কিন্তু তারপরেও সাপটার প্রতি মুগ্ধতা আসছে। কবি সাপটাকে দেখে তার তারিফ না করে পারছেন না, এটাই কবিতার মূল বিষয়বস্তু, হান্টিং স্নেক। হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য পোয়েম ওয়েল। বুঝতে পেরেছো সবাই?
1: ইয়েস ম্যাম, থ্যাংক ইউ।
0: ওকে, সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ নেক্সট টাইম in another session with another chapter. Tomader din bhalo katuk, bhalo theko, ar shobai ke shubhechha roilo.
3: etokkhon shunchilen nobom shrenir ingreji bishoye alochona. alochona korlen kulpi kalika bidyapith uccho madhyamike shikshika bonani mondol shonge dujon shikkharthi.
4: বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট। থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা। অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।

আমি ডক্টর প্রথমা চৌধুরী, মনোচিকিৎসক। জীবন এত সুন্দর, বেঁচে থাকার জন্য মানুষ কি না করে। চারপাশে চোখ মেললেই শুধু বেঁচে থাকার জন্য নিরন্তর লড়াইটা আমরা রোজ দেখতে পাই। তবু তারই মধ্যে কেউ কেউ কিন্তু আত্মহত্যার কথা ভাবছেন, আত্মহত্যা করছেনও, এবং তাদের সংখ্যা পৃথিবীতে নেহাত নগণ্য নয়। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন, 2000-এর কাছাকাছি মানুষ সিদ্ধান্ত নেন স্বেচ্ছায় এই পৃথিবী ছেড়ে অজানার দেশে চলে যাওয়ার। আর তাদের অধিকাংশই কিন্তু তরুণ, 15-29 বছর বয়সীদের মধ্যে আত্মহত্যাই হলো মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ। প্রথম কারণটা হলো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট। কেন এমন হয়, কেন মনে হয় যে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক গুণ বেশি দয়াময়ী এবং শ্রেয়তর? বেঁচে থাকা এত কষ্টকর কখন মনে হয়? দেখা গেছে 90%-এরও বেশি আত্মহত্যার কারণ কিন্তু তাৎক্ষণিক কারণ অন্তত মানসিক অসুস্থতা, অবসাদ বা ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া বা এমনকি পার্সোনালিটি ডিসঅর্ডার। এছাড়াও অনেক দিন ধরে জমে থাকা অসহায়তা, সামাজিকভাবে একা হয়ে পড়া মানুষ কিন্তু আত্মহননের দিকে চলে যান অনেক সময়। দেখা গেছে যারা পরিযায়ী, এক দেশ থেকে অন্য দেশ, নতুন কোনো সংস্কৃতির মধ্যে যাদের মানিয়ে নিতে হচ্ছে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অন্য 8-10 জনের থেকে বেশি। এছাড়াও শারীরিক কষ্ট যেমন তীব্র ব্যথা, একাকিত্ব বোধ, বিভিন্ন নেশাও কিন্তু মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। সর্বোপরি মনে রাখুন ও তাকেও বোঝান, এই মুহূর্তে যে সমস্যা অলঙ্ঘনীয় বলে মনে হচ্ছে, দুদিন বাদে তা মনে হতে নাও পারে। আজ আর ভালোবাসা ছাড়া বাঁচার কথা ভাবা যাচ্ছে না, 6 মাস বাদে হয়তো দেখা গেল তাকে ছাড়াও জীবন অনিন্দ্য, মৃত্যুর মুখে দাঁড়িয়েও আশা ছাড়তে নেই। ডাক্তারবাবু 6 মাসের নিদান দিয়েছেন, কিন্তু তাতেও আমরা ভাবতে পারি এই 2 মাসটাকে আরো কত ভালোভাবে বেঁচে থাকা যায়, কত অপূর্ণ শখ মিটিয়ে ফেলা যায়। এই জগতে কেউ তো আর অমর নয়।

আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর ইলোরাশ্রী চক্রবর্তী। অনেক মহিলারা ভাবেন মাসিক উঠে গেছে, মেনোপজ হয়ে গেছে, মানে সব পার্ট চুকে গেল। এটা কিন্তু খুব ভুল ধারণা। কিছু না হলেও বছরে অন্তত একবার ডাক্তারকে দিয়ে পরীক্ষা করানো এবং কিছু পরীক্ষা তার সঙ্গে একটা সোনোগ্রাফি, যে জরায়ু ওভারি সব ঠিক আছে কিনা, একটা প্যাপসমিয়ার ভেতর থেকে স্রাব নিয়ে যে টেস্টটা হয়, ক্যান্সারের আশঙ্কা আছে কিনা, ব্রেস্ট নিজে তো দেখবেনই মাসে একবার করে, হাতের চেটো দিয়ে বুকের উপরে একটু ফ্ল্যাট করে চেপে ধরে দেখা হাতে কোনো টিউমার জাতীয় কিছু লাগছে কিনা, বছরে একবার অন্তত ম্যামোগ্রাফি বা সোনোগ্রাফি করে ব্রেস্ট দেখে নেওয়া, আর কিছু রক্ত পরীক্ষা, সুগার আছে কিনা, কোলেস্টেরল বাড়লো কিনা, একটা ইসিজি, হার্টের কিছু হলো কিনা, আর একটা হচ্ছে হাড়গুলো পলকা হচ্ছে কিনা, BMD বলে, সেটারও টেস্ট হয়। এগুলো করতে পারলে খুব ভালো, যদি কিছু হয় সাথে সাথে চিকিৎসা হবে। যদি কখনো ব্লিডিং হয় সেটাকে কখনো অবহেলা করবেন না, সাথে সাথে ডাক্তারের কাছে আসবেন, দেখাবেন, এইগুলো মাথায় রাখবেন। সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, কলকাতা এবং তার আশপাশের এলাকার আকাশ কোথাও কোথাও মেঘলা থাকতে পারে। সন্ধ্যার দিকে 2-1 পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক, সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল

0: যথাক্রমে 94 এবং 59 শতাংশ। বৃষ্টি হয়নি, জানিয়ে দিলাম আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতা জানিয়ে দিই আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান শুনবেন পূর্ণচন্দ্র সোরেন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে লোকগীতি। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কোথিকা স্টার্ট আপ ইন্ডিয়া, বলেছেন দেবাশিস মুর্মু। এছাড়াও লোকগীতি শুনবেন কার্তিক মুর্মু ও লব মুর্মু এবং সহশিল্পী বৃন্দের পরিবেশনায়। 6:38 কৃষিকথার আসর বিকশিত ভারত কেন্দ্রীয় প্রকল্প এ বিষয়ে অনুষ্ঠান ডক্টর সৈকত কুমার বসুর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। মাছ চাষে রোগ নিয়ন্ত্রণ বিষয়ে বনস্পতি বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:30 সমীক্ষা, রাত 8 স্বাস্থ্য জিজ্ঞাসা, মশাবাহিত রোগ প্রতিরোধ ও চিকিৎসা এ বিষয়ে ডাক্তার অমিতাভ নন্দীর সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান বিদুষী আই ভি বন্দ্যোপাধ্যায় আজকের শিল্পী। 9:30 আবৃত্তির আসর উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত। 9:45 জেলায় আকাশবাণী। 10:00 বাংলা ছায়াছবির গান। রাত 10:10 শিবার সংকল্প অভিযান প্রযোজনায় আকাশবাণী সংবাদ বিভাগ। 10:30 কীর্তন দ্যুতি চক্রবর্তীর কণ্ঠে। 10:45 নজরুল গীতি শিল্পী ত্রিদীপ রায়চৌধুরী। 11:00 আধুনিক গান সুনীতা বিশ্বাসের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের কথা বলি একটু পরেই। 6:10 শুনবেন হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী পণ্ডিত সুররঞ্জন। 7:10 শিল্প সংলাপ নারকেলমালার বাদ্যযন্ত্রের ব্যবসা আজ দ্বিতীয় পর্ব। 7:45 দর্পণ উপস্থাপনায় পুনম সিং। 8:00 ছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 শুনবেন হিন্দি ছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
3: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
4: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছেন্তাল মাখন পৌন সাই মড়েগেল তুরুই গেটুডো তুরুই মিটার এহবেনা তেহেঞা সান্তাড়ি আখড়া।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। নারী ও শিশু সুরক্ষা এবং যে কোনো প্রয়োজনে আরও দ্রুত পুলিশি সহায়তা পেতে রাজ্য সরকার একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করতে চলেছে। এর নম্বর হল 112। মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, আগামী শনিবার মহালয়ার দিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্য পুলিশের আওতাধীন সব থানায় আনুষ্ঠানিকভাবে এই হেল্পলাইনের সূচনা করা হবে। এর জন্য প্রথম পর্যায়ে প্রতিটি থানাকে একটি করে মোটরসাইকেল ও চার চাকার গাড়ি দেওয়া হবে। ওই দিন 450টি নতুন গাড়ি ও সমসংখ্যক মোটরসাইকেল রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আরেকটি অনুষ্ঠানে পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ কয়েকজন প্রার্থীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এই পর্বে প্রায় 12,000 প্রার্থীকে নিয়োগ করা হবে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকাল ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। ভোটকর্মীরা ইতিমধ্যেই তাদের সরঞ্জাম নিয়ে পৌঁছে গেছেন ভোটগ্রহণ কেন্দ্রে। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দুটি আসনের বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে। এদিকে উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত আইসির বদলির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশনের এক নির্দেশে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর ট্রাফিক কন্ট্রোল রুমের ট্রাফিক ইন্সপেক্টর দেবাশী সরকারকে নতুন আইসি হিসেবে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। তিনি অজয় কুমার মিশ্রের স্থলাভিষিক্ত।

0: অভিষিক্ত হবেন। রাজ্য সরকার বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মবন্ধুদের মাসিক সাম্মানিক 5,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। চলতি মাস থেকে এই সাম্মানিক বৃদ্ধি কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। হস্টেলে থেকে পড়াশোনা করা তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের হস্টেল ভাতা 1,800 থেকে বাড়িয়ে 3,300 টাকা করা হল। ভগিনী নিবেদিতা প্রকল্পে স্নাতকোত্তর কলেজে আবার পড়ছি স্নাতক স্তরে কলেজে পড়াশুনো করা ছাত্রীদের প্রথম 2 বছরে 17,000 টাকা এবং তৃতীয় বছরে 16,000 টাকা দেওয়ার একটি প্রস্তাবও মন্ত্রিসভায় আজকের বৈঠকে গৃহীত হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং অগ্নি নির্বাপনের মতো বিভিন্ন দপ্তরে 14,454 পদে নিয়োগের বিষয়েও মন্ত্রিসভার ছাড়পত্র মিলেছে। দার্জিলিংয়ের নকশালবাড়ি চা বাগানের শ্রমিকরা বোনাসের দাবিতে আজ থেকে আন্দোলনে নেমেছেন। 5ই অক্টোবরের মধ্যে চা বাগানে বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তারপরেও বাগান কর্তৃপক্ষ বোনাস না দেওয়ায় বিক্ষোভে সামিল হয়েছেন তারা। এ বিষয়ে বাগানের ম্যানেজার পেট্রিক তামাং ফোনে জানান, মালিকপক্ষকে জানানো হয়েছে 10% বোনাস দেওয়ার কথাবার্তা চলছে। পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের হুড়ুমদা গ্রামে নির্মীয়মান সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে 6 বছরের একটি শিশুর দেহ। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, ঘটনার নেপথ্যে কোনো বড়সড় চক্রান্ত রয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিশুটি হঠাৎ করেই গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায়। জোরদার খোঁজাখুঁজি শুরু হয়। অবশেষে আজ সকালে বাড়ির অদূরেই একটি নির্মীয়মান সেফটি ট্যাঙ্কের ভিতরে শিশুটির নিথর দেহ পাওয়া যায়। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন সন্ধ্যে 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আগামী 24 ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 এবং 72 ঘন্টায় আবহাওয়া মোটামুটিভাবে অপরিবর্তিত থাকবে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আগামী 24 ঘন্টায় ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী 72 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
4: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক চলে এসেছি আজকেও একটি নতুন বিষয় নিয়ে কথা বলবার জন্য। আর আজকের বিষয়, বিকশিত ভারত কেন্দ্রীয় প্রকল্প। এই প্রকল্পটি নিয়েই মূলত আজকে আমরা কথা বলবো। আর এই প্রকল্পটি নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন কৃষি বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু। ডক্টর বসু, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই।
5: নমস্কার
4: ডক্টর বসু। যেমন বলছিলাম, আসলে আমারও কিন্তু এই যে প্রকল্পটির কথা নিয়ে আমরা আজকে আলোচনা করব, বিকশিত ভারত, সে সম্পর্কে বলতে গেলে খুব পরিষ্কার যে একটা ধ্যান ধারণা রয়েছে নেই। এবং হয়তো আমার বন্ধুরা যারা রেডিও রোপার থেকে এই অনুষ্ঠান আজকে শুনছেন, তারা এই প্রকল্পটির কথা এখন বারবারই শুনছেন, কিন্তু সেটি যে আসলে কি সে সম্পর্কে সম্যক ধারণা হয়তো সকলের মধ্যে নেই। তো আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, এই যে বিকশিত ভারত,

0: এই বিকশিত ভারত বলতে আমরা কি বুঝছি, বা একটু যদি এর সম্যক ধারণা আমাদেরকে দেন।
1: অবশ্যই, খুব সুন্দর প্রশ্ন এবং ভীষণ সঙ্গত প্রশ্ন। যে আমরা সকলেই বিকশিত ভারতের কথা জানি বা ডেভেলপড ইন্ডিয়া বলি, কিন্তু অনেকেই হয়তো জানি না যে বিষয়টি কি।
0: একদম,
1: এটা আমাদের ভারত সরকারের একটি, কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, যার উদ্দেশ্য কি? দেখুন, আমাদের দেশ 1947 সালে স্বাধীন হয়েছিল এবং সেই স্বাধীনতার পর থেকে আজ তো নানা উঠা পড়া, যুদ্ধ, বিগ্রহ, ঝড় ইত্যাদির মধ্যে ভারতবর্ষ গেছে এবং রাষ্ট্র হিসেবে পৃথিবীর মধ্যে তার একটা আলাদা জায়গা করে নিয়েছে। কিন্তু আমরা কিন্তু আজও একটা উন্নয়নশীল দেশ, আমরা এখনো উন্নত দেশের মাপকাঠিতে উন্নত বলে পরিগণিত হইনি বিশ্বের আঙ্গিকে। কিন্তু আজকের ভারতবর্ষ তো সত্যি একটা, যাকে বলা হয় আন্তর্জাতিক ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, সেটা আমরা সবসময় দেখতে পাচ্ছি। ভারত সরকার একটি পরিকল্পনা নিয়েছেন যে 2047 সাল, 2047, অর্থাৎ যখন আমাদের প্রায় 150 বছরের স্বাধীনতা পূর্তি হবে, এই সময়ের মধ্যে ভারতকে আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিগণিত করব বা সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তার জন্য যে রূপরেখা, প্রচেষ্টা, স্ট্র্যাটেজি বলতে আমরা যেগুলো বলি, বা পথ নির্দেশ, সেই যে ডকুমেন্ট, সেই যে পথ নির্দেশিকা সরকার তৈরি করেছেন এবং জনসাধারণের জন্য সেটা ইজিলি অ্যাভেলেবল, সেই যিনি প্রক্রিয়াটার নামই বলা হচ্ছে বিকশিত ভারত। অর্থাৎ ভারতকে বিশ্বে মানচিত্রে একটি উন্নত দেশ হিসেবে 2047 সালের মধ্যে প্রতিষ্ঠা করা, একেই আমরা বিকশিত ভারত প্রকল্প বলি।
0: বেশ, তো এই কথা থেকে যেটি আমার মনে হচ্ছে যে এই প্রকল্প, তার মধ্যে নিশ্চয়ই ওই যেরকম এখন হয়েছে একটি বড় এআই, তার মধ্যে অনেক ছোট ছোট এআই, সেরকম এই একটি বৃহৎ প্রকল্প, তার মধ্যে কিন্তু অনেক ছোট ছোট প্রকল্প হয়তো সংযুক্ত হয়ে রয়েছে বা লুকিয়ে রয়েছে, যা কিনা সার্বিকভাবে মানুষের উন্নয়নের কাজে লাগতে চলেছে, তাই তো?
1: একদমই তাই।
0: তো সেই কথার রেশ ধরেই আপনাকে জিজ্ঞেস করি যে বিকশিত ভারত প্রকল্পের আওতায় কারা রয়েছেন এবং কারা সরাসরি উপকৃত হতে পারেন এই প্রকল্প থেকে?
1: এটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা অনেকেই হয়তো এর উত্তরটা জানি না। বিকশিত ভারত বলা হয় যে চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। সেই চারটি স্তম্ভ কি কি? একদিকে এখানে গুরুত্ব দেয়া হয়েছে যুব শক্তির উত্থানের উপর। অর্থাৎ আমাদের দেশের একটা বিরাট জনসংখ্যা, তো আমরা সবাই জানি যে ভারতবর্ষ পৃথিবীর সব থেকে জনবহুল দেশ, কিন্তু জনবহুল দেশ হওয়া সত্ত্বেও আমাদের একটি বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের জনসংখ্যার একটি অংশ কিন্তু খুব ইয়াং ওয়ার্কিং ফোর্স, 25-35 বছর, এই যে ওয়ার্কফোর্সটা সেটা অনেক দেশের কাছে নেই। তার ফলে আমাদের এই যুবাদের শিক্ষা প্রকল্পের মধ্যে আনা, তাদের সঠিকভাবে শিক্ষা দেওয়া, প্রযুক্তিগত উন্নয়নে তাদেরকে সংযুক্তিকরণ করা, এটা এর একটা বিরাট পার্ট, এটা একটা স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভটা হচ্ছে মহিলারা। অর্থাৎ একটা দেশ তো উন্নত, তাদের মহিলারা যদি অনুন্নত থাকেন, অশিক্ষিত থাকেন, বা তারা যদি সুযোগ সুবিধা না পান, সেই দেশ তো আগে যেতে পারবে না। তাহলে বিকশিত ভারতের একটা বড় কেন্দ্রভার আর একটা বড় স্তম্ভ কিন্তু মহিলাদের উন্নয়ন এবং মহিলাদের এম্পাওয়ারমেন্ট, সেটা অর্থনৈতিক এবং শিক্ষার মাধ্যমে। তিন নম্বর যেটা আমাদের দেশের চিরাচরিত সমস্যা, সেটা হচ্ছে গরিবী বা পভার্টি। এই পভার্টিটাকে আলাদা একটা স্ট্যাচার দেয়া হয়েছে পিলার হিসেবে, যে এই দারিদ্র দূরীকরণ আমাদেরকে কাজ করতে হবে এবং ভারতকে উন্নত বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে এই দারিদ্র দূরীকরণ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, তাই সেটিকে আরেকটি স্তম্ভ বলে মেনে নেওয়া হয়েছে। এবং সর্বশেষ আমাদের যারা অন্নদাতা, অর্থাৎ আমাদের যারা খাদ্য সংগ্রহ করছেন, কারা? না আমাদের কৃষক, চাষিরা, নারী পুরুষ নির্বিশেষে সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই পেশার সাথে যুক্ত, তাদেরকে কিন্তু এই আওতায় নেওয়া হয়েছে এবং বলা হচ্ছে চতুর্থ স্তম্ভ আমাদের এই বিকশিত ভারতের জন্য। অর্থাৎ কৃষকরা যদি আধুনিক প্রযুক্তি, আধুনিক উন্নয়নের সাথে সংযুক্ত না হন, তাহলে আমাদের দেশের উন্নয়ন একটা জায়গায় চলতে পারবে না। তাহলে সামগ্রিকভাবে যদি দেখি, তাহলে দেখতে পাবো এই যে যুবা শক্তি, মহিলা শক্তি, কৃষক, এদের সম্মিলিত করতে পারলে বলতে গেলে ভারতের সমগ্র জনসাধারণ এবং ওয়ার্কিং ফোর্সটাকে কিন্তু এই বিকশিত ভারতের মধ্যে আনা হয়েছে। তার মানে এর বাইরে যারা বাদ রইলেন, শিশু বলতে গেলে বা আমাদের যারা সিনিয়র সিটিজেন, মধ্যবয়স্ক মানুষ রয়েছেন, তারা নেই। এই স্তম্ভর উদ্দেশ্য হচ্ছে এদের উপরে নিবিষ্ট করা এবং এদেরকে নিয়েই তো আমাদের পরিবার, পরিবারের অংশ, এদেরকে যদি আমরা একটা জায়গায় পৌঁছতে পারি, তাহলে পরিবারের বাকি জনদের মধ্যেও কিন্তু আমরা সেই পরিষেবা, সেই সুযোগ, সেই উন্নয়নকে পৌঁছে দিতে পারবো। তাই এই চারটি স্তম্ভের ভর করে বিকশিত ভারতের রূপরেখা টানা হয়।
0: মানে একদিকে একটা প্রত্যক্ষভাবে এই মানুষেরা উপকৃত।

0: করছেন যারা এই চারটি স্তম্ভের একেবারে সরাসরি আওতায় রয়েছেন এবং তাদেরকে কেন্দ্র করে বা তাদেরকে জড়িয়ে নিয়ে তার পাশাপাশি যে সমস্ত মানুষেরা রয়েছেন, যদি আমি একটি কৃষক পরিবারের কথাই ধরি, একটি কৃষক পরিবারের একটি ইয়াং বা একটি যুবক কৃষক যখন বিকশিত ভারতের আওতায় এসে স্বয়ম্ভর হয়ে উঠবে বা একটি মহিলা যখন স্বয়ম্ভর হয়ে উঠবেন, তখন তার পাশাপাশি পরিবারভুক্ত যে বয়স্ক মানুষটি আছে বা যে শিশুটি আছে সেও কিন্তু এর আওতায় চলে এলেন। মানে একটা প্রত্যক্ষ লাভ আমরা পাচ্ছি এবং একটা পরোক্ষ লাভও কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে, তাই তো?
1: একদম। এই ছোট্ট আমরা করে বলতে বলে আমরা বলি না বৃহৎ শিল্প তৈরি হলো, একটা যখন বৃহৎ শিল্প তৈরি হয় তার সাথে কিন্তু আরো অ্যাসোসিয়েটেড অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি তৈরি হয়, তাহলে একটা বড় জায়গায় কর্মসংস্থান হচ্ছে কিন্তু তাকে কেন্দ্র করে আরো দশটি কেন্দ্র কিন্তু বিকশিত হয়ে ওঠে। এইটাই বিকশিত ভারতের লক্ষ্য।
0: ঠিক। বেশ, এবার আরও একটি কথা, যেটি ধরুন আমরা প্রথমেই বলছিলাম যে ভারতবর্ষ এখন উন্নয়নশীল বা উন্নয়নমুখী একটি দেশ এবং এই যে আমাদের এই যে নতুন পরিচিতিটা সেটা কিন্তু বর্তমানে মানে বিশ্বের কাছে একেবারে প্রতিষ্ঠিত।
1: একদম।
0: এবং এর অনেক
1: উদাহরণ
0: আমাদের প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি। তো আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করার কথা ভারতকে যখন বলা হচ্ছে বা বিকশিত ভারতে বলা হচ্ছে, সেটি কিভাবে সম্ভব হবে বলে আপনি মনে করেন?
1: এটার কিন্তু এই বিকশিত ভারতের যে ডকুমেন্ট তার মধ্যে সুন্দরভাবে এই রূপরেখাটিকে তারা চিহ্নিত করেছেন। সেটা হচ্ছে যে এই দেশের ভারতের দিকে যদি আমি দেখি আর চল্লিশ বছর আগের ভারতের দিকে দেখি, আমাদের একটা বিশাল জাম্প কিন্তু হয়েছে। ভারত কিন্তু এক্ষুনি যেটা আপনি বললেন অলরেডি পৃথিবীর ক্ষেত্রে একটি শক্তির কেন্দ্র বা একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ওই যে আমরা বলি কম্পিটিশন বা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমাদের উৎকর্ষতার তো কোনো শেষ নেই। আমাদেরকে আরো আধুনিক উৎকর্ষতা বা আরো বেশি উৎকর্ষতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং তার জন্য রূপরেখার প্রধান যেটা আমরা মনে করি সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি বাদে তো সেটা হতে পারে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শুধুমাত্র অর্থনীতির উপর নির্ভর করি কি একটা দেশ উন্নত দেশ হয়, এইটা হয়তো অনেকে জানেন না। সেটা হচ্ছে তা কিন্তু নয়, শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন হলে কিন্তু একটা দেশের উন্নয়ন হয় না, তার সাথে তার সামাজিক উন্নয়নটা কিন্তু একই সাথে ভীষণভাবে গুরুত্ব। এই জন্যই যুবা শক্তি, মহিলা, কৃষক সকলের কথা বলা হচ্ছে। তাহলে কয়েকটি ধাপের মধ্যে এই বিকশিত ভারতের রাস্তাটা মানে ফোকাস করা হয়েছে এই ডকুমেন্টের মধ্যে বা এই প্রকল্পটির মধ্যে। তার মধ্যে একটি তো অবশ্যই অর্থনৈতিক গ্রোথ, মানে অর্থনৈতিক ছাড়া আমরা তো এগোতে পারবো না, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট এবং এক নম্বর পার্ট। কিন্তু তার সাথে আরো কয়েকটি কথা বলা রয়েছে। দু নম্বরটাই কিন্তু বলা হয়েছে সোশ্যাল ইকুইটি, সোশ্যাল জাস্টিস, এই কথাটা, অর্থাৎ সকলে আমরা সমান, একইভাবে আমরা দেশের লাভ যাতে সমাজের প্রতিটা স্তরে ছড়িয়ে পড়তে পারে সেই দিকেও লক্ষ্য রাখার ক্ষেত্রে কিন্তু বিকশিত ভারত মানে ফোকাস করছেন। তার কারণটা হচ্ছে সূর্যের আলোটা যদি খালি মানে জঙ্গলের উপরের গাছের উপর পড়ে আর গাছের তলায় যে ছোট ছোট গাছগুলো রয়েছে তার কাছে যদি না পড়ে, তাহলে কিন্তু শালক সংশ্লেষ খালি উপরেই হবে, নিচের দিকের গাছগুলো হবে না, অন্ধকারটা থেকেই যাবে। প্রকৃতির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিন্তু সমাজের ক্ষেত্রে এই জিনিসটার পরিবর্তন। তাহলে সোশ্যাল ইকুইলিটি এবং ইনক্লুশন, সকলকে নিয়ে চলার একটা কথা বিকশিত ভারতের ক্ষেত্রে বলা হয়েছে, যেটা আমাদের মতো বহু ভাষাভাষী বহু বিবিধ ধর্মের যে একত্র আমরা রয়েছি সেটার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। তিন নম্বর যেটা কথা সেটা আমরা হয়তো সকলেই জানি, প্রযুক্তিগত উন্নয়ন। ভারতের প্রযুক্তিগত উন্নয়ন কয়েক দশক ধরে অত্যন্ত সুন্দরভাবে হয়েছে কিন্তু আমাদের কিন্তু রাস্তা এখানে থামলে চলবে না, আরও এগিয়ে। জাপান, আমেরিকা, তারা যেরকম উন্নত হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত নতুন প্রযুক্তি সৃষ্টি করছেন, আমাদের করতে হবে। এবং এই বিকশিত ভারতের মধ্যে বলা হচ্ছে যে ভারতকে একটি এই প্রযুক্তিগত উন্নয়নের হাব তৈরি করা, যেরকম আমরা কৃষির হাব বলি, টেকনোলজিক্যাল হাব তৈরি করার কথা বলা হচ্ছে, যেখানে আপনি দেখবেন ইসরো, আমাদের আজকে ইসরো আমাদের অত্যন্ত গর্বের একটি সংগঠন যারা প্রচুর কাজ করেছে মহাজাগতিক ক্ষেত্রে। এবং আনন্দের কথা যে বিশ্বের অন্যান্য বহু দেশ ইসরোর থেকে সাহায্য চাইছেন বা ইসরোর সাথে কাজ করতে পারছেন, তারা অনেক কম পয়সায় প্রযুক্তি উন্নয়ন করে ফেলতে পারছে।
0: এই জন্যই আমি বললাম যে অলরেডি এটা
1: প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আরো প্রতিযোগিতা যেহেতু রয়েছে, তাই আমাদেরকে এই জিনিসটা আরো বেশি দেশের কাছে যেতে হবে, তবেই তো আন্তর্জাতিক স্বীকৃতিতে আসবে। এছাড়াও কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা এই বিকশিত ভারতে রয়েছে, সেখানে বলা হয়েছে যে আমাদের খালি উন্নয়ন করলে হবে না, উন্নয়নটা যেন পরিবেশ সচেতনতা এবং পরিবেশ নির্ভর টেকসই উন্নয়ন হয়।

0: অর্থাৎ আমরা যেন পরিবেশের কথাটা ভুলে না যাই, এমন উন্নয়ন করলাম যে দেখা গেল ধোঁয়ায় দেশ ভরে গেল, ক্ষতিকারক আবর্জনায় দেশ ভরে গেল, সেটা কিন্তু হবে না। এটা কিন্তু একটা অত্যন্ত প্রশংসনীয়,
1: মানে আজকের দিনে দাঁড়িয়ে এটা তো একটা অনেক বড় সমস্যা,
0: বিরাট সমস্যা।
1: সেই সমস্যাটার কথা মাথায় রেখে সেটাকেও যাতে ম্যানেজ করে নেওয়া যায়,
0: সাথে তাহলে আমাদের যেরকম গ্রিন সবুজ প্রযুক্তির কথা বিশেষ ভাবে বলা হয়েছে, অল্টারনেটিভ এনার্জি প্রযুক্তির কথা বলা হয়েছে, যাতে আমরা এই জিনিসটা প্রতিষ্ঠিত করতে পারি। এছাড়াও একটা গ্লোবাল ভিশন বা গ্লোবাল লিডারশিপের কথা বলা হয়েছে, অর্থাৎ অনেক সময় ভারত অনেক জায়গায় আন্তর্জাতিক দায়িত্ব নেবার জায়গায় ছিল না, আজকে ভারতের সেই ক্যাপাসিটি রয়েছে একটা গ্লোবাল লিডারশিপ দেওয়ার, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেটা আরো বেশি করে ইউনাইটেড নেশন হোক, ইউনিসেফ হোক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হোক, এই ভারত তো ভ্যাকসিন সাপ্লাই করেছিল পৃথিবীর কত দেশে, তাহলে সেই রোলটা কিন্তু আমাদেরকে করতে হবে, পৃথিবীর অন্যান্য দেশের পাশে আমায় দাঁড়াতে হবে। এটাও একটা আন্তর্জাতিক স্বীকৃতি ভারতকে উন্নয়ন বা আরো উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, যে এই উন্নয়ন শুধুমাত্র ভারতের উন্নয়ন না, এই উন্নয়ন কিন্তু বিশ্ব মাতার বিশ্ব জনগণের উন্নয়ন হিসেবে যেন সূচিত হয়। এবং শেষ জায়গা যেটা বলা হয়েছে, সেটা বলা হয়েছে যে আধুনিক অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের তো দেশের একটা বড় সমস্যা ওই যে আমরা বলি রেড টেপ, সেই ব্রিটিশ আমল থেকে হয়ে রয়েছে, এই জায়গাটাকে যাতে উন্নত করা যায়, করাপশন লেভেলটাকে করানো যায়, এবং সেই সরকারি ডকুমেন্টের মধ্যে স্বীকার করে নিয়েই যে আমাদের যে লিমিটেশন গুলো রয়েছে যার জন্য আমরা আরো উন্নত হতে পারিনি, সেই বাধাগুলোকে কাটিয়ে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে, প্রসারণের ক্ষেত্রে, অন্য দেশের সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যে অতিরিক্ত বাধা নিষেধ আমরা করি, সেগুলোকে পর্যবেক্ষণ পর্যালোচনা করে সেটাকে আরো ব্যবসায়ীমুখী কি করে করা যায়, কিন্তু পরিবেশের সাথে কম্প্রোমাইজ না করে। এইভাবে বিকশিত ভারতের পথরেখা কিন্তু সৃষ্টি করা হয়েছে, অত্যন্ত প্রশংসনীয়।
1: বেশ, কিন্তু যেটা মনে হচ্ছে যে দেখুন, যে কোনো একটা পরিকল্পনা বা যে কোনো একটি প্রকল্প যখন শুরু হয় তখন তার সাথে তো অনেক আশা থাকেই, কিন্তু এক্ষেত্রে আপনার কাছেই আমার প্রশ্ন যে কি মনে হচ্ছে এই প্রকল্পের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল?
0: এটাও অত্যন্ত সুন্দর প্রশ্ন, এবং উত্তর করতে গিয়ে বলতে হয় যে সত্যি কথা বলতে গেলে আমাদের দেশে অনেক পরিকল্পনা খুব ভালো ভালো হয়, কিন্তু যেটা হচ্ছে যে গ্রাউন্ড লেভেলে একেবারে নিচের তলায় সেটা ভালোভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা, এইটা আমাদের একটা বড় সমস্যা আমাদের আজকের উন্নয়নের ক্ষেত্রে।
1: আপনি যেমন বলছিলেন একটু আগে যে অনেক বাধা থাকে,
0: অনেক বাধা,
1: এবং এই বাধাগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেই বাধা কাটিয়ে এগিয়ে যেতে হবে।
0: একদম একদম।
1: তো কৃষি ক্ষেত্রে যেমন ধরুন আমরা অনেক সময় বলছি যে আমরা বেশি বেশি রাসায়নিক সার ব্যবহার করব না, যাতে মাটির উর্বরতা নষ্ট না হয়ে যায়, সেই দিকে আমরা খেয়াল রাখব, কিন্তু এটা তো খুবই একটা বাস্তব কথা যে চাষিরা সবসময় সেটা মেনে নিতে পারছেন না, এবং সেক্ষেত্রে তারা ব্যবহার করছেন বেশি ফসল পাওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য। তো এরকম সমস্যা তো ভারতবর্ষের মানুষের মধ্যে রয়েছে, এবং এটাকে বাদ দিয়ে কিন্তু আমরা কোনো প্রকল্পকে রূপায়ণ করতে পারবো না। সেক্ষেত্রে যেটা আমার মনে হয় সৈকত বাবু, যে আমরা যদি এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের কাছে আরো বেশি পৌঁছে যাই, তাদের কাছে যদি একটা স্পষ্ট ধারণা তৈরি করে দিতে পারি, যেমন আজকে আমরা এই বিষয়টি নিয়ে আজকে এখানে আলোচনা করছি, সেরকম যদি প্রত্যেকের কাছে আমরা আরো অন্য অন্য ভাবে পৌঁছে যেতে পারি, তাহলে বোধহয় এই বাধাগুলোকে কাটানো কিছুটা ক্ষেত্রে সম্ভব হবে।
0: হবে, এবং এখানে কিন্তু শিক্ষা এবং প্রশিক্ষণের উপর প্রচন্ড জোর দেওয়া
1: হয়েছে। আমি এই কথাটিতেই আসতে চেয়েছিলাম,
0: কেন হয়েছে সেটা বলছি, যে এই প্রকল্পিতে আমাদের প্রত্যেকের দেশে ধরুন একটা ইন্ডিজিনাস নলেজ, ট্র্যাডিশনাল নলেজ রয়েছে, আমাদের এই ডকুমেন্টগুলোতে বা এই প্রকল্পগুলির মধ্যে তাকে কিন্তু সম্মান জানানো হয়েছে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাষি ভাইরা যে পদ্ধতিতে এত বছর চাষ করে এসেছেন, যে কৃষি পদ্ধতিগুলো তারা প্রয়োগ করেন, তাতে কি ফল মেলে না? নিশ্চয়ই মেলে, তারা তো এত বছর ধরে করে আমাদের খাদ্য সুরক্ষা দেশকে এনে দিয়েছেন। একটা 1.4 বিলিয়ন প্লাস পপুলেশনের দেশকে খাদ্য নির্ভর করে তোলা কম কথা নয়, এতে আমাদের কৃষক ভাইদের এবং কৃষক মাতা বোনেদের বিরাট একটা অবদান রয়েছে। কিন্তু একই সাথে বলা হচ্ছে যে সমস্ত কিছু তো পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটাকে ধরে রাখার জন্য কিন্তু প্রশিক্ষণের একটা প্রয়োজন রয়েছে। এবং এই প্রশিক্ষণটা কোথায় হবে? আমাদের যেরকম হয় মাসিমা, ঠাকুমা, দিদিমারা বা দাদু দিদারা অনেক সময় নতুন মানে পরিবেশটা মেনে নিতে পারেন না, সেই জন্যই কিন্তু এই যুবা শক্তির কথা বলা হচ্ছে, মহিলাদের কথা বলা হচ্ছে, কৃষক ভাইদের মধ্যে ইয়াঙ্গার জেনারেশনদের কথা বলা হচ্ছে, যে তাদেরকে আমরা উন্নত প্রশিক্ষণ, এই যে আমরা অজৈব চাষ করব মানে কর দিকে যাব, তার ভালো দিক খারাপ দিক, প্রযুক্তিগত উন্নয়ন কিভাবে ধাপে ধাপে এগোবো, কিভাবে চাষ করব, এই সমস্ত প্রশিক্ষণগুলোকে কিন্তু উন্নত মাত্রায় বিভিন্ন গ্রামে বিভিন্ন মডেলের মাধ্যমে পৌঁছে দেওয়া। একই সাথে ফ্যাক্টরিতে যারা কাজ করছেন, ফ্যাক্টরির পদ্ধতি কাজের বদলাচ্ছে, সেই সমস্ত প্রক্রিয়াকরণ তারা কিভাবে

0: করবেন, শরীরের ক্ষতি না করে কিভাবে করবেন, এই সমস্ত প্রযুক্তিগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে আমাদের প্রথাগত বিদ্যা এবং আধুনিক বিদ্যায় প্রশিক্ষিত হয়ে আমরা আমাদের নতুন সমাজকে গড়ে তোলার কথা বলা হয়েছে। আর একটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বিকশিত ভারতে বলা হয়েছে, বারবার বলা হয়েছে মনিটরিং অ্যান্ড সার্ভিলেন্স, অর্থাৎ উন্নয়ন কেমন হচ্ছে, তারা কেমন শিখছে, প্রযুক্তি কিভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে, অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয় আইআইটি ইত্যাদি নানান প্রযুক্তি তৈরি হচ্ছে, সেইটা তার লাভ আমরা কতটা নিতে পারছি, সেই প্রযুক্তি কতটা একেবারে গ্রাসরুট লেভেলে তৃণমূল স্তরে মানুষের কাছে কতটা বোঝাচ্ছে, সেই মনিটরিং করার জন্যও কিন্তু অনেক নিয়োগ সরকার করার প্রকল্প করেছেন, যারা মনিটরিং করবেন, রিপোর্ট তৈরি করবেন, সরকার কিংবা বিভিন্ন বিভাগকে জানাবেন, যেখানে দেখা যাবে যে কাজ হচ্ছে না তার জন্য কি পরিবর্তিত করা যায় তারা সেখানে দেখতে হবে। আর একটা কাজ কি, কাজ করতে জানলে, শুরু করলে আপনি নতুন নতুন সমস্যার জায়গা দেখতে পাবেন যেটা আগে হয়তো দেখা যায় না, তখন সেটা আমাদের সেই অবস্থায় বুঝে তার ব্যবস্থা নিতে হবে। মনিটরিং এর কথা এবং এই দেখাশোনা পর্যবেক্ষণের কথা কিন্তু বারবার বিকশিত ভারতে বলা হয়েছে যে বিভিন্ন স্তরে এটা মনিটরিং হতে হবে, রিপোর্ট জমা দিতে হবে এবং দেখতে হবে। তার ফলে যেটা হচ্ছে, মানে আমাদের হচ্ছে একটা প্রত্যেক বছর জাতীয় রোডম্যাপ তৈরি করা যে কিভাবে আমরা কাজ করব। এখানে কিন্তু পাবলিক ওই যে পিপিপি মডেলটার যেটার কথা বলে, পাবলিক প্রাইভেট ইন পার্টনারশিপ, এইটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে যে শুধু সরকার নয়, বেসরকারি উদ্যোগ, দেশি বিদেশি, যত আমাদের দেশে বিনিয়োগ হবে ততই সে দেশের উন্নয়নটা হবে, সেটাকে যাতে করা যায়। এবং হচ্ছে গিয়ে যে গ্রাসরুট এনগেজমেন্ট, এই কথাটা কিন্তু বারবার তারা বলছেন যে একেবারে নিচের স্তরে যারা রয়েছেন তারা এই প্রকল্পগুলোর মধ্যে যুক্ত হতে পাচ্ছেন কিনা, তার লাভ পাচ্ছেন কিনা, সেগুলো দেখা। আজকাল দেখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার ইত্যাদি সমস্ত কিছুর মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিং এর এইসবের মাধ্যমে কিন্তু আমরা অলরেডি সেটা পৌঁছে গেছি
1: এবং অনেক ক্ষেত্রেই পৌঁছতে পেরেছি অনেক ক্ষেত্রেই,
0: আরো ভালোভাবে, আরো যাকে বলে কনফিডেন্সের সাথে মানুষ যাতে ইলেকট্রনিক ব্যাংকিং, ই কমার্স এগুলোর কাছে পৌঁছতে পারে, সেই জায়গাটাতে তাদেরকে নিয়ে যাওয়ার কথা চিন্তা করা হচ্ছে। অর্থাৎ একদিকে যেরকম অর্থনৈতিক সুযোগ বা ইকোনমিক অপরচুনিটির কথা আমরা বলেছি, এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টকে প্রচন্ড গুরুত্ব দেওয়া হয়েছে, যে বলা হয়েছে এটা দেশের ভিত্তি, এই ভিত্তিকে দেখেই আমরা আরো কল কারখানা শিল্প অঞ্চলগুলোকে তৈরি করে ফেলব। কিন্তু প্রতিটি ক্ষেত্রে টেকসই উন্নয়নের কথা বলা হয়েছে যে পরিবেশকে মেনে আমাদের উন্নয়ন করতে হবে, আমরা ঝাঁপিয়ে পড়বই না শুধুমাত্র একাদিকে। এবং আরেকটি বিশেষ গুরুত্বের কথা হয়েছে, বারবার বলা হচ্ছে স্কিলস ডেভেলপমেন্ট, বলা হচ্ছে আগামী দিনের ভারতবর্ষ সারা পৃথিবীর লেবার সাপ্লায়ার, টেকনোক্র্যাট সাপ্লায়ার, তাহলে তাদের জন্য কিন্তু উন্নত শিক্ষা, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা কিন্তু একটা বলা যেতে পারে আমাদের বিকশিত ভারতের একটা মানে এক্সটেন্ডেড হ্যান্ড বা একটা প্রসারিত হাত, যেটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্যাপক পরিবর্তন আনছে এবং চেষ্টা করা হচ্ছে ধাপে ধাপে যাতে আমরা আন্তর্জাতিক শিক্ষার সাথে ভারতীয় শিক্ষাকে এক জায়গায় নিয়ে যেতে পারি, যাতে আমাদের দেশ থেকে লোক হায়ার করার জন্য খালি যে দেশে কাজ করা তা নয়, কিন্তু বিদেশেও যারা যদি কাজ করে তারা দেখতে পাবেন। আজকাল শহরাঞ্চলে আপনারা প্রায় দেখবেন অনেক সাহেব মেম সাহেব কফি খাচ্ছেন, উঠে ঘুরে বেড়াচ্ছেন, যদি একটু খোঁজ নিয়ে দেখেন এরা কিন্তু সকলে ট্যুরিস্ট নন, আমরা সবাই তাদের ট্যুরিস্ট ভাবি, এরা অনেকেই কিন্তু অনেক বড় বড় কোম্পানিগুলিতে তাদের দেশ থেকে ভারতে কাজ করতে এসেছেন। তা সেই জায়গাতে এটা কিন্তু ভারতের জন্য একটা বিশাল কৃতিত্বের, যে আমরা একটা রিভার্স ব্রেন ড্রেন করছি, ভারত থেকে লোক খালি বাইরে যাচ্ছে না, বাইরে থেকেও লোকেরা ভারতে আসছে,
1: এটা খুব আশার কথা,
0: এটা খুব আশার কথা। এবং আশা না থাকলে তো বাজবে না চাষা, সেই কথা বলেই বলবো যে আমাদের বিকশিত ভারতের আশাকে টিকিয়ে রাখতে হবে, এবং এটা একটা শুভ উদ্যোগ, খুব বড় একটা স্বপ্ন, এবং এই স্বপ্ন খালি কিন্তু সরকারের স্বপ্ন হলে হবে না, এটা কিন্তু আমাদের জনসাধারণের প্রত্যেকের স্বপ্ন হতে হবে। তাই শ্রোতা বন্ধুদের সকলকেই বলবো, আসুন আপনারা দলমত নির্বিশেষে এই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ুন এবং একসাথে মিলে কাজ করে ভারতকে আরো বিকশিত করুন।
1: সৈকত বাবু, আপনি বলছেন যে আপনি খুবই আশাবান এই প্রকল্পটি ঘিরে, বা এই প্রকল্পটির ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। যেমনটি আমি শুরুতে বলছিলাম যে ভারতবর্ষ সূর্যের এক দেশ, এবং এই দেশে ক্রমশ একটু একটু করে সেই আলো এসে পৌঁছচ্ছে এবং আমরা প্রত্যেকেই আলোকিত হচ্ছি। কিন্তু এই যে কথাটা আমাদের মূল কথা, আপনি এখানেও বলেছেন বারবার যে কৃষকদের কথা এখানে বারবার বলা হয়েছে, ভাবা হয়েছে, এই প্রকল্পে কৃষকদের কিভাবে সংযুক্তিকরণ করা হচ্ছে, তারা সত্যি সত্যি কতটা উপকৃত হবেন। এবং আমি আপনাকে তখনও কথাটি জিজ্ঞেস করলাম যে এই যে জৈব চাষের কথা, এই জৈব চাষের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কৃষক কিন্তু এর মধ্যে তারা খুব একটা বেশি আগ্রহী হন না, তো সেখানে তো তাদেরকে এই যে আগ্রহ তাদের বাড়ানো সেটাও তো আমাদের ভাবতে হবে, কারণ পরিবেশ রক্ষার কথা বিকশিত ভারতে বারবারই বলা হচ্ছে। সেক্ষেত্রে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে? শুধু সরকার ভাবলে হবে না, এটা আপনিও বলছেন এবং এটাই আসল কথা।
0: প্রথমেই তো বলতে হবে যে কৃষকদের বিকাশ না হলে ভারতবর্ষের বিকাশ হবে না, কারণ গান্ধীজি বলে গেছিলেন না যে ভারতবর্ষ গ্রামে বাস করে, তো সেই গ্রাম থেকে শহরে একটা মাইগ্রেশন হয়, কেন তারা কাজ পান না অনেক সময় শহরে চলে আসছে, তাতে শহরের চাপ পড়ছে, তাহলে গ্রামের মানুষ যাতে গ্রামে কাজ করতে পারেন এবং সারা বছর ধরে কাজ করতে পারেন তার জন্য যে প্রযুক্তি করা, এবং সেই প্রযুক্তির দিকে আমরা এগোচ্ছি, কিন্তু কিন্তু সেই জিনিসটা হতে হবে ইন ট্রানজিশন, ধাপে ধাপে। তার প্রথমে একটা পার্ট হচ্ছে যে যখনই আমরা কোনো নতুন প্রযুক্তি মানুষের কাছে নিয়ে যাই না, এটা যে কোনো দেশে কিন্তু সেই প্রযুক্তিটাকে রিজেক্ট করার একটা লক্ষ্য থাকে মানুষের মধ্যে, এটা থাকে। সেই জন্য এই যুবা শক্তির কথা বলা হয়েছে যে যারা নবীন প্রজন্ম তারা প্রযুক্তিগত উন্নয়নের পাঠটা নিতে পারে। আমার দেখা বহু চাষি পরিবারে আমি দেখি যে কৃষকের ছেলে মেয়েরা আজকাল কিন্তু কৃষি ক্ষেত্র নিয়ে পড়াশোনা করেছে, ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স তারা করছে, এটা অত্যন্ত উন্নতির কথা। তার কারণ হচ্ছে যখন তারা এইসব জায়গাগুলোতে আসছে তখন কিন্তু তারা তাদের ট্র্যাডিশনাল নলেজ অর্থাৎ প্রথাগতভাবে তারা যেভাবে চাষ করে আর নতুন কৃষি পদ্ধতিগুলো সম্পর্কে জানছে, তাদের একসাথে মিশ করতে পারছে। কিন্তু আরো যে এই সরকারের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে গ্রামে গ্রামে ব্লকে ব্লকে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণগুলোকে আরো নিবিড় ভাবে চালানো এবং মনিটরিং করা। অর্থাৎ অনেক সময় দেখতে পাওয়া যায় যে সরকার হয়তো একটা প্রকল্প নিল, তার জন্য ট্রেনিং প্রোগ্রাম করলো, প্রথম দিকে তাতে প্রচন্ড আগ্রহ নিয়ে 20-30 জন 40 জন করে গেল, কিন্তু পরে দেখতে পাওয়া গেল যে আস্তে আস্তে তাদের ওই সংখ্যাটা কমে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে যেরকম খুব একটা আনন্দের জায়গা হচ্ছে মেডিসিনাল প্লান্ট, তার এখন আন্তর্জাতিক ক্ষেত্রে বাজার খুব ভালো, ভারতীয় ভেষজ উদ্ভিদের খুব প্রয়োজন এবং ভেষজ উদ্ভিদ খুব একটা ভালো আমাদের দেশে এখনো চাষ হয় না, তার প্রকল্প চলছে। তাহলে এর জন্য যে প্রযুক্তি এবং এর জন্য যে তাদেরকে একটা সিকিউরিটির জায়গায় পৌঁছে দেওয়া, অর্থাৎ কি না যে চাষি এই প্রযুক্তি পেলো এবং ভেষজ উদ্ভিদ চাষ করলো, সেটা যদি একটা কোনো মার্কেট থাকে যা পুরো চাষটা তারা কিনে নেবে, তারপর তারা সারা বিদেশে পাঠালো বা দেশের মধ্যে অন্য জায়গায় করতে পারলো, এই ধরনের কোঅপারেটিভ সিস্টেম ডেভেলপমেন্ট করতে পারলে খুব লাভজনক হবে এবং মহিলাদের সংযোগ এটার মধ্যে একটা বিরাট পার্ট।
1: বেশ, সৈকতবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আজকের যে আমাদের বিষয় ছিল বিকশিত ভারত কেন্দ্রীয় প্রকল্প, এই বিষয় নিয়ে এই যে খুঁটিনাটি তথ্য আপনি আমাদেরকে দিলেন এবং সুন্দরভাবে সেটা বেশ আমার শ্রোতা বন্ধুদের বুঝিয়ে বললেনও, বিকশিত ভারত এই প্রকল্পের কথা শোনেন কোথাও, নিজেরাও তারা জানতে চেষ্টা করবেন যে তাদের স্ব ক্ষেত্রে এই প্রকল্পের আওতায় কোথায় কি হচ্ছে, কতটা আমরা এগিয়ে যেতে পারি, তারা নিজেরাও উদ্যোগী হবেন, এগিয়ে যাবেন, খোঁজ নেবেন এবং নিজেকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসবেন। আমরা কথা বললাম বিকশিত ভারত কেন্দ্রীয় প্রকল্প এই বিষয় নিয়ে এবং এই বিষয় নিয়ে আমার সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর সৈকত কুমার বসু। ডক্টর বসু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আমি আপনাদের ধন্যবাদ জানাই আমাকে আপনাদের অনুষ্ঠানে আনার জন্য এবং সকল শ্রোতা বন্ধুদের আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই, সবাই ভালো থাকবেন।
1: এই বলেই আজকে বিদায় নিচ্ছি, আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের রাম ভাই বলছি। যে সমস্ত বন্ধুরা আপনারা মাছ চাষ করেন তাদের জন্য আজকে মূলত এই অনুষ্ঠান। তো আমরা দেখে নেব এই মাছ চাষের ক্ষেত্রে অর্থাৎ মাছের যে রোগ, তো সেটা আমরা কি করে নিয়ন্ত্রণ করতে পারব এবং তার মধ্য দিয়ে লাভের যে অঙ্কটা সেটা কিভাবে বাড়াতে পারব, তো সে প্রসঙ্গে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা বনস্পতি বিশ্বাস। বনস্পতিবাবু স্টুডিওতে আপনাকে স্বাগত।
3: আপনাদের সকলকে ধন্যবাদ, চাষি ভাইদেরও ধন্যবাদ জানাই।
2: একদম যে কথাটা বলে আমি অনুষ্ঠানটা শুরু করলাম বনস্পতিবাবু, যে এটা তো ঠিক যে প্রকৃতিতে যখন মাছ চাষ হতো আমরা আগেতে যখন দেখেছি তখন কিন্তু এতটা রোগশোকের কথা জানা যেত না, তার কারণটা কি?
3: হ্যাঁ, আসলে আমরা যারা দেখেছি ছোটবেলা থেকেই মাছ ধরে বাজারে আসতো, চাষিরাও দেখেছেন, তো এটা ঠিকই যে আজকে লাভের জন্য আমাদের অনেক বেশি মাছের উৎপাদন করতে হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, মানুষের কর্মসংস্থানের প্রয়োজন হচ্ছে, অনেক আয়ের দরকার হচ্ছে, এর জন্য চাষি ভাইরা অনেক বেশি মাছ ছাড়ছেন পুকুরে। এবং এই বেশি মাছ, অতিরিক্ত মাছ ছাড়ার জন্য যা বিজ্ঞানসম্মতভাবে নির্ধারিত তার থেকে বেশি মাছ ছাড়ার জন্য মাছের গায়ে লালা বা মলমূত্র জমে পুকুরে দূষণ তৈরি হয়, তাছাড়া অতিরিক্ত খাবার যতটা খাবার দেওয়া দরকার তার থেকে বেশি খাবার প্রয়োগ করছেন, হয়তো কোনো প্ররোচনায়, কোম্পানির প্রচেষ্টায় বা তাদের বলার জন্য ভুল করে, এই ভুল

0: করে বেশি খাওয়া প্রয়োগের ফলেও অনেক জল দূষণ ঘটে, এবং যদি ঠিকঠাক সার ব্যবস্থা না করা হয় তাহলে সবুজ উদ্ভিদ কণার অভাবে জলে অক্সিজেন, সবুজ রঙের উদ্ভিদ কণা হয় যার জন্য জলকে হালকা সবুজ দেখায়, সেই উদ্ভিদ কণাগুলি অক্সিজেন তৈরি করে, সেই উদ্ভিদ কণার অভাবে জলে অক্সিজেন তৈরি হতে পারে না। উল্টো দিকে যদি জলে অধিক সার এবং অধিক মাছ ছাড়া হয় তাহলে অক্সিজেন কমে যায় এবং তার জন্য মাছের দুর্বলতা হয়, দুর্বল মাছকেই রোগ জীবাণু আক্রমণ করে এবং রোগের সৃষ্টি করে।
1: একদম, মানে যেমনটা বনস্পতি বাবু আমরা দেখি মানুষের ক্ষেত্রে, যখন মানুষের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় তখন দেখা যায় একটা জায়গায় আরো কতগুলো, এই যে আমরা বলি না যে হাসপাতালে গেছে রোগী অসুস্থ, তো কি হয়েছে, সমস্ত কিছু ফেলিওর হয়ে গেছে। হ্যাঁ, যে সমস্ত প্রাণী, মাছ হতে পারে বা অন্যান্য যে কি বলবো প্রাণী হতে পারে, যে গাই গরু মোষ ছাগল ভেড়া যা কিছু, যাতেই প্রাণ আছে না কেন, তো তাদের তো রোগ তো হবে, কিন্তু রোগের এই যে মাছ চাষের কথা বলতে গেলে যখন মাছ চাষিরা আমরা দেখছি যে রোগাক্রমণ হচ্ছে, তো কি কি সাবধানতা কিভাবে তারা অবলম্বন করবেন?
0: হ্যাঁ, রামভাই সঠিক প্রশ্নই করেছেন এবং এটা সকলেরই, সকল মাছ চাষি ভাইদের জানা প্রয়োজন
1: ভীষণভাবে।
0: হ্যাঁ, প্রথমত সঠিক সংখ্যায় মাছ ছাড়তে হবে। এই সংখ্যাটা যদি আমি ধরি, যারা বড় মাছ চাষ করছেন, চারা পোনা ছেড়ে বড় মাছ করছেন, তাদের জন্য সঠিক সংখ্যাটা হচ্ছে বিঘা প্রতি 1000। এর থেকে কম ছাড়লে মাছের লাভ কম হয় না, বরং বেশি হয়। কিন্তু সংখ্যা যদি বেশি ছাড়েন তাহলে লাভ তো হবেই না, উল্টে লোকসানের রাস্তা খুলে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে সেই মাছকে সঠিক সাইজ হতে হবে, অর্থাৎ আমরা যদি মাছকে বড় করতে চাই তাহলে 4-6 ইঞ্চি মাপের পোনা ছাড়তে হবে। খুব ছোট সাইজের ধানি পোনা ছাড়লে তার বৃদ্ধির হার কমে যায় এবং বছরের শেষে আমরা সঠিক সাইজের মাছ পাব না, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে সঠিক ঘনত্বের খাদ্য কণা রাখতে হবে, অর্থাৎ জলের মধ্যে মাছের খাদ্য থাকার ফলে জলের রং হয় ঈষৎ সবুজাব, ঈষৎ বাদামি। এই দুটো, দুই ধরনের খাবার তৈরি করার জন্য মূলত দুই ধরনের সার দিতে হয়। এই দুই ধরনের সার পর্যায়ক্রমে সঠিকভাবে যদি আমরা না দিতে পারি পুকুরে, চাষি ভাইরা লক্ষ্য করেছেন যে সেখানে জলের কালার বা রং হালকা হয়ে যায় এবং তার অর্থ হচ্ছে সঠিকভাবে খাদ্য মাছ পাবে না, এর ফলে দুর্বলতা আসবে। তৃতীয়ত, সাপ্তাহিকভাবে সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ কখনো দেখা গেল এক মাসে যতটা সার প্রয়োগ করা উচিত সেই সারটা যদি একবারে প্রয়োগ করেন তাহলে হঠাৎ করে বেশি খাদ্য তৈরি হবে, মাসের শেষের দিকে একদম থাকবে না অথবা পচে নষ্ট হবে। তাই এই মাসের জন্য বরাদ্দ সারটাকে 4 ভাগ করে 4 সপ্তাহে প্রয়োগ করলে প্রতি সপ্তাহে টাটকা খাবার তৈরি হবে জলের মধ্যে, যেটা মাছ টাটকা টাটকা খাদ্য পেতে পারবে। এর ফলে জল দূষণও ঘটবে না, অথচ খাবারের মান গুণমান ঠিক থাকবে। চতুর্থত, জল দূষণকে নিয়ন্ত্রণ করতে হবে। চাষি ভাইদের বলবো জলের দিকে লক্ষ্য রাখবেন, জল মোটা হয়ে যেতে পারে, জলকে পচা পচা লাগতে পারে, জলের উপর ফেনা হতে পারে, জলে অতিরিক্ত সার প্রয়োগের ফলে অতিরিক্ত খাবার তৈরি হয় এবং জলকে মোটা দেখতে লাগে, বেশি রঙটা খুব গাঢ় হয়ে যায়। এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে, তার জন্য দরকার হলে প্রতি সপ্তাহে সার প্রয়োগের সময় কিছুটা কমিয়ে দিতে হবে, যদি জল পাতলা লাগে তাহলে সার প্রয়োগের সময় কিছুটা সার বাড়িয়ে দিতে হবে। এইভাবে
1: তাহলে বনস্পতি বাবু, যে সমস্ত চাষি বন্ধুরা আপনারা জানেন তো ঠিক আছে, কিন্তু যারা নতুন চাষি, যারা মাছ চাষে আসছেন, তাদের জন্য বিশেষভাবে বনস্পতি বাবু যা বললেন যে জলের পাতলা হওয়া কি ঘনত্ব বেশি হওয়া, মোটা হয়ে যাওয়া, দেখুন জলের পরিবেশের উপর, মাছ তো জলজ প্রাণী জলের মধ্যে থাকছে তাই তো, ঠিক বলছি, তা জলজ প্রাণীর জন্য জলের যে পরিবেশ, সেটা যদি উপযুক্ত পরিবেশ আমরা মাছকে না দিতে পারি সেক্ষেত্রে মাছের বাড় বৃদ্ধি হবে না,
0: হবে না, এবং জলে অক্সিজেন কমে যাবে এবং তার ফলে যত রকম সমস্যা আছে সবকটাই একসঙ্গে একযোগে আক্রমণ করতে পারে। ফলে চাষি ভাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে জলের ঠিকঠাক খাবার যাতে থাকে এবং বেশি খাবার যাতে না থাকে, জল যদি পচে না যায়, জল যেন মোটা না হয়ে যায়। আর সাবধানতার ক্ষেত্রে আরেকটা বিশেষ বিষয় আছে, সেটা হলো সঠিক গুণমানের খাবার, যাকে আমরা পরিপূরক খাবার বলি, যেটা বাইরে থেকে দিতে হবে। পুকুরের জলে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় সার দিয়ে, সেই খাদ্য যতটা জীবিত থাকবে মাছ ততটা খাবে। এর বাইরেও তাদের পুষ্টি বৃদ্ধি করার জন্য, মাছের পুষ্টি ভালো করার জন্য, বৃদ্ধি বাড়ানোর জন্য আমরা বাইরে

0: থেকে যে খাবার দেবো অল্প মাত্রায়, সেটাকে আমরা পরিপূরক খাবার বলি। এই পরিপূরক খাবারের একটা গুণমান আছে, তাতে প্রোটিনের পরিমাণ শতকরা 25% বা 25% হতে হবে, 25 থেকে 30% হলে ভালো হয়। এই পরিপূরক প্রোটিনযুক্ত পরিপূরক খাবার আমরা প্রতিদিন সামান্য মাত্রায় দেব, খুব বেশি দেব না, যার ফলে পুকুরে মাছের আগ্রহ থাকবে খাবারের জন্য এবং তারা প্রাকৃতিক খাবারের পাশাপাশি পরিপূরক খাবার পাবে এবং মাছে প্রোটিনের ঘাটতি মিটবে এবং মাছ ভালো থাকবে।
1: এটা এ প্রসঙ্গে বলি, এই যে পুকুরে তো আজকাল আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের দূষণ আমাদের পরিবেশকে, মানে কি বলবো, যে ভীষণ রকম ভাবে আমরা চিন্তিত, তা যে কোনো দূষণই হোক না, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ কি নয়, সমুদ্র দূষণ, তো আজকে সারা পৃথিবী জুড়ে কিন্তু এই দূষণ সরাতে, দূষণ সরিয়ে আমাদের বাসযোগ্য যাতে আমরা করে যেতে পারি আমাদের পৃথিবী পরবর্তী প্রজন্মের জন্য, কিন্তু সেটা তো মানুষের ক্ষেত্রে।
0: অবশ্যই
1: আমরা যখন মাছ চাষের ক্ষেত্রে ভাবব, মাছের জন্য দরকার পুকুরে দূষণ না হতে দেওয়া, কিন্তু যে সমস্ত বন্ধুরা পুকুরে মাছ চাষ করেন তারাই আবার জমিতে খেতে নানা ধরনের চাষবাস করছেন, করে থাকেন, তো সেই চাষে যে সমস্ত হয়তো কীটনাশক ঔষধ ব্যবহার করছেন, তাই না, সেগুলো পুকুরে কোনো না কোনো ভাবে নদী নালা এসে জল দূষণ হচ্ছে, তো একটু যদি বলেন।
0: হ্যাঁ, রামভাই যথার্থ প্রশ্ন করেছেন, যে বিষয়টা তুলে ধরেছেন খুবই সুন্দরভাবে, এটা চাষিদের ভালো করে চাষি ভাইদের অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবা দরকার। সেটা হচ্ছে যে কোনো রকম দূষণ, সে শহরের নর্দমার জলই পুকুরে ঢুকুক বা পয়ঃ প্রণালীর জল, নিষ্কাশিত জল চলে আসুক অথবা মাঠঘাট ধোয়া জলই চলে আসুক, তার মধ্যে অজানা জিনিস চলে আসে এবং অনেক সময় জৈব পদার্থ চলে আসে, যার ফলে পুকুরে বাড়তি জৈব পদার্থের সঞ্চয় হয়, এ থেকেই দূষণের প্রাথমিক ভাবে তার সৃষ্টি হয়। কিন্তু সেই দূষণকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে, জল মোটা হচ্ছে কিনা, জলে ফেনা হচ্ছে কিনা, জল ভারী হচ্ছে কিনা, এরকম চাষি বোঝেন, অর্থাৎ সেই বুঝতে হবে, প্রতিনিয়ত দেখতে হবে যে জল হালকা পাতলা আছে কিনা, সঠিকভাবে উদ্ভিদকণা এবং প্রাণীকণা আছে কিনা, যথার্থ পরিমাণ থাকা উচিত সেইটা আছে কিনা, যদি বেশি যায় হয় তাহলে বুঝতে হবে দূষণ আসছে। এখন দূষণ নিবারক কিছু ওষুধ আছে, চাষি ভাইদের এই ওষুধগুলো সম্পর্কে ওয়াকিবল হতে হবে এবং সেইগুলো দরকার মতো যে যেমন এলাকা নিয়ে চাষ করেন তাকে সেই রকম পরিমাণ বিভিন্ন রকম দূষণ নিবারক ওষুধ আগে থেকেই কিনে, আমরা যেমন ফার্স্ট এডের ওষুধ আমাদের ঘরে রাখি, কেটে কুটে গেলে লাগাতে হয়, মাথা ফেটে গেলে লাগাতে হয়, ব্যান্ডেজ লাগাতে হয়, প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসা করতে হয়, ঠিক তেমনি চাষি ভাইদের বলবো, তা আপনারা এই দূষণ নিবারক ওষুধ সম্পর্কে ওয়াকিবহল হন এবং এর জন্য দরকারি যে ওষুধগুলো আমি বলছি, একটা হচ্ছে পোভিডন আয়োডিন, যে আপনারা জানেন হাসপাতালে বা যে কোনো জায়গায় মানুষের চিকিৎসার জন্য আয়োডিন ব্যবহার হয়, এই আয়োডিনটাই পোভিডন আয়োডিন নামে ব্যবহার হয়, পাওয়া যায় প্রাকৃতিক ব্যবহার যে উপযোগী হিসাবে, অর্থাৎ পোভিডন আয়োডিন বাজারে কিনতে পাওয়া যায়, এটা দূষণ নিবারণে, বিশেষ করে জল দূষণ নিবারণে খুবই কার্যকরী একটি ওষুধ। এছাড়া মেথিলিন ব্লু নামে একটি কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ পাওয়া যায়, এটা ল্যাবরেটরি গ্রেডের জিনিস, অর্থাৎ ল্যাবরেটরি পিওর পদার্থ, মানে বিশুদ্ধ ল্যাবরেটরি উপকরণ আর কি, মেথিলিন ব্লু, এটিও খুব কম পরিমাণে পুকুরে দরকার, এটি দিলে পুকুরের জল দূষণ নিবারণ হয় এবং এতে অনেক মাছের রোগের ক্ষেত্রেও তার উপকার পাওয়া যায়। এছাড়াও জিঙ্ক ক্লোরাইড বলে একটা লবণ, আমরা যেমন খাই যে লবণটা, সেটাকে সোডিয়াম ক্লোরাইড বলে, এই সোডিয়াম ক্লোরাইডের মতোই জিঙ্ক ক্লোরাইড, অর্থাৎ জিঙ্ক ধাতু দিয়ে তৈরি ক্লোরিনযুক্ত একটা লবণ, সেই লবণটিও জল দূষণ নিবারণে অসাধারণ কাজ করে। তাহলে আমরা যদি চাষি ভাইদের পরামর্শ দিয়ে থাকি যে চাষি ভাইরা এই পোভিডন আয়োডিন, মিথিলিন ব্লু এবং জিঙ্ক ক্লোরাইড, এই তিনটি পদার্থ কোথায় পাওয়া যায় এবং কত মাত্রায় পাওয়া যায়, কত দিতে হয়, এগুলো আমরা লক্ষ্য করব। এগুলো পেলে আমাদের ভালো কাজ হবে, পরবর্তীকালে আমরা প্রয়োগ করতে পারব।
1: তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেছেন বন্ধুরা, যে খুব সুন্দর কিন্তু একটা তথ্য আমরা পেয়ে গেলাম বনস্পতি বাবুর কাছে, যে কি করে আমরা যেমন ফার্স্ট এড বাড়িতে রাখি, তো মাছ চাষ যারা করছেন তাদের কিন্তু এগুলো বাড়িতে রাখা দরকার। তবে বনস্পতিবাবু

0: একটা কথা বলতে ভীষণ ইচ্ছা করছে যে মাছের যে চাষের পুকুর তাতে দ্রবীভূত অক্সিজেন সেটাকে কিভাবে বাড়ানো যেতে পারে। আজকাল তো আমরা তো দেখি যে মাছের যে যদি অক্সিজেন সাফিসিয়েন্ট না থাকে, মানে কি বলবো, যতটা দরকার প্রয়োজনের জন্য না থাকে, মাছ তো খাবি খেতে থাকে।
1: ঠিকই বলেছেন রামভাই, ব্যাপারটা আমরা যদি সাধারণভাবে মানুষের জীবন দিয়ে দেখি তা দেখতে পাবো, একটা মুমূর্ষু রোগী মানুষ তাকে যখন আইসিইউ হসপিটালে ভর্তি করা হয় প্রথমেই তাকে অক্সিজেনের জন্য দেওয়া হয়। এই অক্সিজেন হচ্ছে সমস্ত জীবিত প্রাণীদের জীবনকাঠি,
0: ঠিক
1: তাই সেই অক্সিজেন জলে যদি অভাব হয় তাহলে মাছের দুর্বলতা হয় এবং শ্বাসকার্য চালাতে অসুবিধা হয়, এবং যখনই মাছ অক্সিজেন অভাব হবে তখন মাছটা খাবার খাওয়া বন্ধ করে এবং খাবার না খাওয়ার ফলে তার দুর্বলতা প্রচণ্ডভাবে বেড়ে যায় এবং সেই সময় রোগ আক্রমণ ঘটে এবং রোগ জীবাণুরা মাছকে প্রায় পেড়ে ফেলে। তাই সঠিক সংখ্যায় পোনা ছাড়বেন, সঠিক সাইজের মাছ ছাড়বেন, সার সঠিক নিয়মে দেবেন, খাবার বেশি দেবেন না, যেটুকু দেওয়া দরকার সেটুকু। অক্সিজেনের মোকাবিলা করার জন্য তাৎক্ষণিকভাবে পাম্পসেট হাতের কাছে রাখবেন এবং পাম্পসেটের সাকশন পাইপটা জলের তলায় থাকবে যেন মাটি না উঠে আসে এরকমভাবে, আর যেটা ডেলিভারি পাইপ সেটাকে এমনভাবে ফেলবেন যেন ফোয়ারা হয়ে জলটা ঝমঝম করে বৃষ্টিপাতের মতো পড়ে, তাহলে তাৎক্ষণিকভাবে অক্সিজেন বাড়ানো যায়। এছাড়াও অক্সিজেন বৃদ্ধির একটা দারুণ বিষয় আছে, রাসায়নিক পদ্ধতি আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড বাজারে কিনতে পাওয়া যায়। এই 50 লিটার হাইড্রোজেন পারক্সাইডের সঙ্গে মাত্র 2 লিটার গ্লিসারিন মিশিয়ে রাখলে ওটা অক্সিজেন বৃদ্ধি করার জন্য অতি সুন্দর একটা ওষুধ, এবং এর মাত্র 100 ml জলের তলায় স্প্রেয়ার মেশিনের সাহায্যে প্রয়োগ করলে, অর্থাৎ ইঞ্জেকশন দেওয়া যাকে বলে, সেভাবে প্রয়োগ করলে চাষি নাকে তেল দিয়ে ঘুমোতে পারবেন 7 দিনের জন্য।
0: মানে তাতে কিছু করেই
1: অক্সিজেন ওর থেকেই যথেষ্ট পরিমাণ অক্সিজেন তৈরি হবে, অক্সিজেন বেশি বাড়লে জল দূষণ কেটে যাবে, মাছের স্বাভাবিক স্বাস্থ্য, স্বাভাবিক খাদ্য গ্রহণ বেড়ে যাবে এবং সবটাই ভালো হয়ে যাবে।
0: বা বনস্পতি এত সুন্দর করে বুঝিয়ে আমাদের চাষি বন্ধুদের বলছেন, কিন্তু আমরা অনুষ্ঠানের প্রায় মাঝামাঝিরও বেশি সময় আমরা কাটিয়ে ফেললাম, আসল জায়গায় আসলাম না, যে এর পরেও যদি আমরা দেখি যে মাছ চাষে নানা ধরনের রোগ আসছে তাহলে কি করা যাবে? প্রথমে তো জানা দরকার কি ধরনের রোগ হতে পারে যদি একটু বলেন।
1: এখন এটা চাষি ভাইদের অভিজ্ঞতায় আছে যে মাছ যখন তারা জাল টেনে দেখেন তখন বিভিন্ন মাছ তার আগে থেকে হয়তো মরতে থাকে, বা জাল টানার সময় তারা খেয়াল করেন যে মাছের ফুলকা ক্রমশ সাদা হয়ে যাচ্ছে। মাছের ফুলকার রং থাকা উচিত লাল, কিন্তু এটা গোলাপি হয় অথবা সাদা হয়ে যায়। তার আগে মাছকে হয়তো দেখেন যে ভাসছে, খাবি খাচ্ছে জলের উপরে, তো তখন বুঝতে হবে ফুলকাটা পচে যাচ্ছে। এটার নাম, এই রোগের নাম ফুলকা পচা। এটা আসলে একটা ছত্রাক ঘটিত রোগ, একরকম ছত্রাক সে ফুলকাতে বাসা বাঁধে এবং ফুলকাগুলোকে নষ্ট করে দেয়। এখন আপনারা সকলেই জানেন, রামভাই তো জানবেনই, যে ফুলকা হচ্ছে মাছের শ্বাসকার্য গ্রহণ করার এবং অত্যন্ত একটা প্রয়োজনীয় অর্গ্যান বা যন্ত্র। এর ফলে ফুলকা যদি নষ্ট হয় তাহলে মাছ শ্বাসকার্য করতে পারবে না, খাবার ধরতে পারবে না, এর অসুবিধা আছে। এই রোগের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। এছাড়াও বিভিন্ন রোগ হয়, যেমন ক্ষত রোগ, আলসার প্রায়শই দেখা যায়, গায়ে দগদগে ঘা হচ্ছে, গোল গোল চাকা চাকা দাগ হচ্ছে, লাল পড়ে সেটা মাংসপেশিতে ঢুকে যাচ্ছে, এবং এই ক্ষতরোগযুক্ত মাছ যদি বাজারে আনি তাহলে সেটা বিক্রি হবে না, এবং ক্ষতরোগ হলে মাছ মরেও যাবে, এবং সত্যি কথা বলতে ক্ষতরোগ হলে একটা বিশেষ প্রজাতির মাছের সব মাছকেই আক্রমণ করবে এবং গোটা পুকুরের মাছই ক্ষতিগ্রস্ত হবে, মরে যাবে চাষি, একদম তার লাভ তো হবেই না, উল্টা তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়া দেখা যায় মাছের যে পাখনা আছে সেই পাখনাগুলো মনে হয় তাল পাতার মতো ছেঁড়া ছেঁড়া, ভাঙা ভাঙা অথবা ভেঙে পড়ে যায়, মনে হয় যেন ক্ষয়ে গলে গেছে, এরকম লেজ বা পাখনাগুলো ক্ষয়ে যেতে পারে, গলে যেতে পারে, ভেঙে যেতে পারে, এবং সেখানে দাগ সাদা থাকতে পারে, লাল থাকতে পারে, এগুলোকে আমরা লেজ ও পাখনা পচা রোগ বলি। এগুলো ছত্রাক ছাড়াও ব্যাকটেরিয়া বলে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আছে, তারা বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে, তার মধ্যে এটা একটা। গায়ে অনেক সময় মাছের গায়ে লাল লাল চিকচিক দাগ হয়, সেটাও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই রোগে মাছ হয়তো মরে না, কিন্তু মাছের দুর্বলতা থাকে, মাছের ওজন বৃদ্ধি ঘটে না, ফলে রোগ হলে যে মাছ মরবে এমন নয়, রোগ হলেও কিন্তু মাছ বাড়ছে না, সেটা তো চাষির লস। চাষি খাবার দিচ্ছেন, তাকে পরিচর্যা করছেন, কিন্তু মাছটা বাড়ছে, স্বাভাবিকভাবে লাল দাগযুক্ত এটা রোগ হলে চাষিকে সতর্ক থাকতে হবে। এছাড়াও সাংঘাতিক একটা রোগ হয়, সেটা হচ্ছে ড্রপসি বা উদরি,
0: এই আরেকবার বলুন,
1: ড্রপসি বা উদ্রি, অর্থাৎ এই রোগটার রোগ লক্ষণ হচ্ছে মাছের গায়ের

0: আঁশের নিচে জল জমে, গোটা মাছটাকে ফোলা ফোলা মনে হয়, এবং আঁশগুলো তলায় চামড়ার মধ্যে জল জমে, টিপলে জল বেরিয়েও যায়, ফলে মাছটাকে অকারণ বড় দেখায়, কিন্তু মাছটা স্বাস্থ্যকর নয়, এবং মাছের মধ্যে অনতিবিলম্বে মাছটা মরেও যায়। এবং এই ড্রপসি রোগে আক্রান্ত হলে, অর্থাৎ পেট ফোলা রোগে আক্রান্ত হলে, সমস্ত মাছই আস্তে আস্তে এই রোগে আক্রান্ত হয় এবং পুকুরের মাছ নিঃশেষ হয়ে যায়। আগে এই রোগের ওষুধ ছিল না, এখন অনেক ওষুধ প্রয়োগ হয় এবং ফলে ড্রপসি রোগও সারে। এই রোগের বাইরেও আমরা দেখছি যে উকুন বললে উকুন আছে, একরকম পোকা আছে যেগুলো উকুন বলে, সেই উকুনগুলো মাছের গায়ে বাইরে বসে বা ফুলকায় বসে, এই বসে তার রক্ত শোষণ করে। আমাদের যেমন মাথায় উকুন থাকে, তেমনি মাছের কিছু কিছু উকুন আছে, এগুলো মাছের মূলত সমস্যার কারণ।
1: তাহলে প্রশ্নটা হচ্ছে বন্ধুরা, এবার কিন্তু আমরা আসবো যে প্রতিকারের দিকে। আপনারা মোটামুটি সকলেই যারা চাষবাস করছেন, বিশেষত মাছ চাষের কথাই তো আমরা আলোচনা করছি, তারা নিশ্চয়ই অবগত আছেন, কিন্তু প্রতিকার ব্যবস্থাটা কি নেবেন, কি করে এর থেকে, তার থেকে বোধ হয় প্রতিরোধক ব্যবস্থা যে কথাগুলো আগে বলা হচ্ছিল একটু যদি আলোচনা করেন।
0: আসলে রামভাই যেটা বলছেন যে প্রতিকার তো আমরা করবোই, কিন্তু প্রতিরোধ যদি হয় আগে থেকেই প্রতিকার ব্যবস্থা করে রাখতে পারি, তাহলে মাছের রোগই হবে না, সেক্ষেত্রে সঠিকভাবে বৃদ্ধি হবে এবং লাভের পরিমাণ সর্বোচ্চ হবে। কিন্তু রোগ হলে আমাকে উপায় নেই, তার রোগ তাড়াতে হবে। তো সেই রোগ তাড়ানোর কথাই এখন বলি, সেটা হচ্ছে ফুলকা পচা রোগ, অর্থাৎ ছত্রাক ঘটিত রোগ হলে বিঘা প্রতি 15 কেজি লবণ জলে গুলে সর্বত্র ছড়াতে হবে। আর যদি ক্ষত রোগ বা লেজ পচা রোগ বা ব্যাকটেরিয়া ঘটিত লাল দাগ রোগ হয়, এই রোগের জন্য মেথিলিন ব্লু বিঘা প্রতি 15 গ্রাম এটা জলে গুলে ছড়াতে হবে সর্বত্র ভালোভাবে। অথবা এই মেথিলিন ব্লুর বদলে পোভিডোন আয়োডিন 5% আর 10% পাওয়া যায়, যদি 5% সলিউশন হয় তাহলে 400 থেকে 500 ml প্রতি বিঘায় প্রচুর পরিমাণ জলে গুলে ছড়াতে হবে। ড্রপসি রোগ যদি হয়, তাহলে ড্রপসি একটা খুব মারাত্মক রোগ, এই রোগের ক্ষেত্রে আমরা বলবো বিকেসি 50%, চাষিরা জানেন, চাষি ভাইরা ইতিমধ্যে ব্যবহার করেছেন বিকেসি বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড 50% একটা তরল পাওয়া যায়, সেইটা বিঘা প্রতি 400 ml যদি প্রয়োগ করেন, অনেকটা জলে গুলে ছড়ান, তাহলে ড্রপসি রোগও নিয়ন্ত্রিত হয়ে থাকে। সর্বশেষ উকুন যদি হয় কারো পুকুরে, দেখা যায় মাছের গায়ে একটা দুটো থেকে 100টা 150টা 200টা পর্যন্ত উকুন হয়ে যায়, সেই উকুন তাড়ানোর জন্য আমরা 1 সপ্তাহ অন্তর 2 বার সাইপারমেথ্রিন গ্রুপের ক্লিনার অথবা উস্তাদ এরকম নামে যে ওষুধ পাওয়া যায়, সেই ওষুধ 40 থেকে 50 ml অনেকটা জলে গুলে পুকুরের উপরে ছড়িয়ে দিলে, সকালের দিকে দিলে এই উকুনগুলো মরে যায়।
1: কিন্তু এই ক্ষেত্রে নিশ্চয়ই আপনি বলবেন যে এই যে ওষুধগুলো ডোজগুলো যেন ঠিকঠাক না রাখে।
0: হ্যাঁ, অবশ্যই আমি বলেছেন যে সঠিকভাবেই প্রত্যেকটা ওষুধের যে মাত্রা আমরা বললাম, লবণ বিঘা প্রতি 15 কেজি, মেথিলিন ব্লু বিঘা প্রতি 15 গ্রাম, আর পোভিডোন আয়োডিন যদি দেন 5% সলিউশন হলে বিঘা প্রতি 400 থেকে 500 ml, এই ডোজগুলো যেন কম ডোজ না হয়, কম দিলে মাছের রোগ তো সারবেই না, উপরন্তু রোগের যে জীবাণু তার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, ফলে অসুবিধা হবে। ঠিকঠাক মাত্রা জেনে আপনারা সবসময় পরামর্শ নিয়ে তারপরে করবেন, ব্লকে ফিশারি অফিসার তো আছেনই, কাছাকাছি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই আমাদের সেটাই ভালো হবে।
1: আচ্ছা বনস্পতিবাবু, খুব সুন্দর করে কিন্তু আজকে আমরা আলোচনাটা একদম শেষ পর্যায়ে এসে গেছি, আমাদের কাছে হয়তো আর 4-5 মিনিট আরো রয়েছে, একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে পুকুর আর মাছের যে উন্নত পরিবেশ, এই পরিবেশটাকে ভালো রাখতে হবে আপনি বলেছেন, এবং রোগ মুক্ত রাখতে হবে মাছকে, তো এর জন্যে আর কি কি করা যেতে পারে?
0: ঠিক, আমাদের চাষের যে কটা উপাদান আমরা দিয়ে বলেছি সে কটা তো দিতে হবে, তার খাদ্য যাতে ঠিকঠাক তৈরি হয়, সেই সঙ্গে রোগ হলে তার মোকাবিলা করতে হবে, কিন্তু রোগ যাতে না হয় সেই জন্য চাষি ভাইদের অবশ্যই কিছু বাড়তি অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে এবং কিছু উপাদান রাখতে হবে হাতের কাছে। যেমন বলি, ইস্ট, শুকনো গুঁড়ো ইস্ট মানে একটা ছত্রাক, সেই ইস্টটা খাবারের সঙ্গে মিশিয়ে যদি খাওয়ানো হয় 7 দিন, রোগ হলে পরে মাছ দুর্বল হয়, সেই দুর্বল মাছকে 1 কেজি খাবারের মধ্যে 5 গ্রাম বা 10 গ্রাম ইস্ট মিশিয়ে যদি খাওয়াই, খুব তাড়াতাড়ি মাছ সুস্থ হয়ে ওঠে। ইস্ট হলো ভিটামিন, আমাদের ডাক্তারবাবুরা ওষুধের পাশে ভিটামিন দেন, তা ইস্ট হচ্ছে মাছের জন্য খুবই সহায়ক,
1: উপযোগী একটা।
0: জলের জন্য, জলে প্রয়োগের জন্য আমরা দিতে পারি কোলিন ক্লোরাইড, কোলিন ক্লোরাইড হচ্ছে মাছের সমস্ত অর্গ্যান অর্থাৎ দেহ যন্ত্রগুলো

0: আছে সেগুলোর ফাংশন বা কার্যকারিতা বাড়িয়ে দেয় এবং সুস্থ করে তোলে মাছকে। তাই জন্য কোলিন ক্লোরাইড যদি আমরা প্রতি মাসে অন্তত একবার বিঘা প্রতি 300 গ্রাম প্রয়োগ করতে পারি, তাহলে মাছের বৃদ্ধির গতি ভালো থাকে, মাছের হজম শক্তি ভালো থাকে এবং এর ফলে মাছ সুস্থ থাকে, মাছের প্রতিরোধ শক্তি ভালো থাকে। এছাড়াও আছে ডাইক্যালসিয়াম ফসফেট। ডাইক্যালসিয়াম ফসফেট হচ্ছে ক্যালসিয়ামযুক্ত একটা পদার্থ যেটা মাটিতে পড়ে এবং মাটিকে শোধন করে। আমরা জানি মাটির তলাতেই মানে পুকুরের তলাতেই পচা পলি বা মাটি তৈরি হয়, সেটাকে শোধন করার জন্য প্রতি মাসে যদি আমরা 3 কেজি ডাইক্যালসিয়াম ফসফেট প্রয়োগ করি এক মাসে 3 কেজি, তাহলে পুকুরের তলদেশের যে দূষণ দূষণযুক্ত পচা পলি সেটা যেমন শোধন হবে, অপরদিকে এই পলিভোজী মাছ অর্থাৎ মিগেল তলাকার পলি খায়, বাটা কিছুটা পলি খায়, পাঙ্গাস কিছুটা পলি খায়, অর্থাৎ পলির মধ্যে জৈব পদার্থ আছে বলেই মিগেল বাটা পাঙ্গাস এরা কিন্তু পচা পলি খায়। সেই পলির মধ্যে ক্যালসিয়াম থাকে না, ফসফরাস থাকে না। ডাই ক্যালসিয়াম ফসফেট যদি আমরা বিঘা প্রতি 3 কেজি প্রয়োগ করতে পারি, এই সমস্ত মাছগুলোর বডি ওয়েট খুব দ্রুত বেড়ে যাবে। এছাড়া আমরা অনেক সময় দেখি যে ডলোমাইট পুকুরে প্রয়োগ করতে হয়। যখন পুকুরের জলে সহজে জল সবুজ হয় না, সেই ক্ষেত্রে চুনের পরিবর্তে বছরে মাত্র 2 বার বিঘাপতি 20 কেজি হারে ডলোমাইট প্রয়োগ করা দরকার। এই ডলোমাইট প্রয়োগের ফলে জলে ম্যাগনেসিয়াম আসে এবং ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল তৈরির অর্থাৎ সবুজ করার, সবুজ উদ্ভিদের যে মূল বিষয় ক্লোরোফিল যার জন্য কালার সবুজ হয়, সেই ক্লোরোফিল তৈরির উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। যে জলে সহজে ক্লোরোফিল তৈরি হয় না বা উদ্ভিদকণা তৈরি হয় না, সেখানে ডলোমাইট বছরে 2 বার মাত্র চুনের পরিবর্তে বিঘাপতি 20 কিলো হারে ব্যবহার করা দরকার। এছাড়াও আরেকটা ভালো উপাদান, চমৎকার উপাদান, সেটা হচ্ছে গুড়। যখন এই জল দূষিত হয় তখন যদি 5 কেজি গুড়, মানে আপনারা চমকে যাবেন না চাষি ভাইরা, আমরা যে গুড় খাই সেই গুড় 5 কেজি 1 বিঘাতে অনেকটা জলে গুলে ছড়িয়ে দেবেন, দিয়ে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পাম্পসেট চালিয়ে ফোয়ারা করে দেবেন। দেখবেন মাত্র 24 ঘন্টা
1: সারা জলে যেন ছড়িয়ে
0: যায়, মাত্র 2-3 ঘন্টা পাম্পসেট চালালে দেখবেন 24 ঘন্টার মধ্যে জলের চরিত্র বদলে গেল, জল অনেক ফুরফুরে হয়ে গেল।
1: বনস্পতি বাবু, আমাদের হাতে সময় আর একদম নেই, কৃষক বন্ধুরা নিশ্চয়ই আজকের অনুষ্ঠান থেকে খুব ভালোভাবে উপকৃত হবেন বলে আমার অন্তত বিশ্বাস। এতক্ষণ আপনাদের বুঝিয়ে বললেন রাজ্য সরকারের মৎস্য দপ্তরের সহ মৎস্য অধিকর্তা বনস্পতি বিশ্বাস। বনস্পতি বাবু, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: আপনাকেও অনেক ধন্যবাদ এবং চাষি ভাইদের নমস্কার জানাই।

0: শুনলেন কৃষি কথার আসর, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম এশিয়ান গেমসে ভারতের সাফল্য, লিখেছেন রূপক সাহা। ভারত আরও বিকশিত হল। জাপানের নাগোয়ায় সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পর ভারত চতুর্থ স্থান পেল মোট 85টা পদক জিতে। গেমস শেষ হওয়ার একদিন আগেও এগিয়েছিল উজবেকিস্তান, কিন্তু মহিলা তীরন্দাজ আর গলফাররা অপ্রত্যাশিতভাবে সোনার পদক এনে দেওয়ায় ভারত প্রথম চার দলের মধ্যে পৌঁছে যায়। গেমসে এবার অংশ নিয়েছিল 45টি দেশ ও একটি উদ্বাস্তুদের দল। প্রতিযোগীর সংখ্যা ছিল 1100 অধিক, যা গত প্যারিস অলিম্পিকের থেকেও বেশি। চীনের হাংঝাউতে গতবারের গেমসে ভারত মোট 106টি পদক পেয়েছিল। এবার পদক সংখ্যা কম হওয়া সত্ত্বেও ভারতীয়দের কৃতিত্ব কোনোভাবেই খাটো করা যাবে না। কয়েকটা দলগত খেলায় এখন নিরঙ্কুশ আধিপত্য ভারতের, যেমন কাবাডি, হকি, ক্রিকেট। মহিলা এবং পুরুষ দুই বিভাগেই সোনা গেমসে ভারতের গুরুত্ব অনেকখানি বাড়িয়ে দিয়েছে। কাবাডি খেলায় ইরানকে 40-34 পয়েন্টে হারানো যথেষ্ট কঠিন বলে মনে হয়েছিল। টি টোয়েন্টি ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত, কিন্তু ফাইনালে শ্রেয়স আয়ারের দল সহজেই জেতে 19 রানে। পুরুষদের হকিতে মালয়েশিয়াকে 5

এক গোলে হারানোর জন্য ভারতকে খুব বেশি বেগ পেতে হয়নি। এই দল চ্যাম্পিয়নের খেতাব ধরেই রাখল। মহিলা হকি দলের উচ্ছ্বাস আরও বেশি। 44 বছর পর এশিয়ানে সেরা হওয়ার জন্যই নয়, আগামী অলিম্পিকে তারা সরাসরি খেলারও সুযোগ পাবে। যোগ্যতা পর্ব খেলতে হবে না পুরুষ দলকেও 2 বছর পর লস অ্যাঞ্জেলেস গেমসের জন্য।

করতে যেত। নাগোয়ায় এবার মোট 36 ধরনের খেলাতে ভারত অংশ নিয়েছে। তীরন্দাজি আর গলফ থেকে মহিলাদের সোনা জয় এই প্রথম। সব থেকে প্রশংসনীয় তীরন্দাজির রিকার্ভ বিভাগে সোনা। মহারাষ্ট্রের টিনেজার কুমকুম মহত ইতিহাস সৃষ্টি করল। প্রথমে সেমিফাইনালে চীনের বিশ্বসেরা কাং চাইংকে হারিয়ে, তারপর ফাইনালে কোরিয়ার ওহ ইয়েজিনকে হাড্ডাহাড্ডি লড়াইতে 6-5 পয়েন্টে হারিয়ে। তীরন্দাজ দল 5টা সোনা সহ দেশকে মোট 9টা পদক দিয়েছে। তীরন্দাজিতে কোরিয়াকে হারানোর অর্থ ফুটবলে ব্রাজিলকে হারানো। কুমকুমকে এবারের গেমসে সেরা পারফর্মার বলাই যায়। তার কাছাকাছি রাখা যায় গলফার প্রণভী উর্সকে, মহীশূরের মেয়ে। অ্যাথলিটরা মাত্র একটাই সোনা পেয়েছেন। মেয়েদের 1600 মিটার রিলে থেকে চীনকে হারিয়ে এই প্রথম। পুরুষদের জ্যাভলিনে বোঝা গেছে নীরজ চোপড়ার জায়গা নেওয়ার লোক এসে গেছে। ক্রীড়া জগতে নতুন করে ভারতের উত্থানের পেছনে যার অবদান সবথেকে বেশি, তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার উদ্যোগেই 10 বছর আগে প্রতিষ্ঠিত হয় খেলো ইন্ডিয়া প্রোগ্রাম। প্রতিভা খুঁজে বের করা, তাদের খেলার পরিকাঠামো দেওয়া, আর্থিক সাহায্য করার কাজ সুচারুভাবে চলেছে দেশের 32টি খেলো ইন্ডিয়া সেন্টার ফর এক্সেলেন্সে। বিভিন্ন ধরনের খেলায় প্রায় 2700 প্রতিভাবান খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছেন সারা দেশে। গতবারের এশিয়ান গেমস থেকে খেলো ইন্ডিয়ার ছেলেমেয়েরা 42টি পদক এনে দিয়েছিল। এবার সংখ্যাটা তার থেকে বেশি হওয়ার আশা। মোদিজি বেটি বাঁচাওয়ের কথা বলেন, আর এই বেটিরাই তাকে বেশি সম্মান এনে দিচ্ছেন। জাপানে পুরুষদের তুলনায় মেয়েরা বেশি পদক দিয়েছে ভারতকে। মোদিজি লক্ষ্য ঠিক করে দিয়েছেন, যে করেই হোক 2036 সালের মধ্যে ভারতকে বিশ্বের সেরা 10 দেশের মধ্যে নিয়ে যেতেই হবে। প্রধানমন্ত্রীর ইচ্ছে ওই বছর ভারতে অলিম্পিক করার। খেলো ইন্ডিয়া ঠিক পথেই এগোচ্ছে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রূপক সাহা।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। সুপ্রিম কোর্ট বলেছে ফর্ম 6 এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি। কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। তিন রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। শরীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেইল সেরেথ, পিটার হেগম্যান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়েছে। নিউ চণ্ডীগড়ের মূল্যানপুরে তৃতীয় একদিনের ম্যাচে স্লো ওভার রেটের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে শাস্তির মুখে পড়তে হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন ও যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রে পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্র এবং উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর, শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্র আজ স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে সম্পর্কের দায়বদ্ধতা রক্ষায় ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভারত গত বছর অক্টোবর মাসে ইউরোপিয়ান মুক্ত বাণিজ্য সংস্থার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি চালু করেছে। বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এটি এক

0: ঐতিহাসিক রূপরেখা বলে উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, এই চুক্তির অধীনে গত 15 বছরে 1,000 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ তৈরি হয়েছে, তৈরি হবে আগামী দিনে 10 লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সামরিক ক্ষমতা হস্তান্তর এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকটি খতিয়ে দেখছে। পরমাণু শক্তিতে সহযোগিতা বাড়িয়ে তোলার দিকটিও পর্যালোচনা করেছেন তারা।
1: আজ হমনে মিলিটারি এক্সচেঞ্জ আর ডিফেন্স প্রোডাকশন মে সহযোগ কি নই সম্ভাবনাও কি পহচান কি নিউক্লিয়ার এনার্জি মে সহযোগ কো অর প্রগাঢ় করনে পর ভি সহমতি বনি। বারাণসী কা রোপওয়ে, নয়ডা কা জেভর এয়ারপোর্ট আর পাহাড়ি ক্ষেত্রো মে রেলওয়ে তথা টানেলিং প্রজেক্ট হমারে ইনফ্রাস্ট্রাকচার সহযোগ কে উজ্জ্বল উদাহরণ হ্যায়। ইস সহযোগ কো সুদৃঢ় করনে কে লিয়ে আজ হমনে ট্রান্সপোর্ট, মোবিলিটি আর ইনফ্রাস্ট্রাকচার পর এগ্রিমেন্ট কিয়া হ্যায়।
0: উল্লেখ্য, প্রেসিডেন্ট পারমেলিন আজ সকালে 3 দিনের সফরে নতুন দিল্লি পৌঁছন। তার সঙ্গে আছেন উচ্চপদস্থ প্রতিনিধি ও বাণিজ্যিক দল। সড়ক ও মহাসড়ক প্রতিমন্ত্রী তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। রাষ্ট্রপতি ভবনে আজ তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে স্বাগত জানিয়েছেন। দেওয়া হয় 3 বাহিনীর সম্মান। স্বাগত অনুষ্ঠানের পর পারমেলিন সাংবাদিকদের বলেন, এই সফর দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।
2: Will enable us to commemorate the first anniversary of the entry into force of the India-EFTA Trade and Economic Partnership Agreement, TEPA. It is the right moment to celebrate how far we have come together, but even more importantly, to shape our joint future.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রেসিডেন্ট পারমেলিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত ও সুইজারল্যান্ড প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশমন্ত্রকের পশ্চিমাঞ্চল বিষয়ক সচিব সিবি জর্জ বলেন, সুইজারল্যান্ডের সংস্থাগুলি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদন ও উন্নয়নের মাধ্যমে তৈরি হওয়া বিভিন্ন সুযোগ সদ্ব্যবহার করতে পারবে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী যৌথ সামরিক মহড়া মাউন্টেন গার্ডিয়ান 2026 আজ উত্তরাখণ্ডে শুরু হয়েছে। দুদেশের মধ্যে সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা গড়ে তোলার লক্ষ্যে এবং পার্বত্য যুদ্ধের কলা কৌশলের ওপর জোর দিতে এই মহড়া চালানো হচ্ছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উভয় দেশের 92 জন সামরিক কর্মী এই মহড়ায় যোগ দিয়েছেন। 2 সপ্তাহের এই মহড়া চলাকালীন যৌথ পরিকল্পনা, ট্যাকটিক্যাল ড্রিল, গুলি চালনা, গোয়েন্দা গ্রিড গড়ে তোলা, ড্রোন পরিচালন, শারীরিক সক্ষমতা সংক্রান্ত প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হবে। আগামী 18 অক্টোবর পর্যন্ত চলবে এই মহড়া। সুপ্রিম কোর্ট বলেছে, দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত ফর্ম 6 এর কোনো পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়নি। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ সুস্পষ্টভাবে জানিয়েছেন, ফর্ম 6 এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি এবং কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ফর্ম 6 এ পরিবর্তন সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা শুনানির পর সুপ্রিম কোর্ট একথা জানায়। উল্লেখ্য, এসআইআর এর প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকার অন্তর্ভুক্তির জন্য আবেদনকারীর পূর্বপুরুষের বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল এবং এর আগের এসআইআর এ সেই সব পূর্বপুরুষদের নাম অন্তর্ভুক্ত ছিল কিনা সে বিষয়টিও জানতে চাওয়া হয়। জনস্বার্থকারী মামলার আবেদনকারীর অভিযোগ, সাংবিধানিক সংস্থান লঙ্ঘন করে নির্বাচন কমিশনের সফটওয়্যারের মাধ্যমে ফর্ম 6 এর এই পরিবর্তন করা হয়েছিল। উত্তরপ্রদেশে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি 8 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের তরফ থেকে ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকার, গোপীকৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি নাগওয়ারকে প্রার্থী করা হয়েছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের 10টি আসনের পাশাপাশি উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের 1টি করে আসনে আগামী 16 তারিখ রাজ্যসভার উপনির্বাচনে ভোট গ্রহণ। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা, মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্নালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 3 রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ুর মাদুরান্তকম এবং ধারাপুরম, পুদুচেরি থট্টানচাভাডি এবং পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা ও অসমের নওগাঁ লোকসভা আসন। সকাল 7টায় শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। আগামীকালের ভোটগ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। ভোট

0: কর্মীরা ইতিমধ্যেই তাদের সরঞ্জাম নিয়ে পৌঁছে গেছেন ভোটগ্রহণ কেন্দ্রে। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সবকটি আসনেই গণনা 9ই অক্টোবর। পশ্চিমবঙ্গে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে 2 বছরের মধ্যে আরও 4টি পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের উড়ান 2 প্রকল্পে যুক্ত হল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু নবান্নে আজ এই সংক্রান্ত এক অনুষ্ঠানে জানান, আলিপুরদুয়ারের হাসিমারা ও পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সিভিল এনক্লেভ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
1: আজ এমওইউ মে হমনে 4 নে এয়ারপোর্ট বানানে কি লক্ষ্য হমনে রাখা হ্যায়। উসমে সে মোস্ট ইম্পর্টেন্ট এক হাসিমারা অর কলাইকুন্ডা মে জো সিভিল এনক্লেভস বানানে কা ওয়াহাঁ পে 2700 মিটার কা অলরেডি উপস্থিত রানওয়ে হ্যায় জিসকো হম ইমিডিয়েটলি ইউটিলাইজ কর সকতে হ্যায় অর রানওয়ে পে হম ন্যারো বডি এয়ারক্রাফট জেসে বোয়িং 737 ইয়া এয়ারবাস 320 উসকো ভি হম শামিল কর সকতে হ্যায় জিসসে কি দূর কি কানেক্টিভিটি ভি ওয়াহাঁ সে হো সকতি হ্যায়। উসকে সাথ হি বালুরঘাট মে জাহাঁ পে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কা ভি ল্যান্ড হ্যায় ওয়াহাঁ পে ভি হম জো উপস্থিত স্ট্রিপ হ্যায় উসকো ভি এক্সপ্যান্ড করকর ওয়াহাঁ সে ভি এয়ার অপারেশনস কো শুরু করনে কা এমওইউ মে শামিল কিয়া হ্যায়।
0: শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেলসারেথ, পিটার হেগম্যান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। অপটোজেনেটিক্স এমন এক প্রযুক্তি যা মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি আজ এই পুরস্কার ঘোষণা করে। মস্তিষ্ক কিভাবে স্মৃতি, অনুভূতি এবং আচরণ গড়ে তোলে তা বোঝা দীর্ঘদিন ধরেই গবেষকদের কাছে এক বড় স্বপ্ন। শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানের নোবেল কমিটির চেয়ারম্যান পের ভেনিংসেন বলেন, অপটোজেনেটিক্সের সাহায্যে জীবন্ত মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যকলাপ ইচ্ছেমতো চালু বা বন্ধ করা সম্ভব। পিটার হেগম্যান এবং জর্জ নাগেল চ্যানেল রোডপিসন নামে একটি বিশেষ প্রোটিন আবিষ্কার করেছেন, যে ধরনের কোষেই এই প্রোটিন প্রবেশ করানো হোক না কেন সেই কোষ আলোর বিষয়ে সংবেদনশীল হয়ে ওঠে বলে লক্ষ্য করা যায়। নিউ চণ্ডীগড়ের মূল্যায়নপুরে তৃতীয় একদিনের ম্যাচে মন্থর বোলিংয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে শাস্তির মুখে পড়তে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ নির্দিষ্ট সময়ের মধ্যে 2 ওভার, ভারত 4 ওভার শেষ করতে পারেনি। তার ফলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের ম্যাচ ফির 10% ও ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ ফির 20% কেটে নেওয়া হয়েছে। দুই দলের অধিনায়কই দোষ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন পড়েনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই প্রোমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। সুপ্রিম কোর্ট বলেছে ফর্ম 6 এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি। কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। 3 রাজ্যে 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট নেওয়া হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ।
3: বুখার আয়া হিসে নজর অন্দাজ না করেন।
4: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
3: ডেঙ্গু অর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ অর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
4: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকী অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র যায় অর ডক্টর কি সলাহ লে।
3: ঘর কে আসপাস জমা পানি সাফ করেন, আপনে আসপাস সাফ সফাই রাখেন, মচ্ছরদানি কা ইস্তেমাল করেন অর মচ্ছরো কো পনপনে সে রোকেন।
4: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করেন।
3: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
5: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি জানিয়ে দিয়ে আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা।

0: বাহিত রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে ডাক্তার অমিতাভ নন্দীর সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়, শুনবেন ঠুমরি দাদরা এবং ভৈরবী ঠুমরি। 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত। 9:45 জেলায় আকাশবাণী। রাত 10টায় বাংলা ছায়াছবির গান। 10:10 সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী সংবাদ বিভাগ। 10:30 কীর্তন দ্যুতি চক্রবর্তীর কণ্ঠে। 10:45 নজরুল গীতি শুনবেন ত্রিদীপ রায়চৌধুরীর কণ্ঠে। রাত 11টায় আধুনিক গান, শিল্পী সুনীতা বিশ্বাস। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, শিল্পী পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত 11:10 শুনবেন হিন্দি ছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, খবর একটু পরে।
3: ज्यादा बोनस अपनों के लिए सबसे सही RPLI, इससे बेहतर कुछ नहीं।
4: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
5: बाबार जमानो पूजी ओनार शिक्षा
6: आर सब समय आमादेर चिंता करा अवश्य ओनार एकटा जमानो पूजी ব্যাংকেও রাখা আছে,
5: কিন্তু ক্লেম করতে সমস্যা হবে।
7: এখন আরো সহজ হয়ে গেছে, ব্যাংকের ওয়েবসাইট বা ব্রাঞ্চে চলে যান, ক্লেম ফর্ম ভরুন, সব ডকুমেন্ট জমা দিন, 15 দিনেই সেটেলমেন্ট পান, আর নমিনেশন থাকলে ক্লেম সেটেলমেন্ট অনেক সহজেই হয়ে যায়।
8: RBI এ কথা বলে,
9: জেনে রাখুন, সতর্ক থাকুন।
10: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামীকালের ভোট গ্রহণের জন্য প্রস্তুতি সম্পূর্ণ। কোয়েল মল্লিক আজ বিজেপি প্রার্থী হিসেবে রাজ্যসভার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছে, দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ফর্ম 6 পরিবর্তনের কোনো অনুমোদন নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। রাজ্যে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে 2 বছরের মধ্যে আরও 4টি নতুন পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি মৌ স্বাক্ষরিত। রাজ্য সরকার বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মবন্ধুদের মাসিক সাম্মানিক 5,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করেছে। নারী ও সুরক্ষা, শিশু সুরক্ষা, যে কোনো প্রয়োজনে পুলিশের সহায়তার লক্ষ্যে একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করতে চলেছে রাজ্য। IFA শিল্ড ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড FC 7-2 হারিয়ে দিয়েছে। এর ফলে প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। আসছি বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকালের ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। ভোটকর্মীরা ইতিমধ্যেই তাদের সরঞ্জাম নিয়ে পৌঁছে গেছেন ভোট গ্রহণ কেন্দ্রে। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা 2টি আসনের বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে। নন্দীগ্রাম আসনে মোট 9 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে। 323টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে 79টি উত্তেজনা প্রবণ বলে চিহ্নিত, মোতায়েন করা হয়েছে 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলা শাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং।

0: ব্যবস্থা থাকছে। মোট ভোটদাতার সংখ্যা 2,67,000-এর কিছু বেশি। অন্যদিকে রেজিনগরে মোট 15 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন 2,57,000-এর বেশি ভোটদাতা। প্রায় 70% বুথই সংকট প্রবণ বলে চিহ্নিত। আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন,
1: প্রায় 1,260 জন পুরুষ ও মহিলা ভোটকর্মী নিয়োজিত রয়েছেন ভোট গ্রহণ পর্বে। রেজিনগর বিধানসভা কেন্দ্রের 315টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট নেবেন তারা। এলাকার প্রায় 70% বুথই ক্রিটিক্যাল বলে কমিশন চিহ্নিত করেছে। কার্যত প্রতিটি বুথেই বাহিনীর সশস্ত্র জওয়ানরা মোতায়েন থাকছেন। 19টি চিহ্নিত স্পর্শকাতর এলাকায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোরদার রুটমার্চ চালানো হয়েছে। 229টি ক্রিটিক্যাল বুথ রয়েছে, সেখানেও রয়েছে কমিশনের বাড়তি নজর। মামুন ফারুক, আকাশবাণী সংবাদ।
0: রেজিনগরে মোট 34 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 144 জন পুলিশ আধিকারিক ও 675 জন কনস্টেবল মিলিয়ে মোট 819 জন পুলিশ কর্মী দায়িত্বে রয়েছেন। এদিকে উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত আইসির বদলির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশনের এক নির্দেশে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর ট্রাফিক কন্ট্রোল রুমের ট্রাফিক ইন্সপেক্টর দেবাশিস সরকারকে নতুন আইসি হিসেবে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। তিনি অজয় কুমার মিশ্রের স্থলাভিষিক্ত হবেন। কমিশন অবিলম্বে নির্দেশ কার্যকর করা এবং আজকের মধ্যে নতুন আইসির যোগদানের রিপোর্ট পাঠাতে মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন বাতিলের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি জানিয়েছেন, 2007-এর নন্দীগ্রামের ঘটনায় তিনি জনস্বার্থ মামলা থেকে শুরু করে একাধিক মামলায় অংশ নিয়েছিলেন, তাই এই মামলার বিচার প্রক্রিয়া থেকে তিনি ব্যক্তিগতভাবে অব্যাহতি চান। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, আগামী বুধবার মামলার শুনানি গ্রহণ করা হবে। এদিকে কংগ্রেস কর্মীদের ওপর হামলা, অত্যাচার ও ভীতি প্রদর্শন করা হচ্ছে, সেই সঙ্গে নন্দীগ্রামে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে বলে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন। অন্যদিকে এসআইআর এর প্রক্রিয়ার নামে নিশানা করে বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের দাবি। কোয়েল মল্লিক আজ বিজেপি প্রার্থী হিসেবে রাজ্যসভার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজ্যসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। তিনি বলেন, রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ তার কাছে অত্যন্ত সম্মানের ও বড় দায়িত্বের। এই জন্য তিনি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। সুপ্রিম কোর্ট বলেছে, দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত ফর্ম 6 পরিবর্তনের কোনো অনুমোদন দেওয়া হয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ফর্ম 6 এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি। কেই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করারও নির্দেশ দেওয়া হয়েছে। আজ ফর্ম 6 পরিবর্তন সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানির পর শীর্ষ আদালত একথা জানায়। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে তার সাসপেনশনের আবেদনে কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতেও অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলায় কেন্দ্র, নির্বাচন কমিশন এবং অন্যান্য বিবাদীদের বক্তব্য পেশ করার জন্য নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে। 2021-এ বিধানসভা নির্বাচনে প্রচারের সময় নন্দীগ্রামে পা ভাঙার অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই তার চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত রিপোর্ট কিভাবে প্রকাশ এল সেই প্রশ্ন তুলে আইপিজিএমআর এর ডিরেক্টর সহ 3 জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আইনজীবী অর্ক কুমার নাগ এই নোটিশ পাঠিয়েছেন। তাদের দাবি, কোনো তদন্তকারী সংস্থা বা সরকারি কর্তৃপক্ষ আইন মেনে মেডিকেল নথি সংগ্রহ করলেও তার অর্থ এই নয়, সেই তথ্য সাধারণ মানুষের সামনে প্রকাশ করার অধিকার রয়েছে তাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার 25 বছর পূর্তিতে সারাদেশে সেবাজ্যোতি যাত্রার আয়োজন করা হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্মদিন 17 সেপ্টেম্বর থেকে শুরু করে 17 অক্টোবর পর্যন্ত সেবা সংকল্প অভিযান চলবে। 7 অক্টোবর প্রধানমন্ত্রীর প্রশাসনের সর্বোচ্চ পদে নিরবচ্ছিন্নভাবে 25 বছর পূর্ণ হবে। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যা এক বিরল দৃষ্টান্ত। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, 370

0: ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার।
1: ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপকে দেশের সাংবিধানিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরা হয়। ২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কার্যত প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে। ২০২৩ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ ৩৭০ অনুচ্ছেদ সংক্রান্ত কেন্দ্রের সিদ্ধান্ত বহাল রাখে। সেবা সংকল্প অভিযানের বৃহত্তর ভাবনায় ৩৭০ অনুচ্ছেদ বিলোপকে তাই শুধু একটি সাংবিধানিক পরিবর্তন নয়, বরং এক দেশ এক সংবিধানের ভাবনার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
2: এবং নিঃসন্দেহে এই সরকারের ৩৭০ তুলে ধরা একটা বিরাট পদক্ষেপ এবং একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যেতে পারে, যেটা আমরা একসময় কল্পনায় আনতে পারতাম না, কিন্তু সেটা এরা করে দেখিয়েছেন। সেখানকার মানুষের আইনি সুরক্ষা বেড়েছে, শুধু নয় মেয়েদের সুরক্ষা বেড়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে ২ বছরের মধ্যে আরও ৪টি নতুন পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে আজ একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের উড়ান ২ প্রকল্পে যুক্ত হল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু নবানে আজ এক অনুষ্ঠানে জানান, আলিপুরদুয়ারের হাসিমারা ও পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সিভিল এনক্লেভ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। রাজ্যের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আগের সরকারের আমলে কেন্দ্রীয় প্রকল্পের সুফল থেকে রাজ্য বঞ্চিত হয়েছিল।
3: আজ MOUs में हमने चार नए एयरपोर्ट बनाने की लक्ष्य हमने रखा है। उसमें से मोस्ट इम्पोर्टेंट एक हसीमारा और कलाईकुंडा में जो सिविल एनक्लेव्स बनाने का, वहाँ पे 2700 मीटर का ऑलरेडी उपस्थित रनवे है जिसको हम इमीडिएटली यूटिलाइज कर सकते हैं।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, নতুন বিমানবন্দর চালু হলে উত্তরবঙ্গে কৃষি পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, পর্যটন, ক্ষুদ্র মাঝারি শিল্পের বড় সুবিধা হবে।
4: না কেবল প্যাসেঞ্জার্স কা বেনিফিট হোগা, হামারি অন্নদাতা ভগবান কিষানো কা ভি, আর ছোট ছোট MSME কে অন্দর জো ব্যাপার কর রাহা হায়, বিজনেস কর রাহা হায়, উসকা ভি বহুত ফায়দা আনে বালা দিন মে হোগা।
0: রাজ্য সরকার বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মবন্ধুদের মাসিক সাম্মানিক ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮,০০০ টাকা করেছে। নবানে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। চলতি মাস থেকে এই সাম্মানিক বৃদ্ধি কার্যকর হচ্ছে। নারী ও শিশু সুরক্ষা এবং যে কোনো প্রয়োজনে আরও দ্রুত পুলিশি সহায়তা পেতে রাজ্য সরকার একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করতে চলেছে। এর নম্বর হল ১১২। মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবানের সাংবাদিকদের বলেন, আগামী শনিবার মহালয়ার দিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে এই হেল্পলাইনের সূচনা করা হবে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট ১২৬তম IFSC ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে। কিশোর ভারতী স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল ৭-২ গোলে নর্থ ইস্ট ইউনাইটেড FC কে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে ডেভিড লাল হাং সাঙ্গার হ্যাট্রিক করেন, তিনি ম্যাচে সেরা হয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর ৮:১০।
5: দিকুদা, ১০০ গ্রাম প্যারা দিন তো।
6: ২৫০ গ্রামের কম দেওয়া যাবে না।
5: কিন্তু কেন?
6: মিনিমাম তো নিতেই হবে।
5: আরে দাদা, আজকাল তো ব্যাংক অ্যাকাউন্টেও মিনিমাম ব্যালেন্স চায় না।
7: ব্যাংক অ্যাকাউন্ট মিনিমাম ছাড়াই?
5: হ্যাঁ, বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট, মানে BSBD অ্যাকাউন্ট, এতে নো মিনিমাম ব্যালেন্স, কিন্তু সুবিধে অনেক। ATM কাম ডেবিট কার্ড, মোবাইল আর ইন্টারনেট ব্যাংকিং, পাসবুক, চেকবুক সব পাবেন, তাও আবার কোনো চার্জ ছাড়াই।
7: দিয়ে দে।
8: RBI বলছে BSBD অ্যাকাউন্ট মিনিমাম ব্যালেন্স নেই, ম্যাক্সিমাম সুবিধা আছে।
9: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়া মুভি ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোনিন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা।

সোমবার রাত 8টা, আর যদি সোমবার রাত 8টায় আপনি টিউন করেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি চ্যানেল, তার মানে নিশ্চয়ই এই সময়টা খানিক সচেতন হওয়ার সময়। এই কারণেই প্রতি সোমবার রাত 8টা থেকে 9টায় একটা ঘন্টা আকাশবাণী কলকাতার আয়োজনে আমরা এমন কিছু বার্তা শুনি,

0: অচেতনতার বার্তা শুনি বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের কাছ থেকে, যা শোনার পর যদি খানিক মানতে পারি তাহলে সুস্থ থাকবো আমি, আপনি সুস্থ থাকবে আমাদের পারিপার্শ্ব। হ্যাঁ, অনুষ্ঠানের নাম স্বাস্থ্য জিজ্ঞাসা। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের স্বাস্থ্য জিজ্ঞাসার দরবারে। স্বাস্থ্য জিজ্ঞাসায় আজ এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়খানি কিন্তু আমাদের প্রত্যেককে বিব্রত করে। একটি পতঙ্গ যে আমাদের বিপদে ফেলে না এমনটা বলতে পারবে না কেউ। মশা, মশার জ্বালায় বনেই যাই আর শহরেই যাই আর গ্রামে যাই আর প্রান্তরে যাই, মশার জ্বালায় যে কী কী হতে পারে কবি অন্নদাশঙ্কর রায় বহুকাল আগে বলে গিয়েছিলেন। এতটুকু বদলায়নি কোনো কথা, একইভাবে সেই মশার জ্বালাতন এবং এতটাই কখনো কখনো তা প্রাণঘাতী হয়ে যায়। মশাবাহিত নানান রোগ, তার প্রতিকার এবং অবশ্যই তার প্রতিরোধ, বাঁচব কীভাবে আমরা, সেসব কথা আজ জেনে নেব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অমিতাভ নন্দী। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: নমস্কার ডাক্তারবাবুকে যখন পেয়েছি জানবো অনেক কিছুই, আর একই সঙ্গে আপনারাও কিন্তু টেলিফোনে আসতে পারেন 0332107325। আবারও বলি 0332107325, এই আমাদের টেলিফোন নাম্বার। এবং অবশ্যই মশাবাহিত যে কোনো রোগ নিয়ে যদি আপনার কিছু জিজ্ঞাসা থাকে, কোনো উপসর্গ নিয়ে, তাদের কোনো রকম চিকিৎসা, প্রতিকার, প্রতিরোধ, যে কোনো বিষয়, আপনি এই নাম্বারে ডায়াল করতে পারেন। আপনাদের সঙ্গে রয়েছি আজ আমি শর্মিষ্ঠা সরকার। ডাক্তারবাবু, মশাবাহিত রোগ এবং তার প্রতিকার, চিকিৎসা সব তো জানব, কিন্তু এই সব কিছু জানার আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে রোগগুলি কী কী। মশাবাহিত রোগ বলতে আমরা কোন কোন রোগকে বুঝি?
1: মশাবাহিত বলতে সাধারণত আমি, এখন অনেক অসুখ আছে যেগুলো মশা সে অসুখগুলিকে ছড়ায়, কিন্তু আমাদের এখানে যেটা নিয়ে আমরা বেশি চিন্তিত সেগুলোর মধ্যে ধরো ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়া, এনকেফালাইটিস, এই যে সব অসুখগুলো আছে এইগুলো হচ্ছে মূলত আমাদের এখন আমরা চিন্তায় রয়েছি এগুলো নিয়ে। আর কতগুলো যেমন ধরো আরও কতগুলো অসুখ হয়, যেমন ইয়েলো ফিভার, আমাদের দেশে এটা হয় না, এটাও মশাবাহিত অসুখ, আমাদের দেশে হয় না এটা। তো এই ধরনের অসুখের মধ্যে আমাদের মূলত ঘোরাফেরা করতে হবে। আজকে আলোচনাটা আমার মনে হয় যে আমরা আমাদের এই অঞ্চলে যা যা যেগুলো নিয়ে দৈনন্দিন জীবনে আমরা ফেস করছি সেগুলো আলোচনার মধ্যে আনা ভালো।
0: সুতরাং ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়া, মূলত এই তিনটি রোগই কিন্তু সবচাইতে বেশি, এই যেহেতু আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, সেখানে রীতিমতো জ্বালায়, রীতিমতো বিব্রত করে তোলে এই রোগগুলি, মাঝে মাঝেই তাদের প্রাদুর্ভাব দেখা যায়। ডাক্তারবাবু, এই যে তিনটে আলাদা আলাদা রোগ, তিনটের সঙ্গে আমরা জ্বরের বিষয়টা বুঝতে পারি এবং জ্বর এলে রাত্রিবেলা কাঁপুনি দিল কিনা এটুকুই বুঝতে পারি, এর চাইতে বেশি কিন্তু আলাদা করে এই তিনটে রোগকে আমরা বুঝবো কিভাবে, শুধুমাত্র উপসর্গ দেখে? যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন একটি একটি করে আলাদা আলাদাভাবে।
1: ঠিকই, মানে এই যে আমরা আজকের আলোচ্য বিষয়ে আমরা তাহলে ছোট করে নিলাম চিকুনগুনিয়া, ডেঙ্গি আর ম্যালেরিয়া, এদের উপসর্গ, মূল উপসর্গ কিন্তু জ্বর। এই সব অসুখেতেই জ্বর একটা প্রধান উপসর্গ। এখন এই জ্বরের থিওরিটিক্যালি আমরা জানি যে বিভিন্ন রকমের জ্বর হতে পারে, কিন্তু একটা সাধারণ মানুষ শহরে হোক গ্রামে হোক একজন রোগীকে দেখে, বা ইভেন ডাক্তাররাও অনেক সময় আমরা রোগীর জ্বর দেখে বোঝা যায় না সেটা ম্যালেরিয়া কিংবা ডেঙ্গি বা চিকুনগুনিয়া, তার সঙ্গে অন্যান্য অনেক কিছু উপসর্গ মেলাতে হয়, বা তারপরে যা রক্ত পরীক্ষা বা পরীক্ষা নিরীক্ষা ল্যাবরেটরিতে পরীক্ষা রিপোর্টের ওপর নির্ভর করে ফাইনাল ডায়াগনোসিস হয়। তবে

0: তা সত্ত্বেও যদি আমরা বলি জ্বর কেমন হয়, আমরা সবাই জানি যে ম্যালেরিয়া জ্বর মানে কাঁপুনি দিয়ে জ্বর আসে। এখন এই কথাটা না খুব অল্প বলা হয়ে যায়, শুধু কাঁপুনি কথাটা বললে অল্প বলা হয়, কারণ পেচ্ছাপের ইনফেকশান, বিকলাই ইনফেকশান যেখানে বলে, সেখানেও এরকম কাঁপুনি দিতে পারে। এমনি ভাইরাল ফিভার হলেও তো একটা কাঁপুনি দেয়। তো এই কাঁপুনির একটা বিশেষত্ব আছে, ম্যালেরিয়ার যে কাঁপুনি সেটা এত কাঁপুনি, সে জোর কাঁপুনি হবে যে সেখানে একটা মানুষকে রোগীটার ওপরে চেপে ধরে রাখতে হবে তাকে সেই কাঁপুনি বন্ধ করার জন্য। এই ধরনের কাঁপুনি যদি হয় তাহলে সেটা মোটামুটি আমরা নিশ্চিত হতে পারি যে এই রোগীটার এই জ্বরটা ম্যালেরিয়ার কারণেই হচ্ছে।
1: বেশ,
0: মামুলি এমনি কাঁপুনি সবেতে সব কিছুতে হয়। আচ্ছা, ঠিক তেমনিভাবে আমরা ডেঙ্গির কথা যদি ধরি, ডেঙ্গির জ্বরে কি হয়, আমরা জানি যে গায়ে হাতে প্রচণ্ড ব্যথা হয়, মাংসপেশি মাসল পেন হয়, এবং মাসল পেন হতে হতে সেটা, এখানে আবার একটা সূক্ষ্ম তারতম্য আছে চিকুনগুনিয়া আর ডেঙ্গি। আমি বলে রাখি এখানে একটু যে চিকুনগুনিয়া আর ডেঙ্গি এই দুটো অসুখ একটা ভাইরাস দিয়ে হয়, দুটো আলাদা ভাইরাস, চিকুনগুনিয়া আলাদা, ডেঙ্গি আলাদা। আর ম্যালেরিয়া যে কারণ সেটা হচ্ছে একটি পরজীবী বা প্যারাসাইট বলে, এক কোষি প্যারাসাইট, এবং আরও প্রিসাইজলি বলতে গেলে সেটাকে প্রোটোজোয়া বলা হয়। যাই হোক, আমি ফিরে আসি সেই জ্বরের ব্যাপারটায়। এখানে ডেঙ্গিতে হয় কি, সারা গায়ে খুব ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়, চোখে ব্যথা হয়, মাথা ব্যথা করে। আর চিকুনগুনিয়াতে হয় কি, ওই ব্যথাটা আরও কেন্দ্রীভূত হয় জয়েন্টে, বিশেষ করে ধরো শুরুটা কীভাবে হবে, চিকুনগুনিয়া যার হয়েছে একটু জ্বর ভাব হলো, কিংবা জ্বরের আগেই ব্যথাটা শুরু হয়ে যায়, হঠাৎ সকালে উঠে দেখছে সে বিছানা থেকে মাটিতে পা ফেলতে পারছে না, কিংবা রান্নাঘরে চা করতে গেছে সকালে, চাটা করার সময় দেখছে যে হাতটা চিনিটা চামচটা নাড়তে পারছে না, তার গাঁটে গাঁটে হাতের এগুলোতে ব্যথা হচ্ছে। এবার এইটা হতে হতে তার জ্বর এসে গেল, বা জ্বরের সঙ্গে এটা একই সঙ্গে হতে পারে, বা আগে ব্যথা তারপরে জ্বর আসতে পারে, বা আগে জ্বর তারপরে ব্যথা, এমনও আসতে পারে। এই ব্যথাটা কিন্তু এতটাই মারাত্মক হয় যে সে তার গায়ে অন্য কোনো মানুষ যদি সেই জয়েন্টে টাচ করে, ছুঁয়ে, তাতেই সে বাবা গো মা গো বলে লাফিয়ে উঠতে পারে, এতটাই ব্যথা হয়। এই কতগুলো মোটা স্থূল জিনিস দিয়ে আমরা মোটামুটিভাবে তিনটে তারতম্য করতে পারি, চিকুনগুনিয়া, সেখানে জয়েন্ট পেন, এবং টোটালি রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয়ে যায় আস্তে আস্তে, যখন সে নাকি যখন তার হাঁটু এফেক্টেড হয়, গোড়ালি, হাতের কনুই ইত্যাদি সব যখন এফেক্টেড হয় তখন তার শরীরটা কুঁকড়ে যায়।
1: আচ্ছা,
0: সোজা হয়ে দাঁড়াতে পারে না, হাঁটু ব্যথা তো, গোড়ালি ব্যথা তো,
1: সে সোজা হয়ে দাঁড়াতেই পারছে
0: না, সে পাশ ফিরলেই লাগে, তখন সে নিচু এরকম,
1: এই সঙ্গে জ্বর,
0: হ্যাঁ তার সঙ্গেই জ্বর, জ্বর ওই 103-104 মতো জ্বর উঠে যায়। ডেঙ্গিতেও 104-105 জ্বর ওঠে, ম্যালেরিয়াতেও সেরকম 5-6 জ্বর ওঠে, জ্বরের মাত্রার কোনো এ নেই, কিন্তু কম হতে পারে আবার এতটা বেশি হতে পারে। মূলত ম্যালেরিয়াতে কাঁপুনিটা খুব থাকে, ডেঙ্গিতে মাংসপেশি গায়ে হাতে প্রচণ্ড ব্যথা থাকে, চোখের পেছনটা চোখটা ঘোরাতে গেলে ব্যথা লাগে কোনো কোনো ক্ষেত্রে, চিকুনগুনিয়াতে গাঁটের ব্যথা। আর চিকুনগুনিয়া কথাটা এসছে, এটা আফ্রিকান একটা ওয়ার্ড, মানে বেন্ডিং অন হিমসেলফ, সে নিজের ওপরেই ঝুঁকে আছে, মানে এত ব্যথা, সে হাঁটু মুড়ে, হাত এরম করে কাঁধটা ঝুলে গেছে। এখানে আমার মনে আছে সেই, সেটা কোন সাল হবে, ওই এই এই 2000 সাল 2001 সাল এরম সময়, তখন চিকুনগুনিয়া এবারের প্রথম প্রথম তখন শুরু হচ্ছিল, তারপর থেকে তো সাইক্লিক্যালি আসছে। বিহার থেকে একজন মানুষ এসে আমায় বললে, ডাক্তারবাবু আমাদের গ্রামে মানুষগুলো সব ছোট হয়ে যাচ্ছে, হাইট ছোট হয়ে যাচ্ছে, সে কি আর কি না, জ্বর হচ্ছে আর হাইট ছোট হয়ে যাচ্ছে। তারপরে তাদেরকে এনে, এ আমার একটা অভিজ্ঞতা, তারপরে কারণ কেউ সোজা হয়ে হাঁটতে পারছে না,
1: এত কষ্ট, এত ব্যথা,
0: এবং এই এই হচ্ছে মূলত জ্বরের সঙ্গে যেটা আমরা আলাদা করতে পারি।
1: এবং এটা আমরা

0: সাধারণ মানুষরাই বুঝতে পারবো
1: এই সিমটমটা। ওই জন্যই তো বলছি এগুলো, মানে আমি ডাক্তারি দৃষ্টিকোণ থেকে বলছি না, আমরা আজকে আলোচনাটা করছি কারা না, যারা শ্রোতা রয়েছেন তাদের জন্য। সুতরাং তারা বাড়িতে বা তাদের আশপাশে রুগীদের কীভাবে শনাক্ত করতে পারেন, সন্দেহ করতে পারেন এবং সেই মতো ব্যবস্থা নিতে পারেন, সেটাই আমরা আজকে আলোচনা করছি। এরপরে যেটা হয় নাকি, জ্বর কি সবসময় আসে, জ্বর কি রোজ আসে, নাকি পালা করে জ্বর আসে, এ ধরনের একটা তফাত আছে। যেমন ধরো ম্যালেরিয়াতে শুরুতে যখন ম্যালেরিয়া শুরু হয়, চিকিৎসা হয়নি, আগেকার দিনে তো গ্রামেগঞ্জে শহরেও মানুষের 8 দিন 10 দিন 20 দিন জ্বরে পড়ে আছে, ম্যালেরিয়ায় ভুগছে, তারপরে কবে সে নিয়ে ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তার চিকিৎসা করবে, তবে গিয়ে ধরা পড়তো। ম্যালেরিয়া একটা মজা হচ্ছে, যখন শুরু হয় অসুখটা তখন জ্বরটা রোজ আসতে পারে, দিনে 2-3 বার আসতে পারে, দিনে 1 বার আসতে পারে, কিন্তু 12-14 দিন চলে যাবার পরে জ্বরটা ঠিক 1 দিন ছাড়া ছাড়া আসে।
0: আচ্ছা,
1: একবারে ঘড়ির কাঁটা ধরে। এর একটা বায়োলজিক্যাল সাইকেল আছে, তার উপরে নির্ভরশীল। ওই পরজীবীগুলো আমাদের রক্তের স্রোতে তারা বংশবৃদ্ধি করে, সেখান থেকে তারা বাচ্চা জন্ম দেয় আর কি। তার সঙ্গে জ্বরটা হচ্ছে সামঞ্জস্য রেখে চলে, কারণ যখন বাচ্চা জন্ম হয়, নতুন প্যারাসাইট জন্ম হয়, তার সঙ্গে কিছু অ্যান্টিজেন, কিছু টক্সিন, এগুলো আমাদের রক্তের স্রোতে বেরিয়ে পড়ে এবং সেইগুলোর প্রক্রিয়াতে, মানে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে তখন জ্বর আসে। এই জিনিসটা আজকাল আমরা পাই না, ডাক্তারবাবুরাও শুনছেন হয়তো অনেকে, এই জিনিসটা আমরা আজকাল পাই না, কারণ আজকাল আমরা প্রথম দিনেই মানুষ আমাদের কাছে চলে আসছে জ্বর দেখানোর জন্য। সুতরাং ওই যে একেবারে অল্টারনেট ডে ফিভার যেটাকে বলা হয়, একদিন ছাড়া ছাড়া জ্বর, সেটা খুব কম দেখা যায়। হ্যাঁ, যারা অনেকদিন ধরে ভুগছে, গ্রামেগঞ্জে আসতে পারেনি, সেরম রুগী যখন আমাদের কাছে আসে তখন সেটা দেখা যেতে পারে। ডেঙ্গিতে কিন্তু তা না, ডেঙ্গিতে একেবারে কন্টিনিউয়াস জ্বর হতে থাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, ডেঙ্গিতে আমরা বলে থাকি ডেঙ্গির জ্বর হচ্ছে, জ্বরের যে ওষুধ আমরা ব্যবহার করি প্যারাসিটামল, তাতে রেজিস্ট্যান্ট। এইটা দেখলে কিন্তু ডেঙ্গি সন্দেহ করা যায়।
0: প্যারাসিটামল,
1: হ্যাঁ, মানে আমরা প্যারাসিটামল দিচ্ছি 650 দিচ্ছি, 1000 দিচ্ছি, অথচ জ্বর একেবারেই কমছে না, তাহলে ডেঙ্গি সন্দেহ করো।
0: এ কি আগেও রেজিস্ট্যান্ট ছিল নাকি পরবর্তীতে নিজেকে চেঞ্জ করেছে?
1: না না না, এ বরাবরই এরকম, ডেঙ্গির ক্লাসিক্যাল ডেসক্রিপশনই তাই বলছে, ডেঙ্গির জ্বরের মানে ডেসক্রিপশনটাই তাই, যে এমন একটা জ্বর যে প্যারাসিটামলে সহজে কাবু করা যায় না, এই হচ্ছে ডেঙ্গির জ্বর। তেমনি চিকুনগুনিয়ার জ্বর অতটা রেজিস্ট্যান্ট নয়, অতটা রিফ্র্যাক্টরি নয় যে প্যারাসিটামল দিলেও জ্বর ছাড়ে না, তবে মোটামুটিভাবে লাগে, প্যারাসিটামলের ডোজ বেশি লাগে, কিন্তু ওখানে মানুষটা কাবু হয়ে যায় ব্যথাতে, জ্বরের চেয়ে তার ব্যথার জন্য বেশি কষ্ট হয়।
0: ব্যথার ওষুধেও কি এখানে উপশম হয় না চিকুনগুনিয়ায়?
1: ভীষণ ভীষণ কষ্ট, ভীষণ কঠিন লাগে, অনেক অনেক কিছু ওষুধ ব্যবহার করতে হয় তবে গিয়ে তার ব্যথা কমে। এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ব্যথার ওষুধ যাকে বলে, ওই তোমার পেন কিলার যাকে বলে, NSAID আমরা আমাদের ডাক্তারি পরিভাষায় বলি, এগুলো ব্যবহার করতেই হয়। কিন্তু তার আবার একটা বিপদ আছে, পেন কিলার, NSAID এগুলো ব্যবহার করলে, আমরা জানি যারা শ্রোতা বন্ধুরা শুনছেন তারা জেনে রাখুন, এগুলো আপনারা নিজেরা দোকান থেকে কিনে এনে বা মুড়ি মুড়কির মতো টুকটাক করে ওই পেন কিলার খাবেন না, এতে কিডনি নষ্ট হয়ে যায় এবং পার্মানেন্ট নষ্ট হয়ে যায় কিডনি একেবারে। অনেক আমরা দেখেছি এই ডাক্তার হওয়ার সুবাদে দেখেছি যে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনের একটা বড় অংশ কিন্তু তাদের অতীতে দেখা গেছে, তারা এই পেন কিলার ব্যবহার করত, তারপরে আস্তে আস্তে কিডনিটা খারাপ হয়েছে।
0: মানে কয়েকদিনের জন্য ব্যবহার করার পরেও
1: কোনো কোনো ক্ষেত্রে একটা দুটো ডোজেই হয়, এমনও হয়,
0: কিডনিকে ড্যামেজ করে দিতে পারে,
1: কিডনি নষ্ট হয়ে যায়।
0: এটা কিন্তু শ্রোতা বন্ধুদের একটু আরও একবার আমি রিপিট করব ডাক্তারবাবুর কথা কঠি, শুধুমাত্র আজকের বিষয়ের সঙ্গেই যে সামঞ্জস্যপূর্ণ তা নয়, নানান রকম ব্যথা বেদনার ক্ষেত্রেই অনেকেই আমাদের শ্রোতা বন্ধুরাও রিলেট করতে পারবেন, তারা
1: তাই তো
0: চলে যান আমরা যাকে বলি ওভার দ্য কাউন্টার, অর্থাৎ ওষুধের দোকানে গিয়ে আমার

0: ওই কষ্ট হচ্ছে, আমাকে একটা ব্যথার ওষুধ দিন, খেয়ে ফেলি আমরা, কিন্তু তাতে পাকাপাকিভাবে কিডনিকে নষ্ট করে দিতে পারে ব্যথার ওষুধ বা পেইন কিলার। সুতরাং ডাক্তারবাবুরা না বললে, না লিখে দিলে কখনোই পেইন কিলার খাবেন না। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা মোটামুটি এই তিনটি রোগের ক্ষেত্রে তাহলে উপসর্গটুকু বুঝলাম, এটা কিছু বাকি আছে, তারপরে আমরা টেলিফোনে আসবো।
1: বাকি আছে মানে কি, এটা হচ্ছে সাধারণ স্তর, প্রাথমিক উপসর্গ এগুলো। এরপরে এই তিনটে অসুখ, তিনটের মধ্যে ডেঙ্গি এবং ম্যালেরিয়া, এই দুটো অসুখকে আমি দুটো স্তরে ভাগ করতে চাইব, বা স্টেজ। প্রাথমিক স্টেজ যেটাকে আনকমপ্লিকেটেড, মানে জটিল নয়, সাধারণ ম্যালেরিয়া বা সাধারণ ডেঙ্গি আমরা বলে থাকতে পারি। সেখানে জ্বর হচ্ছে, মাথা ব্যথা করছে, গা হাত পা ব্যথা করছে, কাঁপুনি দিচ্ছে, একটু কাশি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখনই নাকি সেটার সঙ্গে আরও কিছু উপসর্গ যুক্ত হবে, যেগুলো নাকি বলে দেবে শরীরের বিভিন্ন অঙ্গ অ্যাফেক্টেড হচ্ছে, যেমন শ্বাসকষ্ট, তার মানে লাংস এফেক্টেড হচ্ছে, যেমন পেচ্ছাপ কমে যাওয়া, কিডনি এফেক্টেড হচ্ছে, যেমন ওই কোলা কালার, আমরা পানিও খাই না, ওই কালো রঙের পেচ্ছাপ হচ্ছে, সর্ষের তেলের মতো বা ওই কোলা কালারের পেচ্ছাপ হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের রক্তের মধ্যে আরবিসিগুলো, লোহিত কণিকাগুলো ভাঙতে শুরু করেছে, নিজে নিজেই ভাঙছে, ফেটে ফেটে সেগুলো কিডনির মাধ্যমে, পেচ্ছাপের মাধ্যমে হিমোগ্লোবিন একরকম পাল্টে গিয়ে অন্য রকমের হিমোগ্লোবিন ওই রঙটা দিয়ে পেচ্ছাপটাকে রং করে। এটা একটা সাংঘাতিক মারাত্মক জায়গা। তারপরে ধরো ভুল বকতে শুরু করেছে, কথায় কথায় ভুলে যাচ্ছে, একটা উল্টোপাল্টা বিহেভ করছে, তার মানে ব্রেন এফেক্ট করতে শুরু করেছে, সেখান থেকে কনভালশন হচ্ছে, কাম্পনি, যাকে বলে মৃগী রোগের মতো এগুলো। এই যে কতগুলো জিনিস আছে, কিংবা পেট খারাপ হচ্ছে, ডায়রিয়া, সাংঘাতিক জলের মধ্যে পাতলা পায়খানা হচ্ছে, জ্বর তার সঙ্গে ডায়রিয়া, সেটা ম্যালেরিয়া তো হতে পারে, ডেঙ্গিতে হতে পারে, চিকুনগুনিয়াতেও হতে পারে। তো এগুলোর মানে হচ্ছে, তার মানে হচ্ছে যে প্রাইমারি যে অর্গ্যান, আমার ম্যালেরিয়াতে প্রাইমারি অর্গ্যান কে, না আরবিসি, আমার রক্ত, রক্তের মধ্যে লোহিত কণিকাকে ম্যালেরিয়া পরজীবী তার মধ্যে ঢুকে বংশবৃদ্ধি করে, বংশ বিস্তার করে কিভাবে, না লোহিত কণিকাকে যেই তার সংখ্যা পৌঁছে গেল 20, 24, 48, নতুন প্রজন্ম তৈরি হলো, আরবিসিটাকে ফাটিয়ে ফেলো, তার মানে আমার শরীরের একটা আরবিসি নষ্ট হলো। এখান থেকে হয় কি না, এই হচ্ছে তার প্রাইমারি অর্গ্যান, প্রাইমারি টার্গেট অর্গ্যান। আর একটা হচ্ছে কি না, লিভার, কিন্তু লিভারে কোনো ক্ষতি তেমনি করে না ম্যালেরিয়া, তারা ঘাপটি মেরে ওখানে বসে থাকে, 3 মাস পরে 6 মাস পরে আবার লিভার থেকে রক্তে এসে আবার ম্যালেরিয়া করে, তাকে রিল্যাপস বলা হয়।
0: আচ্ছা,
1: তেমনি ডেঙ্গিতে প্রাইমারি টার্গেট অর্গ্যান হচ্ছে লিম্ফ নোড, আমাদের লসিকা গ্রন্থি বাংলায় বলে, আমার মনে হয় শ্রোতারা বোধ হয় লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড বললে
0: আরো
1: বেশি সহজে বুঝতে পারবেন, লসিকা গ্রন্থি বলাচ্ছে, ওখানে তারা প্রথমে গিয়ে বাসা বাঁধে, সেখান থেকেই আমাদের বিভিন্ন ওইখানে কোষগুলো আছে, লিম্ফোসাইটস আছে, তার মধ্যে বংশবৃদ্ধি করে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এইবারে এই এখান থেকে হয় কি, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নানা রকম, যেমন ধরো একটা টক্সিকে হচ্ছে, যাকে আমরা পাইরোজেন বলি, ম্যালেরিয়া প্রজন্ম, নতুন প্রজন্ম জন্ম নিয়েছে, আরবিসিটা ফেটে গেল, আরবিসির ফেট ভেতর থেকে কী বেরোলো, বাচ্চা প্যারাসাইট, তারা যে এতদিন বেঁচে ছিল, খাওয়া খাচ্ছিল, তারা পায়খানা পেচ্ছাপ করেছে আরবিসির মধ্যেই, সেই নোংরা জিনিসটা আমাদের রক্তে মিশলো। আর হচ্ছে তাদের ভেঙে যাওয়া শরীর, শারীরিক কিছু অংশ যেটাকে আমরা অ্যান্টিজেন বলি, সেগুলো বেরিয়ে পড়ে। এর সঙ্গে বিভিন্নভাবে কেমিক্যাল, বায়োলজিক্যাল, বায়োকেমিক্যাল রিয়াকশান আমার শরীরের মাধ্যমে হওয়ার জন্য বিভিন্ন অর্গ্যান ইনভলভমেন্ট হয়। আরবিসি যেখানে বেশি করে ফাটতে থাকে, তখন লোহিত কণিকাগুলো তো আমাদের রক্তের নালীর মধ্যে ফেটে যাচ্ছে, ফেটে গেলে কী হবে, টুকরো টুকরো হয়ে যাবে। এবার রক্তের মধ্যে সেই টুকরো হওয়া লোহিত কণিকার টুকরোগুলো যাচ্ছে কিডনিতে, কিডনি আমার রক্তকে ফিল্টার করছে,

0: কিন্তু যেটা দিয়ে মানে ছাঁকনি যাকে বলে আর কি। এখন চায়ের ছাঁকনিতে আপনি চাটা কি করবেন, সব চা পাতা দিয়ে ঢাললে কি হবে, পাতাগুলো আটকে দেবে তো চাটা,
1: ঠিক?
0: তাই একটু সসপ্যানটা ধরে ওপর ওপর করে ঢালেন তো। এখানে ঠিক তাই হয়, কিডনিতে যখন যাচ্ছে ছাঁকনিতে, সেই ডেড আরবিসি বা টুকরো টুকরো হওয়া আরবিসি সেগুলোকে ওখানে আটকে যায়, তখন রিনাল ফিল্ট্রেশনটা নষ্ট হয়, তার অক্সিজেন সাপ্লাই কমে যায়। এদিকে কি হয় না, আরবিসিগুলোকে আমাদের যে প্যারাসাইট আছে, বিশেষ করে ফ্যালসিপ্যারাম প্যারাসাইট আছে, এখানে আমাদের বলা হয়নি ম্যালেরিয়া প্যারাসাইট কো রকমের হয়। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, যেটা সাধারণ ম্যালেরিয়া বলা হয়, যাতে খুব একটা মানুষ মারা যেত না বলে আমরা জানতাম, কিন্তু এখনকার দিনে দেখা যাচ্ছে যাচ্ছে, মারা যাচ্ছে মানুষ। আর একটা হচ্ছে একচেটিয়া, মানে মৃত্যু ডেকে আনার ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম যে প্যারাসাইট, তার দ্বারা হয়। এই ফ্যালসিপ্যারাম প্যারাসাইটের বিশেষত্ব হচ্ছে, তারা লোহিত কণিকার ভেতরে যখন বংশবৃদ্ধি করে, তার বাইরেতে তারা একরকমের প্রোটিন তার শরীর থেকে নির্গত হয়, এখানে একটা কোটিং ফেলে দেয়, আঠালো যেরকম মানে একটা আঠা কেউ লাগিয়ে দিয়েছে। এই আরবিসিগুলো হয় তখন কি না, ভেসে রক্তের স্রোতে ভাসতে ভাসতে আশপাশের আরবিসির সঙ্গে আটকে যায়, বা ডব্লিউবিসির সঙ্গে আটকে গেল, বা আমাদের শিরার মধ্যে ভেতরকার যে দেওয়াল সেখানে আটকে গেল। তার মানে হচ্ছে ছোট ছোট ক্লাম্পস তৈরি হয়, সেলুলার ক্লাম্পস তৈরি হয়। এই ক্লাম্পসগুলো, ডেলাগুলো, খুব সূক্ষ্ম যে আমাদের শিরা প্রশিরা আছে, যেমন ব্রেনে, যেমন কিডনিতে, যেমন লিভারের মধ্যে, সেখান দিয়ে তারা আর পেরিয়ে যেতে পারে না, আটকে যায়। আটকে যাওয়ার ফলে তার সামনে যেখানে সে রক্তটা, প্রবাহটা সামনের দিকে যাওয়ার কথা, সেটা না যাওয়ার ফলে সামনের পোর্শনে থাকা যে আমাদের অংশটা, অঙ্গের যে অংশ, সেটা নষ্ট হয়ে যায়, এতেই তার মৃত্যু হয় মানুষটার। সেখান থেকেই এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল প্যাথোলজি। এই যে জিনিসটা, এটা কিন্তু ধাপে ধাপে হয়। আমি আপনাদেরকে বললাম একটা সহজ মানে আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া বা আনকমপ্লিকেটেড ডেঙ্গি, আর একটা হচ্ছে কমপ্লিকেটেড স্টেজ, যখন নাকি এই সব অর্গ্যানগুলোতে এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হানি ঘটা শুরু হবে,
1: অসুবিধে হতে শুরু করে,
0: তখনই বুঝতে হবে। যারা বাড়িতে আছেন বা সে যদি হাসপাতালে ভর্তি থাকে, ডাক্তার বা বাড়ির লোককে সেখানে চিহ্নিত করতে হবে, যারে এই তো একটা উপসর্গ দেখা যাচ্ছে, এই উপসর্গটা তো ভালো লাগছে না, লক্ষণটা তো ভালো নয়, এ তো জটিল স্তরে প্রবেশ করছে। সুতরাং সমস্ত ম্যালেরিয়াই শুরুতে সাধারণ স্তরে থাকে, সমস্ত ডেঙ্গি শুরুতেই সাধারণ স্তরে থাকে, যদি সেটা প্রথমবারের ডেঙ্গি হয়ে থাকে। যার আগে ডেঙ্গি হয়েছে, পরবর্তীকালে যদি আবার ডেঙ্গি হয়, সেটা কিন্তু শুরু থেকেই জটিল হয়ে যেতে পারে, সে ব্যাখ্যায় পরে আসছি। তো এই হচ্ছে সাধারণ স্তর আর জটিল স্তরের মধ্যে তফাৎ। জটিল স্তরের উপসর্গগুলি মোটামুটি একই, ম্যালেরিয়া বলো, ডেঙ্গি বলো, এতে একই, সেই জন্য আমি একসঙ্গেই বলে যাব। তবে চিকুনগুনিয়াতে এই ধরনের ঘটনা খুব একটা ঘটে না, সেই জন্য চিকুনগুনিয়াতে মারা যায় না।
1: হ্যাঁ, জটিল হয়ে যাওয়ার যে সমস্যাটা, সেটা ম্যালেরিয়া এবং ডেঙ্গির ক্ষেত্রেই বেশি হয়, এবং চিকুনগুনিয়ার ক্ষেত্রে অন্তত মানুষ মারা যান না,
0: কিন্তু সে একেবারে শয্যাশায়ী, সে একেবারে শয্যাশায়ী হয়ে যায় ব্যথার চোটে,
1: তারপর তো আবার ফেরত আসেন।
0: হ্যাঁ, চিকিৎসা আছে, চিকিৎসা আছে, নরমাল হয়,
1: আসবো সেগুলোতে। তবে তার আগে এবার একটু টেলিফোনে কথা বলি। 0332107325 এই নম্বরে কে আছেন, আমরা কান পাতবো টেলিফোনে, আর একই সঙ্গে যারা একটু দেরিতে রেডিও সেট অন করেছেন তাদের জানাই আজকের স্বাস্থ্য জিজ্ঞাসায় আলোচ্য বিষয় মশাবাহিত নানান রোগ, তার প্রতিকার এবং প্রতিরোধ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অমিতাভ নন্দী, কে রয়েছেন টেলিফোনে। নমস্কার।
2: হ্যাঁ দিদি, নমস্কার।
1: নমস্কার, বলুন।
2: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: বলুন বলুন।
2: হ্যাঁ, শ্রদ্ধেয় ডাক্তারবাবুকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
0: নমস্কার নমস্কার।
2: হ্যাঁ নমস্কার নমস্কার,
0: আমাদের তরফ থেকেও আপনাকে শুভেচ্ছা।
2: আমিও অমিতাভ, আপনিও অমিতাভ।
0: বলুন
2: তো দেখুন, এই যে আলোচনা আপনাদের শুনছি, খুব সুন্দর, খুব সুন্দর।

0: আলোচনা পুরো পরিষ্কার ছবিটা আমার কাছে চলে এলো। তো ডাক্তারবাবু, আমার কাছে দুটো প্রশ্ন আছে। এই যে ধরুন, এই যে জেলা হিসেবে যে আমরা ইয়েটা দেখছি, তাতে করে মুর্শিদাবাদ, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি, এগুলোতে যেমন বাড়ছে এই ডেঙ্গুর সংখ্যা, তেমনি আমাদের বীরভূমে কিন্তু এখনো কম আছে। কিন্তু বীরভূমের যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া দুটো দিক, একটা হচ্ছে আপনার ভাইভক্স আর একটা
1: ফ্যালসিপেরাম,
0: সেটা আপনি বললেন। হ্যাঁ, কিন্তু এই দুয়ে ফ্যালসিপেরাম এইটা শনাক্তকরণ আমরা কিভাবে করব? ভাইভক্সটা নাহলে প্রাথমিক পর্যায়ে থাকে, সেটা ঠিক হয়ে যায়, কিন্তু ফ্যালসিপেরামটা আমি শুনেছি, আমি কতটা জানি না যে কতটা বিপজ্জনক, কিন্তু আমি শুনেছি সেটা খুব বিপজ্জনক।
2: ডাক্তারবাবু তো বললেন এক্ষুনি
0: সেটা। হ্যাঁ হ্যাঁ, তো সেই
2: আপনার প্রশ্নটা বলুন, আপনার প্রশ্নটা
1: করে নিয়েছেন উনি,
0: যে আমার চিকিৎসা পদ্ধতি এবং যে খাওয়ার পদ্ধতি, যে কি খাওয়া যাবে এবং কি কি চিকিৎসা আছে, সেই বিষয়ে যদি সভ্য ডাক্তারবাবু একটু আলোচনা করেন ভীষণ ভাবে উপকৃত হব।
1: ওনার প্রশ্নের মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে জেলাগতভাবে তারতম্য কেন হচ্ছে, ডিস্ট্রিবিউশন, এই যে ডিফারেন্স ইন ডিস্ট্রিবিউশন অফ ডিফারেন্ট ডিজিজেস, বিশেষ করে ডেঙ্গি বলো, ম্যালেরিয়া বলো, এগুলোর ডিস্ট্রিবিউশন প্যাটার্ন, এটা নিয়ে আমি গতকালই আমরা আলোচনা করছিলাম যে আমাদের তথ্য কেন চাই, ডেটা আমাদের কেন চাই। ডায়াগনোসিসটা, এটা ম্যালেরিয়া হয়েছে, আমার রিপোর্টে ম্যালেরিয়া লিখতেই হবে, ডেঙ্গি আমি লুকোবো না, ডেঙ্গি লিখতেই হবে। এইখান থেকেই বেরিয়ে আসবে আমাদের সায়েন্টিফিক অ্যানালিসিস। এখানে কেন, ওখানে আপনি যেটা বললেন খুব ভালো একটা কথা বলেছেন, আমি মানে আমি বলতে যাচ্ছিলাম মিস্টার ঘোষ, আমি বলতে যাচ্ছিলাম আর আপনি ওই বীরভূমের কথাটা বলে দিলেন, ম্যালেরিয়াটা ওখানে বেশি হয়। আমি বলতে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম বীরভূমে আপনাদের কি ম্যালেরিয়া বেশি হয়, আর ঠিক তাই আপনি উত্তর দিয়েছেন, এই মানে আপনি প্রশ্নটাও তাই করলেন। এটার কারণ হচ্ছে বহুবিধ কারণ। এক নম্বর হচ্ছে যে ভেক্টর, মানে আজকে আমরা তো ভেক্টর বোন ডিজিজ মানে মশাবাহিত অসুখ নিয়ে আলোচনা করছি,
2: বাহক,
1: এই বাহক তার যে জন্মস্থান, তার যে জন্ম প্রক্রিয়া, তার যে জন্মের জন্য, বংশবৃদ্ধির জন্য যে রিকোয়ারমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্টাল যে রিকোয়ারমেন্ট,
2: মানে অনুকূল পরিস্থিতি যাকে আমরা বলি,
1: সেইটা কিন্তু বিভিন্ন জায়গা, জিওগ্রাফিক্যাল এরিয়া, কমিউনিটি, সোসাইটি কেমন আছে, তাদের হিউম্যান বিহেভিয়ার কি, তারা কেমনভাবে বাড়ির পাশে গর্ত করে রাখছে, কি জঞ্জাল জড়ো করে রাখছে, কি প্লাস্টিকের বোতল, ভাঙা কাপ ফেলে রাখছে, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসের ওপর নির্ভর করে। যেমন ধরুন ম্যালেরিয়ার মধ্যে সবচেয়ে ড্রেডেড যাকে বলা হয় মারাত্মক ম্যালেরিয়া হচ্ছে ফরেস্ট ম্যালেরিয়া। ফরেস্ট ম্যালেরিয়া মানে জঙ্গলে যেসব ম্যালেরিয়া হয়, তার মূলত সিংহভাগ কেন প্রায় 98% হচ্ছে ফ্যালসিপেরাম প্যারাসাইট দিয়ে হয়, এবং সেগুলো মেজরিটি হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট, মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্ট। তার একটা কারণ আছে, আজকে এই আলোচনায় আমরা সেগুলো বলতে গেলে এ তো 4-5 ঘন্টা
2: সময়
1: হবে না, তুমি শুধু এইটুকু খবর দিই যে জঙ্গলের ম্যালেরিয়া একটা বিশেষত্ব আছে, তার একটা কারণ আছে। ঠিক তেমনিভাবে একটা বলে প্রজেক্ট ম্যালেরিয়া, কোথাও একটা প্রজেক্ট হচ্ছে, কোথাও একটা বড় ধরুন তৈরি হবে কোনো কিছু একটা, সেখানে হাজার হাজার শ্রমিক এসেছে, খানা খন্দ গর্ত খোঁড়া হচ্ছে, এ হচ্ছে, ওখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন জড়ো হয়েছেন, সেখানে এক ধরনের ম্যালেরিয়া হয়, তাকে প্রজেক্ট ম্যালেরিয়া বলা হয়। আরবান ম্যালেরিয়া মানে শহরে এক ধরনের ম্যালেরিয়া যেটা হয়, শহরের তার একটা বৈশিষ্ট্য আছে, ওই ভাইভ্যাক্স, ওই ফ্যালসিপেরাম, কিন্তু তার অনেক কিছু বৈশিষ্ট্য আমরা সেগুলো আজকে আর আলোচনার আমাদের এর মধ্যে পরিসরে দেওয়া যাবে না, এই স্বল্প সময়ের পরিসরে আমরা বলতে পারবো না, তবে তার বৈশিষ্ট্যগতভাবে এর তারতম্য ঘটে। রুরাল ম্যালেরিয়া, গ্রামেগঞ্জে যে ম্যালেরিয়া তাকে আমরা রুরাল ম্যালেরিয়া বলে থাকি। ঠিক তেমনিভাবে যেখানে নাকি ডেঙ্গি হচ্ছে, ডেঙ্গির যে মশা আর ম্যালেরিয়ার যে মশা দুটো আলাদা, ডেঙ্গিতে ইডিস ইজিপ্টাই মশা এর জন্য দায়ী, সেগুলো জন্ম নেয় মূলত আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার, স্মল অ্যান্ড আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার,
2: মানুষই করে,
1: মানুষই করে। আমরা চারিদিকে যেমন জল জমিয়ে রাখছি বালতিতে, ভাঙা এতে, ফুলের টবে বা ভাঙাচোরা জিনিসপত্র চারিদিকে ফেল, এবং সেই কারণে এটাকে, এটা দেখবেন এটা খুব একটা জঙ্গলে টঙ্গলে হয় না, এগুলো বাড়িতে, বাড়ির ভেতরে কিংবা আশপাশে বাড়ি।

ইংরেজিতে একে বলে ডোমেস্টিক বা পেরি ডোমেস্টিক ট্রান্সমিশন, এটা হচ্ছে ডেঙ্গির একটা বিশেষত্ব। সেই জন্যই এটা এই আরবান এরিয়াতে মানুষ যেখানে থাকবে সেখানে ডেঙ্গি হবে। আর ম্যালেরিয়া হচ্ছে যে কোনো রকমের জমা জলে সে জন্মাতে পারে, যদিও জলটা পরিষ্কার হওয়া চাই। পচা নর্দমার জলে ম্যালেরিয়ার মশা জন্মায় না। ফাইলেরিয়া বলে আরেকটা অসুখ আছে, সেটা এখন আমরা খুব

0: মশাই তো চুজি,
1: তা সেটা বনে জঙ্গলে যেসব, এমন কি যে শাল জঙ্গলে, আপনার বীরভূমে তো প্রচুর শাল গাছ আছে, এই যে ডিসেম্বর জানুয়ারির পরে পাতাগুলো পড়বে, তারপরে বর্ষা আসবে, ফুল ফুটবে, ওই মার্চ এপ্রিল মার্চ নাগাদ ফুল ফুটবে, ভীষণ ভালো গন্ধ একটা সুবাস ছড়ায়। কিন্তু পাতা যে পড়ে থাকে, প্রথম যখন বৃষ্টি আসে, বৃষ্টিতে ওই যেটুকু পাতাগুলো তখন ওই
0: কুঁকড়ে যায়,
1: ঠোঙার মতো হয়ে গিয়ে তাকে দেখবেন, সেখানে প্রথম বৃষ্টিতে অল্প অল্প বৃষ্টি হয়, সেখানে জলটা জমে, ওইটুকু জলেই জঙ্গলে মশা কিন্তু জন্মাতে পারে। আমরা আমি দেখেছি ত্রিপুরাতে, আমি দেখেছি বিভিন্ন গ্রামে, যেখানে নাকি প্রত্যেকটা গ্রামে আপনাদের বাড়ির পাশে বাঁশ ঝাড় আছে, বাঁশ কেটে নিচ্ছেন, কে রেখে দিচ্ছেন এক হাত লম্বা কিছু একটা বাঁশের টুকরো রেখে দিচ্ছেন, গোড়াটা তো রইল, এবারে যেখান থেকে কেটেছেন বাঁশের তো গর্তটা রইল। এবার আমার ভিডিও আছে, আমি রিসার্চ করার সময় আমি এগুলো পড়েছি, যে ভিডিও করা আছে, সেখানে বর্ষার জল জমছে সেই বাঁশের টুকরোটার ওই গোড়ার ওপরে ফুটোটার মধ্যে, কিলবিল করছে মশা লার্ভা। তো এই জায়গাগুলো কিন্তু মশা, যে ম্যালেরিয়ার মশা, এইখানে তারা জন্মায়। আর বীরভূমে আপনি যে ম্যালেরিয়া বলছেন, এটা বিশেষ করে এই ধরনের পরিবেশ ম্যালেরিয়ার মশাকে এই দেয়, মানে এনকারেজ করে জন্মানোর জন্য, সেই জন্যই এখানে হয়। আর আপনি যেটা আরেকটা প্রশ্ন করছেন, যে না এটা ভাবে আপনি ওইখানে একটা ভুল করছেন, মানে আপনি স্বাভাবিক আপনি ভুল করবেন, সেটা আমাদেরই বলা উচিত ছিল, যে একটা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ক্লিনিক্যাল সাসপিশন, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, আর একটা হচ্ছে প্যারাসাইটোলজিক্যাল সাসপিশন, প্যারাসাইটোলজিক্যাল ডায়াগনোসিস। রুগীকে দেখে আপনারা বা আমার চেম্বারে বা আমার আউটডোরে, আমি রুগীকে দেখে যে যে উপসর্গগুলো বললাম সেটা থেকে সন্দেহ করতে পারি। এর পরবর্তী স্টেপ হচ্ছে রক্ত পরীক্ষার মাধ্যমে জীবাণু শনাক্তকরণ করা এবং ফাইনাল ডায়াগনোসিস করা, তার কী ম্যালেরিয়া হয়েছে, কোন প্যারাসাইট দিয়ে হয়েছে, সে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, না প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম, না প্লাজমোডিয়াম ম্যালেরি, আমাদের দেশে হয় না প্লাজমোডিয়াম ওভেল, যদি থাকতো তাহলে সেটা, বা ডেঙ্গির টেস্ট করে, NS1 টেস্ট করে, বা IgM পরবর্তীকালে 7 দিনের পরে IgM টেস্ট করলে সেগুলো পজিটিভ হয়, তখন আমরা নিশ্চিত হই যে তার এই অসুখ হয়েছে। কিন্তু এটা দিয়ে আমি কখনোই রুগীকে দেখে এটা ভাইভ্যাক্স ম্যালেরিয়া না ফ্যালসিপ্যারাম ম্যালেরিয়া
0: সম্ভব নয়,
1: এটা বলা সম্ভব নয়।
0: ডাক্তারবাবু, উনি আরেকটা প্রশ্ন করেছেন যে ডেঙ্গি ম্যালেরিয়ার ক্ষেত্রে রুগীকে কি কি ধরনের খাবার দিতে হবে।
1: আমরা খাবারের প্রসঙ্গটা একটু পরে আসবো না, এখনই উত্তর দিয়ে দেবো।
0: আমরা ঠিক আছে, আমরা খাবারের প্রসঙ্গ ওই চিকিৎসার সঙ্গে তখন না হয় খাবারে আসা যাবে। আমরা বরং আরেকটা টেলিফোনে আসি।
1: হ্যাঁ, নিয়ে নিন।
0: নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
2: আমি হুগলি জেলা রাজনাথ থেকে আশিষ বর কথা বলছি।
0: বলুন।
2: প্রথমেই জানাই শরৎ শুভেচ্ছা।
0: হ্যাঁ হ্যাঁ, আপনিও জানবেন, বলুন।
2: ডাক্তারবাবু আমার প্রণাম নেবেন।
1: নমস্কার নমস্কার।
2: আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ম্যালেরিয়া এবং ডেঙ্গু, এগুলো কি করে প্রতিহত করা যায়?
1: আসবো আমরা এই প্রসঙ্গে, আসবো আমরা
0: আসবো, কারণ এটা আমাদের আজকে আলোচ্য বিষয়ের একদম মধ্যেই রয়েছে। ডাক্তারবাবু, এবারে আমরা একটু চিকিৎসায় আসি। ধরা গেল যে কি কি হয়েছে, ধরা গেল যে আমার ম্যালেরিয়া হয়েছে বা ডেঙ্গু হয়েছে বা চিকুনগুনিয়া, এবারে এর চিকিৎসা কি রয়েছে? ডাক্তারবাবুরা আপনারা যতটা ডিটেলে জানবেন সেটা না, আমরা সাধারণ মানুষের কি কি জেনে রাখাটা দরকার।
1: আমরা আমি ওইখানে আসতে গেলে একটা পর্যায়ক্রম ক্রমে আসতে হবে আমাদের। আমি তাহলে শুরু করছি, একটা জ্বর, একটা মানুষের জ্বর হয়েছে, তাহলে এতক্ষণ আমরা যেটা বললাম জ্বর দেখে একটা সন্দেহ করব
0: কি হতে পারে,
1: কি হতে পারে। আর বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার সমস্ত জেলাগুলো, ম্যালেরিয়া বলো ডেঙ্গি বলো, এখন তো ডেঙ্গি সব জেলায় জেলায় গ্রামে গ্রামে চলে গেছে, যেটা আগে ছিল না। যেটা মিস্টার ঘোষ প্রশ্নটা করেছিলেন যে কেন ওখানে হচ্ছে ওখানে হচ্ছে না, ডেঙ্গির কি ব্যাপার, সেটা কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে এর মাঝে। আমাদের অজান্তেই আমরা একটা ওই, এখন আমরা বলছি যে প্লাস্টিক দূর করো, প্লাস্টিকের ঠোঙা চলবে না, প্লাস্টিকের প্যাকেজিং চলবে না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্লাস্টিক যখন থেকে শুরু হয়েছিল একটা বিপ্লব এসে গিয়েছিল। এই প্লাস্টিকের বিপ্লবের মাধ্যমে আমরা কিন্তু বেশ কিছু অসুখকে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ছড়িয়ে দিয়েছি। আগে গ্রামেগঞ্জে কিন্তু প্লাস্টিকের প্যাকেটে ওই বিভিন্ন আলু ভাজা, চানাচুর, ঝুরি ভাজা, এসব তো পাওয়া যেত না, ওখানে

0: তো কাগজের ঠোঙায় করে বা শালপাতায় মোড়ে, বীরভূমের শালপাতায় করে দোনায় করে দিত,
1: বায়োডিগ্রেডেবল,
0: ব্যাস সেগুলো বায়োডিগ্রেডেবল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল শৌখিন প্যাকেটের মধ্যে নানা রকমের রঙিন ছবি টবি দিয়ে এসছে ভালো, ওগুলো শহরে পাওয়া যেত, আস্তে আস্তে শহর থেকে গ্রামে গেল। এবারে মানুষের স্বভাবটাও তো চিরাচরিত সেটা রয়েছে, আমরা একটা জিনিস ব্যবহার করি ছুঁড়ে ফেলে দিলাম ওখানে, গাড়ি করে যাচ্ছি, বাসে করে যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি, খাচ্ছি, জানলা দিয়ে গলিয়ে বাইরে ফেলে দিলাম, এটা তো করি, বাড়ির আশপাশেও তাই করি। তো ওরই মধ্যে তো বৃষ্টির জল জমে ডেঙ্গির মশা জন্মাচ্ছে। ডেঙ্গি কিন্তু ভারতবর্ষে যখন শুরু হয়েছিল তখন শুধুমাত্র শহরে হতো, দিল্লি কলকাতা এইসব শহরের মধ্যে হতো। আস্তে আস্তে দেখো, এই আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এই প্লাস্টিকের আবর্জনা মানে যে প্যাকেজিং, তার মাধ্যমে আমরা গ্রামেগঞ্জে নিয়ে গেছি। আর মানুষ তো বয়ে নিয়ে যাচ্ছে ভাইরাসটাকে, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায়,
1: ওদের আধার তৈরি করে দিলাম আমরা বেড়ে ওঠার।
0: এই মশা, মশা ছিল না, মশাগুলো ওখানে চলে গেল। এবারে এরকম জ্বরের রুগী একটা দেখলে তাহলে কি করব, তাহলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবেন আপনারা, ডাক্তারবাবু দেখবেন, দেখে উনি লিখবেন যে এই এই টেস্ট করতে হবে। এইখানে আমি একটা কথা বলে রাখি, একটা ধারণা আছে এখনো হয়তো অনেকের মধ্যে, ম্যালেরিয়ার রক্ত পরীক্ষার একটা বিশেষ নাকি সময় আছে, যখন খুব জ্বর বেশি করে আসবে, 104.5 কাঁপুনি হবে, তখন নাকি রক্ত নেওয়া হবে। মুশকিল হচ্ছে, আগে বলেছি ম্যালেরিয়া একটা একটা পিরিয়ডিক জ্বর আসে 48 ঘন্টা ছাড়া ছাড়া, সেটা সকাল 8টা থেকে পরের পরের দিন 8টা হতে পারে, আবার রাতের 2টো এলে পরের পরের দিন রাতে। এখন রাতের 2টে কোন ল্যাবরেটরি খোলা থাকবে গো,
1: তাই
0: কোথাও পাবে,
1: তাই তো
0: পরীক্ষা হবে না, তাহলে সে অপেক্ষা করছে, পরের দিন সকালে আর জ্বর নেই, ফেলে রাখলো রুগীটাকে, কখন সে রাত্রে জ্বর আসবে পরের দিনে, এই করতে করতে রুগী জটিল হয়ে যায়। এখন আমরা জানি, আমরা প্রমাণ করতে পেরেছি, ম্যালেরিয়ার রক্ত জ্বর গায়ে থাকুক বা না থাকুক, যে কোনো সময়ে নেওয়া যায়, তাই কালক্ষয় করবেন না। আর একটা বিশ্বাস আছে, আমরা 3 দিন ওয়েট করে দেখি, এই জিনিসটা আমার না মাথায় আজ পর্যন্ত ঢুকলো না, এই 3 দিনটা এলো কোথা থেকে, 5 নয় কেন, 1 নয় কেন, 2 নয় কেন, 3টা কী করে এলো, আমি আমার কাছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যায় নেই, আমি বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারবো, এক একটা দিন অপেক্ষা করা মানে আপনার পেশেন্টকে আপনি এক এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 1, 2, আপনি তাকে বিনা চিকিৎসায় যতক্ষণ না ডায়াগনোসিস করে সঠিক ওষুধ দিচ্ছেন ততক্ষণ সে কিন্তু বাহ মানে সোর্স হিসেবে কাজ করছে, তাকে মশা কামড়ে অন্যদের মধ্যে সেটা ছড়াচ্ছে, তাহলে এখানে আপনি আপনার সামাজিক দায়িত্ব থেকে একটা দূরে নিজেকে সরিয়ে রাখছেন, সেটা কাজটা কর্তব্য পালন করছেন না,
1: সামাজিক এবং পারিবারিক দুই দিক থেকেই তার মানে মুশকিল।
0: সেই জন্য অপেক্ষা নয়, তাহলে আমার বার্তা কি, জ্বর হয়েছে ডাক্তারবাবুর কাছে যান, রক্ত পরীক্ষায় অপেক্ষা করবেন না, ডেঙ্গিতে প্রথম দিনেই রক্ত পরীক্ষায় ডেঙ্গি হলে ধরা পড়ে, ম্যালেরিয়াতে তো ধরা পড়েই, সুতরাং সময় নষ্ট করবেন না। এই যে সময়টার যেটা বললাম সহজ স্তর এবং জটিল স্তর, এটা কিন্তু সময় ভিত্তিক একেবারে, এবং ফ্যালসিপারাম ম্যালেরিয়াতে এই সময়টা কয়েক ঘন্টাও হতে পারে, আমার নিজের চোখে দেখা হাসপাতালে, আমি তখন ট্রপিক্যালে চাকরি করি, আমার নিজের চোখে দেখা, কয়েক ঘন্টার মধ্যে একটা মানুষকে আনলো, সে বসে হেঁটে এলো, কয়েক ঘন্টার মধ্যে মারা গেল, অজ্ঞান হয়ে, সেরিব্রাল ম্যালেরিয়া হয়ে, ব্রেন ম্যালেরিয়া হয়ে। সুতরাং অপেক্ষা করবেন না দয়া করে, আমি আপনাদের ভয় পাইয়ে দিচ্ছি না, আতঙ্ক করছি না, কিন্তু এটা দরকার। এরপরে তাহলে আমি আপনাদের কি বললাম, ম্যালেরিয়ার ডেঙ্গির আর চিকুনগুনিয়া 3টেতেই রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ শনাক্তকরণ করা হলো, চিকিৎসা ডাক্তারবাবুরা করবেন, ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন লিখলেন, আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে ডাক্তারের ওপর ডাক্তারি করবেন না, দয়া করে গুগল মাস্টারের বইগুলো পড়বেন না, কারণ ওগুলো যা লেখা আছে সেটা আপনারা বুঝবেন না, আপনারা তো ডাক্তার নন, ওই লেখাগুলোর মানে অন্য অর্থ হয়ে আপনার মাথায় সেগুলো ঘুরতে থাকবে, তারপরে যে কাজটা করার কথা নয় সেটা করে বসবেন।
1: সুতরাং আমাদের যেটুকু করার সেটুকু করি, বাকিটা ডাক্তার বাবুদের।

0: যেটুকু করণীয় সেটা হচ্ছে যেমন যেমন ডাক্তারবাবু বলবেন, যে টাইমে যে ওষুধ খাওয়াতে বলবেন সেটা খাওয়াবেন, রুগীকে মশারির মধ্যে শুয়ে রাখবেন যাতে তাকে মশা না কামড়াতে পারে। ম্যালেরিয়াতে অনেক সহজ, কারণ ম্যালেরিয়ার ওষুধ আছে। ভাইভ্যাক্স ম্যালেরিয়া হোক, ফ্যালসিপারা ম্যালেরিয়া হোক, সাধারণ স্তর হোক, জটিল স্তর হোক, তাকে বাঁচানো যায় যদি সময় মতো সেই ওষুধ আরম্ভ করা যায়। এবং এখানে কোনো ছেলে খেলা নয়, কোনো ওই পাশের বাড়ির মাসির দাদা এসে বলল এই করবেন, অমুকের বন্ধুর অমুকের তার আত্মীয় বলেছিল আমার ওখানে তাই হয়েছিল আপনি এটা করুন, এগুলো দয়া করে করবেন না। ডাক্তারবাবু যেমন ডোজ বলছেন ঠিক তেমনি ব্যবহার করবেন। আর যেমন আগে আপনাদের বলেছি, পেচ্ছাপ কমে যাওয়া, বমি হওয়া, পেট ব্যথা হওয়া, পাতলা পায়খানা হওয়া, শ্বাসকষ্ট হওয়া, ভুল বকা ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি কোনো মতে হয়, খুব জ্বর 105-106 ওপর জ্বর উঠে যাচ্ছে, একটাও যদি উপসর্গ এই দুটি তিনটি অসুখের মধ্যে থাকে যে কোনো রোগীর মধ্যে, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তরিত করুন, তাকে আর বাড়িতে চিকিৎসা করা যাবে না। দ্যাট ইজ দ্য আর্লিয়েস্ট সাইন অফ কমপ্লিকেশন। এটা চেনার জন্য আপনারা নিজেদের সেই মতো প্রস্তুত রাখবেন। আমার বলার উদ্দেশ্য আপনারা যাতে প্রথমেই ধরতে পারেন। এবারে করণীয়, এই একটা করণীয় হচ্ছে চিকিৎসা, আর একটা হচ্ছে রোগটা যাতে না ছড়ায় তার জন্য তাকে মশারির মধ্যে শুয়ে রাখা, ঠিক আছে? এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার কি করে হবে না, অসুখটা আমার কি করে হবে না, অন্যদের কি করে হবে না, মানে প্রিভেনশন। এখানে একটা খুব সত্যি কথা, রূঢ় বাস্তব কথা বলছি, আমরা ম্যালেরিয়াকে অনেকভাবে প্রিভেন্ট করতে পারবো, ডেঙ্গিকেও প্রিভেন্ট করতে পারি। এই প্রিভেনশন অনেক রকমের হয়, ওষুধ খেয়ে প্রিভেনশন করা যায়, তাকে কেমো প্রোফাইল্যাক্সিস বলে, ভ্যাকসিন দিয়ে আটকানো যেতে পারে কোনো অসুখকে, তাকে আমরা ইমিউনো প্রোফাইল্যাক্সিস বলা হয় বা ভ্যাকসিন নোয়া বলা হয়। আর একটা হচ্ছে ভেক্টর ব্রিডিংটাকে, যে বাহক সে যে জন্ম নিচ্ছে, মশা যে জন্ম হচ্ছে সেটাকে কম করে দেওয়া বা নির্মূল করে দেওয়া, এই একটা পদ্ধতি। আর একটা হচ্ছে সোর্স রিডাকশন, মানে আমার ধরুন আমার জেলাতে 10,000 রুগী হয়েছে এবছর, তাহলে 10,000টা রুগী থেকে রোগটা জীবাণুটা ছড়াচ্ছে, সেটাকে আমি যদি কমিয়ে 200তে আনি, অবশ্যই আমার পরের বছরে ডেফিনেটলি রুগী সোর্স কমে যাচ্ছে। মানে প্রতিটা রুগী কতজনকে যে ছড়ায় তার একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, কিন্তু ওগুলো বায়োলজিক্যালি খাটে না। সে 10 জন হতে পারে, 10,000 জনকেও ছড়িয়ে থাকতে পারে। সুতরাং ভাবুন, এইটা আপনারা চিন্তা করবেন সেইখানে। সেই জন্যই তাড়াতাড়ি ডায়াগনোসিস, তাড়াতাড়ি চিকিৎসা করার মাধ্যমে এবং আইসোলেশন, মশার থেকে আর থেকে আইসোলেশন, যেমন কোভিডে আপনারা আইসোলেট করে রেখেছেন, ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছেন, তার নিঃশ্বাস প্রশ্বাসে ভাইরাস যাতে না বেরোতে পারে, অন্যদের কাছে না যেতে পারে, এখানে সেই মানুষটাকে মশা থেকে আইসোলেট করে দিন,
1: মশা যাতে তার কাছে না পৌঁছায়।
0: কেন না? পৃথিবীতে যতদিন জল থাকবে মশা ততদিন থাকবে, এটা একেবারে রূঢ় বাস্তব কথা। আপনি মশাকে নির্মূল করতে পারবেন না, মশাকে কম করতে পারবেন, কিন্তু আজকের দিনে আমাদের যা হ্যাবিট, আমাদের যা পরিবেশ আমরা যেভাবে তৈরি করে রেখেছি, আগামী কয়েক বছর, আমি জানি না কতদিন, মনে হয় না মশা নির্মূল করা তো দূরের কথা, মশার সংখ্যা কতটা কমাতে পারবো সেটা কিন্তু কঠিন আছে। সেই জন্য আমাদের টার্গেট হওয়া উচিত যে সোর্স প্যারাসাইট বা ভাইরাল সোর্সটাকে রিডিউস করা, সেটা যাতে কম করা যায়। এইভাবে আমরা করতে পারি। রইল বাকি চিকিৎসার কথা, সে তো ডাক্তারবাবুরা জানবেন। আর ভ্যাকসিনের কথা, ম্যালেরিয়ার ভ্যাকসিনও তৈরি হচ্ছে, ডেঙ্গুর ভ্যাকসিনও তৈরি হচ্ছে, আশা করা যায় ডেঙ্গির ভ্যাকসিন ভারতবর্ষে আগামী বছর বাজারে ছাড়ার জন্য পারমিশন পাওয়া গেছে, তবে এখন ট্রায়াল চলছে। সেই ট্রায়ালের শেষে আগামী বছরের মধ্যে কী হয়, কী রেজাল্ট, সেটা তো আবার পর্যালোচনা করা হবে, সেটা পরের কথা। তবে এটা একটা ভালো খবর যে ভ্যাকসিন অ্যাপ্রুভাল হয়েছে, সরকারিভাবে অ্যাপ্রুভাল হয়েছে, সেটা ট্রায়াল চলছে, এটা আগামী বছর বাজারে আসার কথা।
1: বেশ, অনেক তথ্য জানা গেল। এবার আমরা পথ্যের কথায় আসবো, তবে তার আগে একটু টেলিফোনে কথা বলে নিই। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ বলুন বলুন।
0: হ্যালো
2: বলুন
1: বলুন।
0: হ্যাঁ সৌমিতাজি নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলপুর থানায় ঠেঙ্গাপাড়া গ্রাম থেকে সৌমন দাস বলছিলাম।
1: বলুন বলুন।
0: হ্যাঁ তো আমি তো অনুষ্ঠান শুনছি এবং আমাদের গ্রামের মানুষ এই অনুষ্ঠানটা শুনছেন এবং তারা অনেক উপকার পাচ্ছেন। তো আমার বলা ছিল যে আমাদের গ্রামাঞ্চলে এই গরু তারপরে ঘোড়া ছাগল এদের এত সময় এত মশা হয় যে গরুগুলোকে মশা প্রচুর পরিমাণে কামড়ায়। তো সেই সময় কি করে এই ঘোষ মশাই এই ঘুঁটে দিয়ে ধোঁয়া দেয় কিংবা দিনে তেড়ে পড়ায় কয়েক বেলায়, তা এই এত মশাগুলোকে কিভাবে বন্ধ করা যায়, তার কোনো ব্যবস্থা যদি কিছু থাকে কোনো উপায় থাকে সেটা ডাক্তারবাবুকে বললে আমাদের এই জনগণকে অনেক সুবিধা হবে।
2: ঠিক আছে, উনি মশা কী করে কমানো যায় তার ব্যবস্থা করতে বলছেন। দেখুন, মশা কমানোর নানা রকম ব্যবস্থা আছে। এক নম্বর হচ্ছে মশা আপনার শরীরে বসতে যাতে না পারে, কামড়াতে যাতে না পারে, সেই জন্য কিছু ক্রিম আছে, অয়েন্টমেন্ট আছে, সেগুলো আমরা মেখে রাখতে পারি, বা মশা তাড়ানোর ধূপ জ্বালাতে পারি বাড়িতে ইলেকট্রিক্যাল ডিভাইস দিয়ে, বা এমনি ধূপ পাওয়া যায় সেটা, বা গ্রামেগঞ্জে ঘুঁটে বা ইভেন ধুনো, আমরা যে শাল গাছের আঠাতেও ধুনো, সেই ধুনো জ্বালিয়ে সন্ধ্যাবেলা আমরা এ করি। ইউজুয়ালি মশাগুলো সূর্য ডোবার পরে বা ওই সময় থেকে ঘরের মধ্যে ঢুকতে থাকে, ওই জন্যে আমাদের সন্ধ্যেবেলা ধুনোচিতে ধুনো জ্বালিয়ে সারা বাড়ি ঘোরানোর একটা রেওয়াজ। দেখুন, একটা ধার্মিক আচার ব্যবহারটা কি আমরা ব্যবহার করেছি কিছু সায়েন্টিফিক নলেজকে ইমপ্লিমেন্ট করার জন্য, এভাবে অনেক কিছু করা আছে। সুতরাং আমরা যে কোনো রকমের ধোঁয়া দিতে পারি, তবে সেটা মানুষের সহ্য হলে ঠিক আছে। যেমন কি ওই ধূপ টুপ বললাম, সবাইকার সহ্য হয় না, সেটা ব্যক্তিবিশেষে তারা বিচার করে নেবেন। এই তার চেয়ে বড় কথা হচ্ছে মশার জন্মস্থানটাকে বাড়তে না দেওয়া। আপনারা বাড়ির চারিদিক পরিষ্কার রাখবেন, ভাঙাচোরা জিনিসপত্র একটা জায়গায় ফেলে সেটা সময় মতো, ধরুন সপ্তাহে একবার একটা থলের মধ্যে রাখলেন, ব্যাগের মধ্যে রাখলেন, সেটাকে সপ্তাহে একবার করে, আর জানি না আপনাদের যেখানে মিউনিসিপ্যাল এলাকা হোক পঞ্চায়েত এলাকা হোক, সেগুলো নিয়ে ডাম্প করার জন্য কোথাও ডিসপোজ করার জন্য যে ব্যবস্থা থাকবে, শহরে তো আছেই মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে ওগুলো নিয়ে যাওয়া হয়, সে ব্যবস্থা করা যেতে পারে। তাহলে বাড়ির চারপাশটা পরিষ্কার থাকে, বাড়ির চারপাশে খানা খন্দতে যদি বর্ষার সময় বিশেষ করে জল জমে সেই জায়গাগুলো বুঝিয়ে দেবেন, বাঁশ ঝাড়ে যেগুলো কাটা বাঁশের স্টাম্পগুলো রয়েছে নিচে গোড়াগুলো, সেগুলো কিছু না মাটি দিয়ে বুঝিয়ে রাখবেন, বর্ষার আগে একটু জলে মাটিটাকে ভিজিয়ে নিয়ে ওই গর্তটার মধ্যে বাঁশের ফুটোগুলোর মধ্যে ওগুলো বুঝিয়ে রাখবেন। এগুলো গ্রামের বাড়ি ওখান থেকেই সব মশা জন্মায়। আর পুকুরের মশা, পুকুরে মশা জন্মায়, সেখান থেকে আটকাতে গেলে গ্রামেগঞ্জে যাই না, তবে সরকারি তরফ থেকে কিছু মাছ দেওয়া হয়, গাপি এবং গ্যাম্বুশিয়া এসব মাছ দেওয়া হয়, এরা মশা লার্ভা খেয়ে ফেলে। সেগুলো সরকারি ডিপার্টমেন্টে আপনারা যোগাযোগ করতে পারেন, পঞ্চায়েতের মাধ্যমে বা মিউনিসিপ্যালিটির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। যেখানে যেখানে মাছ ছাড়া যেতে পারে সেখানে মাছের ব্যবস্থা একটা করা যেতে পারে, প্লাস আরও যেখানে আছে সেরকম জমা জল সেখানে আমাদের স্বাস্থ্য বিভাগকে বললে তারা এসে স্প্রে করে দিয়ে যাবে, নানা রকমের স্প্রে পাওয়া যায়, তেল পাওয়া যায়, সেগুলো দিলে মশাগুলো কমা যায়। এইভাবে আমরা মশা এটা, তবে সর্বোপরি আপনাকে সচেতন হতে হবে এবং বাড়ির আশপাশটা, বাড়ির ভেতর বাড়ির আশপাশে পরিষ্কার রাখবেন, বর্ষার সময় কোনো জল যেন কোথাও জমতে না পারে। 5 থেকে 7 দিনের বেশি যদি কোথাও একটু জল জমে থাকে সেখানে কিন্তু মশা ডিম পাড়ার পরে লার্ভা এবং পিউপার মাধ্যমে এগিয়ে গিয়ে সেখান থেকে অ্যাডাল্ট মশা বেরোয়, এবং এই কারণে আপনি ধরুন কোনো কারণে যদি জল বালতিতে রাখার দরকার হয় ব্যবহারের জন্য,
1: চৌবাচ্চাতেও অনেকেই দিন
2: চৌবাচ্চাতেও 7 দিনে একবার করে সেটাকে ড্রাই করে নেবেন, কিছু না 3-4 ঘন্টা শুকনো রাখবেন, তারপরে আবার জল রাখুন, কিন্তু 7 দিনে একবার করে এই কাজটা করবেন দয়া করে, তাহলে আমরা মশার সংখ্যাটা কিছু না হোক ডেফিনেটলি কমাতে পারবো।
1: ডাক্তারবাবু এবারে আসি, সময় তো খুব কম হাতে, আর 7 মিনিট সময় রয়েছে। মশার ক্ষেত্রে যেমন আমাদের এক শ্রোতা বন্ধু বললেন যে রোগগুলো হয় ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া, এইসবের ক্ষেত্রে চিকিৎসার কথা জানলাম, ওষুধের কথা জানলাম, একটু খাবার দাবারের ক্ষেত্রে আসি।

0: সঙ্গে আরো একটি জিনিস আমার জানতে ইচ্ছা করছে। আমরা জানি যে আমাদের যদি শরীরে অনুক্রম্যতা বেশি থাকে, আমাদের যদি শরীরে ইমিউনিটি পাওয়ার বেশি থাকে, তাহলে অনেক রোগকেই আমরা আটকে দিতে পারি। আমাদের শরীরের এই প্রতিরোধক ক্ষমতার সঙ্গে, ইমিউনিটি পাওয়ারের সঙ্গে মশাবাহিত রোগকে আটকে দেওয়ার কি কোনো সম্পর্ক আছে? এবং আমাদের খাদ্যাভ্যাস,
1: আগে ইমিউনিটির কথা বলিনি, ইমিউনিটি এইসব অসুখগুলো ধরুন ডেঙ্গি, আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেমকে অকেজো করে দেয়, একেবারে অকেজো নয়, মানে ইমিউন রেসপন্সটা কম হয়, কারণ তাদেরকে বাঁচতে হবে, তারা একটা সেলের মধ্যে বংশবৃদ্ধি করছে, ম্যালেরিয়া প্যারাসাইট একটা সেলের মধ্যে বংশবৃদ্ধি করছে, সে সেখান থেকে বেরিয়ে রক্তের স্রোতে যখন এসে যাচ্ছে, রক্তে তার অ্যান্টিবডিগুলো থাকলে তাকে মেরে ফেলবে। সেই জন্য ওই যে ফ্যালসিপ্যারামে বললাম না, রক্তের ছোট ছোট ডেলা হয়ে যায় রক্তের কোষগুলো, কেন না, একটা কোষ ফেটে রক্তে বেরোলে জীবাণুগুলো মারা যেতে পারে অ্যান্টিবডির জন্য, কিন্তু একটা ঘর আর একটা ঘর পাশাপাশি দুটো ঘরে মাঝে যদি একটা দরজার মতো একটা কোষের গায়ে যদি আর একটা কোষ থাকে, তাহলে বাইরে না বেরিয়ে সেইখান দিয়ে ঢুকে যেতে পারে। ওই জন্যই তারা ওই কোষগুলোকে একত্রিত করে ডেলা তৈরি করে সেখান থেকে তারা, সুতরাং এইভাবে তারা নানাবিধ উপায়ে বেঁচে থাকার তারা রাস্তা তৈরি করে রেখেছে। এ নয় যে আমার ইমিউনিটি কম বলে আমার ইয়ে হচ্ছে, এই অসুখগুলো বেশি হচ্ছে, তা নয়, এটা একটা ধারণা আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে ইমিউনিটিটা কম থাকলে কি হবে, না ইনফেকশনটা বাড়বে, কিন্তু প্যাথোলজিক্যাল প্রসেস যেটা, সেই প্রক্রিয়াটা কিন্তু নানা উপায়ে, শুধু ইমিউন সিস্টেম নয়, অন্য অনেক মাধ্যমের মধ্যে দিয়ে সেগুলো প্রকাশ পায়, সেই জন্য ওটাকে আটকানো মুশকিল। কিন্তু এখানে একটা হচ্ছে খাদ্য, যেরকম প্রোটিন, প্রোটিন আমাদের একটা অত্যধিক এসেনশিয়াল খাদ্য পদার্থ, এই প্রোটিনের যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু আমাদের এই অসুখগুলোর সঙ্গে লড়াই করাটা অসুবিধে হয়, বিশেষ করে ভাইরাল ডিজিজ, যখন ভাইরাল নানা রকমের ইনফেকশন হয়, সেখানে প্রোটিন একটা এসেনশিয়াল পার্ট প্লে করে। আবার প্যারাডক্সিক্যালি আবার এও আছে, খুব ম্যালেরিয়া যখন এপিডেমিক হতো কলকাতায় 1994 থেকে আমরা তো দেখে আসছি, তখন তো ঘরে ঘরে ম্যালেরিয়া
0: হয়ে যাচ্ছে,
1: তখন আমরা দেখেছি যারা খুব স্বাস্থ্যবান, আমরা স্বাস্থ্যবান বলতে মোটাসোটা বলি আর কি, তাদের মধ্যেই অসুখগুলো বেশি হয়, তাদের মধ্যেই কমপ্লিকেশানগুলো বেশি করে হতো, এটা এর ব্যাখ্যা আছে, আজকে আর আমি সেগুলো বলার সময় নেই এখানে। তাহলে খাবো খাবো কি, আমরা খাওয়ার ব্যাপারটা সিলেকশন, এটার নির্ভর করছে আমাদের নলেজ, প্যাথোলজিক্যাল প্রসেসের নলেজের উপরে। আমি লোকটাকে খাবারটা কেন দিচ্ছি, সে বেঁচে থাকার জন্য, শরীর তৈরি করার জন্য, শরীর রেডি রাখার জন্য, লড়াই করার জন্য। অ্যান্টিবডি তৈরি হতে গেলে প্রোটিন লাগবে, আসবে কোত্থেকে, আমি যদি প্রোটিন না খাই অ্যান্টিবডি তৈরি হবে কী করে, তাই না? সুতরাং খাদ্যটা দরকার। আবার এটাও মনে রাখতে হবে, যখন নাকি ডেঙ্গিতে সব র্যাশ বেরিয়ে গেছে সারা গায়ে, 5-7 দিনের পরে জ্বর ছেড়ে যায় ডেঙ্গি, তারপরেই মারাত্মক ডেঙ্গি, কিন্তু যতদিন জ্বর আছে ততদিন মারা যায় না মানুষ। যে জ্বর ছাড়লো তারপরেই র্যাশ বেরোবে, তারপরে রক্তক্ষরণ হবে, মাল্টি অর্গ্যান ইনভলভমেন্ট হবে, বিভিন্ন অর্গ্যানের ক্ষতি তারপরে হয়, কারণ সেই সময় IgM অ্যান্টিবডি তৈরি হয়ে যায় 5-7 দিনের পরে, আর ভাইরাসগুলো তখনও বেঁচে আছে। এই অ্যান্টিবডি, ভাইরাস এবং কমপ্লিমেন্ট বলে আর একটা জিনিস, এই তিনটে যৌগ আমাদের বিভিন্ন কোষকে ড্যামেজ করে, এইভাবে ক্ষতি করে। তো এই যে জায়গাটা, এইখানে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের দিতে হয়, যখন নাকি ভাস্কুলাইটিস হয়, মানে এই যে র্যাশগুলো বেরোয়, রক্তক্ষরণ হচ্ছে, এটা সব জায়গা, শুধু চামড়ায় আমরা দেখছি র্যাশ তা নয়, কিন্তু পেচ্ছাপে রক্ত পড়া, চোখে সাদা অংশটায় লাল রক্ত জমাট বাঁধা, নাক দিয়ে রক্ত পড়া, ঠোঁট দিয়ে রক্ত পড়া, মাড়ি দিয়ে রক্ত পড়া, এগুলো হয় মেয়েদের, বিশেষ করে যখন নাকি মেনস্ট্রুয়াল সাইকেল হয়, সেটা ডেঙ্গিতে মারাত্মক হয়ে যায়। এবং যাদের পিরিয়ড 10 দিন আগে হয়েছে, ডেঙ্গি হওয়ার পরে সেটা কিন্তু বাড়তে পারে। এইখানে আমরা খাবারের ব্যাপারটা সঙ্গে জল একটা, বিশেষ করে সবাই বলে খুব কষি জল খাও, না খুব কষি জল খাবেন না, জল পরিমাণ মতো খেতে হবে, জল বেশি খাওয়ার বিপদ আছে। আর একটা জিনিস হচ্ছে, টক জাতীয় জিনিস এমন কোনো জিনিস খাবেন না যেটা নাকি আমার

0: পাকস্থলীকে ইরিটেট করে, বিরক্ত করে, সেটা খাবেন না। ঝাল মশলা বেশি টক জিনিস এগুলো খাবেন না। অনেকে কিছু খাবার খাচ্ছে না, শুধু ফলের রস খাচ্ছে, তাদের কি হয় না ওই অ্যাসিডিটি হয়ে গিয়ে আর মিউকাস মেমব্রেনটা তখন র‍্যাশে ভর্তি থাকে, ইরিটেশনের মাধ্যমে বমি হয়, আর বমিতে কি হয় না একটা মেকানিক্যাল চার পড়ে, তার ফলে তার ভেতরে যে সূক্ষ্ম শিরা প্রশিরাগুলো ফ্রেজাইল হয়ে আছে ফেটে গিয়ে রক্ত বেরোতে শুরু করে। সুতরাং এই আমি খাদ্যাভাসে যেটা বললাম, সহজ পাচ্য, হালকা, খুব সুদিন খাবার খেতে হবে, কোনো রকম কোনো তেল মশলা ঝাল টক এগুলো খাবেন না, আর নিউট্রিশাস খাবার খেতে হবে, প্রোটিন ভালো করে প্রোটিন খাবেন, কার্বোহাইড্রেট ফ্যাট সবটাই ব্যালেন্স করে খেতে হবে।
1: অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, এতক্ষণ ধরে আমাদের এত কিছু বললেন, এবং এটাও বুঝতে পারছি না বলা কথাও রয়ে গেল অনেকটা, যেগুলো আর সময় করে উঠতে পারা যাচ্ছে না বলে, আর যেগুলো জানা হলো না, নিশ্চয়ই আবারও আগামীতে আপনাকে আমরা পাবো, এবং যে কথাগুলো এখনো বলা হলো না সেই না বলা বাণী নিয়ে আবারও নিশ্চয়ই আমাদের বসা যাবে। আজকের মতো অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার।
0: নমস্কার, নমস্কার।
1: এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অমিতাভ নন্দী। মশাবাহিত রোগ তার প্রতিকার প্রতিরোধ সবটাই তিনি ভারী সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বললেন, যেটুকু বুঝলাম আসুন সেটুকু জানি মানি এবং জানাই অপরকেও, যাতে করে একটু আমাদের এক একটা ছোট ছোট পদক্ষেপ আমাদেরকে একটা মশা মুক্ত না হোক, অন্তত মশার সঙ্গে লড়াই করবার মতন একটা পৃথিবী আমরা যাতে তৈরি করে ফেলতে পারি, যেটা এখনও কিন্তু হয়নি, আমরা সাহায্যই করে চলেছি মশাদের। আসুন সুন্দর একটা স্বাস্থ্যবান পৃথিবী তৈরি করি, সমাজ তৈরি করি। ভালো থাকুন সকলে, নমস্কার।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন ঠুমরি এবং দাদরা, শিল্পী বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। প্রথমে খাম্বাজ ঠুমরি, পরে মাঝ খাম্বাজ দাদরা এবং শেষে ভৈরবী ঠুমরি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকি চক্রবর্তী এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন দেবাশিস অধিকারী।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন ঠুমরি এবং দাদরা, শিল্পী বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। প্রথমে খাম্বাজ ঠুমরি, পরে মাঝ খাম্বাজ দাদরা এবং পরে ভৈরবী ঠুমরি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন দেবাশিস অধিকারী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে আবৃত্তির আসর। আজ আবৃত্তির আসরের উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত।

0: শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ মানেই মেঘের কোলে রোদ, মন ভালো করা ঝলমলে আলো। আজ আবৃত্তির আসরের শুরুতে শরতের আবহে সত্যেন্দ্রনাথ দত্তর কবিতা চিত্র শরৎ।
1: এই যে ছিল সোনার আলো ছড়িয়ে হেথা ইতস্তত, আপনি খোলা কমলা কোয়ার কমলা ফুলে রোয়ার মতো, এক নিমেষে মিলিয়ে গেল মিলেমিশে ওই মেঘের স্তরে, গড়িয়ে যেন পড়ল মসি সোনায় লেখা লিপির পরে। আজ সকালে অকালেরই বইছে হাওয়া ডাকছে দেয়া, কেওড়া জলের কোন সায়রে হঠাৎ নিশ্বাস ফেললে কিয়া, পদ্মফুলের পাপড়িগুলি আসছে ভেরে আলোক বিনে, অকালে ঘুম নামল কি।

আজকে অকাল বোধন দিনে হাওয়ার তালে বৃষ্টি ধারা সাঁওতালি নাচ নাচতে নামে, আবছায়াতে মূর্তি ধরে হাওয়ায় হেলে ডাইনে বামে, শূন্যে তারা নৃত্য করে শূন্যে মেঘের মৃদং বাজে, শাল ফুলেরই মতন ফোঁটা ছড়িয়ে পড়ে পাগল নাচে, তালবাকুলের রেখায় রেখায় গড়িয়ে পড়ে জল।

0: শীতল পোনাদের তরুণ পিঠে আলপনা সে যাচ্ছে এঁকে। ডালপালাতে বৃষ্টি পড়ে, শব্দ বাড়ে ঘড়ি ঘড়ি, লক্ষ্মী দেবীর সামনে কারা হাজার হাতে খেলছে কড়ি। হঠাৎ গেল বন্ধ হয়ে মধ্যিখানে নৃত্য খেলা, ফেসে গেল মেঘের কানাত, উঠল জেগে আলোর মেলা। কালো মেঘের কোলটি জুড়ে আলো আবার চোখ চেয়েছে, মিশির জমি জমিয়ে ঠোঁটে শরৎ রানী পান খেয়েছে। মেশামিশি কান্না হাসি মরম তাহার বুঝবে বা কে, এক চোখে সে কাঁদে যখন আরেকটি চোখ হাসতে থাকে।
1: চার দেওয়ালের কারাগারে বন্দী জীবনকেও কিভাবে আবিষ্ট করে শরৎ? কবি প্রভাতমোহন বন্দ্যোপাধ্যায়ের কবিতা কারায় শরৎ।
0: আজ তোমাদের চারিপাশে সবুজ মাঠের ঘাসে ঘাসে শরৎ রবির সোনার আলো ঝরেছে। আজ প্রভাতে এতক্ষণে রোদ পড়েছে কাশের বনে, শিউলি তলা সরস ফুলে ভরিছে। মেঘলা দিনে রোড়না ফেলি, চাইছে ভুবন নয়ন মেলি, রাঙা মাটি রঙিন আলোয় বাঁচিল। আমার শুধু চোখের কাছে আজকে কটা পাঁচিল আছে, সোনার আলোয় ভরেছে সেই পাঁচিল। আশ্বিনে এই নূতন রোদে মাতল যে মন কোন আমোদে, কোন প্রাণী আজ উঠল যে গান গাহিরে। কেমন করে বুঝাই প্রাতে পেলাম দুহাত আঙিনাতে, মাঠ ভরে যা পাওনি তুমি বাহিরে। আজকে আমার সকল দিকে ঘিরেছে এই ধরণীকে, শ্যাওলা ধরা পাঁচিল যত পুরানো। কেউ বা কালো, কেউ বা মেটে, লম্বা বা কেউ, কেউ বা বেঁটে, তাই দেখে আজ যায় না নয়ন ফিরানো। এই পাঁচিলে এমনি ভাবে কতই গেছে কতই যাবে, শরৎ রবি সোনার তুলি বুলায়ে, দূরের স্বপন পাখায় মাখি, বসল হেথায় কতই পাখি, বসবে কতই বন্দী হৃদয় ভুলায়ে। এই পাঁচিলে কতই রেখায় বাদল বাড়ির হাতের লেখায়, কতই ছবি কতই আছে রচনা। কচিত কভু হেথা হোথা, বুঝেছিলাম তাদের কথা, তাদের প্রসাদ তাদের প্রাণের যাচনা। আজকে তাদের প্রলাপ রাশি বক্ষে আমার ঢুকলো আসি, দস্যু সম সহসা দ্বার ভাঙিয়া। আজ পূজা চায় সবাই যেন শ্যাওলা জলে পান্না হেন, রাঙা ইঁটও উঠল দ্বিগুণ রাঙিয়া। এই উঠানে এজেলখানায় দেখছি আলো দিব্যি মানায়, দুদিন আগে এ কথা কই ভাবিনি। সকল দিনের দৈন্য নাশি শরৎ এলো মধুর হাসি, সোনার বান আজ এলো ভুবন প্লাবিনী। ইঁটের পরে ইঁটকে গেঁথে মানুষ রাখে পিঞ্জরেতে, এমন করেই মানুষকে ভাই শুকায়ে। হঠাৎ আবার সেই কারাতে শরৎ তারে এমনি প্রাতে, দেয় নিখিলের রঙিন চিঠি লুকায়ে। সহসা সেই শুভক্ষণে সব কিছু হয় মধুর মনে, একটুতে হয় অনেকখানি দেখা সে, কঠিন সে হয় কোমল বড়, পুরানো হয় নূতনতর, রঙিয়ে ওঠে সকল ফিকে ফ্যাকাশে। আশ্বিনে সেই দিন এসেছে, আলোর নদীর কূল ভেসেছে, আজ তবে আর আমার কিসের ভাবনা। নিখিলে রং ছড়িয়ে যাবে, তোমরা কি তার সবটা পাবে, হেথায় আমি একটুও কি পাব না। বাইরে আলো দুষ্টু ছেলে মাঠে মাঠে বেড়ায় খেলে, ধরার নয়ন ভরে স্বপন আবেশে, হেথায় আলো লক্ষ্মী মেয়ে করুণ চোখে রয়েছে, যাই কি পারা থাকতে ভালো না বেশে।
1: লোকে কি বলবে এই সংশয়ে আক্রান্ত হয়ে অনেক ইচ্ছেকে আমরা আজও চাপা দিয়ে রাখি। শুনুন কামিনী রায়ের কবিতা পাছে লোকে কিছু বলে।
0: করিতে পারি না কাজ,

0: সদা ভয়, সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। কাঁদে প্রাণ যবে আঁখি, সযতনে শুষ্ক রাখি নিরমল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যাই উপেক্ষার চলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। বিধাতা দিয়েছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মান, শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে।
1: চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব লেনা দেনা এই হাটে, জীবন নাট্যে রূপক হয়ে ওঠে হাট বারবার। শুনুন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তর কবিতা হাট।
0: দূরে দূরে গ্রাম দশ বারোখানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট, বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পূবের মাঠ। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আধারেতে থাকে হাট। নিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত বকের পাখে, মদির বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর শাখে। হাটের দোচালা মুদিল নয়ান, কারো তরে তার নাহি আহ্বান, বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি জীর্ণ বাঁশের ফাঁকে। নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে, দিবসেতে সেথা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে, কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে। মাল চেনা চেনি দর জানা জানি, কানা করে নিয়ে কত টানা টানি, হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে, কত সে আসিল কত বা আসিছে, কত না আসিবে হেথা। ওপারের লোক নামালে পশরা ছুটে এপারের ক্রেতা, শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরখের ফল, বিকাল বেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা। হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা, নূতন করিয়া বসা আর ভাঙা পুরানো হাটের মেলা, দিবস রাত্রি নূতন যাত্রী নিত্য নাটের খেলা। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই ওগো যে যায় যে আসে, কেহ কাঁদে কেহ গাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা।
1: পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই, সবারে আমি প্রণাম করে যাই। বিদায়ের ক্ষণ আসে কালের নিয়মে, কিন্তু যাত্রাপথের সৌরভ থাকে অমলিন। সব শেষে শুনুন কুমুদরঞ্জন মল্লিকের কবিতা হয়তো।
0: হয়তো আমার এ পথে আর হবে না কো আশা, দুধারে যাই রোপণ করে বুকের ভালোবাসা, ধুলার পথ যাই ভিজাই, শ্যামল আসন যাই বিছাই, অমল করে যাই রেখে যাই ক্ষণিক কাঁদা হাসা। সরাই দিই পথের কাঁটা, ছড়াই যাই ফুল, নিকায় যাই স্নেহের বেদি ছায়া তরুর মূল, মমতা মোর পথের কীটো পায় যেন হায় পায় যেন গো।

0: বিহগের কণ্ঠে আমার অমর হোক ভাষা। ভক্তিবিহীন সম্বলহীন দুঃখী অকপট, শক্তি নাহি গড়তে দেউল শান্তনারী মঠ। দরদিয়ে দিনের হিয়া নিঝরে থাক প্রণয় দিয়া, হয়তো কোনো তৃষিতেরই মিটতে পারে তৃষা। জানিনে এ মানব জনম আবার পাব কিনা, নিরুদ্দেশের যাত্রী রাখি প্রণয় রাখির চিনা। অনুভূতির ছিন্ন সূত্র যাই রেখে যাই যত্রতত্র, পারবে না যা করতে পরশ কালের কর্ম নাশা। হয়তো কারো হরবে ক্ষুধা আমার তরুর ফল, স্নিগ্ধ কারো করবে দেহ অশ্রুদীঘির জল। ঝরা ফুলের গন্ধে ওরে হয়তো কেহ সরবে মোরে, ভাবুক পথিক বলবে হেসে লোকটা ছিল খাসা।
1: আবৃত্তির আসর আজ এই পর্যন্ত। উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: বৈষ্ণব সংস্কৃতির সাথে পানিহাটির যোগ প্রায় কয়েকশো বছরের। প্রতি বছর জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে এখানেই বসে বৈষ্ণবদের অন্যতম প্রাচীন ধর্মীয় সমাবেশ দণ্ড মহোৎসব বা দইচিরে উৎসব। শ্রী নিত্যানন্দ প্রভু নির্দেশে রঘুনাথ দাসের ভক্ত সেবার মধ্য দিয়েই প্রায় 550 বছর আগে এই মহোৎসবের সূচনা। আজও সেই ঐতিহ্য অটুট রয়েছে। হুগলি জেলার সপ্তগ্রামের গোবর্ধন দাসের পুত্র ছিলেন বৈষ্ণবকুল চূড়ামণি শ্রী রঘুনাথ দাস গোস্বামী। তার বিপুল ঐশ্বর্য ছিল, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত মহিমার প্রতি আকৃষ্ট হয়ে বিপুল ঐশ্বর্যকে দূরে সরিয়ে রেখে গৃহত্যাগ করেছিলেন রঘুনাথ। রঘুনাথ শ্রী চৈতন্যের চরণে আশ্রয় লাভের চেষ্টা বারবার করলেও প্রত্যাখ্যাত হন। একদিন তিনি খবর পান চৈতন্য মহাপ্রভুর প্রধান সঙ্গী নিত্যানন্দ প্রভু হরিনাম সংকীর্তনের উদ্দেশ্যে বঙ্গদেশে ভ্রমণ করছেন। সেই সময় তিনি পুণ্যহট্ট, আজকে যা পানিহাটি, সেখানে রাঘব পণ্ডিতের গৃহেই অবস্থান করছেন। নিত্যানন্দ প্রভুর সাথে সাক্ষাতের জন্য পানিহাটির উদ্দেশ্যে রওনা দিলেন রঘুনাথ দাস। 1516 সালের জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথিতে জমিদার পুত্র রঘুনাথের আগমনে পানিহাটি জুড়ে সাড়া পড়ে গেল। শ্রী রঘুনাথ দাসের কথা ভক্তগণ শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিবেদন করলেন। নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসের সঙ্গে সাক্ষাতের পর তাকে দণ্ড হিসাবে সকল বৈষ্ণবকে দই চিড়ে দুধ ও মিষ্টান্ন সহযোগে ভোগ পরিবেশের নির্দেশ দিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় দণ্ড মহোৎসব, যা পরবর্তীকালে দই চিড়ে মহোৎসব নামে সর্বজন বিদিত হয়ে ওঠে। পানিহাটি দণ্ড মহোৎসবের ইতিহাস ও মাহাত্ম সম্পর্কে জানালেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের সেবায়িত বঙ্কুবিহারী বন্দ্যোপাধ্যায়।
2: এটা এই যে উৎসবটা গেল, এটা হচ্ছে 510তম, এই 27 তারিখে যেটা হয়ে গেল। এখানে মহাপ্রভু দুবার এসেছিলেন আর নিত্যানন্দবাবু 3 মাস এখানে ছিলেন। এখানে প্রথম দণ্ড মহোৎসব পালন হয়েছিল এবং চিরদৌদি উৎসব যেটাকে বলা হয়, এবং মারসাবক সৃষ্টি হয়েছিল এই প্রথম এখান থেকে। এই সেই স্থান পানিহাটি দণ্ড মহোৎসব তালা। রঘুনাথ দাস গোস্বামী ছিল তখনকার দিনে গৌড়ের অধিপতি, ছিলেন হিরণ্য গোবর্ধন দুই ভাই। তাদের তার কুষ্টিবীজ যে সেই যখন জন্মায়, এই যে হিরণ্য গোবর্ধন দুই ভাই, হিরণ্য কোনো সন্তানই ছিল না। এই গোবর্ধন যখন জন্মায় তখন তার কুষ্টি বিচারে ছিল সে সন্ন্যাস নিয়ে বেরিয়ে যাবে। তখন রঘুনাথ তাকে রঘুনাথকে তখন বাপ পিতামহ জাটা বাড়ির লোকেরা আগলে আগলে তাকে বড় করতে লাগলো। তখন রঘুনাথ দাস গোস্বামী যখন 18-19 বছর বয়স হলো, রঘুনাথকে সুন্দরী মেয়েদেরকে বিবাহ দেওয়া হলো, যাতে ওই মুহূর্তে আটকে থাকে, যদি বাড়ি থেকে না বেরোতে পারে। কিন্তু তা তো হলো না। একদিন খবর পেয়েছে মহাপ্রভু এসেছে শান্তিপুরে,

বাপ বেটা পায়ে পায়ে হাত জানিয়ে হাতে পায়ে খেয়েছে সে রঘুনাথ বেরিয়ে যায় শান্তিপুরে উদ্দেশ্যে রওনা দেয়। তখন রঘুনাথ যখন শান্তিপুরে গিয়ে পৌঁছয় তখন রঘুনাথকে মহাপ্রভু দেখা দেয়নি, ভক্ত মারফত বলে তুমি পানিয়াটিতে যাও, পানিয়াটিতে তখন ওখানে নিত্যানন্দবাবু বিশ্রাম করছে বটবৃক্ষের তলায়। রঘুনাথ তখন হন্তকন্ত হয়ে ভক্ত মারফত বলে ওটা, রঘুনাথ তখন হন্তকন্ত নৌকায় করে এসে এই ভেতরে যে ঘাটটা আছে মহাপ্রভুর 200-400 বছর আগে ঘাট, মানে 1102 খ্রিস্টাব্দে লক্ষ্মণ সেন বলেছেন সময়কার ঘাট। দেখ রঘুনাথ যখন এসে দণ্ডবাদ প্রণাম করছে রঘুনাথকে চোর বলে সম্বোধন করে নিত্যানন্দ, কেন চোর বলল কথাতে আছে নিতাই ভুজলে গৌর পাবে ভোজের রাজা কৃষ্ণ পাবে, নিতাইয়ের কাছে না এসে সে গৌরের কাছে গেছে। তখন রঘুনাথকে বলে তুমি যে অন্যায় করেছো তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে। রঘুনাথ বলল হাজির করে বলছে কি বলতে করতে হয় বলুন, বলো আমার এই ভক্তকে খিদে পেয়েছে আমার একটু ফলারে ব্যবস্থা করো, ফলার বলতে কি চিড়ে মুরকি গুড় কলা দই আম কাঁঠাল এসব মেখে আমাদের মিশিয়ে আমাকে দাও। রঘুনাথ তখন সমস্ত জায়গাতে সংগ্রহ করলেন, তখন কিন্তু জমিদার পুত্র মানে তখনকার দিনে 12 লক্ষ টাকা বাস্তবে গাইছিল রঘুনাথের বংশে বাবজাটা, অত বড় জমিদারের বংশ মেয়ে পুত্র ওকে দেখবার জন্য আর নিত্যানন্দবাবু দেখবার জন্য কাতারে কাতারে ভক্ত সব আসতে করেছে সমস্ত জায়গাতে চিড়ে মুরকি গুড় কলা দই আম কাঁঠাল সব সংগ্রহ করলেন। আদি সপ্তগ্রামে বাড়িতে খবর গেল রঘুনাথের জন্মস্থান হচ্ছে আদি সপ্তগ্রাম। রঘুনাথ তখন সমস্ত জায়গায় সংগ্রহ করা জিনিসকে মাপতে শুরু করলেন, দেবে কিসে করে তখন কুমোর পাড়াতে গুড়ের নাগরি হাঁড়ি কলসি এসব তৈরি হতো। রঘুনাথ নিচেকার ওখানে দুটো পাটে তৈরি হতো, একটা হচ্ছে নিচের পাট আর একটা ওপরের পাট, এই নিচেকার পাটটাকে বলা হতো মালসা। এখন তো মালসা আলাদা করে তৈরি হচ্ছে, এই মালসায় করে সবাইকে দিচ্ছে। তার আগে নিত্যানন্দবাবু রঘুনাথকে দেখ দর্শন করাবার জন্য এটাকে একটু বলে কৃপা দণ্ড দর্শন করাবার জন্য রঘুনাথ এই নিত্যানন্দবাবু মহাপ্রভুকে ধ্যান যোগে নিয়ে আসে। রঘুনাথ সবাইকে দিতে দিতে থাকে, হঠাৎ নিত্যানন্দবাবুর পাশে মহাপ্রভু বসে আছে, মানে কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় সবাই দেখতে পাচ্ছে না, রঘুনাথ দেখছে নিত্যানন্দবাবুর পাশে মহাপ্রভু বসে আছে। রঘুনাথের মনে খুব আনন্দ, রঘুনাথ বলছে আমি যে গেলাম শান্তিপুরে মহাপ্রভুকে দেখা পেল না পেলাম না, নিত্যানন্দবাবু আমাকে দর্শন করিয়ে দিল, একে বলে কৃপা দণ্ড। রঘুনাথ সবাইকে দিচ্ছে খাচ্ছে, এমন সময় রাঘব পণ্ডিত দেখছে এত বেলা হয়ে গেল নিত্যানন্দবাবু দিল না কেন, ছিলেন এখানে 3 মাস ছিলেন তো প্রসাদ পায় উনি মদন মোহনে। রঘুনাথ তখন রাঘব পণ্ডিত তখন মদনে ভক্ত দিয়ে এসে ডাক এসছে যে প্রভু চলুন প্রসাদ পাবেন চলুন, আর রাঘব তুমি এক কাজ করো তুমি জল দিয়ে ভিজিয়ে রাখো আমি ওব লাগিয়ে খাবো, এই বলে রাঘব পণ্ডিত চলে গেল, জল দিয়ে ভিজিয়ে রাখলো ওব লাগিয়ে উনি প্রসাদ। রাঘব পণ্ডিতের বাড়িতে অনেক লীলাও করেছিলেন, একদিন রাঘবকে বলছে রাঘব নিত্যানন্দবাবু নিজে লীলাটা করেছেন, বলছে একদিন আমার খুব রজনী ইয়ে কদম ফুলের মালা পরা কী আছে কী করাই যা বলো তো, ওই তুমি তুমি তো বাগল অবধূত এখন তো ফুলের সময় না কুড়িও হয় না এখনো, বলে একটু ঘুরে দেখো তো গিয়ে দেখে বাগানে বড় বড় কদম ফুল বাতাবি লেবু গাছে হয়ে আছে, সেই ফুল তুলে নিয়ে এসে মালা গেঁথে নিত্যানন্দবাবু পাওয়াতেই রাঘব পণ্ডিতের বোন কিনে ফুলগুলো দিলেন বলে একটা মালা গেঁথে দাও। রাঘব পণ্ডিতের বোন তখন বলছে যে ফুল তুমি কোথায় পেলে, মালা বলো না খবর লীলা বাতাবি লেবু গাছে ফুল ফুটিয়েছে, নিয়ে এসে একটা মালা গেঁথে যখন পাওয়াতেছে নিত্যানন্দবাবুকে পাশে থেকে মহাপ্রভু বসে আছে, বলছে কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় এই ফুল এই মহাপ্রভু দর্শন একবার রাঘব পণ্ডিত করলেন। রাঘব পণ্ডিত ভাই দুবার এসছেন মহাপ্রভু, একবার এসছেন কার্তিক মাসে কৃষ্ণা দ্বাদশী তিথি ঠিক কালী পুজো দুদিন আগে, আর একবার এসেছেন চৈত্র মাসে বারণীর সময়, এখানে এক রাত্রি ছিলেন রাঘব পণ্ডিতের বাড়িতে, তারপর এখান থেকে হয়ে নৌকা যোগে বরানগর পাটবাড়ি যায়, ওখানে গিয়ে গোপীগীত পাঠ শোনে ভগবানের মুখে, এই সেই লীলা। এখানে মহাপ্রভু যে এসছেন আজকে 510তম দণ্ডমহোৎসব হয়ে গেল, এই 27 জুন 2026 হয়ে গেল, এরপরে আবার কবে ডেট পড়ে
ভোর 4টার দিকে আমাদের এই মাল

0: পুজো শুরু হয় মঙ্গল আরতি পর থেকে, এই 7:30-8টা অব্দি এইটা উৎসবটা হয় চলে সন্ধ্যেবেলা। এই একবেলা উৎসব, এটা মালসা ভোগ, মালসায় করে চিঁড়ে মুড়কি গুড় কলা দই আম যে যেরকম নিয়ে আসবে এরকম এখানে ঠেকিয়ে দেওয়া হয় মহাপ্রভুকে। সারা পশ্চিমবঙ্গের লোক আসে, প্লাস দেশ বিদেশ থেকে এখন ভক্তরা আসে, আমেরিকা রাশিয়া ফ্রান্স সব জায়গা থেকে, সব জায়গায় উৎসব, এই উৎসবটা পালন করা হয়। বিশাল মেলা হয়, সেটা পরের দিন থেকে শুরু হয়। এটা তো গুরুত্বপূর্ণ, দিনকে দিন তো পাতারে কাতারে ভক্তরা প্রচারেতে লোকজন আসতে শুরু করেছে, আসছে এখন দিনকে দিন লোক সংখ্যা বাড়ছে। আমি এখানে 58 বছর করছি, 58 ইয়ার্স। না আমাদের নিয়ম, আমরা নিয়ম করেই চলি এখানে। পানিয়াটি পৌর প্রতিষ্ঠান এটা পরিচালনা করে উৎসবটা, আর মন্দির পরিচালনা মন্দিরের আমরাই করি, মন্দিরের পরিচালনার সঙ্গে।
1: প্রতি বছর দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত দণ্ড মহোৎসবে যোগ দিতে আসেন, তাদের অভিজ্ঞতার কথা শোনালেন আমাদের। গোবরডাঙ্গার বাসিন্দা শৈবাল কুমার সরকার জানালেন, এটি একটি পুণ্যভূমি, ধর্মের মাধ্যমে ঐক্যের বার্তা দেয় এই উৎসব।
2: আমি প্রত্যেক বছর সোদপুর পানিহাটিতে দণ্ড মহোৎসবে আসি। এটা জ্যৈষ্ঠ ত্রয়োদশীতে এটা অনুষ্ঠিত হয়, কোনো কোনো বার তিথি অনুযায়ী আষাঢ় মাসেও পড়ে যায়। এখানে খুব ভালো লাগে, প্রচুর লোকের সমাগম হয়, পুজো দিই। এবং এখানে যেহেতু শ্রীচৈতন্য দেব এখানে এসেছিলেন এবং মহাপ্রভু নিত্যানন্দের সঙ্গে উনি দণ্ড মহোৎসবে যোগদান করেছেন, এখানে রামকৃষ্ণদেবও এসেছেন, মহাত্মা গান্ধীও এসেছেন। তো এই স্থান থেকে আমি পুরো আর কি পুণ্যভূমি বলে মনে করি। এবং অনেকেই আসেন কীর্তন করতে করতে, অনেকেই আসেন, যদিও আমি কীর্তন করি আমি একাই আসি, তবুও আমার খুব ভালো লাগে যে শ্রীচৈতন্যদেবের এটা যে, আবার মায়াপুরেও আমি গিয়েছিলাম, কিন্তু মায়াপুরে দেখতাম যে একটা গোষ্ঠীগত ব্যাপার থাকে, এখানে কিন্তু কোনো গোষ্ঠীগত ব্যাপারটা নেই, এখানে সবাই আমরা মিলেমিশে একাকার হয়ে যাই এবং সবাই মহাপ্রভু ওই চৈতন্যদেবের পুজো করি, কীর্তনে অংশ নিই।
3: অন্যান্য আপনি নিশ্চয় অন্যান্য ধর্মীয় স্থানে গেছেন, সেখান থেকে এই জায়গাটা আলাদা কিসের?
2: এই যেটা আলাদা কিসের বলতে, যে আর কি মায়াপুরে গিয়েছিলাম, মায়াপুরে জায়গাটা গোষ্ঠী ব্যাপার আছে, যে ওখানে গোষ্ঠী বলতে এইখানে একটা কীর্তন হচ্ছে, ওইখানে কীর্তন হচ্ছে, সেইখানে কীর্তন হচ্ছে, কিন্তু এটা কিন্তু সেটা না, এটা কীর্তনটা এক জায়গায় কেন্দ্রিক, ওই অশ্বত্থতলায় যেখানে দণ্ড মহোৎসবটা হয় সেইখানে কেন্দ্রিক এবং সবাই মিলে এখানে কীর্তন করে। আবার নবদ্বীপের দিকেও গেছি, নবদ্বীপেও ঠিক ওই আলাদা আলাদা সব গুরুদেবের স্থান রয়েছে, যে বলে আমার এখানে চৈতন্যদেব এসেছিলেন, এখানেও আমার এখানে চৈতন্যদেব এসেছিলেন, আপনি এখানে থাকুন, এখানে ই করুন, কিন্তু এটা সেটা নয়, এটা একটা জায়গায় একটা কেন্দ্রিক, যে এইখানে এই এটাই আর কি, যেটা আমার খুব ভালো লাগে, যেটা আমি প্রতি বছরই আসি, বর্ষা হোক ঝড় হোক জল হোক যখনই হোক না কেন আমরা এখানে আসি।
3: কত বছর ধরে আপনি এই উৎসবে যোগদান করছেন?
2: আমি বেশি বছর আসছি না, আমি যেদিন থেকে শুনলাম যে এটা চৈতন্যদেব আসছেন, তবুও ধরুন 2000 কি ওই করোনা যে এটা আছে তার আগে থেকে, মানে 2016-17 থেকে আমি আসছি।
1: ডানলপের বাসিন্দা পবিত্র নন্দী জানালেন, এই উৎসবে একবার গেলে প্রতিবার যেতে ইচ্ছা করবে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় এই উৎসবে গেলেই।
4: দণ্ড মহোৎসবে তাও ধরে নিন 14-15 বছর থেকে আমি যাই, মানে চিরাদই উৎসব যেটা দণ্ড মহোৎসব নামে খ্যাত।
3: কিরকম অভিজ্ঞতা, কিরকম অনুভূতি হয় একটু যদি বলতে
4: পারেন? অনুভূতি দেখুন, প্রথমত প্রথম আমি যখন 2012 তে যাই, এটা অনুভূতিটা এরকম, যদি আপনি একবার এই উৎসবের দিন ওইখানে যেতে পারেন বা ওই উৎসবে যদি আপনি যোগদান করতে পারেন, আপনাকে প্রতি বছরই মনে হবে যে ওই দিনটা এলে, যে মানে এমনি নিজের ভেতর থেকেই মনে হবে যে আমি একবার ওই জায়গাটায় যাই, কারণ ওখানে মহাপ্রভুর যে একটা লীলা, তারপরে ওখানে যে ধর্মীয় ব্যবস্থা এবং মানুষের যে সমাগম, মানুষ যে যে ধর্মের উপর বিশ্বাস সেইটা ওখানে গেলে বোঝায়। এবং ভিড় হয়, খুব প্রচন্ড ভিড় হয়, গরম থাকে যে মাসটায় হয়, ধরুন জুন ফুন মাসে হয় প্রচন্ড গরম, তাও মানুষের মধ্যে যে একটা আবেগ সেটা মানে অসাধারণ, মানে আপনি স্বচক্ষে বা ওইখানে উপস্থিত না থেকে সেটা অনুভব করা যায় না।
3: আচ্ছা, আপনি নিশ্চয়ই অন্যান্য ধর্মীয় স্থানে গেছেন, ধর্মীয় উৎসব অ্যাটেন্ড করেছেন, সেখানের থেকে একটু আলাদা কিসে, বিশেষত্ব কি বেশি এখানে অন্য জায়গাতে যদি বলি? আমি
4: অন্য দেখুন, বিশেষত্ব মানুষ যেভাবে মন থেকে নামার, এটা যেমন দণ্ড মহোৎসব এখানটা দেখা যায় যে বিভিন্ন লোকের বিভিন্ন মানে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত, মানে যেমন আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, সেটাকে মাথায় রেখেই বলছি যে এইটা এমন একটি উৎসব বিভিন্ন জায়গার লোকের সঙ্গে আপনার সমাগম হবে, তারপরে ওই যে সবাই মিলে মানে আপনি হয়তো

0: চেনেন না, কোনোদিন দেখেননি। হ্যাঁ, হঠাৎ ঠাকুরের নামে যে রন্ধনের চিরাদই উৎসব, যে নামে খ্যাত চিরাদই মেখে আপনাকে ঠাকুরের যে প্রসাদটা আপনাকে দিচ্ছে, আপনি হয়তো তাকে চেনেন না, দেখেননি, ওই দিতে গিয়ে যে মানুষের সঙ্গে আলাপ পরিচয়, এটা মানে একটা অসাধারণ জিনিস।
1: নদিয়ার বাতকুল্লার বাসিন্দা শিপ্রা বিশ্বাস জানালেন, এক আলাদাই অনুভূতি দেয় এই উৎসব।
2: মহোৎসবে এসে আমি এত লোকজন দেখে তারপরে কি করব, ওখানে আমি একদিক দিয়ে নেমে স্নান করে, গঙ্গা স্নান করে তারপরে ঠাকুরকে পুজো দিলাম, রাধা গোবিন্দ পুজো দিয়ে তারপরে ওখানে বসে ওই মালা করছিলাম, বসে বসে ঠাকুরের আমার কৃষ্ণের জপ করছিলাম ওখানে, ওইসব দেখে তারপরে ওখানে এসব বহু দেখে খুব ভালো লাগলো, এত লোকের গমাগম মানে কি বলবো। তারপরে ওই রাধা গোবিন্দর ওখানে গেলাম, তারপরে তোমার হচ্ছে ইসে এটা কি ইসকন, হ্যাঁ ইসকনে গেলাম, ওখানে দেখে আমার খুব ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছে, এত ভালো লেগেছে ধারণার বাইরে। প্রথম আমি এসেছিলাম একা, এসে দেখে আমার খুব ভালো লেগেছে। এইটা তো অন্যরকমের অনুষ্ঠান, এটা ঠাকুরের চৈতন্যদেবের, হ্যাঁ মহোৎসব চিড়ের মেলা, হ্যাঁ খুবই ভালো লেগেছে, সব ঘুরলাম দেখলাম।
1: পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ।
3: শুনলেন জেলায় আকাশবাণী, আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: বুখার আয়া হে, ইসে নজর অন্দাজ না করে।
5: ডেঙ্গু ইয়া মালেরিয়া, দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
4: ডেঙ্গু অর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ অর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
5: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র যায় অর ডক্টর কি সলাহ লে।
4: ঘর কে আসপাস জমা পানি সাফ করে, আপনে আসপাস সাফ সফাই রাখে, মচ্ছরদানি কা ইস্তেমাল করে অর মচ্ছরো কো পনপনে সে রোকে।
5: জাগরুক রহে, মচ্ছর জনিত বিমারিয়ো সে বচাও করে।
4: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিম বঙ্গাল সরকার দ্বারা জনহিত মে প্রচারিত।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান, চ্যালেঞ্জ টু ছায়াছবির গান। প্রথমে শিল্পী অভিজিৎ এবং শ্রেয়া ঘোষাল।
6: এটা কি ঢাকা?

শুনলেন বাংলা ছায়াছবির গান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: সেবার সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় মেক ইন ইন্ডিয়া। ভারত চেম্বার অব কমার্সের পূর্বতন সভাপতি এবং ইন্ডিয়ান কাউন্সিল অব আর্বিট্রেশনের সভাপতির সঙ্গে কথা বলছেন অভিজিৎ চক্রবর্তী।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন সেবা সংকল্প অভিযান নিয়ে বিশেষ আলোচনা। আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া। সবাই জানেন প্রধানমন্ত্রী হবার পর নরেন্দ্র মোদী 2014 সালের 25 সেপ্টেম্বর এই বিশেষ প্রকল্পটি চালু করেন, যার উদ্দেশ্য ছিল বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করা ভারতকে। এই উদ্দেশ্যে দেশীয় উৎপাদনকে শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা, যার মাধ্যমে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা, আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানিকে অনেক বেশি বাড়িয়ে তোলা। এই মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে আমাদের দেশকে সঙ্গে আমাদের রাজ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, কি কি কর্মসূচি তার জন্য চলছে এবং কি দরকার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় আমরা সঙ্গে পেয়েছি ভারত চেম্বার অব কমার্সের পূর্বতন সভাপতি এন জি খৈতানকে। তাকে আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। নমস্কার মিস্টার খৈতান।
2: ধন্যবাদ।
1: আপনাকে প্রথমেই আমরা জানতে চাইব, এই যে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি, প্রধানমন্ত্রী যা ভেবেছিলেন আর এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেই পরিস্থিতিটা কিরকম?
2: দেখুন, আমি অনেক ইনস্টিটিউট থেকে জড়িত আছি, ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে জড়িত আছি, স্কুল থেকে জড়িত আছি, তো মাঝে মাঝে স্টুডেন্টদেরকে সম্বোধিত করি। যখন জন্ম আমার হয়েছিল, দেখুন ইন্ডিয়া ওয়াজ এ পুয়ার কান্ট্রি, অ্যান্ড তোমরা যখন জন্ম নিয়েছ ইন এ ভাইব্রেন্ট ইন্ডিয়া, ইন এ নিউ ইন্ডিয়া, দ্যাট আজকে তোমার পেরেন্টসরা তোমাকে ভালো ভালো ইনস্টিটিউটে পাঠাতে পারছেন, তোমাকে হোয়াট এভার ভোকেশন ইউ ওয়ান্ট টু ডু আপ তুমি ও ভোকেশনটা করতে পারছ। তো এটা কেন হলো, কি করে হলো, এটা আপনাকে শুধু একটা এক্সাম্পল দিই। অ্যান্ড এই ফিগারটা বোধ হয় সবাই বলে আমরা দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড আছি, সেকেন্ড কোয়ার্টার 2025-26 আওয়ার জিডিপি গ্রোথ ওয়েন্ট টু দি এক্সটেন্ট অফ 8.1%, রিসেন্ট রিপোর্ট ইজ দ্যাট আমরা জিডিপি গ্রোথ 7% করব। অনেক লোকের ধারণা ছিল, দ্যাট কত লোক জানে আমি জানি না, কিন্তু উই ওয়ার অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম দ্য ফোর্থ লার্জেস্ট ইকোনমি, বাট নাও দে ওয়ার স্লিপ টু সিক্স লার্জেস্ট ইকোনমি। ওটা কারণ হলো বিকজ আমাদের ভ্যালুয়েশন অফ রুপি হ্যাজ ডেপ্রিসিয়েটেড, সেই জন্যে বি হ্যাড ওভারটেকেন, আমরা ওভারটেক করে নিয়েছিলাম ইউকেকে আর জাপানকে। অ্যান্ড আমরা এটা ভেবেছিলাম দ্যাট দু তিন বছর পরে আমরা জার্মানিকে ওভারটেক করে থার্ড লার্জেস্ট ইকোনমি হয়ে যাব, বাট আনফর্চুনেটলি বিকজ অফ দি স্ট্রং ডলার অ্যান্ড ডিপ্রেসিয়েশন অফ দ্য মানি উই বিকেম দ্য সিক্স লার্জেস্ট। কিন্তু আপনি যদি পারচেজিং পাওয়ার প্যারিটি নেন, দেখুন উই আর স্টিল দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। নাও হোয়াট ইজ পারচেজিং পাওয়ার প্যারিটি, একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি। যেরকম আমি রেগুলারলি মিনারেল ওয়াটার কিনি,

0: ওয়েন আই গো আউট অফ ইন্ডিয়া, এখানে একটা মিনারেল ওয়াটারের বটল আমি 10 টাকায় 15 টাকায় পেয়ে যাই, ওখানে আমাকে একটা মিনারেল ওয়াটার বটলটা কিনতে 60 টাকা 70 টাকা দিতে হয়। সো দ্যাট ওয়ে আই ক্যান সে দ্যাট উই আর দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড উই আর দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আমার মনে আছে আমি 1970-এ আর্টিকেলশিপ খেতান কোম্পানিতে জয়েন করেছিলাম, ওখানে ভারতবর্ষে ওই সময় হিন্দুস্তান মোটর ছিল, তারপরে প্রিমিয়াম অটোমোবাইল ছিল বম্বে, আর চেন্নাইয়ে স্ট্যান্ডার্ড মোটর ছিলেন। তো আপনার হিন্দুস্তান মোটর অ্যারাউন্ড 30,000 কার ম্যানুফ্যাকচারিং করতেন, প্রিমিয়ার অটোমোবাইল অ্যাবাউট ফিয়েট কার ছিল অ্যাবাউট 20,000-20,000, আর স্ট্যান্ডার্ড মোটর ছিল দ্যাট ওয়াজ অ্যাবাউট 10,000 ভারতবর্ষে আপনার প্রোডাকশন হতো, আনটিল দ্য মারুতি কেম। মারুতি যতদূর আমার মনে আছে 1984-85 এসেছে, আদারওয়াইজ এই তিনটাই কোম্পানি ছিল, দেয়ার ওয়াজ নো আদার কোম্পানি অ্যান্ড মারুতি কেম। তো আপনি আজকে ভাবতে পারেন হাউ মেনি, উই আর দ্য থার্ড লার্জেস্ট প্রডিউসার অফ দ্য কার ইন দ্য ওয়ার্ল্ড টুডে, উই আর প্রডিউসিং ওভার 5,50,000 কার্স এ ইয়ার,
1: তখন বোঝা যায় যে মেক ইন ইন্ডিয়া।
0: তো আপনি ভাবতে পারেন উই আর দি লার্জেস্ট প্রডিউসার, দ্য নাম্বার ওয়ান প্রডিউসার অফ টু হুইলার্স, নাম্বার থার্ড ইন কার, নাম্বার ওয়ান প্রডিউসার অফ টু হুইলার, অ্যান্ড হোয়াট ইজ আওয়ার প্রোডাকশন 20 মিলিয়ন, নট এ ম্যাটার অফ জোক।
1: সেই সময় তো গাড়ি বুকিং করে রাখতে হতো,
0: আমি
1: তারপরে সেই গাড়ি
0: 3 বছর 4 বছর ওয়েটিং থাকতো দাদা, 3 বছর 4 বছর গাড়ি এর ওয়েটিং থাকতো। আপনার যেরকম টেলিফোন বুঝুন, আপনি যদি একটা টেলিফোন কানেকশন চাইতেন তো আপনাকে ওয়েটিং লিস্ট করে থাকতো, টেলিফোন পেতেন না
1: একদম।
0: তো আমরা তো ওটা ওটা ওই দেখেছি আর আজকে দেখছি কি আছে, কিন্তু আপনাকে একটা ফিগার দিব যে ফিগারটা বোধ হয় ভারতবর্ষে খুব কম লোক জানে। What is that figure? It's a very interesting figure. যখন আপনি মেক ইন ইন্ডিয়ার কথা বলেন না, আমি ভাবি দ্যাট আমি লাকি আছি, আমি ভারতবর্ষে জন্ম নিলাম, আমার জন্ম পাকিস্তানে হয়নি, আমার জন্ম বাংলাদেশে হয়নি, আর তারপরে যদি আমাকে পার্টিশনের পরে বাংলাদেশেও যেতে হলো না, পার্টিশনের পরে পাকিস্তানে যেতে হলো না। তো আপনাকে একটা ফিগার বলি, আপনি সেটা অবাক হয়ে যাবেন দ্যাট কি গ্রোথ আমরা করেছি কম্পেয়ার টু আওয়ার নেবরিং কান্ট্রিজ, এটা খুব কম আছে। আপনি যদি আমাদের
1: সাবকন্টিনেন্টের কথা যদি,
0: হ্যাঁ এই মেক ইন ইন্ডিয়ার কথা, বিকজ হাউ দিস ইজ হোয়াট মেক ইন ইন্ডিয়া ইজ অল অ্যাবাউট, অ্যান্ড হাউ উই হ্যাভ পারফর্ম ইন রিলেশন টু দ্য আদার কান্ট্রিজ হু আর উইদিন আওয়ার পেরিফেরি। আমাদের এখন জিডিপি হচ্ছে অ্যাবাউট $4 trillion, আর আপনি যদি দুটা স্টেট হু আর দ্য মোস্ট ডেভেলপ স্টেট ইন দ্য কান্ট্রি ওর যদি জিডিপি ধরেন, তো মহারাষ্ট্রের জিডিপি হচ্ছে $598 billion, আর তামিলনাড়ু উইচ ইজ আগেন এ ভেরি ওয়েল ডেভেলপ স্টেট। দেখুন টেকনোলজি ডিজিটাইজেশনে ডেভেলপ করেছে ব্যাঙ্গালোর অ্যান্ড হায়দ্রাবাদ, কিন্তু ম্যানুফ্যাকচারিং এ ডেভেলপ করেছে তামিলনাড়ু, বিকজ আপনি দেখবেন যত কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ আছে দে হ্যাভ অল গন টু তামিলনাড়ু। তো তামিলনাড়ু এর জিডিপি হচ্ছে এখন $419 billion, তো আপনি ভুন দ্যাট ইন্ডিয়া এর জিডিপি হচ্ছে $4 trillion, 25% অফ দ্য জিডিপি ইজ কামিং ফ্রম দিস টু স্টেটস, তামিলনাড়ু 419, মহারাষ্ট্র 598। অ্যান্ড তারপরে আপনি যদি সার্ক কান্ট্রি এর জিডিপিটা নেন, তো নেপালের জিডিপি হচ্ছে $42 billion, শ্রীলঙ্কায় জিডিপি হচ্ছে $87 billion, ভুটানের জিডিপি হচ্ছে $2.9 billion, মালদ্বীপের জিডিপি হচ্ছে $7 billion, আফগানিস্তানের জিডিপি হচ্ছে $17 billion, পাকিস্তানের জিডিপি হচ্ছে $415 billion, অ্যান্ড বাংলাদেশের জিডিপি হচ্ছে $470 billion। এই যে 7 কান্ট্রিজ আছে এর যদি জিডিপি আপনি অ্যাড করেন, তা আমাদের শুধু 2 স্টেটের জিডিপি ইজ মোর দেন দ্যাট,
1: মানে ডেভেলপমেন্টের এটা একটা মানে সূচক।
0: তারপরে আপনি যদি মার্কেট ক্যাপিটালাইজেশনের কথা বলেন, আমার স্টক মার্কেটে তো মার্কেট ক্যাপিটালাইজেশন হয়
1: ঠিক,
0: তো আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে আজ ওভার $5 trillion, শুধু 2 কোম্পানি আডানি আর জয়েন্টলি অ্যান্ড টেকিং আম্বানিজ অল কোম্পানিজ টুগেদার, ওদের যে মার্কেট ক্যাপিটালাইজেশন শুধু 2 কোম্পানি আছে, দ্যাট মার্কেট ক্যাপিটালাইজেশন ইজ মোর দেন দ্য এন্টায়ার মার্কেট ক্যাপিটালাইজেশন অফ দিস 7 কান্ট্রিজ। এর থেকে বেটার আর মেক ইন ইন্ডিয়া কি হবে দাদা?
1: ঠিক ঠিক,
0: এর থেকে বেটার তো মেক ইন ইন্ডিয়া হতে পারে না।
1: আপনি অনেকগুলো খুব ভালো উদাহরণ দিলেন, একদম পরিসংখ্যান দিয়ে তুলে ধরলেন। তো এইখানে একটা জিনিস জানতে চাইবো যে এ তো বড় শিল্প যারা করছেন, মাঝারি শিল্প, কর্পোরেটদের একটা পরিসংখ্যান দিলেন, তো এই মেক ইন ইন্ডিয়া

0: কর্মসূচির জন্য কি এমএসএমই সেক্টরে যারা কাজ করছেন, মানে বলছি ক্ষুদ্র অতি ক্ষুদ্র, তা সেক্ষেত্রেও কি এটা সুফল পাচ্ছে?
1: আপনার অ্যাকচুয়ালি মেজর প্রোডাকশন কামস ফ্রম এমএসএমই সেক্টর, এমপ্লয়মেন্ট ইজ জেনারেটেড বাই এমএসএমই সেক্টর, নট লার্জ, ভেরি লার্জ ইন্ডাস্ট্রি। আজকে আপনি দেখবেন, আমার মনে আছে আমি অনেকগুলো কোম্পানির ডিরেক্টর আছি, তো ওখানে অটোমাইজেশন হয় আজকাল। আজকাল যে ইন্ডাস্ট্রি হবে ওর মধ্যে অটোমাইজেশন, আপনি র মেটেরিয়াল ডালবেন আর ফিনিশড প্রোডাক্ট বার হবে
0: একদম।
1: ম্যান পাওয়ারটা বেশি লাগে না, লাগে নট দ্যাট কি লাগে না, লাগে, কিন্তু এমএসএমই ইজ দি এমপ্লয়মেন্ট জেনারেটর। এমএসএমই বড় কারখানা কত লোক করতে পারে দাদা? খুব কম লোক করতে পারে না। আপনার জেনারেল পপুলেশন উইল ওনলি বি এবল টু ডু এমএসএমই। এমএসএমই আপনার 5 লাখ টাকা এমএসএমই হতে পারে, 1 লাখ টাকাও এমএসএমই হতে পারে, 1 কোটি টাকাও এমএসএমই হতে পারে। এমএসএমই এর ডেফিনেশনটা বেড়ে গেছে এখন, কিন্তু এমএসএমই ইজ ওনলি দ্য সেক্টর উইচ উইল মেক মেক ইন ইন্ডিয়া সাকসেসফুল, বিকজ দে উইল কেটার টু এভরি সেকশন অফ দ্য সোসাইটি। আর আপনি একটা মনে রাখবেন দ্যাট ইট ইজ দ্য সার্ভিস সেক্টর উইচ কন্ট্রিবিউটস টু দ্য লার্জার জিডিপি অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো দেয়ারফর এই যে ম্যানুফ্যাকচারিং সেক্টর হয়, একটা কথা আপনাকে বলি, আমি একটা কারিগরি নিয়ে নিন, আমি একটা গাড়ি তৈরি করছি, তো গাড়ি তৈরি করে এমপ্লয়মেন্ট জেনারেশন করেছি, আর যে ইনকাম জেনারেশন করেছি, যে রেভিনিউ জেনারেশন করেছি, দ্যাট উইল বি 1/10 অফ দি জেনারেশন অফ হোয়াট আদার অ্যান্সিলারি অ্যাক্টিভিটিস উইল ডু। ধরুন আপনি কার ম্যানুফ্যাকচারিং করলেন, কারের ডিস্ট্রিবিউশন হলো, তারপরে কারের রিপেয়ারিং হলো, কার যখন আপনি করলেন, কারের আপনি পেট্রোল নিলেন, আপনাকে গাড়ি জ্বালাবার জন্য একটা ড্রাইভার নিতে হবে। একটা জিনিস ম্যানুফ্যাকচার করলে 20টা আর অ্যান্সিলারি অ্যাক্টিভিটিস হয় ওর থেকে।
0: এইখানে একটা জিনিস বলা হয়েছিল একদম শুরুতেই, যেটা মেক ইন ইন্ডিয়ার একটা শর্তই ছিল যে আমদানি কমানো, রপ্তানি বাড়ানো, কিন্তু যন্ত্রপাতি এবং কাঁচামালের ক্ষেত্রে তো আমাদের অনেক ক্ষেত্রেই বিদেশের উপর নির্ভর করতে হয়, সেই জায়গাটায় কি বিশেষ কোনো নজর দেওয়ার দরকার?
1: আমরা যদি আজকে কিছু সাফার করছি, আপনি বলছেন আমাদের ভ্যালুটা, রুপিয়ের ভ্যালু ডেপ্রিসিয়েট করে গেছি, ওটা মূল কারণ হচ্ছে দ্যাট আমাদের পেট্রোলিয়াম প্রোডাক্টস আমাদেরকে বাইরে থেকে আনাতে হচ্ছে। আদারওয়াইজ আজকে আমাদের যদি পেট্রোলিয়াম প্রোডাক্টস বাইরে থেকে না আনাতে হতো, তো আমাদের উই উড হ্যাভ এ সারপ্লাস এক্সপোর্টস, আমাদের ট্রেড ব্যালেন্স সারপ্লাস থাকতো। তো এখন আপনি যদি লক্ষ্য রাখেন দ্যাট দিস, আমরা কখনো ভাবতে পারলাম দ্যাট ইলেকট্রিসিটি এ গাড়ি চলবে?
0: ঠিক,
1: ভাবতে পারিনি। আর আপনি দেখবেন নেক্সট 10 ইয়ার্স প্রবাবলি অল কার্স উইল বিকাম টু বি রান অন
0: ইলেকট্রিসিটি,
1: তো আমাদের ডিপেন্ডেন্স অন অয়েল টু দ্যাট এক্সটেন্ট উইল কাম ডাউন।
0: এখন তো
1: 50% অফ ইন্ডিয়াস এনার্জি জেনারেশন ইজ বাই রিনিউয়েবল এনার্জি স্যার, 50%। একটা সময় আসবে ওয়েন ইউ উইল নট হ্যাভ থার্মাল প্ল্যান্টস, ইউ উইল ওনলি হ্যাভ সোলার প্ল্যান্টস অ্যান্ড ইউ উইল হ্যাভ উইন্ড পাওয়ার, ইউ উইল হ্যাভ হাইড্রো ইলেকট্রিসিটি। সো দেয়ারফোর ইটস এ কোয়েশ্চেন অফ টাইম, এটা শুধু একটু সময়ের ব্যাপার আছে, এটা 5 বছর 10 বছর হতে পারে, আমার মনে হয় নট মোর দ্যান দ্যাট। আওয়ার ডিপেন্ডেন্স অন অয়েল উইল রিডিউস টু এ গ্রেট এক্সটেন্ট অ্যান্ড আওয়ার রুপি উইল বিকাম এ ভেরি স্ট্রং রুপি।
0: আচ্ছা, শেষের দিকে আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রে চলে আসব, যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প নিচ্ছেন তা সারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই কর্মসূচিতে আমার রাজ্য এই মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে বিশেষ করে কতটা অংশগ্রহণ করতে পেরেছে?
1: উই ওয়েস্টেড 50 ইয়ার্স, ওয়েস্টবেঙ্গল ওয়েস্টেড 50 ইয়ার্স। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আমার রিসেন্টলি চোখের অপারেশন করালাম হায়দ্রাবাদে, গ্লুকোমার সার্জারি করালাম। ফার্স্ট সার্জারি আমার হলো ফেব্রুয়ারি মাসে অ্যান্ড সেকেন্ড সার্জারি হলো আমার জুন মাসে। আর আমি হায়দ্রাবাদ আগে যেতাম বছরে একবার, কিন্তু এবার জানুয়ারি থেকে আরম্ভ করলাম যেতে, অ্যান্ড আমি 9 না 10 বার হায়দ্রাবাদ চলে গেছি। আর আমি তাজকৃষ্ণায় থেকেছি, ওখানে 25% অফ দি স্টাফ আর ফ্রম ওয়েস্ট বেঙ্গল, 25% অফ দ্য স্টাফ। আমি রিসেন্টলি
0: কর্মসংস্থানের সুযোগ না পেয়ে তাদের চলে যেতে হচ্ছে।
1: আমি রিসেন্টলি একটা বোর্ড মিটিংয়ে গিয়েছিলাম উদয়পুর, ওই হোটেলে অগেন 25, দ্যাট ওয়াজ এ তাজ হোটেল অগেন, 25% অফ দ্য স্টাফ ওয়ার ফ্রম বেঙ্গল। আমাদের তো পালায়ন হয়ে গেছে, এখানে থেকে যত বড় বড় ইন্ডাস্ট্রিজ ছিল সব চালিয়ে চলে গেছে, কেউ নেই এখানে। আমাদেরকে স্টার্ট করতে হবে, অ্যান্ড আই থিঙ্ক আমাদের যে মুখ্যমন্ত্রী আজ ভেরি ভেরি এনার্জেটিক, আমাদের যখন MRTP অ্যাক্ট এসেছিল, মনোপলিস ট্রেড অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট ইন 1969,

0: সময় একটা নিয়ম ছিল দ্যাট টোয়েন্টি, যদি আপনার অ্যাসেট 20 crore থেকে বেশি হয় কোনো কোম্পানি, আপনাকে রেজিস্টার করতে হবে। ইউ নো দ্য ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন টুক প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল ইন 1969। উই ওয়ার দ্যাট টাইম স্টিল অলসো দ্য নাম্বার ওয়ান, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কোম্পানিজ হ্যাভিং অ্যান অ্যাসেট ওভার 2 crore ওয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। তো উই হ্যাভ টু স্টার্ট অ্যাফ্রেশ। আই এম ভেরি কনফিডেন্ট যেভাবে এই গভর্নমেন্টটা আমরা দেখছি আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার চিফ মিনিস্টার, ভেরি অ্যাক্টিভ চিফ মিনিস্টার।
1: আমরা খুব আশার কথা শুনলাম এই আলোচনা থেকে যে পশ্চিমবাংলা আবার ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে সমানতালে এগিয়ে যাওয়ার জন্য নতুন উদ্যোগ শুরু হয়েছে। এই যে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি বা স্টার্ট আপ ইন্ডিয়ার যে কর্মসূচি কেন্দ্রীয় সরকার নিচ্ছেন, এই প্রতিটি বিষয়ে আগামী দিনে আমাদের রাজ্যকে নতুন জায়গায় আবার পৌঁছে দেবে। এতক্ষণ আমাদের সময় দেবার জন্য মিস্টার খৈতানকে আমাদের আকাশবাণী ও শ্রোতা বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার,
0: থ্যাংক ইউ, ধন্যবাদ।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে এতক্ষণ শুনলেন মেক ইন ইন্ডিয়া নিয়ে একটি আলোচনা। ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ আর্বিট্রেশনের সভাপতির সঙ্গে কথা বললেন অভিজিৎ চক্রবর্তী।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

রামধনু কলম। নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.educationakashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক।

আকাশবাণী কলকাতা। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: শরীরে অস্থিরতা। লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
1: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।

সাইক্লোনের সতর্ক বার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।

বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি, প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন কীর্তন, শিল্পী দ্যুতি চক্রবর্তী।

রাধারানী সখীদের কাছে কৃষ্ণরূপের কথা বলছিলেন, আর এমন সময় মুরলির ধ্বনি বেজে উঠল। সেই মুরলির ধ্বনি এমন সুরে বেজে উঠল যে রাধারানী বিভোর হয়ে উঠলেন। সেই মুরলির ধ্বনি কেমন?

শুনলেন কীর্তন শিল্পী দ্যুতি চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, শিল্পী ত্রিদীপ রায়চৌধুরী।

শুনলেন নজরুল গীতি, শিল্পী ত্রিদীপ রায়চৌধুরী, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলির প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সুনীতা বিশ্বাস।

শুনলেন আধুনিক গান, শিল্পী সুনীতা বিশ্বাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার শিল্পী পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়। প্রথমে রাগ গাউতি, পরে রাগ মিশ্র খাম্বাজ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন সেতার, শিল্পী পণ্ডিত পূর্বায়ন চট্টোপাধ্যায়। প্রথমে রাগ গায়ত্রী, পরে রাগ মিশ্র খাম্বাজ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন।

0: Nagel won the 2026 Nobel Prize in Physiology or Medicine for developing a breakthrough technique to decode the inner workings of the brain. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন 6 অক্টোবর 2026 অর্থাৎ মঙ্গলবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় শুনবেন সুভাষিত মেঘনাথ সাহার রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6:05। 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা সবজির পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলবেন ডক্টর আনন্দ কুমার মণ্ডল। আপনার স্বাস্থ্য 6:40 শুনবেন কথিকা অসারতা বা পেশি দুর্বলতা, এ বিষয়ে বলবেন ডাক্তার সৌভিক দুবে। প্রাত্যহিকই 6:45 উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার এবং সম্মান দাস। রবীন্দ্রসঙ্গীত 7:45 শিল্পী সুদেষ্ণা ভট্টাচার্য। 8টায় জানা অজানা কথিকা মহলানবিশ রামানুজন সংবাদ, এদিন শুনবেন প্রথম পর্ব, বলবেন অধ্যাপক সমীর সাহা। আধুনিক গান 8:05 শিল্পী তনুশ্রী সেনগুপ্ত মিত্র। উত্তরণ 8:20 দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম পল্লব হালদারের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সরোদ শিল্পী রাজরূপা চৌধুরী। গানে গানে সকাল 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব। জেলার চিঠি 9:25 পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10টায় গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11টায় যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য উপস্থাপনায় ঋত্বিক সিকদার এবং অর্হনা চক্রবর্তী, এদিন অতিথি ডক্টর অসীম কুমার ঘোষ। 12টায় কীর্তন শিল্পী পলাশ সরকার। 12:15 লোকগীতে শিল্পী জীবন দাস। গ্রামীণ অনুষ্ঠান 12:33 শুনবেন উনু জমির দোন ফসল। পরিবেশ সুরক্ষা বিষয়ে ডক্টর হাসনাহারা খাতুনের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 1টায় নির্বাচিত নজরুলগীতি মাননীয় 1:45 উপস্থাপনায় দেবাদ্রিতা রায়। 2:30 সাঁওতালি সঙ্গীত পরিবেশন করবেন মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। পরে কথিকা বলবেন বৈদ্যনাথ হাঁসদা। সবশেষে লোকগীতি পরিবেশন করবেন করুণ হেমব্রম এবং সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় শুনবেন ক্রীড়াঙ্গন বাইরে ঘুরে IFAS শিল্ডের ওপর স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। বিদ্যার্থীদের জন্য বিকেল 5:30 ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে মহেশপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়ন্ত বারিক এবং দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি লোকসঙ্গীত পরিবেশনায় সতীশ রায় মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। সাঁওতালি অনুষ্ঠান 6:15 শুনবেন কথিকা মেক ইন ইন্ডিয়া, বলবেন নবকুমার মান্ডি। এরপর সাঁওতালি লোকসঙ্গীত পরিবেশনায় ধীরেন্দ্রনাথ হেমব্রম মান্ডি এবং সহশিল্পীবৃন্দ। 6:38 কিষাণ বাণী একাঙ্গী চাষ, এ বিষয়ে ডক্টর দীপক ঘোষের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জা গান পরিবেশনায় শিবানী হালদার এবং সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা। 8টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী।

কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, শহর কলকাতা 8:15। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, মহালয়ার ভোর, রচনা শাশ্বতী নন্দী, প্রযোজনা অনন্যা মজুমদার। অর্থনীতির দুনিয়া 8:45, কৃত্রিম বুদ্ধিমত্তা, চাকরির বাজারের ভবিষ্যৎ এবং প্রতারণা এবং সাইবার নিরাপত্তা, এদিন প্রথম পর্ব। এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন অধ্যাপক ডক্টর দ্যুতি চট্টোপাধ্যায় এবং অধ্যাপক শতরূপা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:00 শুনবেন শরদ, শিল্পী রাজরূপা চৌধুরী। শ্রবণী 9:30। প্রথমে শুনবেন গল্প অমিত সরকার এবং সৌরভ মুখোপাধ্যায়, পরে কথিকা মধুচন্দ্রা মৈত্র এবং অসীম কুমার রেজ। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 শুনবেন কীর্তন, শিল্পী পলাশ সরকার। আধুনিক গান 10:45, শিল্পী তনুশ্রী সেনগুপ্ত মিত্র। 11:00 লোকগীতি, শিল্পী জীবন দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন তবলা, শিল্পী বিভাস সাংহাই। এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গ, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন 6:15, শুনবেন সুবদ্ধ সঙ্গীত শরদ, বাজিয়ে শুনবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। রবীন্দ্রসঙ্গীত 6:25, শিল্পী সুদেষ্ণা ভট্টাচার্য। রামচরিত মানস, এদিন পর্ব 255, 6:35। ভজন 6:45, শিল্পী তানিকা ভট্টাচার্য। যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত 6:10, উপস্থাপনায় মনীষা চক্রবর্তী। রজনীকান্তের গান 8:30, শিল্পী সোনালী দত্ত। 8:50, দ্বিজেন্দ্র গীতি, শিল্পী শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। 9:00 পুরাতনী, শিল্পী সোমা ঘর। রাজধারা 9:10, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাফ। 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়। এরপর শরদ, শিল্পী রাজরূপা চৌধুরী। বেলা 12:00 সর্বে, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী বিয়াস সাংহাই। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন 5:10, শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী তনুশ্রী সেনগুপ্ত মিত্র। উর্বশী 5:20, উপস্থাপনায় প্রীতি মোরারকা। হিন্দি কথিকা 6:10, 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই বিশেষ ধারাবাহিক, থাকছে দীর্ঘ এই পথ চলায় তার গৃহীত প্রধান উদ্যোগ, কর্মসূচি, সংস্কার এবং প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 7:45 দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 8:00 হিন্দি ছায়াছবির গান, নানা রঙের গান 8:15, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট 9:16, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন 6 অক্টোবর 2026, অর্থাৎ মঙ্গলবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক, সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94%, সর্বনিম্ন 59%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:20 হয়ে 33 সেকেন্ড। জয় হিন্দ।